0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা রাদের 5 ও 6 আয়াতে ইরশাদ করেছেন, আর যদি আপনার আশ্চর্য বোধ হয় তবে বাস্তবিক আশ্চর্য বটে তাদের উক্তি, আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আমরা আবার নতুনভাবে সৃষ্ট হব? তারাই নিজেদের রবকে অস্বীকার করে এবং তাদেরই গর্দানে থাকবে লোহার বেড়ি, আর এরাই হবে দুজকবাসী, সেখানে তারা অনন্তকাল থাকবে। এরা আপনাকে পীড়াপিড়ি করে আজাব ত্বরান্বিত করার জন্য মঙ্গলের পূর্বে, যদিও অতীত হয়েছে তাদের পূর্বে আজাবের বহু দৃষ্টান্ত। আপনার রব তো মানুষের প্রতি ক্ষমাশীল তাদের অন্যায় আচরণ সত্ত্বেও, এবং আপনার রব কঠিন শাস্তিদাতাও বটে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় পরনিন্দার কুফল, এ সম্পর্কে বলছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মানুষের জবান একদিকে জান্নাতের চাবি, অন্যদিকে জাহান্নামের কারণ। এই জবান দিয়েই মানুষ আল্লাহর জিকির করে, আবার এই জবান দিয়েই গীবত পরনিন্দা করে, অন্যের ইজ্জত সম্মান নষ্ট করে। ইসলামে পরনিন্দা তথা গীবতকে মারাত্মক কবিরা গুনাহ সাব্যস্ত করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পাবে। সাহাবাই কেরামগণ জিজ্ঞেস করলেন, আমি যা বলছি তা যদি সত্যি তার মধ্যে থাকে তাহলে সেটিও কি গীবত হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্য হয় তবেই তো গীবত, আর মিথ্যা হলে তা হবে বুহতান। সহিহ মুসলিম। অর্থাৎ সত্য মিথ্যা যাই হোক, অনুপস্থিত বায়ের দোষ আলোচনা করা বা বর্ণনা করাই ইসলামে হারাম বা নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 আয়াতে ইরশাদ করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা একে অন্যের গীবত করো না, তোমাদের কেউ কি চাইবে তার মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা তো একে ঘৃণাই করো। মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে ঘৃণ্য কাজ আর কি হতে পারে? সম্মানিত শ্রোতা, পরনিন্দার অনেক কুফল রয়েছে, যেমন নেক আমল ধ্বংস হয়ে যায়। এ বিষয়ে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন গীবতকারী তার নেক আমল মাজলুমকে দিয়ে দিবে, নেকি শেষ হয়ে গেলে মাজলুমের গুনাহ তার ঘাড়ে চাপবে। সারা জীবন নামাজ রোজা করে শেষে শূন্য হাতে আল্লাহর দরবারে হাজির হতে হবে। সামাজিক বন্ধনও নষ্ট হয়ে যায় গীবতের দ্বারা। গীবত ভাই ভাইয়ের মধ্যে সন্দেহ, ঘৃণা ও শত্রুতা তৈরি করে। যে সমাজে গীবত বেশি সে সমাজে বিশ্বাস নষ্ট হয়ে যায়, একে অপরের প্রতি আস্থার সম্পর্ক নষ্ট হয়ে যায়। আজ অফিসের একজনের নামে বলছি, কাল সে আমার নামে বলবে, এটিই স্বাভাবিক। এতে করে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, সন্দেহ তৈরি হয়। বারবার গীবত করলে অন্তরের নূর নষ্ট হয়ে যায়, মানুষের দোষ খোঁজায় তখন অপর মানুষের স্বভাব হয়ে যায়। নিজের হাজারো দোষ চোখে পড়ে না, অন্যের ছোট দোষ পাহাড় সমান মনে হয়। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয় গীবতকারীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী। আর গীবতের মাধ্যমে ব্যক্তিত্বের অবক্ষয় তৈরি হয়। গীবতকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞেস করলে বলা হলো, এরা দুনিয়ায় মানুষের গীবত করত, এত ভয়াবহ শাস্তি রয়েছে পরকালে গীবতকারীর। সম্মানিত শ্রোতা, পরনিন্দা বা গীবত থেকে বাঁচার উপায়, চুপ থাকার অভ্যাস করা, যেখানে গীবত হচ্ছে সেখান থেকে উঠে যাওয়া, নিজের দোষ নিয়ে ভাবা। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমি যখন অন্যের দোষ দেখি তখন নিজের দোষের কথা স্মরণ করি, তখন আর গীবতের রুচি আমার মধ্যে থাকে না। মানুষের ভালো দিক নিয়ে আলোচনা করা, যদি গীবত করেই ফেলি সাথে সাথে আমরা তওবা করব আল্লাহর কাছে, আর যার গীবত করছি আমরা তার কাছে ক্ষমা চেয়ে নিব। সম্মানিত শ্রোতা, জবানকে নিয়ন্ত্রণ করা ইমানেরই অংশ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহি বুখারী। তাই আসুন আমরা নিয়ত করি কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে একটি শব্দও আমরা উচ্চারণ করব না, বরং নিজের দোষ সংশোধনে ব্যস্ত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গীবত পরনিন্দা পরচর্চা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল পরনিন্দার কুফল। এ সম্পর্কে বললেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বার্নাবাস হেমব্রম।
2: প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পবিত্র বাইবেল পাঠ মার্ক লিখিত সুসমাচার ১২ অধ্যায় ৩১ পদ। এরূপ লিখিত আছে, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। প্রভু যীশুকে জিজ্ঞাসা করা হয়েছিল, সকল আজ্ঞার মধ্যে কোনটি প্রথম? যীশু উত্তরে বলেছিলেন, তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। তারপর তিনি অবিচ্ছেদ্য আর একটি আজ্ঞা বললেন, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। প্রভু যীশু বলেছিলেন, এ দুটি আজ্ঞা হতে বড় আজ্ঞা আর নাই। আমরা দৈনন্দিন জীবনে অনেক মানুষের সংস্পর্শে আসি, পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী, এমনকি অপরিচিত ব্যক্তি। যারা আমাদের প্রতি সদয় তাদের ভালোবাসা কখনো কখনো সহজ হয়, কিন্তু প্রভু যীশু আমাদের সকল মানুষকে ভালোবাসতে আহ্বান করেছেন, এমনকি আমাদের থেকে ভিন্ন অথবা আমাদের কষ্ট দিয়েছে তাদেরও। ভালোবাসা শুধু কথার কথা নয়, প্রকৃত ভালোবাসা কাজের মাধ্যমে প্রকাশ পায়। যখন আমরা কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করি, কোনো হতাশাগ্রস্ত ব্যক্তিকে উৎসাহিত করি ও সান্ত্বনা দিই, অসুস্থকে দেখতে যাই, অন্যদের জন্য প্রার্থনা করি অথবা আমাদের প্রতি অন্যায়কারীকে ক্ষমা করি, তখন আমরা খ্রিস্টের ভালোবাসায় প্রদর্শন করি। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার ১৩ অধ্যায় ১৫ পদ বলে, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। এই জগৎ বিভেদ, সংঘাত এবং একাকিত্বে পরিপূর্ণ। মানুষ দয়া, সহানুভূতি ও আশার সন্ধান করছে। তাদেরকে ভালোবাসতে আমাদের আহ্বান করা হয়েছে। আমাদের ভালোবাসা এক শক্তিশালী সাক্ষ্য হয়ে উঠতে পারে, যা মানুষকে যিশুর দিকে নির্দেশ করে এবং তারা যিশুকে আমাদের মধ্যে দেখতে পায়। পবিত্র বাইবেলের প্রথম যোহন ৪ অধ্যায় বলে, প্রিয় তোমরা আইস্য আমরা পরস্পর প্রেম করে, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। ঈশ্বর নিজেই প্রেম। যখন আমরা আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেম গ্রহণ করি, তখন সেই প্রেম অন্যদের সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে যোগবন্ধন সৃষ্টি করে। প্রতিবাসের প্রয়োজন উপেক্ষা করে আমরা সত্যিকার অর্থে ঈশ্বরকে ভালোবাসতে পারি না। প্রতিবেশীকে ভালোবাসা ঈশ্বরের চরিত্রের প্রতিফলন ঘটায় এবং তার মহিমা প্রকাশ করে। এক মুহূর্ত ভাবুন, আপনার আশেপাশে কি এমন কেউ আছেন যার আজ উৎসাহ প্রয়োজন? এমন কেউ কি আছেন যাকে আপনার ক্ষমা করা প্রয়োজন? এমন কোন নিঃসঙ্গ ব্যক্তি কি আছেন যার বন্ধুত্বের প্রয়োজন? অথবা এমন কোন শোকার্ত দুঃখার্ত পরিবার কি আছে যাদের সান্ত্বনা প্রয়োজন? ঈশ্বর হয়তো আপনাকে তাদের প্রতি তার প্রেম প্রকাশ করার জন্য ডাকছেন। দয়ালু সমরিয়ের গল্পটি আমাদের শেখায় যে আমাদের প্রতিবাসী কেবল সেই ব্যক্তি নন যিনি আমাদের পাশের বাড়িতে থাকেন। আমাদের প্রতিবেশী হলেন এমন কেউ যার যখন যেখানে সহানুভূতি ও যত্নের প্রয়োজন। প্রভু যীশু আমাদের তার প্রেম প্রকাশ করার জন্য জাতি, ধর্ম, ভাষা এবং সামাজিক মর্যাদার বাধা অতিক্রম করতে আহ্বান করেছেন। আসুন আমরা যেমন নিজেকে ভালোবাসি, ঠিক তেমনি প্রতিবেশীকেও ভালোবাসি। ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার অনুপম ভালোবাসা ও শান্তি আমাদের সকলের উপরে থাকুন। আমেন।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন বার্নাবাস হেমব্রম।
3: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, সৈয়দপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14, অস্ত যাবে 6:50। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্জে, এফএম 106 মেগাহার্জে এবং এফএম 102 মেগাহার্জে।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠানমালা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:30। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ

0: করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা ক-এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে প্রচার হবে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচার হবে বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মনমুনিয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।
1: এবারে FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জ এর সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জ এ বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জ এ সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন ভোরের গান। আজকের শিল্পী এম এ হামিদ। গানটি লিখেছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন কাদের জামিরি।

0: এম এ হামিদের কণ্ঠে ভোরের গান শুনলেন। গানটি লিখেছিলেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন কাদের জামেরি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সঙ্গীত, শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

চেও না শুনায়ও না, আর চেও না এ নয়না পানে। সাদিয়া আফরিন মল্লিকের এবারের গান।

0: দোকানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সাদিয়া আফরিন মল্লিক।
1: বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয় এবং অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন জাহিদুর রহিম। প্রথম গান, এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও, আজ কি ঘুচিল চিহ্ন তাহার।

জাহিদুর রহিমের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারে গিয়েছেন খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়।

0: জাহিদুর রহিমের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি একটি দেশের অর্থনীতির ভিত্তি এবং মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের অন্যতম প্রধান উৎস। এটি শুধু পণ্য উৎপাদন নয়, বরং মানুষের জীবিকা, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, সেচ ব্যবস্থা উন্নয়ন, জৈব সার ও পরিবেশ বান্ধব পদ্ধতির মাধ্যমে কৃষিকে আরও ফলপ্রসূ ও টেকসই করা যায়। কৃষির উন্নয়ন মানে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, যা দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কৃষিকে ভালোবাসা ও যথাযথভাবে গুরুত্ব দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমরা সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে সচেষ্ট থাকব, এমনই সুপ্রত্যাশা শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী ভাই ও বোনেরা, মাছ খেতে পছন্দ করেন না এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না। মাছ চাষ বাংলাদেশের খাদ্য, পুষ্টি, অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি খাত। সঠিক পদ্ধতিতে পুকুর প্রস্তুত, ভালো মানের পোনা নির্বাচন, নিয়মিত খাদ্য প্রদান ও পানির গুণগত মান রক্ষা করে মাছ চাষ করলে ভালো উৎপাদন পাওয়া যায়। এটি কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক সচ্ছলতায় বড় ভূমিকা রাখে। এবারে আমার বাংলা পর্বে IPRS পদ্ধতিতে মাছ চাষ, এই বিষয়টি নিয়ে কথা বলব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক অ্যাকোয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
1: ধন্যবাদ।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাইব, IPRS বলতে আসলে কি বোঝায়, এর অর্থই বা কি?
1: IPRS এই প্রযুক্তিটা বাংলাদেশের মানুষের কাছে একটু নতুন, কারণ কি এটাকে আমরা অনেক সময় ইন পন্ড রেসওয়ে সিস্টেম বলি। তার মানে আমরা আসলে রেস শব্দ দিয়ে আমরা মনে করি যে এটা একটা দৌড়ের একটা বিষয় আছে। এই পদ্ধতিতে আসলে পুকুরের মধ্যে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয় এবং এই মাছগুলোতে একটি ওয়াটার ফ্লো মানে পানির একটা ঘূর্ণন সৃষ্টি করা হয়। এই সৃষ্টি করলে কি হয়, মাছগুলো যেহেতু কন্টিনিউয়াস দৌড়ের উপর থাকে, তখন সে অনেক বেশি ক্লান্ত হয় এবং সে অনেক বেশি খাওয়া দাওয়া করে এবং মাছের উৎপাদনটা বেশি হয় আর। এটা মোটামুটি ভাবে আসলে IPRS সম্পর্কে আমরা এইভাবে বুঝি আর কি।
0: বাহ, চমৎকার ভাবে আপনি বোঝালেন। এ পর্যায়ে জানতে চাইবো IPRS পদ্ধতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে।
1: আসলে IPRS এর যেটা, এটাতে আসলে একটা ঘূর্ণনের যে বিষয়টা আছে বলছি, যে একটা বিভিন্ন চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর মধ্যে সে ক্রমাগত ঘুরবে এবং আসলে এই পানির সাথে বাতাসের যে অক্সিজেনটা মিশে যায়, এই জায়গায় অনেক ঘূর্ণনের কারণে বাতাসের এই অক্সিজেনটা কিন্তু পানির সাথে মিশে যায়, যেটা মাছের জন্য কাজে লাগে।
0: এবারে জানতে চাইব IPRS পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে।
1: আসলে IPRS এর সবচেয়ে বড় সুবিধা যেটা, এই সুবিধাটা হচ্ছে পুকুরে অনেক বেশি মাছ চাষ করা যায় এবং পানির যেই গুণাগুণ আছে এবং খাবারটা নিয়ন্ত্রিত থাকে, এতে করে দ্রুত হচ্ছে মাছটা বড় হয় এবং মাছের মৃত্যুর হারটা কমে যায়। এর পাশাপাশি আরও যেই বিষয়টা রয়েছে, এবং হেক্টর প্রতি হচ্ছে সাধারণতভাবে যেই চাষটা করা যায় IPRS, এটা প্রায় তার দ্বিগুণ হয় এবং পুকুর, জলাশয় এবং নদী সংলগ্ন যে জায়গাগুলো আছে, এই জায়গাতে খুব ভালোভাবে এই প্রযুক্তিতে মাছ চাষ করা যায়।
0: এ পর্যায়ে আপনি আমাদেরকে জানাবেন IPRS পদ্ধতিতে কি ধরনের মাছ চাষ উপযোগী।
1: আসলে এই পদ্ধতিতে যে কোনো মাছই চাষ করতে পারেন, তবে সাধারণত এই পদ্ধতিতে তেলাপিয়া, পাঙ্গাস এবং রুই জাতীয় যেসব মাছ রয়েছে, যেমন রুই, কাতলা, মৃগেল, এই মাছগুলো এবং বিভিন্ন নাইল তেলাপিয়া বা নাইলোটিকা বলি, এই মাছগুলো খুব সহজেই চাষ করা যায়।
0: সবশেষে আপনার কাছে জানতে চাইব IPRS প্রযুক্তি বাংলাদেশের জন্য কতটা সম্ভাবনাময়।
1: অবশ্যই আমি বলবো এটা একটা বিরাট সম্ভাবনা, কারণ কি কম জায়গায়, যেহেতু আমাদের দেশের ঘনবসতিপূর্ণ একটা দেশ, এই জায়গায় মানুষ দিন দিন বেড়ে যাচ্ছে, সেই জায়গায় আসলে বেশি ঘনত্বে মাছ চাষ করার জন্য অবশ্যই বলবো IPRS একটা চমৎকার একটা প্রযুক্তি, এবং সরকারি বেসরকারি বিভিন্ন সহায়তা এবং প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই এই প্রযুক্তিটাকে আরো গ্রাম পর্যায়ে পৌঁছায় দেওয়া সম্ভব এবং এর মাধ্যমে বাংলাদেশের আমিষের যে চাহিদাটা, এই আমিষের চাহিদাটা মেটানো সম্ভব।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শতব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের মৎস্যজীবী ভাই বোনদের উপকারে আসবে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, জলবায়ু ও পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পরিবেশের উপর পড়ে, যেমন তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টি অনিয়মিত হওয়া, খরা ও বন্যা। পরিবেশ রক্ষায় গাছ লাগানো, বায়ু ও পানি দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার জরুরি। সুস্থ পরিবেশ ও স্থিতিশীল জলবায়ু আমাদের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে শুনবেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক গান। গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানটির রচয়িতা কল্পনা সরকার, সুর করেছেন শাহিন আলী।

প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আগামী প্রজন্মকে একটি সুস্থ সুন্দর বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে আমাদের পরিবেশকে রাখতে হবে সুস্থ সুন্দর ও দূষণমুক্ত। পরিবেশকে সুন্দর রাখতে আমরা সবাই একযোগে কাজ করব, এমনই সুপ্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।

কৃষি পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা তানিয়া সুলতানা, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার 14ই আষাঢ়, 12ই মহরম, 28শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। সফরের সব অর্জন দেশের জনগণের, সংসদে বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর এবং বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক জোরদার হয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আজ সারাদেশে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু। হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের ড্রোন হামলার পর দেশটির উপর দ্বিতীয় রাতের মতো আক্রমণ চালালো যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপে এখন পর্তুগাল কলম্বিয়ার এবং কঙ্গো উজবেকিস্তানের মোকাবেলা করছে। সকাল 8টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানের এবং আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এবং হারারে টেস্টে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে আখ্যায়িত করে এর স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠক পুনরায় শুরু হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ধন্যবাদ প্রস্তাব গ্রহণের জন্য সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর সম্পূর্ণরূপে দেশ ও দেশের জনগণের স্বার্থে পরিচালিত হয়েছে।
2: আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মানুষ স্পিকার এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মানে স্পিকার
0: ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠ ভোটে দেওয়ার আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এই সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। তিনি বলেন, অতীতে এমন সরকারও ছিল যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি। পরে প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করেন। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3: বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন এবং মালয়েশিয়ার এবং একই সঙ্গে গণচীনের সঙ্গে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। মাননীয় স্পিকার,
0: আলোচনায় অংশ নিয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা, পারস্পরিক সম্মান, দ্বিপক্ষীয় স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের বাস্তব প্রতিফলন। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে।
4: যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি এমন যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না।
0: প্রধানমন্ত্রী তারিক রহমান মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই পিতামাতার কবর জিয়ারত করেছেন। তিনি গতকাল রাজধানী শেরবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে পিতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। তারেক রহমান তাঁর পিতামাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মুনাজাত করেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর ও বেইজিং এর সঙ্গে ঢাকার সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি গতকাল প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে চীন বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবং অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ চীন কমিউনিটি গঠনেও সম্মত হয়েছে দুই দেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়া ও চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সফরের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে আমার বন্ধু মহা জাদুজানে শিরোনামে পোস্ট করা একটি ভিডিওর কথা তুলে ধরে বলেন, এটি বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সৌহার্দ্য ও ভালোবাসা প্রদর্শনের এক বিরল নজির।
6: ভিডিও পোস্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আমার বন্ধু মহা জাদু জানে, এরকমটি আমরা আগে কখনো দেখিনি। ছবিগুলো দেখলেই বুঝবেন যে দুজনের ভিতরে যে মেলবন্ধন সেটা কতটা প্রগাঢ়, সেটা কত গভীর, এটাই হচ্ছে আমাদের অগ্রযাত্রার একটা বড় স্বাক্ষর।
5: তারেক রহমানের এবারের সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের দ্বার নতুন করে উন্মুক্ত হয়েছে উল্লেখ করে ডক্টর খলিলুর রহমান বলেন, সফরে দুদেশের মধ্যে পরস্পর লাভজনক মুক্ত বাণিজ্য চুক্তি FTA এবং বিনিয়োগ সহযোগিতার ব্যাপারে দুদেশ সম্মত হয়েছে।
6: বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
5: প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ চীন সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ থেকে উন্নীত করে চীন বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচারে উন্নীত করা হয়েছে, যা চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ের কাঠামো।
7: এটা হচ্ছে চীনের সঙ্গে অন্যান্য দেশের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি।
5: ডক্টর খলিলুর রহমান আরো জানান, চীনের সঙ্গে পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং, আঞ্চলিক সংযোগ এবং কুনমিং থেকে বাংলাদেশের বন্দর পর্যন্ত মাল্টি মোডাল পরিবহন সংযোগ সম্প্রসারণেও সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত হয়েছে।
7: আঞ্চলিক সংযোগ জোরদারের বিষয়ে বিশেষ করে কুনমিং থেকে বাংলাদেশের বন্দরগুলিতে মাল্টি মোডাল পরিবহন সংযোগ এবং চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন, এটা আপনারা শুনেছেন ইতিমধ্যে। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন।
5: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান এবং রপ্তানি সক্ষমতা শক্তিশালী করতে ব্যবসা শুরুর প্রক্রিয়া সংস্কার করছে সরকার। তিনি গতকাল রাজধানীর উত্তরায় BGMEA কমপ্লেক্সে অনুষ্ঠিত শিল্প খাতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা শীর্ষক আলোচনার সভায় এই কথা বলেন। বর্তমানে ব্যবসা শুরু ও লাইসেন্স প্রাপ্তিতে গড়ে 155 দিন সময় লাগলেও এই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন, সকলের সম্মিলিত উদ্যোগেই একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল রাজধানী মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স অন লাইভ অ্যান্ড ডিসিজড ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশন 2026 শীর্ষ সম্মেলনে একথা বলেন। এই সম্মেলনে দেশে অঙ্গদানের সংস্কৃতি তৈরিতে এবং কিডনি চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সমাজ কল্যাণ মন্ত্রী। সারা দেশে আজ একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000 বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ক্যাম্পেইন চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ দেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো ঝর্ণাকীর্ণ স্থানে 500টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল বিতরণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ নম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সরকারি অর্থের সর্বোচ্চ সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে, কোন ধরনের অপচয় বরদাস্ত করা হবে না। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শিক্ষা বাজেট সঠিকভাবে ব্যবহার করতে হবে। গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তিনি গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সমালোচনা হলেও বর্তমানে অনেকেই এই ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন বলেছেন, পাহাড়ি অঞ্চলের 3টি জেলায় উৎপাদিত ফল ও কৃষিপণ্য সংরক্ষণে পরিবেশ বান্ধব মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। তিনি গতকাল ঢাকার বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে পাহাড়ি ফলের ঘ্রাণ বৈচিত্র্যময় প্রাণ প্রতিবাদে 3 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনকালে একথা বলেন। পাহাড়ি ফল মেলায় 30টিরও বেশি স্টল স্থান পেয়েছে। আরও শুনুন প্রতিবেদনে।
9: পাহাড়ি ফলের রং আর ঘ্রাণে মুখর চারপাশ, চোখে পড়ছে সারি সারি আম, আনারস, কাঁঠাল, লিচু আর নানা রকমের পাহাড়ি ফল। দেখে মনে হতে পারে পার্বত্য অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে কোনো মেলা, কিন্তু না, পাহাড়ের এই বৈচিত্র্যময় আয়োজন বসেছে রাজধানীর বেইলি রোডে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী পাহাড়ি ফল মেলা 2026। শনিবার মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এ সময় তিনি বলেন, পাহাড়ি ফল ও কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণ, জুম চাষে কৃষকদের উৎসাহ প্রদান এবং পাহাড়ি সংস্কৃতিকে দেশে বিদেশে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
10: আমরা এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলের সকল বাসিন্দাদের, পাহাড়ি হোক, বাঙালি হোক, যারাই হোক, সকল বাংলাদেশীদের জীবন মান উন্নয়ন এবং তাদের অবকাঠামোগত উন্নয়নকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করব।
9: নাম না জানা বাহারি রকমের পাহাড়ি ফলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা।
11: আমি আসলে এরকম একটা প্রোগ্রাম ঢাকায় ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। অনেক ধরনের ফ্রুটস স্পেশালি যেটা আমি দেখতে পেলাম, নতুন অনেক ভ্যারাইটিস এর আম সম্পর্কে জানতে পেলাম যেটা আগে নামও শুনিনি।
9: মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা বলছেন, রাজধানীতে এমন আয়োজন তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করেছে।
12: বিভিন্ন দেশি ফলগুলো নিয়ে এসেছি যেগুলো হারিয়ে যাচ্ছে।
13: ভালোই সাড়া পাচ্ছি। আমরা বিভিন্ন রকমের ফল ফ্রুট আমরা রাঙামাটি থেকে নিয়ে এসেছি।
9: পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণের পাশাপাশি এই মেলা কৃষকের সক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 789টি শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা দ্বিতীয় রাতের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার জবাবে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির উপর চূড়ান্ত হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। যুদ্ধরত উভয় দেশ একে অপরের বিরুদ্ধে 4 মাস ব্যাপী সংঘাত বন্ধে 2 সপ্তাহ আগে উপনীত হওয়া চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অব্যাহত হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার পর ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা একটি অবকাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করার একদিন পরেই এই হামলা চালানো হয়। চুক্তি অনুযায়ী হুমকি নিরসন না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের একটি নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। তবে হেজবুল্লাহ ও এই অবকাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিটিকে ইরান ও হেজবুল্লার মধ্যে একটি বড় ধরনের ধাক্কা হিসেবে আখ্যায়িত করেছেন। ভেনেজুয়েলায় গত 3 দিন আগে 2 দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 1,430 জনে পৌঁছেছে এবং 51,000-এর বেশি মানুষ এখনও নিখোঁজ। উদ্ধারকারী দল জীবিতদের খোঁজে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রেখেছে। ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেন, 16,000-এর বেশি বিদেশি উদ্ধারকর্মী দেশটিতে এসে পৌঁছেছে এবং আরও কয়েকটি দল ভেনেজুয়েলার পথে রয়েছে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে এখন মিয়ামিতে কলম্বিয়া পর্তুগালের এবং আটলান্টায় উজবেকিস্তান কঙ্গোর মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলম্বিয়া পর্তুগালের ম্যাচটি গোলশূন্যভাবে এগিয়ে চলেছে এবং কঙ্গো 2-1 গোলে এগিয়ে রয়েছে। এছাড়া আজ সকাল 8টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানের এবং আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এদিকে গতরাতে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে এবং নিউ জার্সিতে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে পরাজিত করে। ক্রিকেট। হারারেতে আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। এদিকে আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা 3:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। সফরের সবর্জন দেশের জনগণের, সংসদে বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর এবং বেইজিং এর সঙ্গে ঢাকার সম্পর্ক জোরদার হয়েছে সংবাদ সম্মেলনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আজ সারা দেশে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ফিফা বিশ্বকাপে এখন পর্তুগাল কলম্বিয়ার এবং কঙ্গো উজবেকিস্তানের মোকাবেলা করছে। সকাল ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানের এবং আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এবং হারারে টেস্টে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রভাতের আলোটা ছড়িয়ে পড়ুক চারপাশ, আর সেই আলোতে আলোকিত হব আমরা সবাই। আমরা আলোটা ছড়িয়ে দিতে চাই সুস্থতার মাধ্যমেই। আমরা যত বেশি সুস্থ থাকব, তত বেশি সেই আলোটা ছড়িয়ে পড়বে চারিদিকে। প্রভাতী আয়োজন সুখের ঠিকানা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমরা আলো ছড়ানোর কথা বলছিলাম এবং আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে তেমনি আলো সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলব। অর্থাৎ যা আলো দেখি আমরা, বা যে আলো আমরা দেখি, বা যে আলোটা আমরা দেখতে চাই, সেটি দেখবার জন্য আমাদের রয়েছে দুটি চোখ। আর এই চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটি হলো চোখের রেটিনা। আমরা আজকে সেই রেটিনা নিয়ে কথা বলবো এবং রেটিনা ক্ষতিগ্রস্ত হলে কি করণীয় সেই বিষয়টি নিয়ে আমরা জানব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি চক্ষু বিজ্ঞান নিয়েই কাজ করছেন। চোখের ক্ষতিগ্রস্ত দিকগুলো নিয়ে যেমন তিনি গবেষণা করেন, পাশাপাশি আরও ভালোভাবে কিভাবে আগামীতে সেগুলো প্রতিরোধ করা যায় সে বিষয়ে তিনি কাজ করছেন। আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম। এবং আজকে আপনার কাছে আমরা রেটিনা ক্ষতিগ্রস্ত হলে করণীয় সেই বিষয়ে বিস্তারিত জানব। তবে তার আগে আমরা একটু ছোট্ট করে শ্রোতা বন্ধুদের জন্য, আমাদের জন্য, যে চোখে আসলে রেটিনা কোন অংশটিকে বলা হয় বা কোন বিষয়টি আসলে রেটিনা সম্পৃক্ত।
2: এটা সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেটা চোখ দেখি, যেটা এটার তিনটে দেয়াল আছে। বাইরের যে দেয়ালটা, যেখানে আমরা কালো একটা জায়গা দেখি, যেটাকে আমরা মনি বলি,
1: চোখের মনি বলি আমরা, যেটা
2: আমাদের ভাষায় হলো কর্নিয়া। এর চতুর্দিকে দেখবেন একটা সাদাটে একটা আস্তরণ আছে। এই মনি এবং আস্তরণ, এটা হলো বাইরের দেয়ালটা চোখের। মাঝখানে আরেকটা দেয়াল আছে, এই দেয়ালটা হলো শুধু রক্তনালী দিয়ে তৈরি, শুধুই রক্তনালী আছে এখানে, কারণ চোখে প্রচুর রক্ত সরবরাহর প্রয়োজন হয়। এর ভেতরে, একদম শেষের ভেতরে যে দেয়ালটা, সেই দেয়ালটা হলো আমাদের স্নায়ুতন্ত্র। যে স্নায়ুতন্ত্রের বা যে ভেতরের দেয়ালটা, এটাকে আমরা বলি রেটিনা। বাইরে থেকে আমরা যে জিনিসটাই দেখি না কেন, এর ছবিটা গিয়ে পড়ে রেটিনার উপরে, ক্যামেরার আগে, এখন তো নাই, আগে ক্যামেরার মধ্যে ফিল্ম ঢোকানো
1: হতো,
2: ওই ফিল্মের মধ্যে গিয়ে ছবিটা পড়তো, সেখান থেকে শাটার টিপলে পড়ে ছবিটা তৈরি হতো।
1: যেটা আমরা এক্সরেতে দেখছি,
2: হ্যাঁ এক্সরে, এখানে এক্সরে এখন আছে। তো এরকম চোখের ভেতরে কিন্তু ওই ফিল্মটা যেখানে পড়বে, তৈরি হবে যে আস্তরটার উপরে, সেটার নাম হলো রেটিনা। এবং এটা অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানেই আমরা যা দেখি সবটাই এখানে তৈরি হয়। এখান থেকে তৈরি হয়, এটা আমাদের ব্রেনে যায়, ব্রেন বলে দেয় যে হ্যাঁ এটা গরু, বা এটা পাখি, এটা গাছ, তখন আমরা বলি যে হ্যাঁ এটা গাছ দেখছি। তো রেটিনাটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমাদের যে দেখার যে ব্যাপারটা, এটা ক্ষতিগ্রস্ত হয়।
1: মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাহলে চোখে,
2: চোখের অত্যন্ত, কারণ রেটিনা, রেটিনা চলে গেলে তো সে দেখবে না,
1: মানে সবই থাকবে, রেটিনা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়
2: তার দৃষ্টিটা। এবং এটা মুশকিল হলো যে রেটিনা একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আগের কর্মক্ষমতা তো ফিরে পাবেই না, আবার কিছু কিছু ক্ষেত্রে একদমই দৃষ্টিটা চলে যায়। এই জন্য এর ব্যাপারে আমরা খুব সতর্কতা অবলম্বন করি।
1: আচ্ছা,

0: আর থেকে ছেলেদের ভিতরে তাদের থেকে তাদের পরের প্রজন্মে সঞ্চারিত হয়। এটার একটা প্রধান হলো গ্রামের এদেশে সবাই চেনে রাতকানা রোগ। রাতকানা রাত্রিবেলা সে ভালো দেখে না, অন্ধকারে ভালো দেখে না, এটা কিন্তু আসলে রেটিনার রোগ এবং এই রোগটা বংশানুক্রমিকভাবে আসে। সুতরাং আমরা বলতে পারি একটা কারণ হলো যে বংশানুক্রমিক একটা রোগ আছে
1: জন্মগতভাবে।
0: দ্বিতীয় হলো যে কিছু সংক্রমণ, যেমন আমাদের শরীরে অনেক রকমের অসুখ আজকাল হয়। আপনি ভাইরাসের আক্রমণ হয়েছে, ভাইরাসও রেটিনাকে সংক্রমণ করতে পারে, ব্যাকটেরিয়া আছে সেটা করতে পারে। আবার সরাসরি যদি আরো আমরা মানে সুস্পষ্ট বলি, যক্ষা রোগ, যক্ষা রোগ হয়েছে। আমরা তো মনে করি যক্ষা মানেই হলো ফুসফুসের রোগ, আসলে তা না। এটা কিন্তু ওই চোখের যে স্নায়ু যেটা স্তর রেটিনা সেটাকেও আক্রমণ করতে পারে। আমরা আজকাল এইচআইভির কথা বলি, আমরা কিছু অসুখ আছে যেগুলো সিফিলিস,
1: জি,
0: এই ধরনের রোগগুলো কিন্তু রেটিনাকে আক্রমণ করতে পারে। এছাড়াও যেটা হচ্ছে কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো খেলে রেটিনা আর ক্ষতি হতে পারে। যেমন আজকাল আমরা ক্যান্সারের ওষুধ, এখন ক্যান্সারের প্রকোপটা অনেক বেশি, আমরা এর জন্য প্রচুর ওষুধ বেরিয়েছে, এই ওষুধগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। আর সর্বার উপরে যেটা সেটা হলো আঘাত,
1: যেকোনোভাবে চোখে যদি
0: চোখে যদি আঘাত লাগে, এখানে চোখের এই রেটিনা স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আবার এছাড়াও যেটা হয়েছে সেটা হলো যে সরাসরিভাবে আবার রেটিনাতে সংক্রমণ ঘটতে পারে, এটাও আছে। সুতরাং একটা হলো আঘাত, আরেকটা হলো বংশানুক্রমিক, আরেকটা হলো সংক্রমণের জন্য হতে পারে, আরেকটা হলো শরীরের অন্য অসুখের কারণে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়।
1: সাধারণত এই কারণগুলো
0: মোটামুটি
1: এখন যে কোনো কারণেই হোক না কেন, যদি রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েই যায়, সেই ক্ষেত্রে এর প্রতিকারটা কি, মানে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে?
0: না, এটা একটা জিনিস হলো, প্রথমে আমরা বলছি এটা অত্যন্ত একটা সংবেদনশীল অংশ চোখের, এটার প্রতিবিধান বা কি করবে তার আগে কিন্তু তাকে বুঝতে হবে যে হয়েছে কিনা,
1: কিভাবে
0: যে তার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো এটা আরেকটা অনির্দিষ্ট একটা অবস্থান, কারণ এই রেটিনাতে কোনো কিছু হলে রোগী বুঝতে পারেন, কারণ তার চোখে ব্যথা হবে না। মজার ব্যাপার হলো এখানে মানুষ ডাক্তারের কাছে যায় এখন, যখন ব্যথা হয়, যখন লাল হয়ে যায়, কারণ রেটিনা তো চোখের ভেতরে, লাল হলে সেটা বোঝাও যাবে না, ব্যথা নাই। আবার এটা যেটা হয়, কয়েকটা লক্ষণ আছে। একটা লক্ষণ হলো যে ওই যে একটু বললাম রাতখানা রোগ, রাত্রিবেলা সে একটু কম দেখছে, যত দিন বাড়ছে বয়স বাড়ছে তত এটা পরিমাণটা কমে যাচ্ছে। এটা একটা যে রাত্রিবেলা অন্ধকারে সে খারাপ দেখে, ভালো দেখে না। দুই হলো আস্তে আস্তে দৃষ্টিটা কমে যাচ্ছে, ঝাপসা হয়ে যায়। আর এখানে সমস্যা হলো এটাই যে আস্তে আস্তে ঝাপসা হয় চোখে ছানি হলো, আবার আস্তে আস্তে ঝাপসা হয় যদি ওই যে মনি, এই মনিতে যদি কোনো সমস্যা, তাহলে তাকে বুঝতে হবে রোগীকে যে সে চোখের দৃষ্টিটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। অথবা আরেকটা হয় অনেকের, যারা একটু চালাক বুঝতে পারে, চোখের ভেতরে আলোর ঝিলিমিলি, তারা আকাশে যেমন তারাগুলো আছে এগুলো জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে, এসে বলে যে আমার চোখের ভেতরে মনে হচ্ছে যে আলো, বিদ্যুতের আলো চমকাচ্ছে বারবার। এটা হলো কিন্তু রেটিনা আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্ত। যারা একটু চালাক তারা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে, এবং এই জায়গাটা এই সময় যদি আমরা ধরতে পারি, এটা একদম পুরোপুরি এটা ব্যবস্থা করা যায়। আরেকটা হতে পারে হঠাৎ করে সে কিছু দেখছে না, রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা উঠে আর চোখে কিছু দেখে না। সুতরাং এই যে লক্ষণ সুস্পষ্ট এবং নির্দিষ্ট, এই লক্ষণ হলে রেটিনা, এটা কিন্তু বলবার কোনো উপায় নেই আমাদের, এটা রোগীর সতর্কতার উপরে নির্ভর করে।
1: তো কি ধরনের ব্যবস্থা সে নিতে পারে?
0: আচ্ছা,
1: প্রতিরোধের জায়গাগুলো কি কি হতে পারে?
0: একটা জিনিস হলো যে এখানে প্রথম কথা হলো, যখনই কেউ দেখবে যে সে ঝাপসা দেখছে, হঠাৎ করে দৃষ্টি চলে গেল, অথবা চোখের ভেতরে বিদ্যুৎ চমকাচ্ছে, কোনো কথা নেই, তাকে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, যিনি রেটিনাটাকে বোঝেন, বুঝতে পারবেন। এটা হলো প্রথম, যে যদি দেরি করে, এটা কিন্তু টাইম রানিং, আপনি সময়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন,
1: দেরি হয়ে গেলে
0: ক্ষতিটা বাড়বে। তো সেক্ষেত্রে প্রথম হলো যে এখানে যেতে হবে। যতগুলো ব্যাপার আমরা বললাম, ওষুধের ক্ষেত্রে যদি চিকিৎসকরা আমরা সতর্ক থাকি, যে আমরা জানি ক্যান্সারের ওষুধ দিলে তার রেটিনাতে অসুবিধা হতে পারে, যক্ষার ওষুধ খেলে তার ওষুধ, এই ওষুধগুলো দেওয়ার ক্ষেত্রে যদি আমরা সতর্কতা অবলম্বন করি, তাহলে আমি মনে করি যে অনেক ক্ষেত্রেই
1: নিরাময় করা,
0: আমরা এটাকে প্রতিরোধ করতে পারি।
1: অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আসলে রেটিনা ক্ষতিগ্রস্ত হলে করণীয় বা রেটিনা সংক্রান্ত নানা বিষয়ে অনেক কথাই হয়তো আমরা আজকের সম্মানিত আলোচনা

0: কাছ থেকে শুনেছি, এবং খুবই গুরুত্বপূর্ণভাবেই তিনি বলেছেন যে একটু বাড়তি যত্ন শুধু রেটিনার জন্যই নয়, চোখের জন্য খুব বেশি করে প্রয়োজন। যে চোখ দিয়ে আমরা দেখি সে চোখটাকে রাখতে হবে সুস্থ, তবেই না দেখব। ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য।
1: আপনাদেরকেও অনেক ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব। আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জু।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান ষড়সুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু এবং ফারহানা খান পুরবী।

0: এসেছে আষাঢ় মাস, মেঘের গুরু গুরু ডাক আর ঋণিঝিনি বৃষ্টির শব্দ, মোহবিষ্ট করতে প্রকৃতিকে এসেছে বর্ষাকাল।
1: বর্ষার অবিরাম জলধারায় সিক্ত হয়ে প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে, নতুন সবুজের সমারোহে ভরে উঠেছে চারিদিক।
0: বর্ষায় সোনা মাটির ঘ্রাণে যে মহাকাব্যিক আবহ রচিত হয়েছে তা কেবল একটি ঋতুর আগমনী বার্তা নয়, বরং আমাদের সহস্রাব্দের আবেগ, দর্শন এবং সাহিত্যের এক ঘনীভূত জলছবি। আমাদের সত্তায় বর্ষা যেন একটি মনস্তাত্ত্বিক অবস্থা, যা কখনো বিরহের দহন, কখনো আধ্যাত্মিক মিলন, আবার কখনো বা উত্তর আধুনিক বিপন্নতার প্রতীক হয়ে ধরা দিয়েছে।
1: মেঘের এই যে নীলিমা, কদমের এই যে প্রস্ফুটনের গভীরে প্রথিত আছে আমাদের সাহিত্যের দীর্ঘ অভিযাত্রা, যা কালিদাসের অলকাপুরী থেকে শুরু করে আজকের জলবায়ু পরিবর্তনের সংকিত প্রহর পর্যন্ত বিস্তৃত। বাঙালি মননে বর্ষার যে ধ্রুপদী উন্মেষ, তার আদি উৎস খুঁজতে ফিরে যেতে হয় মহাকবি কালিদাসের মেঘদূতে।
0: জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শোনার মতো সেরা সঙ্গীত আর কিছুই হতে পারে না। বর্ষার দিনে মাটির গন্ধে মনটা যেন এক নতুন সুরে সুরবদ্ধ হয়ে ওঠে। বৃষ্টির ঝিরি ঝিরি শব্দের সাথে সাথে মনের সব চিন্তা যেন হারিয়ে যায়। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বর সুরে। আমাদের এবারের আয়োজন বর্ষাকালকে ঘিরে। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি ফারহানা খান পুরবি। বর্ষার ঝরঝরে বৃষ্টিতে গাছপালা সবুজে ভরে ওঠে, যা প্রকৃতির মনে এক নবরূপের সৃষ্টি করে। বর্ষাকালে আকাশে মেঘের খেলা দেখতে দেখতে মন হারিয়ে যায়, যেন এক নতুন স্বপ্নের জগতে প্রবেশ করছি।
0: প্রকৃতি যখন বর্ষার জলে সিক্ত হয়, তখন মনে হয় যেন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। বর্ষাকালে সবুজ মাঠের মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় যেন এক স্বর্গীয় অনুভূতির সাথে মিলিত হচ্ছি। কবিগুরু তার বর্ষার গানে বলেছেন,

0: মেঘদূতে নির্বাসিত চক্ষের যে আকুলতা তা বর্ষাকে কেবল একটি ঋতু হিসেবে নয়, বরং বিরহ নামক এক চিরন্তন মানবিক বেদনার বাহক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কালিদাস যখন লেখেন, মেঘের উদয় হলে সুখী মানুষের চিত্ত অন্যরূপ ধারণ করে আর বিরহীজনের কথা তো বলাই বাহুল্য, তখন তিনি মূলত এক চিরন্তন মানবীয় সত্যির উন্মোচন করেন। এই যে অন্যথা বৃদ্ধি, তা মনের রূপান্তর, এটি বর্ষার মূল নন্দন তত্ত্ব।
1: বর্ষা যেন উদ্দীপন বিভাস হিসেবে কাজ করে, যা মানুষের অন্তরের সুপ্ত বাসনা ও বেদনাকে জাগিয়ে তোলে।
0: মেঘের এই প্রাচীন গাম্ভীর্য আজও একই রকম আবেদন নিয়ে আসে। কালিদাসের এই মেঘই পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীতে এসে রাধাকৃষ্ণের অভিসারের পটভূমি হয়ে দাঁড়ায়। মধ্যযুগের পদকর্তারা বর্ষাকে দেখেছেন এক আধ্যাত্মিক ও ইন্দ্রিয়জ প্রেমের সন্ধিক্ষণ হিসেবে।
1: আধুনিক যুগে কাজী নজরুল ইসলামের গানে বর্ষা নিয়ে মুগ্ধতার শেষ নেই। গবেষকরা বলছেন, বর্ষা নিয়ে কবি নজরুলের 150 শর্তেরও বেশি গান রয়েছে।

0: প্রকৃতির এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা আছে, বিশেষ করে যখন আকাশ কালো করে মেঘ জমে আর জানালার কাঁচে বৃষ্টির রিমঝিম শব্দ বাজে। বৃষ্টির এই ছন্দ কেবল মাটিকে ভেজায় না, বরং আমাদের মনের গহীনে লুকিয়ে থাকা হাজারো আবেগ ও স্মৃতিকে জাগিয়ে তোলে।
1: এক আকাশ বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আমাদের জমানো হাজারো অভিমানের এক একটি শান্ত সুর।

0: প্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান ষড়সুর এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা ষড়সুর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এই অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু
1: এবং আমি ফারহানা খান পুরবী,
0: আর প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: প্রিয় শ্রোতা, আবারও কথা হবে ষড়সুর অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি। প্রথম গানের শিল্পী দিলরুবা খান, গানটির গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

শুনছেন পল্লীগীতি। এবারে গানটির শিল্পী নাসরিন আক্তার বিউটি, গানটির রচয়িতা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: India's bilateral relation with Kuala Lumpur and Beijing. He said this while briefing the newsmen at the Foreign Ministry yesterday on the outcomes of the Prime Minister's recent overseas visit. Foreign Minister said the visit elevated Dhaka-Beijing relations to their highest level, marking the beginning of a China-Bangladesh community with a shared future. The two countries also agreed to expedite the implementation of the Mongla Port Modernization and Expansion Project and the Chinese Economic and Industrial Zone Development Project in Chattogram, the Foreign Minister added. The National Vitamin A Plus campaign is being held across the country today to prevent blindness and eliminate malnutrition among children. The campaign starts at 8 a.m. and will continue till 4 p.m. Under the program, the government has set a target of feeding vitamin A capsule to more than 2 crore and 40 lakh children. Among them, children aged from 6 months to 11 months will be given blue-colored vitamin A capsules, while children aged from 12 months to 59 months will be provided red-colored vitamin A capsules. 6 more children have died of measles and measles symptoms in the country in last 24 hours till 8 a.m. yesterday. The updated report on measles of the Directorate General of Health Services yesterday said since the start of the measles outbreak, the total number of deaths due to measles and measles symptoms in the country has reached 708. This is Bangladesh Betar giving you the news. The U.S. military has carried out a second consecutive night of strikes on Iran, saying it fired at multiple targets in response to an Iranian drone attack on another vessel near the Strait of Hormuz. U.S. President Donald Trump has accused Tehran of violating the ceasefire, threatening to complete the job and launch further attacks against the country. If that happens, the Islamic Republic of Iran will no longer exist, he wrote on social media. Each of the warring sides has accused the other of violating the agreement reached 2 weeks ago to end the four-month-old conflict. Meanwhile, continued Israeli attacks on southern Lebanon killed at least one person a day after a framework agreement was signed by Israeli and Lebanese officials after U.S. brokered talks. Hezbollah rejected the framework, while Israeli Prime Minister Netanyahu hailed it as a major blow to Iran and Hezbollah that will allow Israeli troops to remain in a security zone in southern Lebanon until there is no longer a threat. The death toll has risen to 1,430 and more than 51,000 still missing 3 days after two powerful earthquakes struck in Venezuela. The rescuers keep searching for survivors till now. Officials said more than 1,600 foreign rescuers had arrived and that additional teams were on the way. World Cup football and defending champion Argentina are now facing against Jordan in their final group match in Texas, USA, while Algeria are facing Austria in Missouri, USA. Earlier, England, Croatia and DR Congo have won their respective matches. England beat Panama by 2-0 in New Jersey, while Croatia defeated Ghana by 2-1 in Philadelphia. Besides, DR Congo beat Uzbekistan by 3-1 in Atlanta. Meanwhile, Portugal-Colombia match ended in a goalless draw in Florida. Cricket, and Bangladesh will take on host Zimbabwe in the solitary test at Harare today. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Meanwhile, Bangladesh women take on South Africa in the ICC Women's T20 World Cup at Lord's today. The match will begin at 3:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Bogura, Mymensingh, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Jatiyo Shongshod unanimously adopts motion of thanks on Prime Minister Tariq Rahman's successful visit to Malaysia and China. Prime Minister attributes all achievements to countrymen. Tariq Rahman's visit further strengthened Dhaka's relations with Kuala Lumpur and Beijing, comments Foreign Minister. Countrywide National Vitamin A Plus campaign takes place today. 6 children die of measles symptoms in country in a single day. US launches second night of strikes on Iran after ship hit by drone. In FIFA World Cup, defending champion Argentina facing Jordan, while Algeria facing Austria. And in Harare Test, Bangladesh take on host Zimbabwe in their lone match today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা
2: বৌমা
3: জি আব্বা
2: বাবুর জ্বরটা কি কমছে
3: জি আব্বা ওহন তো কম কমই লাগে
2: চিন্তা করো না মা বিকাল পর্যন্ত দেহ তারপর না হয়
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা
2: কি কারণে
3: হুন তো সি সাইড থেকে নাকি ভাষাগো খালি হাম হইতাছে হাম আর হাম
2: যত হুনতাস তত হয়তো নাও হইতে পারে তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই হামে নাকি
2: মা গো আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি চিন্তা করো না মা
3: ডাক্তারে কি বলছে আব্বা
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে
4: আব্বা এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা
2: ডাক্তারের কাছে
4: কেওর কাছে যাওয়ার লাগবো না সব ব্যবস্থা আমি করতেছি
3: আফা
4: আফা আফা করো না ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমিই নেই না
2: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস
4: আমারে খোটা দিও না আব্বা এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে
3: আব্বা আব্বা এসব কথা কইন না থাক
4: যে যাই কোক আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি নিম পাতা
2: আর নিম পাতা স্বেচ্ছা কিছু করণ লাগবো না তোমার কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা দিতেছে কেন
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ শুরুতে সর্দি কাশি জ্বর তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা
3: আল্লাহ মেহেরবান বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামু আমিও কইলাম বাপের বেটি
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না
3: থাক আব্বা ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না
2: শোনো মা হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায় হাম একটা ছোঁয়াচে রোগ সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল তারপরেও হাম
2: নাও তো হইতে পারে তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন
3: জি আব্বা
2: আরেকটা কথা বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা
2: হ্যাঁ
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময়ে পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং এ সময় আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রথম শিল্পী তপন মাহমুদ।

প্রিয় শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত শুনছেন ভালোবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, মুজিবুল কায়ুমের কণ্ঠে।

শ্রোতা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: আষাঢ় আসে বর্ষাকালে, জলে লাগে নতুন জোয়ার, দূর আকাশে কালো মেঘ, খেলা চলে দিবানিশি, বর্ষা মায়া মেঘের ছায়া, ছড়িয়ে তার রূপের আলো, সঙ্গে আনে মেঘের ছায়া, শান্ত হয় ধরার তপ্ত কায়া, খেলে বৃষ্টি বৃষ্টি খেলা, ভাসিয়ে মেঘের ভেলা, আকাশে তার উড়না ওড়ে, বৃষ্টি হয়ে ঝরে।
1: আমাদের দেশে সমৃদ্ধ প্রাকৃতিক এক অবারিত দান বর্ষাকাল। বর্ষা তার ঝরঝর নিঝরণীতে আমাদের মনকে আনন্দ, বেদনা ও বিরাহ কাতরতা সিক্ত করে তোলে। মানুষের মনের কথাই শুধু বলি কেন, বর্ষা প্রাণ রসে জাগিয়ে তোলে আমাদের প্রকৃতিকে, সবুজে সবুজে ভরিয়ে দেয় আমাদের পরিবেশ প্রতিবেশ। আমাদের জীবনযাত্রার পথে বর্ষা স্নিগ্ধ পরশ প্রাণ জুড়িয়ে দেয়। বর্ষার রূপ রস আর সৌন্দর্যের প্রকৃতি সজীব হয়ে ওঠে।
0: বর্ষার রিমঝিম শব্দে মন হয়ে ওঠে কাব্যময়। প্রচণ্ড তাপদাহকে বিদায় জানিয়ে বর্ষা রানীর বর্ষণে সিক্ত হয় প্রকৃতি এবং প্রাণ ফিরে পায় এই দেশ। বর্ষায় প্রকৃতির অপরূপ আর আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের ভেলা মন কেড়ে নেয়। তখন এই নগর জীবনে অট্টালিকার ফাঁক দিয়ে উড়ে যাওয়া মেঘ দেখে আমাদের মনটাও উড়ে যেতে চায় মেঘের সাথে, তাই না বন্ধুরা?

0: বন্ধুরা চলুন, আজ বর্ষাকালে সকালে মিষ্টি গানের সুরে ভেসে আর জলে ভেজা জুঁই ফুলের সুবাস নিয়ে এখন আমরা প্রবেশ করি আজ সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরী প্রাঙ্গণে।
1: হ্যাঁ বন্ধুরা, আর আজ সেই প্রাঙ্গণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিউলি রানীওয়ালা
0: এবং আমি শাকিল আহমেদ।
1: বৃষ্টি ভেজা ভোরের মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে।

0: বন্ধুরা, আজ রবিবার, 14/1433 বঙ্গাব্দ, 28 জুন 2026 খ্রিস্টাব্দ, বারী রহমান, বারী মহরম, 1448 হিজরি, বর্ষাকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা, অভিনন্দন, শুভ জন্মদিন।
0: বজ্রপাতে মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক একটি প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে প্রতি বছর গড়ে 350 থেকে প্রায় 1000 মানুষ এই আকস্মিক কারণে প্রাণ হারান। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব আবহাওয়া সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এবং বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী পৃথিবীতে প্রতি বছর বজ্রপাতে প্রায় 24,000 মানুষ প্রাণ হারায়।
1: এখন জুন মাস, আমাদের দেশে এপ্রিল থেকে মে মাস বজ্রপাত প্রবণ সময়। এছাড়াও সেপ্টেম্বর অক্টোবরেও বজ্রপাত ঘটে থাকে। আবহাওয়াবিদরা জানান, এদেশে মোট বজ্রপাতের প্রায় 70% বজ্রপাত হয় এই এপ্রিল থেকে জুনের মধ্যে। তাই কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাতে মৃত্যু একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বিবেচিত হয়। ইদানিং আমাদের দেশে বজ্রপাতের পরিমাণ বেড়েছেও কিন্তু অনেক।
0: কিন্তু কেন এবং কিভাবে আমাদের দেশে এমন বজ্রপাতের সৃষ্টি হয়, এ প্রসঙ্গে আবহাওয়াবিদগণ জানান, এই উপমহাদেশে বজ্রপাতের মূল কারণ ভৌগোলিক অবস্থান। একদিকে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর থেকে উঠে আসা গরম আর আর্দ্র বাতাসের সাথে উত্তরে হিমালয়ের ঠান্ডা বাতাসের সংমিশ্রণের ফলে বজ্রগর্ভূত মেঘ তৈরি হয়, আর সেই মেঘ দলের ঘর্ষণে সৃষ্ট উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে, তখন সবচেয়ে কাছে যা পায় তাতে আঘাত করে, সেটাই বজ্রপাত।
1: আর এই বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব নয়, তাই এ অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না তা গুরুত্বপূর্ণ। কারণ মাঠে ঘাটে, নদীতে, পানিতে, বাইরে যারা কাজ করেন তারা বজ্রপাতে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে হাওড় ও ফসলের মাঠে কাজ করার সময় কৃষকরা সবচেয়ে বেশি ঝুঁকির শিকার হন, সেখানে মৃত্যু কিন্তু বেশি হয়। এ নিয়ে সচেতনতা এখন খুবই জরুরি।
0: হ্যাঁ, এই বিবেচনায় বজ্রপাত নিয়ে সচেতনতা বাড়াতে আজ 28 জুন বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস, ইন্টারন্যাশনাল লাইটিং সেফটি ডে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, শুনলে বজ্রধ্বনি ঘরে যায় তক্ষণি। যেহেতু বজ্রপাত কখন কোথায় হবে তা কেউ বলতে পারে না, অথচ চোখের পলকে বহু মানুষের মৃত্যু ঘটে।
1: যেহেতু প্রকৃতির শক্তিকে আমরা থামাতে পারবো না, কিন্তু তার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমাতে পারি, তাই না বন্ধুরা? তাই বজ্রপাত প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা। বিদ্যুতের ঝলক দেখার পর যদি 30 সেকেন্ডের মধ্যে বজ্রধ্বনি শোনা যায়, তবে বুঝতে হবে বজ্রপাত খুব কাছাকাছি ঘটছে। তখন দ্রুত ঘরের ভিতরে বা নিরাপদ ভবনে আশ্রয় নিতে হবে। এ কারণেই এবার প্রচার করা হচ্ছে, শুনলে বজ্রধ্বনি ঘরে যাই তখনই।
0: হ্যাঁ বন্ধুরা, তাই বিশেষজ্ঞ মতামত হচ্ছে, যখনই বজ্র ঝড় শুরু হবে তখন বাইরে অবস্থান করবেন না। বজ্রসহ বৃষ্টিপাত সচরাচর 30 থেকে 45 মিনিটের মতো স্থায়ী হয়। এই সময়টিতে আপনি ঘরে থাকতে পারলেই কিন্তু ভালো, তবে ঘরের থাকাকালে মোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করবেন না বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকবেন।
1: তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের আচরণগত পরিবর্তন। আমাদের প্রত্যেককে জানতে হবে কি করতে হবে এবং কি করা যাবে না। ঘরের বাইরে থাকলে ছাতা মাথায় নিয়ে খোলা জায়গায় কিংবা বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন না, কোনো ধাতব বস্তু বহন করবেন না, তখন মোটরসাইকেল বা সাইকেলে চলাচল করবেন না, এছাড়াও একা উঁচু ফাঁকা জায়গায় অবস্থান করবেন না, কেমন?
0: হ্যাঁ বন্ধুরা, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বজ্রপাতের পরিমাণ অনেক বেড়ে গেছে। সুপারিল নিনোর মতো আবহাওয়ার ধরন বদলে যাওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশ দূষণ, নির্বিচারে গাছ কাটা সহ নানা কারণে বজ্রপাত বেড়ে গেছে। এতে বাড়ছে প্রাণহানিও। তাই সরকার বিভিন্ন এলাকায় বজ্র নিরোধক তালগাছ রোপণ, আগাম সতর্কবার্তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। আসুন আমরাও নিজেদেরকে সচেতন করি। আর আজ সকলকে এই অনুরোধ জানিয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি কি আছে সেখানে।
1: হ্যাঁ বন্ধুরা, আমাদের সুস্থ সুন্দর জীবনের জন্যই গাছের প্রয়োজন। তাই এই বর্ষায় নিজের আঙিনায় কিংবা বাইরে সঠিকভাবে গাছ লাগানো এবং তার রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে। তাহলেই সবুজে সেজে উঠবে আমাদের দেশের জনাকীর্ণ শহর নগর বন্দরগুলো। আসুন আমরা গাছ লাগাই সকলের কাছে আজ এই আবেদন রেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের নিয়মিত আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
0: মহানগরী প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালি, আছে ঢাকা মহানগরীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি।
1: এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা এবং শুনব দেশের গান। তো বন্ধুরা, চলুন শোনা যাক এক এক করে।
0: প্রথমে বন্ধুরা চলুন যাওয়া যাক, শুনে আসি আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরী বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি আমরা, আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম আর তা পড়ে শোনাচ্ছেন খায়রুন্নাহার মিল্কি।
2: আজ সন্ধ্যা সাতটায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে নাটক আমিনা সুন্দরী। নাট্যজন এস এম সোলাইমানের লেখা। এই নাটকের নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবি। নাটকটি পরিবেশন করবে থিয়েটার আর্ট ইউনিট। অন্যদিকে ঐতিহ্যগত সাংস্কৃতিক শিখর এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যকার দূরত্বের বিষয় অন্বেষণে দৃশ্যশিল্পী রাগা রহমানের একক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হয়েছে লালমাটিয়ার কলা কেন্দ্রে। আনফ্যামিলিয়ার আনফিনিটি শীর্ষক প্রদর্শনী চলবে আগামী 30 জুন পর্যন্ত। সবার জন্য প্রদর্শনীর দুয়ার খোলা প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আর নাট্যজন সৈয়দ বদরুদ্দিন হোসেন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা 2026 আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা হলে এই আয়োজনে আজ মঞ্চস্থ হবে নাটক সুরঙ্গ। সন্ধ্যা 7:15 এ নাটক পরিবেশন করবে নাট্য সংগঠন এথিক। এছাড়া দেশের 10 জন স্বনামধন্য শিল্পীর শিল্পকর্ম নিয়ে রাজধানীর উত্তরার বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের গ্যালারি ভূমিতে শুরু হয়েছে পার্সিসেন্স শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। তাদের ক্যানভাস, মিশ্র মাধ্যম ও জলরঙ্গে আঁকা সর্বমোট 66টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। আগামী 25 জুলাই পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বেলা 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ওদিকে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে দ্য লং প্রেজেন্ট শীর্ষক চিত্র প্রদর্শনী চলছে ধানমন্ডির 16 নম্বরের 42 নম্বর বাড়ির বেঙ্গল শিল্পালয়ে। শিল্পী হাশেম খান, রফিকুন নবী, ফরিদা জামান ও শিশির ভট্টাচার্য সহ দেশের শিল্পাঙ্গনে অসামান্য অবদান রাখা 15 জন শিল্পীর কাজ স্থান পেয়েছে প্রদর্শনীতে। আগামী 4 জুলাই পর্যন্ত এ প্রদর্শনী চলবে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, হাতে সময় থাকলে স্বজন প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারেন এসব আয়োজনের আঙ্গিনায়।
1: বন্ধুরা শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে, আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে সেই সব শ্রমজীবী মানুষগুলো।
1: হ্যাঁ বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজকে শুনব ঢাকা শহরের একজন বাসের হেলপারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শামসুন নাহার রিনি।
3: প্রিয় শ্রোতা, জীবন ও জীবিকার পর্বে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলি। আজকের পর্বে কথা বলবো একজন বাসের হেল্পারের সাথে। চলুন তার সাথে আলাপচারিতার মাধ্যমে জেনে নেই তার জীবনের গল্প। আপনার নাম পরিচয় বলবেন।
4: আমার নাম মোহাম্মদ সুবীর মির্জা, আমার বাড়ি মানিকগঞ্জ জেলা ঘিওর থানা।
3: আপনার গাড়ি
4: জি
3: কোথা থেকে কোথায় যায়?
4: আমাদের গাড়িটা পাটুরাঘাট থেকে ঢাকা গাবতলী টেকনিক্যাল হয়।
3: সকাল কটা থেকে কটা পর্যন্ত এই গাড়ি চলে?
4: ভোর 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত গাড়ি চলে।
3: আপনি তো গাড়ির একজন হেল্পার
4: জি,
3: যে আপনি যখন গ্রামে ছিলেন তখন আপনি কি কাজ করতেন?
4: আমরা তখন লেখাপড়া করতাম।
3: কত বছর বয়সে আপনি এই গাড়িতে ডিউটি শুরু করেছিলেন? তখন আপনার বয়স কত ছিল?
4: আমার বয়স তখন 16 বছর বয়সে আমি এই ডিপার্টমেন্টে আসি।
3: কতটুকু পড়াশোনা করেছেন?
4: ক্লাস 8 পর্যন্ত আমি লেখাপড়া করেছি।
3: আপনার ইচ্ছা কি ছিল?
4: আমার তো ইচ্ছা ছিল লেখাপড়া শিখে ভালো একটা চাকরি বাকরি করব। সেটা আমার ভাগ্যে জুটে নাই, আমার বাবা ওইরকম লেখাপড়া করতে পারে নাই, বিধায় আমি কোনো চাকরি বাকরির সন্ধান করতে পারিনি।
3: আপনি যে আয় রোজগার করেন, এই আয় রোজগার দিয়ে আপনি আপনার পরিবারের সকলের মুখে কি হাসি ফোটাতে পারেন?
4: সকলের মুখে হাসি ফোটানো সম্ভব না, তবে কোনো রকম কষ্ট মষ্ট করে আর কি সংসারটা চালানো যায়।
3: আপনার পরিবারে কে কে আছে?
4: আমার পরিবারে আছে আমার আম্মা, আমার 3টা ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমার ছোট্ট একটা মেয়ে আছে।
3: তো আপনার ছেলে মেয়েরা কে কি করেন?
4: আমি আমার ছেলে মেয়েদেরকে ওইরকম লেখাপড়া করাইতে পারিনি, তবে বড় ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, কষ্ট মষ্ট করে ম্যাট্রিক পর্যন্ত পড়াইছি। তারপরে ছেলেরা ওই ডিপার্টমেন্টে এই চাকরি করতে আছে। তারপরে মেয়েদের ছেলেটা ওরও ম্যাট্রিক পাস করাইছি। ম্যাট্রিক পাস করানোর পরেও কষ্ট মষ্ট করে আমরা দুই বাপ বেটায় কাজ করে ছেলেটাকে বিদেশ পাঠাইছি, আর ছোট মেয়েটা আর ছোট ছেলেটা লেখাপড়া করাইতেছি। আশা আছে আমাদের মতো কষ্ট যেন ওরা না করে, ওরা ওদের কষ্ট করে লেখাপড়া শিখে বড় করে একটা চাকরি বাকরি যেন হয় সেই আশায় আছি। যে স্বপ্নটা আমার ছিল সেই স্বপ্নটা আমার ছোট ছেলে এবং মেয়েটাকে দিয়ে আশা করছি। মেয়েটাকে ডাক্তারি পড়াবো আর ছেলেটাকেও ওকালতি পড়াবো, অ্যাডভোকেট বানানোর চেষ্টায় আছি।
3: আসলে সব কিছু খরচ শেষে ভবিষ্যতের জন্য কিছু জমাতে পারেন?
4: জি আশা করি এখন পারি। বড় ছেলে এবং মেয়ে ছেলে বিদেশ আছে, এটা লইয়া আমি কাজ করতেছি। সে বছর মোটামুটি আমার মাসে 1030 জমা থাকে। এটা আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তাভাবনা করে এটা আমরা ব্যাংকে রাখি টাকাটা।
3: এই যে আপনি আপনার মনের কথাগুলো বাংলাদেশ বেতারের মাধ্যমে শ্রোতাদের শোনাচ্ছেন, আপনার কেমন লেগেছে?
4: যে আমার কথাগুলো যে প্রেস করলাম বাংলাদেশের মানুষের কাছে, তবে যারা শুনছেন আমার সবাই আমার কথাগুলো শুনে আপনাদের ছেলে মেয়েকেও সবাইকে আপনারা সুন্দর সুস্থভাবে লেখাপড়া শেখান এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন।
3: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য মহানগরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কারো সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
0: শুনলাম জীবন ও জীবিকা পর্ব। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
1: বন্ধুরা, এবারের পর্ব নগর পাঁচালী। এই পর্বে শুনব ঢাকার টিকাটুলির গল্প নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারু, তার তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনব টিকাটুলির গল্প। পুরনো ঢাকার প্রান্ত সীমায় অবস্থিত এই টিকাটুলি আজ এক ব্যস্ত বাণিজ্যিক এবং আবাসিক এলাকা। প্রতিদিন হাজারো মানুষের ব্যস্ত পদচারণায় মুখরিত থাকে এর চারপাশ। কিন্তু ইটের পর ইট সাজানো এই ব্যস্ত দালান কোঠার আড়ালে লুকিয়ে আছে এক শতাব্দীরও বেশি পুরনো ইতিহাস। টিকাটুলি নামটা শুনলেই কেমন যেন একটা কৌতূহল জাগে মনে, তাই না? আর এর নামকরণের পিছনে রয়েছে এক চমৎকার ঐতিহাসিক প্রেক্ষাপট যা জড়িয়ে আছে ঢাকার আদি হুকো সংস্কৃতির সাথে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মোগল আমল কিংবা তার পরবর্তী সময়ে ঢাকা যখন পূর্ববঙ্গের এক অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র, তখন এই অঞ্চলের মানুষের

0: অথবা হুঁকো খাওয়ার সংস্কৃতি। আর তখনকার দিনে হুঁকো খাওয়া কিন্তু কেবল সাধারণ কোনো অভ্যাস ছিল না, এটি ছিল বনিদিয়ানা ও আভিজাত্যের প্রতীক। এই হুঁকো সংস্কৃতির দুটি প্রধান অনুষঙ্গ ছিল টিকিয়া এবং নৈচা। হুঁকোয় আগুন দেওয়ার জন্য প্রয়োজন হতো এক বিশেষ ধরনের কয়লার গুঁড়ো আর আঠার মিশ্রণে তৈরি গোলাকার টিকিয়া বা টিকা, আর হুঁকোর ধোঁয়া টানার জন্য প্রয়োজন হতো অত্যন্ত আকর্ষণীয় ও বাহারি নল, যাকে স্থানীয় ভাষায় বলা হতো নৈচা। হ্যাঁ বন্ধুরা, ঐতিহাসিক নথিপত্র এবং ঢাকার ইতিহাস থেকে জানা যায় এই এলাকায় সে আমলে প্রচুর পরিমাণে হুঁকোর টিকিয়া এবং এই বিশেষ নৈচা বা নল তৈরির দক্ষ কারিগরদের বসবাস ছিল। ঢাকার নবাব ও বাবুদের হুঁকোর জন্য হাতির দাঁত, রূপক কিংবা সুদৃশ্য সুতার কাজ করা বাহারি নৈচা তৈরি হতো এই অঞ্চলেই। টিকিয়া এবং নৈচা তৈরির এই বিশেষ পেশাজীবী কারিগরদের বসতি বা টুলি থেকেই কালক্রমে এই এলাকার নাম হয়ে ওঠে টিকাটুলি। টুলি শব্দটি মূলত কোনো নির্দিষ্ট পেশাজীবীদের পাড়া বা মহল্লাকে নির্দেশ করে, যেমনটি আমরা ঢাকার কুমারটুলি বা শাঁখারিবাজারের ক্ষেত্রেও দেখতে পাই। কালের বিবর্তনে হুঁকো খাওয়ার সেই রাজকীয় চল হারিয়ে গেছে, হারিয়ে গেছেন সেই টিকিয়া আর নৈচা তৈরির কারিগররাও, কিন্তু ইতিহাসের অনবদ্য সাক্ষী হয়ে আজও রয়ে গেছে কেবল এই টিকাটুলি নামটি। শ্রোতাসঙ্গীরা, টিকাটুলির এই ঐতিহাসিক রূপান্তর কিন্তু একদিনে হয়নি। বিশ শতকের গোড়ার দিকে এবং দেশভাগের আগে পরে এটি ছিল মূলত একটি শান্ত, গাছপালায় ঘেরা সবুজাভ এবং অভিজাত আবাসিক এলাকা। ঢাকার ঐতিহ্যবাহী এবং সচ্ছল পরিবারগুলো এখানে তাদের চুন সুরকির নান্দনিক বাড়িঘর নির্মাণ করতে শুরু করেন। তখনকার দিনে টিকাটুলির রাস্তাগুলো ছিল শান্ত, দুপাশে ছিল বড় বড় গাছ আর বাগান ঘেরা একতলা কিংবা দোতলা সব বাড়ি। টিকাটুলির ইতিহাস খাটলে দেখা যায় এই এলাকার সমাজসেবামূলক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান অনন্য। শিক্ষার আলো ছড়াতে এই এলাকায় গড়ে উঠেছিল টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। নারীর শিক্ষা উন্নয়নে প্রাচীনতম এই বিদ্যালয়টির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, রয়েছে কলেজসহ আরও অসংখ্য শিক্ষাকেন্দ্র। টিকাটুলির কে এম দাস লেনে অবস্থিত ঐতিহাসিক রোজ গার্ডেন ভবনটিও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, টিকাটুলির গল্প অসমাপ্ত থেকে যাবে যদি আমরা এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রাচীন আকর্ষণের কথা না বলি। এর একটি হল রামকৃষ্ণ মিশন এবং অন্যটি বলধা গার্ডেন। ১৯১৬ সালে ঢাকার টিকাটুলি সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রামকৃষ্ণ মিশন ও মঠ। স্বামী বিবেকানন্দের মানব সেবার আদর্শে উদ্বুদ্ধ এই প্রতিষ্ঠানটি এক শতাব্দীরও বেশি সময় ধরে এই এলাকায় শিক্ষা, চিকিৎসা ও আধ্যাত্মিক চেতনার আলো ছড়িয়ে আসছে। ঠিক এর পাশেই রয়েছে ঢাকার আরেকটি ঐতিহাসিক ও বিশ্বখ্যাত নিদর্শন বলধা গার্ডেন। ১৯০৯ সালে বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই অনন্য উদ্ভিদ উদ্যানটি গড়ে তোলেন। যদিও এটি প্রশাসনিকভাবে ওয়ারি ও টিকাটুলির সীমানার সংযোগস্থলে, তবে ঐতিহ্যের কারণে টিকাটুলিবাসী একে নিজেদের সংস্কৃতিরই অংশ মনে করেন। সাইকি এবং সিভিলি এই দুটি অংশে বিভক্ত বলধা গার্ডেনের বিরল সব ফুল আর গাছের ছায়ায় একসময় হেঁটে বেরিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এখানকার ক্যামেলিয়া ফুল দেখে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। টিকাটুলির বাসিন্দাদের সকাল ও বিকেলের ভ্রমণের জন্য এই উদ্যানটি যুগের পর যুগ ধরে এক টুকরো সবুজ অক্সিজেন সরবরাহ করে আসছে। এই এলাকাতে রয়েছে ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় ও পুরনো মার্কেট রাজধানী সুপার মার্কেট, যা নিত্য প্রয়োজনীয় কেনাকাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও রয়েছে এলাকার প্রধান ধর্মীয় ইবাদতখানা ও স্থানীয় গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক টিকাটুলি জামে মসজিদ।
1: মহানগরের প্রিয় শ্রোতা, শুনলাম নগর পাঁচালী। বন্ধুরা, ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরের প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত, তবে ঘনবসতিপূর্ণ এই শহরের ভেতরে এবং চারপাশে এখনও বেশ কিছু সবুজ উদ্যান, জলাশয় ও পার্ক রয়েছে, যেখানে ফুটে থাকে নানান রঙের ফুল, যা নগরবাসীকে প্রকৃতির প্রাণের

0: পরামর্শ দেয়।
1: প্রিয় বন্ধুরা, এবারে পর্ব নগর প্রকৃতি। এখানে আজ আমরা শুনব বকুল বিছানা নগরীর রাজপথ শীর্ষক প্রতিবেদন। গবেষণা গ্রন্থ নয় এম এম রাশেদ রাব্বি, আর তা পড়ে শোনাচ্ছেন শামস উদ্দিন খালেদ। প্রিয় শ্রোতা, নগরীর ভেতরেও কখনো কখনো প্রকৃতি তার নিজের ভাষায় কথা বলে ওঠে। কংক্রিটের জটিলতা, গাড়ির হর্ন আর মানুষের ব্যস্ততার ভিড়ের মাঝেও হঠাৎ হঠাৎ দেখা মেলে এক নরম সৌন্দর্যের বকুল ফুল, যেন নগরীর ক্লান্ত রাস্তাগুলোকে কেউ গোপনে সাজিয়ে দিয়েছে স্নিগ্ধ এক শুভ্র চাদরে। ঢাকার নানা সড়কে মিরপুর রোড, তাজউদ্দিন আহমেদ সরণী, মানিক মিয়া এভিনিউ, সংসদ এভিনিউ, রাজুক এভিনিউ, এয়ারপোর্ট রোড, সাত মসজিদ রোড, বনানী ও গুলশান এলাকার প্রশস্ত সড়কগুলোতে সারি সারি গাছের ভিড়ে বকুল ফুল আজও নীরবে ফুটে থাকে। দিনের আলোয় সে ফুল খুব বেশি ঘোষণা দেয় না, কিন্তু তার আসল সৌন্দর্য ধরা পড়ে ভোরের নরম আলোয় কিংবা সন্ধ্যার শেষ স্নিগ্ধতায়। গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরুর এই দুই ঋতুর মিলন মেলায় শহরটা যেন এক অনন্য রূপ নেয়। বাতাসে হালকা স্নিগ্ধতা, আকাশে মেঘের আনাগোনা, আর ঠিক তখনই বকুল গাছগুলো ঝরিয়ে দেয় তাদের ছোট ছোট শুভ্র তারা। এই ফুলগুলো কোনো শব্দ করে না, কিন্তু তাদের পতনে যেন পুরো শহর এক মুহূর্তের জন্য থমকে যায়। রাস্তার বিভাজক রেখা, ফুটপাত, এমনকি কালো অ্যাসফল্টের বুকেও ছড়িয়ে পড়ে বকুলের নরম বিছানা। ডরমপুর রোডের ব্যস্ত ট্রাফিকের মাঝেও দেখা যায় কোথাও একপাশে জমে আছে বকুলের সাদা ছোপ। তাজউদ্দিন আহমেদ সরণির দীর্ঘ পথ ধরে হাঁটলে মনে হয় কেউ যেন নীরবে পথের ওপর কবিতা লিখে গেছে। মানিক মিয়া এভিনিউর প্রশস্ততা আর সংসদ ভবনের গাম্ভীর্যের মাঝেও বকুল ফুল এক ধরনের কোমল প্রতিবাদ হয়ে দাঁড়িয়ে থাকে শহরের কঠোরতার বিপরীতে প্রকৃতির কোমল উপস্থিতিতে। রাজুক এভিনিউ আর এয়ারপোর্ট রোডে দ্রুতগতির গাড়ির চাকার নিচেও কখনো কখনো চূর্ণ হয় এই নরম ফুল, তবুও তাদের সৌন্দর্য ম্লান হয় না, বরং প্রতিটি ঝরে পড়া পাপড়ি যেন মনে করিয়ে দেয় নগর যতই যান্ত্রিক হোক প্রকৃতি তার অস্তিত্ব হারায় না। বনানী ও গুলশানের সড়কগুলোতে বকুলের এই উপস্থিতি আরও বেশি অনুভবযোগ্য। পরিচ্ছন্ন রাস্তার ধারে গাছের সারি আর তার নিচে ছড়িয়ে থাকা ফুল সব মিলিয়ে এক ধরনের নিঃশব্দ চিত্রকাব্য। মনে হয় শহর নিজেই কোনো শিল্পীর ক্যানভাস, যেখানে রঙের বদলে ব্যবহার হয়েছে ফুলের পাপড়ি। এই বকুল বিছানো পথ কেবল সৌন্দর্য নয়, এক ধরনের অনুভব বটে। এটি আমাদের মনে করিয়ে দেয় নগর জীবনের মধ্যেও প্রকৃতি তার কোমলতা ধরে রাখে। আমাদের চোখ যতই ব্যস্ত থাকুক, হৃদয় যদি একটু থেমে তাকায়, তবে সে দেখতে পাবে শহরের বুকে এখনো ফুল ফোটে, ঝরে পড়ে আর নীরবে পথ সাজিয়ে যায় সুরভি ছড়িয়ে।

0: মহানগরীর প্রিয় বন্ধুরা, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে বিখ্যাত এই গানটি শুনছিলাম আলাউদ্দিন আলীর সুরে এবং আমজাদ হোসেনের রচনায়। জন্ম থেকে জ্বলছি ছবি থেকে নেয়া এই গান। এবারে আমরা যাব শেষের কথাগুলোই শুভযাত্রা পর্বের।
1: বন্ধুরা, শুভযাত্রা পর্বে প্রথমে শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45, সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30।
0: ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 7:30। প্রিয় বন্ধুরা, আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের আজকে শুভযাত্রা পর্বের খবর জানাচ্ছি। তবে
1: হ্যাঁ বন্ধুরা, এছাড়াও যারা সড়ক পথে এবং রেল পথে এবং নদী পথে যারা যাতায়াত করবেন, যাতায়াতের সময় যথাযথ নিয়মকানুন মেনে চলুন এবং সচেতনতা অবলম্বন করুন। সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক।
0: এই আহ্বান রেখে শুভযাত্রা শেষ করে আমরা চলে যাচ্ছি একেবারে শেষের কথায়। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ
1: এবং আমি শিউলি রানী বালা,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
2: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে আখ্যায়িত করে এর স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠক পুনরায় শুরু হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মেজর ফখরুল ইসলাম আলমগীর এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ধন্যবাদ প্রস্তাব গ্রহণের জন্য সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, তার সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর সম্পূর্ণরূপে দেশ ও দেশের জনগণের স্বার্থে পরিচালিত হয়েছে। ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে দেওয়ার আগে স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। তিনি বলেন, অতীতে এমন সরকারও ছিল যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কোন প্রচেষ্টা গ্রহণ করেনি। পরে প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করেন। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা, পারস্পরিক সম্মান, দ্বিপক্ষীয় স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের বাস্তব প্রতিফলন। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। জাতীয় সংসদের বৈঠক আজ সকাল 10:30 আবার বসবে। সারা দেশে আজ একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000 বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সকাল 8টা থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরি ঘাটের মতো জনাকীর্ণ স্থানে 500টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা দ্বিতীয় রাতের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার জবাবে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির ওপর চূড়ান্ত হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানের এবং মিসৌরিতে আলজেরিয়া অস্ট্রিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আর্জেন্টিনা 2-0 গোলে জর্ডানের বিপক্ষে এগিয়ে রয়েছে। আলজেরিয়া অস্ট্রিয়ার ম্যাচটি 1-1 গোলে এগিয়ে চলছে। এর আগে সকালে কলম্বিয়া পর্তুগালের ম্যাচ গোল শূন্য ড্র হয় এবং কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। ক্রিকেট। হারারেতে আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। এদিকে আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা 3:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, সঞ্চালনায় মোহাম্মদ লিয়াকত আলী।
2: সুপ্রিয় শ্রোতা দর্শক, একটি দেশ শক্তিশালী সমৃদ্ধশালী করতে গেলে, গড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। শিক্ষার উপর গুরুত্ব দিয়েই বর্তমান সরকার তাদের নির্বাচন ইস্তেহার তৈরি করেছেন এবং বাংলাদেশকে বিশ্বের সাথে তাদের চাল চলনের জন্যে, বিশ্বের সাথে তাদের সমন্বয় করার জন্যে তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আজকে এই শিক্ষার এই উন্নতিকল্পে আজকে আমরা এখানে দুজন বিশেষ ব্যক্তিদের আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এখানে উপস্থিত আছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর সাফিল শাহিন, আর উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব হাসনাত আলী। আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি স্লোগান সারা বাংলাদেশে আজকে আলোড়িত হচ্ছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এই ব্যাপারে প্রথম আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছি।
3: এই কথাটি, এই ভাবনাটি, এই দর্শনটি, এই ন্যারেটিভটি বাংলাদেশের শুরু থেকে হওয়া উচিত ছিল যে সবার আগে বাংলাদেশ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন এই বিষয়টিকে তিনি যখন নিয়ে আসলেন সবার উপর বাংলাদেশ, এটা কিন্তু একটা নতুন অনুকরণ তৈরি করেছে, ব্যঞ্জনা তৈরি করেছে সকল স্তরের মানুষের কাছে এবং নিজেকে নিজের পরিচয়ের জায়গা থেকে উদ্বুদ্ধ করছে। আমরা মনে করি এটা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের এই যে উদ্দীপনা, এই যে অনুপ্রেরণা, এটাকে আমাদের ধারণ করা উচিত, আমাদের এটাকে বাস্তবায়ন করা উচিত।
2: আপনি কিভাবে চিন্তা করছেন যে নির্বাচন ইস্তেহার ছিল এই সরকারের শিক্ষার মান উন্নয়ন করা, গবেষণা ধর্মী শিক্ষা করা, বিশ্বের সাথে শিক্ষাকে, আমাদের শিক্ষাকে একটা লিয়াজো তৈরি করা, এই ব্যাপারে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন?
3: এটা পরিষ্কার যে আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকের এই যে বক্তব্য এখন সরকারের, দলের, মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমরা শিক্ষাক্ষেত্রে প্রথমে আগে প্রাথমিক শিক্ষাকে কিন্তু আমরা সবাই মনে করি যে প্রাধান্য দেওয়া উচিত। প্রাধান্য মানে গুরুত্ব। এই গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যাটা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এর গুণগত মানকে তৈরি করা। আমি বলছি প্রাথমিক বলতে কি, কিন্তু প্রাথমিক অথবা আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে উচ্চ শিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এখন কাজ করছি, সব জায়গায় এই শিক্ষার যে গুরুত্ব, গুণগত মান, উৎকর্ষতা, এই উৎকর্ষতার জন্য আমরা সকলেই কিন্তু উঠে পড়ে লেগেছি। এই গুণগত মানগুলোর বিষয়টা হচ্ছে যে আপনার মূল দেখতে হবে যে শুধুমাত্র বিল্ডিং গুলো নয়, ঘর না, দামি দামি ঘর তৈরি করা না, এখানে আপনাকে দেখতে হবে যে যোগ্য যে শিক্ষা প্রণালী, আপনার দেখতে হবে প্রশিক্ষণ শিক্ষকদের জন্য। আর আমার ব্যক্তিগত ভাবে একটা বিষয় মনে হয় যে আমাদের পরিবেশটাকে তৈরি করতে হবে। তার পরিবেশের জন্য আমাদের যেগুলো উদ্যোগ নিতে হবে, যেমন ধরেন আমাদের সময় ছোটবেলায় আমরা দেখেছি যে উপজেলায় হোক, গ্রামে হোক, লাইব্রেরি ছিল, পাঠাগার এবং ক্লাব ছিল, শিক্ষার, সংস্কৃতির, খেলাধুলার, এই বিষয়গুলোকে নিয়ে সমন্বিত ভাবে একত্রে কাজ করতে হবে।
2: ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে। তো আপনার বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে আমাদের সবার আগে বাংলাদেশের যে স্লোগানটা এবং বাংলাদেশকে উন্নতি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশাল ভূমিকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন?
4: ধন্যবাদ আপনাকে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানটার জন্যই তো আমরা একত্রে রক্ত দিয়েছিলাম। বাংলাদেশ শোষিত হতো, বাংলাদেশ বঞ্চিত হতো, উন্নয়ন বঞ্চিত হতো, অর্থনৈতিকভাবে বঞ্চিত হতো, শিক্ষায় বঞ্চিত হতো, বাংলাদেশকে সবার উপরে দেখা হতো না, বরং পশ্চিম পাকিস্তানকে সবার আগে দেখা হতো। স্বাধীন করলাম দেশ, আমাদের প্রত্যাশা ছিল যে সবার আগে বাংলাদেশ ধারণাটাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে যাব। কিন্তু আমরা কি দেখলাম, স্বাধীনতার পরপরই সবার আগে বাংলাদেশের চেয়ে সবার আগে পরিবার হয়ে গেল, সবার আগে দল হয়ে গণতন্ত্র থেকে বাকশাল হলো, সবার আগে দেশ না হয়ে লুটপাটতন্ত্র কায়েম হলো, সবার আগে দেশ না হয়ে মানুষ ভাত পায় না, দুর্ভিক্ষ হয়, অনাহারে থাকে, নর্থ বেঙ্গল আমরা যারা বসবাস করি সেই এলাকা বঞ্চিত থাকে, এ সমস্ত চিত্র দেখলাম ওই সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে ধারণ না করার কারণে। 75 এর পরে স্বাধীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সবার আগে বাংলাদেশ ধারণ করলেন, এবং তিনি প্রমাণ করলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে, যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম সেই গণতন্ত্রকে হত্যা করে যে সবার আগে পরিবার, সবার আগে দল, সবার আগে ক্ষমতাকে, নীতিকে গ্রহণ করা হলো সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি আবার জনগণের কাছে ফিরে গেলেন, দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, দেশকে অগ্রাধিকার দিলেন। এরপরে বেগম খালেদা জিয়া সবার উপরে বাংলাদেশ নারী নেতৃত্ব বলেন, খাল খনন বলেন, অনেকগুলো অসাধারণ কাজ করলেন। এরপর আবার গত 18 বছর আবারও ফিরে গেলেন সেই স্বাধীনতার পরপর সবার আগে পরিবার, এক পরিবারের প্রায় 42 জন সংসদ সদস্য, মন্ত্রী, ঢাকার মেয়র, ব্যাংকের মালিক, লুটপাট তন্ত্র, বেগমপাড়া, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। সবার আগে যদি বাংলাদেশকে ধারণ করতাম তাহলে এগুলো হওয়ার কথা নয়। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমি খুশি বাংলাদেশের মানুষ হিসাবে, এই দেশে জন্মগ্রহণ করা একজন সন্তান হিসেবে আমি আশা করি যে স্লোগানটি আছে, এই স্লোগানটি কাজে কর্মে তার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করার মধ্য দিয়ে উনি বাস্তবায়ন করে প্রমাণ করবেন তার বাবা যেটি করেছিলেন প্রমাণ করেছিলেন, সেই প্রমাণটা সন্তান হিসাবে তার প্রমাণ করার সময় এসেছে এবং তিনি করছেন, অন্তত আচরণে, তার সাধারণ জীবনযাপনে, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, শুদ্ধাচারের ক্ষেত্রে। তিনি অন্তত বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের ভ্যানিটি প্রধানমন্ত্রীদের বা মন্ত্রীদের যে ভ্যানিটি, সেখান থেকে বের হয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করছেন, নিজের পয়সায় তেল ব্যবহার করছেন, নিজের গাড়িটা নিজে ব্যবহার করছেন, এই যে একটা পজিটিভ গেস্টচার, এটা কেন কখন করা যায়, যখন মনে করা যায় যে এই দেশটা সবার উপরে, দলটি সবার উপরে নয়, দলের আদর্শ সবার উপরে নয়, দলবাজি সবার উপরে নয়, বরং একটি রাষ্ট্রকে আর্থিকভাবে সক্ষমতার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে এই দেশটা ভালোবাসা, দেশ মাতৃকাকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা 52 ভাষায় সবার আগে বাংলাদেশ বুকে ধারণ করেছি, 6 দফা আন্দোলন করেছি, 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 90-এ সাত বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি, 24-এ আমার সন্তানরা রক্ত দিয়ে এই ঢাকার রাজপথে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, এই বাংলাদেশ টেলিভিশনের সামনে আপনি গেলে পোড়া গন্ধ আপনি পাবেন, সেই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ হবে এবং সেই বাস্তবায়নটা মানুষ দেখতে চায়। শুধু স্লোগান নির্ভর কোনো মিথ তৈরি করে জাতি বহুবার বিভ্রান্ত হয়েছে, সেই বিভ্রান্তির থেকে মানুষ মুক্তি পাবে বর্তমান সরকারের নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সীমাবদ্ধতা অনেক, এটাকে অস্বীকার করার কিছু নাই। আর সবার আগে বাংলাদেশ স্লোগানটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, তো শিক্ষায় স্বাধীনতার 53 বছর 54 বছর চলে গেছে, এখন পর্যন্ত বাজেটে GDP-র 2%কে টাচ করতে পারেনি, আপনি শিক্ষা ছাড়া একটি জাতিকে সমৃদ্ধ করবেন কি করে? আমার ভাই বলছেন যে মান উন্নত করতে হবে, কি করে উন্নত করবেন, কি করে উন্নত করবেন যেখানে গবেষণা বরাদ্দ নাই, কি করে উন্নত করবেন যেখানে বিদেশের ল্যাবের টিকা উৎপাদন হয় সেখানে গবেষণা করার জন্য ল্যাবের সামগ্রী কিনতে পাওয়া যায় না, আপনি বিজ্ঞান চর্চা করবেন, বিজ্ঞান শিক্ষা করবেন, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, পঞ্চম শিল্প বিপ্লব করা নাচ্ছে দরজায়, আমার গ্রামের স্কুলগুলোতে যান আপনি, ল্যাবগুলোর সক্ষমতা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার সরকার ঘোষণা করেছে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ আপনি দেবেন, এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণটা খুবই জরুরি, খুবই জরুরি। গতানুগতিক কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে না গিয়ে আমার দেশের চাহিদা কি, কোন জায়গায় কর্মসংস্থান হবে সেটাকে একাডেমি এবং ইন্ডাস্ট্রি এই দুটার মধ্যে কোলাবোরেশন করে প্রকৃত চাহিদা নির্ধারণ করে আপনি যদি গ্রাজুয়েট তৈরি করতে পারেন, তাহলে আজকে যে বেকার তৈরি হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই বেকারত্ব একদিকে লাঘব করা যাবে, কর্মসংস্থান তৈরি করা যাবে, বিদেশের যে ভারত, শ্রীলঙ্কা বা এই নেপাল বহু লোকজন বাংলাদেশে কাজ করে, দক্ষ জনশক্তি আমরা তৈরি করছি না বলে, অতএব বাজার চাহিদার সাথে সমন্বয় রেখে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো তাদের যদি কারিকুলাম ঠিক করে, তাদের যদি সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করে, তাহলে তো আমরা একদিকে বেকারত্ব দূরীভূত করতে পারবো, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের যে সম্পদটা বিদেশিরা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা সার্ভ করতে পারবো। অতএব গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার না হলে আপনি মানসম্মত লেখাপড়া দেবেন কোথায়? লাইব্রেরিতে পর্যাপ্ত বই যদি ভিসিরা কিনতে না পারে আপনি কি করে ছাত্রদেরকে শেখাবেন? ডিজিটাল ল্যাব যদি আপনি তৈরি না করেন, হাব যদি না তৈরি করেন, ইনকিউবেটর যদি আপনি তৈরি না করেন, কি করে আপনি উন্নত শিক্ষা আপনি দেবেন? অতএব ইনভেস্ট আপনাকে করতে হবে শিক্ষাতে, প্রচুর ইনভেস্ট করতে হবে। ইউনিসেফ বলছে যে জাতীয় বাজেটের GDP-র 6% পর্যন্ত যদি আপনি বরাদ্দ না দেন, তো একটি দেশের শিক্ষা কখনো মানসম্মত পর্যায়ে যেতে পারে না।
5: আমি একটু বলি যে বর্তমান সরকার দেখলাম GDP-র 5% শিক্ষাকে ওদের বরাদ্দ দেওয়ার একটা চিন্তা
4: না, এটা এত দরকার নেই, আপনি 3% যান না, আমার তো এখন 2-এর নিচে, আপনি যদি 3% বরাদ্দ দেন তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আপনি যান না কেন 3% দেন? আমি তো এখন পর্যন্ত 2-কে টাচ করতে পারিনি স্বাধীনতার 54 বছরে, তাহলে আপনি যদি 3-এ যদি যান, তাহলে আমি আপনাকে কথা দিই এখানে লিয়াকত ভাই, যে দেশের এই শিক্ষা উন্নয়নের মানসম্মত শিক্ষা বা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখেন এবং যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে এডুকেশন উইথ ফান, এডুকেশন উইথ জয়, এই যে হ্যাপিনেস, এই জায়গা তো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা স্কুল করি, কলেজ করি, বিশ্ববিদ্যালয় করি, খেলার মাঠ কোথায়? আমরা যখন স্কুলে পড়তাম অ্যানুয়াল স্পোর্টস হতো, মাঠ নাই, স্পোর্টস হলো কি করে? কি করে একটা স্কুল তার খেলার মাঠ ছাড়া অনুমোদন পায়? কি করে একটা বিশ্ববিদ্যালয় তার খেলার মাঠ ছাড়া সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি পায়? কি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ইয়ারলি কালচারাল ফেস্ট হতো সেগুলো ছাড়া আপনি একটা জাতিকে, আমার যে বাংলাদেশের যে চিরায়িত সংস্কৃতি সেটার বিকাশ আপনি ঘটাবেন কি করে সম্ভব? তত এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কম্প্রেহেনসিভ একটি প্ল্যান, দুঃখ করে আজকে আপনাকে বলি স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত একটি শিক্ষানীতি আমরা তৈরি করতে পারিনি। কিভাবে সে আলু ভর্তা শিখায়, আবার খিচুড়ি রান্না করা শিখায়, আবার প্রশিক্ষণের জন্য কে আবার বিদেশে যায়, এরকম করে আমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছি, জাতিকে বিভ্রান্ত করেছি। আমার কেন জানি মনে হয় যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত বা শিক্ষা নীতি প্রণয়নের সাথে জড়িত তাদের সন্তানরা কি এই দেশে লেখাপড়া করে? আমার সন্তান তো পড়ে, কষ্টটা আমি বুঝি যখন শিক্ষাঙ্গনে গেলে আমার সন্তানরা দেখি মানহীন একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, নাম বড়, অনেক কিছু সুযোগ সুবিধা অপ্রতুল। তাদের সন্তানরা যদি পড়তে লেখে না, যারা নীতি নির্ধারণ করেন, পলিসি মেকার, নিশ্চয়ই তারা এগুলো করার জন্য খুবই আগ্রহী হতেন, যেটা আগ্রহী হন অন্যান্য কাজে। তাদের অধিকাংশ ছেলেমেয়েরা তো বিদেশের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, আমেরিকায়, কানাডায়, টাকার উৎস কোথায় আমি জানি না। যদি তাদের সন্তানকে যদি এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর যদি বাধ্যতামূলক করা যেত, আমি নিশ্চিত করে বলতে পারি আজকের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক ভালো একটা সিনারিও আমরা দেখতে পারতাম।
2: ধন্যবাদ। আমি একটু ইসরাফিল শাহিন ভাইয়ের কাছে যাচ্ছিলাম। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সব বাংলাদেশের সমস্ত মেধা সম্পন্ন লোকরাই তো বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করেন এবং এখান থেকে তারা বিদেশে স্কলারশিপ নেন, ডিগ্রি নেন, দেশের উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা চলে যাচ্ছেন। তো যেই জিনিসটা সমাজে খুব বেশি প্রচলিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে গেলে এবং শিক্ষক দলাদলি রাজনীতির জন্যই আজকে অনেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটু মুখ থুবড়ে পড়ে, তো এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি?
3: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন যে এটা
2: একটা দলীয় বা একটা স্বজনপ্রীতি, যার ফলে মেধা সম্পন্ন ছেলেরা বা ইয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছু আসতে পারতেছে না, এতে শিক্ষার মান হয়তো খারাপ হচ্ছে, এই ধরনের একটা।
3: সে তো যদি আপনার শিক্ষক নীতিমালা যদি না থাকে এবং মেধার ভিত্তিতে, যেটা আমরা সবাই মনে করি
2: যে যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, আমি সেটাই গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা
3: চালু করছি। আপনি যেটা বললেন পরিষ্কার কথা যে আপনি শিক্ষক নিয়োগের যে নীতিমালা হবে সে নীতিমালার মধ্যেই যাতে করে আমরা কম্প্রোমাইজ না করি, সে নীতিমালাটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। মূল কথা হচ্ছে যে নীতিমালা তো করলে হবে না, যারা নীতিটাকে প্রয়োগ করে সেই প্রয়োগকারীদেরকে হতে হবে, সেই জায়গাটা থাকতে হবে, তাকে ইনসিওর করতে হবে যে আমি যোগ্য লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসব। কথা দুটো, একটা হচ্ছে নীতিমালা অথবা সেই নীতিমালার যে মানদণ্ড অথবা তার যে মাত্রা, সেটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে তারা বাস্তবায়ন করছি আমরা, এই বাস্তবায়নের মধ্যে আপনাকে দেখতে হবে যে আমাদের মধ্যে কতটা সে ধরনের সততা, দেশপ্রেম, নিষ্ঠা, সেগুলো যদি আমরা ইনসিওর করতে পারি, নিশ্চিত করতে পারি।
4: আমি একটু সাহেব সাথে আপনি যে প্রশ্ন করছেন ওখানে একটু আমার যাইতে খুব আগ্রহ
2: বল।
4: রাজনৈতিক বিবেচনা সঙ্গে আপনি যেটা বলছেন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ গত 2-3 দশক আমাদের শিক্ষা ব্যবস্থার মানটাকে অনেক নিচে নেমে দিয়েছে, র্যাঙ্কিং এ আমরা থাকি না, তৃতীয় শ্রেণী পাশ করা লোকগুলো রাজনৈতিক বিবেচনা অনেক সময় শিক্ষক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল না, এটি মেধাবীদেরকে অনেকাংশে আহত করেছে। দুই নম্বর যেটা হলো যে আপনি ইদানিং দেখবেন সবাই অ্যাডমিন হতে চায়, কেউ শিক্ষক হতে চায় না। ডাক্তার হয়ে তারা অ্যাডমিন হতে চায়, শিক্ষক হতে চায় না। ইঞ্জিনিয়ার হয়ে তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে চায় না, তারা যাই অ্যাডমিন হতে। আমি যে গবেষণাগার ব্যবহার করতে চাই সেই গবেষণাগার ব্যবহার করার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমি চাই, জাতিকে আমি দিতে চাই পাঠ পঠন করে, সেই সুযোগ সুবিধা আদৌ সেখানে আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য যে মেশিনারিজ বা মেকানিজম যে অর্থ বরাদ্দ দরকার সেটা আমরা কতটুকু করছি, করতে পারছি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওয়ার্কআউট আছে কিনা আমি এখন পর্যন্ত নিশ্চিত নই, নতুন সরকার এগুলো করবে বলে আমি অন্তত আশা করছি। দুই নম্বর কথা হলো আপনি চাকরিটাকে যদি, শিক্ষকতা পেশাটাকে যদি আপনি যদি লুক্রেটিভ না করেন, যদি খুব আগ্রহী না করেন, তা আসবে কেন তারা? বর্তমানে শিক্ষকতায় তারা আসতে চায় না, এক নম্বর কথা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা, এর জন্য আমরাও অনেকাংশে দায়ী, আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, কমে গেছে। দুই নম্বর কথা, একজন শিক্ষককে প্রকৃত মর্যাদাশীল করতে হলে আপনাকে আর্থিক সক্ষমতা তাকে দিতে হবে, সে আর্থিক সক্ষমতার জায়গায় এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্যালারি স্ট্রাকচার হলো বাংলাদেশের শিক্ষকদের, একজন প্রাইমারি শিক্ষক যিনি জয়েন করেন উনি সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন, 35 বছর চাকরি করার পরে সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। আমার দেশের শিক্ষা ব্যবস্থার বেসমার্ক হলো প্রাইমারি। আমি কোথা থেকে ছাত্র পাই? ওই গ্রাম থেকে, প্রাইমারি স্কুল থেকে। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষককে অসন্তুষ্ট রেখে তার সন্তুষ্টি নিশ্চিত না করে তাকে স্বপদে জয়েন করার পরে সারা জীবন একই পদে রেখে আপনি তার কাছ থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করবেন? তেঁতুল গাছ লেগে ফজলিয়াম খাওয়ার মতো একটা অবস্থা, সেটি আমরা করছি। দুই নম্বর কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি বলেন, তাদের মর্যাদাগত অবস্থা আপনি দেখেন না, বেতন দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, কোনো কিছু দিচ্ছেন। মেধাবীদেরকে এই পেশায় যদি আপনি আগ্রহী করতে না পারেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে, নতুন নতুন নির্বাচনে ইশতেহার হবে, মেধাবীরা যদি আপনি না আসে, আগ্রহী না হয়, তাহলে দেখবেন যে একসময় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমনি অনেকাংশে বেকার তৈরি করার একটা অভিযোগ উত্থাপিত হচ্ছে। ভবিষ্যতে এটা আরো বেশি ত্বরান্বিত হবে। দেখেন, স্কলার প্রডিউস দ্য স্কলার, মেধাবী একজন মেধাবীকে তৈরি করে, তো মেধাবী তিনি উন্নত ভবিষ্যতের আশায় গবেষণা বা অন্য লেখাপড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে, তিনি আর আসছেন না। কারণ আমার দেশের যে স্যালারি স্ট্রাকচার বা আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা সেটি আমার সন্তানকে টানছে না বাংলাদেশে থাকার জন্য, একদমই টানছে না। তিনি তখন কি করছেন? তার চেয়ে কম মেধাবী মানুষ যখন তাকে ডমিনেট করছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, তখন তিনি মনের দুঃখে কষ্টে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ফিরাতে পারছে না। সরকারকে উদ্যোগ নিতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট, বিদেশে গবেষণা করছে, তাদেরকে প্রয়োজনীয় অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশের ল্যাবকে ডেভেলপমেন্ট করার জন্য, আমার দেশের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য। দেখেন, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশে আমার আছে, ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাদের কৃষি ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে অভূতপূর্ব কিছু অবদান রেখে গেছেন, যার জন্য এখনো মহাদুর্যোগ কোভিডের মধ্যে আমরা খাদ্য সংকটে পড়িনি। এখনো সকালে যে শস্যটি বগুড়ায় মহাস্থান হাটে বিক্রি হয়, সকালবেলা ঢাকার মানুষ সেটা কিনতে পারে। এই কৃষক কিচ্ছু চায় না, এ সমস্ত হাইব্রিড বা এই ধরনের বিষয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয় করেছে, তার আদলে আরেকটি প্রতিষ্ঠানকে আমরা করতে পেরেছি বাংলাদেশে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করছি, সেখানে বাংলা পড়াচ্ছি। আমি বাংলার বিরুদ্ধে নই, পড়াতেই হবে বাংলা ভাষা, কিন্তু আপনার মূল উদ্দেশ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি পড়াচ্ছেন নাট্যকলা, আপনি পড়াচ্ছেন বিজনেস, কেন রে ভাই? বিজনেস পড়ানোর জন্য তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আপনি দেশে একটা নাট্যকলা বিশ্ববিদ্যালয় করেন, একটা সঙ্গীত কলা বিশ্ববিদ্যালয় করেন, আপনি পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয় করেন রবীন্দ্র ভারতীর মতো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন বিজ্ঞান চর্চার জন্য, প্রযুক্তি চর্চার জন্য, আপনি সেখানে পড়াচ্ছেন অন্য জিনিস, তাহলে আপনার উদ্দেশ্যের সাথে তো কাজের কোনো মিল নাই। এই একটা অবস্থা, সেই অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিচে দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষায় যেখান থেকে প্রোভাইড করা হয়, সেই শিক্ষার মক্কা বলা হয় যাকে, সেই লন্ডন, সেই ইংল্যান্ড, সেখানে থেকেছেন, ওনার নিজের মেয়ে সেখানে লেখাপড়া করেছেন, অতএব উনি জানেন যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন। সেই বিষয়টা যদি উনি স্বপ্ন দেখেছেন, নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবেন বলেছেন, আমি সেই স্বপ্নর বাস্তবায়ন, এই ধরনের তাহলেই এই বাস্তবায়নটা যদি হয়, তাহলেই বুঝবো যে সবার আগে বাংলাদেশ স্লোগান এবং বাস্তবতা যখন একাকার হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, তখন লিয়াকত ভাই এই শিক্ষা সংকট নিয়ে আপনারা আমার আর সাইন বের বসে কথা বলবেন।
3: আমি একটা পয়েন্ট বলি আপনাকে,
6: আমাদের সময় খুব সংক্ষেপ, খুব সংক্ষেপ,
3: যে একটা বিষয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, যে আমাদের সকলেরই যদি শিক্ষার সাথে সংস্কৃতির একটা সমন্বয় না করি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দেখবেন যে আপনি গানের শিক্ষক অথবা অন্যান্য এই যে ড্রয়িং এর শিক্ষক গত সরকার কিন্তু বাদ দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো আমার মূল কথা হচ্ছে যে শিক্ষাটা কি, শিক্ষাটা শুধুমাত্র তো বই পড়া না, যে বইটি পড়ছি অঙ্কের অথবা ফিজিক্সের, এটার সাথে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে, যেটাকে আমরা বলি যে এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম, সেটা ছিল আমাদের আমাদের ছোটবেলায়। এটাকে আপনাকে এবার একটা সিলেবাসের মতো আনতে হবে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ট্রেনিং এর মধ্য দিয়ে, তা না হলে আপনার শিক্ষাটা তো আপনার হ্যাপিনেস তৈরি করবে না, প্লেজার তৈরি করবে না। শিক্ষার সাথে সংস্কৃতি কোনো বিরোধ নাই। সবার আগে যে বাংলাদেশ, এটা তখনই সম্ভব যখন শিক্ষার সাথে সংস্কৃতিকে আপনি সমন্বয় করবেন।
6: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন। আমাদের সবচেয়ে বড় কথা, সবার আগে বাংলাদেশ, এই মনোবৃত্তি নিয়ে সমস্ত ছাত্রছাত্রী তাদের মেধা নিয়ে বেরিয়ে আসুক, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী। শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। ও প্রিয়া কে দিয়ে তোমায় ভালোবাসব, আধুনিক গান।

আধুনিক গান শুনছেন মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনব বেখেয়ালি মন কারণে অকারণ। রচনা করেছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন অমিত চ্যাটার্জী।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সংগীত শুনবেন, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মাহমুদুল হাসান।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন মোহাম্মদ মাহমুদুল হাসানের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ফ্যামিলি কার্ড বিষয়ক গান শুনবেন গীতিকার, সুরকার এবং শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে আখ্যায়িত করে এর স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠক পুনরায় শুরু হলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ধন্যবাদ প্রস্তাব গ্রহণের জন্য সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর সম্পূর্ণরূপে দেশ ও দেশের জনগণের স্বার্থে পরিচালিত হয়েছে। ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে দেওয়ার আগে স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এই সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। তিনি বলেন, অতীতে এমন সরকারও ছিল যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি। পরে প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করেন। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা, পারস্পরিক সম্মান, দ্বিপক্ষীয় স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের বাস্তব প্রতিফলন। বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমান ও প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। জাতীয় সংসদের বৈঠক আজ সকাল ১০:৩০টায় আবার বসবে। সারা দেশে আজ একযোগে জাতীয় ভিটামিন প্লাস এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ২,৪০,৩৬,০০০ বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ১২টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে। সারা দেশে প্রায় ১,২০,০০০ স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো জনাকীর্ণ স্থানে ৫০০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে চূড়ান্ত হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের হামলার মধ্য দিয়ে ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে টেক্সাসে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-১ গোলে ব্যবধানে জর্ডানকে পরাজিত করেছে এবং মিসৌরিতে আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। এর আগে সকালে কলম্বিয়া পর্তুগালের ম্যাচ গোল শূন্য ড্র হয় এবং কঙ্গো ৩-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। ক্রিকেট, হারারিতে আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। এদিকে আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে উত্তর উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। অনুষ্ঠান একই সাথে সরাসরি দেখতে ও শুনতে যারা চান তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মাইশা শওকত। শিল্পী এখন সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গাইবেন। আমাদের যন্ত্রশিল্পীরা প্রস্তুত কলাকুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী মাইশা শওকতের কাছে দুখানি নজরুল সঙ্গীত শোনার জন্য।

এই মুহূর্তে আমি পরিবেশন করছি আরেকটি নজরুল সঙ্গীত, যেটি কুমারী যুথিকা রায় রেকর্ড করেছিলেন। সেটি হচ্ছে জানি জানি প্রিয়।

এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গেয়ে শোনালেন মাইশা শওকত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে পল্লিকীতি, শিল্পী মকবুল হোসেন ফারুক, গানটির রচয়িতা অমর চন্দ্রশীল, সুর করেছেনও অমর চন্দ্রশীল।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 MHz-এ। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামীম আহমেদ। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মুসাদ্দিক হোসেন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ দুলাল হোসেন। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমে শোনাব স্বাধীনতার গান, শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন শাহানুর আলম রেজা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

0: صدق الله العلي العظيم.
1: سورة المائدة এর 8 নং আয়াত কারমে তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এইরূপ, হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে তোমরা ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না, বরং সুবিচার করো। এটাই খুদাবীতির অধিক নিকটবর্তী। আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ সেই বিষয়ে খুব জ্ঞাত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 26-27 অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা এখন অনুষ্ঠিত হবে। আমি চিফ হুইপকে অনুরোধ করব যে এখানে তালিকা আছে অথচ ডাকলে পাওয়া যায় না, আপনারা একটু যে যিনি বক্তব্য দিবেন তিনি দাঁড়িয়ে বলেন যে আমাকে তো জানানো হয় নাই, সুতরাং তিনি যাতে প্রস্তুত থাকেন সেই জন্য তাকে একটু আর্লি ওয়ার্নিং দিবেন। আর যারা বক্তা তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে নিবেদন করতে চাই, যেই সময় আপনাদেরকে দেওয়া হবে ওই সময় আপনারা অনুগ্রহ করে শেষ করবেন, ঘড়িটার দিকে তাকিয়ে একটু বক্তব্য রাখবেন। নতুন সদস্য যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন 1 মিনিট বাকি থাকবে তখন থেকেই প্রয়োজন হলে সাম আপ করবেন বা এলাকার কথা বক্তব্য রাখা শুরু করবেন। আজকে প্রথম এই সকালে অধিবেশনে প্রথম বক্তা মাননীয় সদস্য এম মাহবুবউদ্দিন, নোয়াখালী 1, আপনার সময় 6 মিনিট। মাননীয় চিফ কিছু বলবেন?
3: মাননীয় স্পিকার, আমাদের আপনার মাধ্যমে আমি মাননীয় সকল সংসদ সদস্যকে অবহিত করতে চাই যে আজকেই আমাদের বক্তব্য শেষ, এবং যারা আছে যে তালিকা আপনাকে দিয়েছি সেই তালিকা ধরেই আপনি আগাবেন। যিনি বক্তব্য দিতে পারবেন না তার কোনো সুযোগ নেই, কারণ আজকে রাত্রে আমরা বক্তব্য শেষ করব। আগামীকালকে সকালে মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় সংসদ নেতা এবং মাননীয় অর্থমন্ত্রী, তারা 3 জন বক্তব্য রাখবেন সকল সেশনে। সেকেন্ড সেশনে আমরা কাট মোশন এবং ওই ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করবো, অ্যাপ্রোপ্রিয়েশন শুরু করবো সেকেন্ড সেশনে। তো আমি সকলের উদ্দেশ্যেই বলছি, সকলে জানার জন্য, তো সেখানে ফাইন্যান্স বিল আগামীকালকে পাশ হবে, আর পরশু দিন 30 তারিখে অ্যাপ্রোপ্রিয়েশন বিল আমরা মাগরিবের আগে পাশ করব, কারণ এটার বাধ্যবাধকতা আছে, আমাদের সেই সময় পাশ করতে হবে। তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, 12টার আগে প্রজ্ঞাপন হতে হবে, রাত 12টার আগে। কাজে সেই সংক্রান্ত বিষয়ে সকলে দৃষ্টি রাখবেন এবং সময় বাড়াবার কোনো সুযোগই নেই অ্যাকচুয়ালি আজকে, এবং সবাই আজকে বক্তব্য শেষ করবেন। আর এই জন্য বক্তব্যের সময় মাননীয় সদস্যদের আমি অনুরোধ করছি, বক্তব্যের সময় আমাদের কমানো ছাড়া কোনো রাস্তা আমাদের নেই, সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য সবাই শেষ করবেন সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।
2: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। জনাবে মাহবুবউদ্দিন, আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে বক্তব্যের শুরুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরে বাংলাদেশের একটা অন্য উচ্চতা নিয়ে গেছেন, তাকে বাংলার মানুষের পক্ষ থেকে, আমার এলাকার মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সন্ত্রাসে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্বাধীনতার ঘোষক। সন্ত্রাসে স্মরণ করছি যিনি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছেন, আমাদের দেশনেত্রী, আমাদের মা বেগম খালেদিয়াকে। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে বক্তার আগেই আমি স্বাধীনতা সংগ্রামে, একত্রে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের যারা জীবন দিয়েছেন এই দেশের জন্য, তাদের শ্রদ্ধা জানাচ্ছি। জুলাইয়ের আগস্টে যারা আত্মীয় দিয়েছেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, আইনের পুনঃপ্রতিষ্ঠার জন্য তাদের আত্মার প্রতি। মাননীয় স্পিকার, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। তো আমি যা বলতে চাচ্ছি, আমাদের যে বাজেট, ঘাটতি বাজেট সব জায়গাতে হয়, বাংলার রেকর্ড দেখেন সবসময় ঘাটতি বাজেটে আছে। এটা এই বাজেটটা ভিশন যে আগামী এক বছর বাংলাদেশের কীভাবে উন্নয়ন হবে পরিকল্পনা। সুতরাং এই বাজেটটায় অনেক সামাজিক সুরক্ষার কথা বলা আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলা আছে, মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে টাকা যাবে, গ্রামের মানি সার্কুলেশন বাড়বে বলা আছে। মাননীয় স্পিকার, আপনার সাধারণ যুবকদের কথা বলা আছে, কী যুবকদেরকে ট্রেনিং দেবো, যুবকদেরকে কর্মসংস্থান দেবো, সার্বিক উন্নয়নের কথা বলা আছে, যেটা আমি সঙ্গেই বলতে হচ্ছে। কিন্তু বাজেটে দেখেন, আমরা উত্তর দিকের সূত্রে পেয়েছি, এই বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেট, এর মধ্যে 6,00,000 কোটি টাকা হলো সরকার পরিচালনা ব্যয়। এই যে সরকারি কর্মীদের বেতন, পেনশন, ইনফ্রাস্ট্রাকচার এগুলোই। আর 1,07,000 কোটি টাকা হলো আগে যে লোন নিয়েছিল ওদের ইন্টারেস্ট দেওয়া। তো 7,32,000 কোটি টাকা চলে যাচ্ছে, বেশি চলে যাচ্ছে। টাকাটা কোথায়, কী সিচুয়েশনে বাজারটা দেওয়া হয়েছে? মানে মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে কি 3 মাসের মাথায় ধ্বংসস্তূপ একটা অর্থনীতি, ব্যাঙ্কিং ব্যবস্থা, লুটপাট, এর মধ্যে বাজারটা দিয়েছে বলেই তো বাজারটি কোনো সমালোচনা নেই খুব একটা। বিরোধী দলের আমার প্রিয় মাননীয় সংসদ সদস্যরা, নেতারা সমালোচনা করেন, কিন্তু অন্য সময় যে সমালোচনা হয়, যে শক্তি থাকে এই সমালোচনায়, ওনাদের বক্তব্য বিরোধীদের খাতিরে বিরোধিতা করেন। কথার মধ্যে শক্তি নাই, বিরোধিতার মধ্যে শক্তি নেই তাদের, এটা কিন্তু দেশবাসী বুঝতেছি, আমরা পার্লামেন্টে বুঝছি। মাননীয় স্পিকার, বাসের বাস্তবায়নে আমাদের কতগুলো সমস্যা আছে। প্রথম হলো বাংলাদেশে এই যে আইন শৃঙ্খলার অবনতি, কোটি কোটি মানুষকে বেকার রেখে, যুবককে বেকার রেখে আমরা আইন শৃঙ্খলার উন্নতি আশা করতে পারি না আমরা। আমাদের এমপ্লয়মেন্ট করতে হবে। মাননীয় স্পিকার, আমরা কীভাবে এমপ্লয়মেন্ট করবো? আমাদের আরেকটা সমস্যা হলো কি, মানি লন্ডারিং। আমি এগুলো আইনজীবী বলছি, স্বাধীনতার পরে পর্যন্ত মানি লন্ডারিং যত টাকা মানি লন্ডারিং হয়েছে, আমরা বক্তৃতা সবাই বলেছি, শ্বেতপত্র প্রকাশ করেছি, কোনো টাকা ফিরে আসে নাই, আসার সুযোগও নাই, টাকাটা সিস্টেমে ঢুকে যায়। আর মানে একটা অর্থ একটা ক্যারেক্টার আছে, মানি উইল মুভ হোয়ার মানি ইজ সেফ, দেন মানি উইল মেক মানি। যেখানে মানি সেফ ফিল করবে সেখানে মানি থাকবে। ঘরে থাকো, ঘরের মধ্যে ধর আমাদের মা বোনরা কী করে, সারা বছর ইয়েতে ছিল আলমারিতে স্বর্ণ টাকা রাখে, ঈদ সে বাড়ি যাওয়ার সময় বাসা খালি ওখান থেকে বের করে কাতার ভিত্তিতে সারি ভিটি রেখে দেয়, বিকজ সেফ ফিল করে। সুতরাং বাংলাদেশে এরকম সিস্টেম চেঞ্জ, আজকে সিঙ্গাপুরে আইন নেই, সিঙ্গাপুরে টাকা যায়, দুবাইতে আইন নেই, কানাডায় আইন নেই, থাইল্যান্ড আইন নেই, আইন আছে। তা আমরা কেন সিস্টেম চেঞ্জ করি না, কেন লেটস চেঞ্জ দ্য সিস্টেম, তাইলে ওই টাকাটা দেশের মানুষ সেফ ফিল করবে, টাকাটা দেশে রাখার জন্য বিদেশ থেকে টাকা চলে আসবে। আমরা অলওয়েজ রিভার্স। সেটা আমার মনে হয় আমাদের সিস্টেম চেঞ্জ করা উচিত। মাননীয় স্পিকার, যেটা বলতে চাচ্ছি, আপনার টাকা নাই, ব্যাংক না লুটে হয়ে গেছে, এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে, ব্যক্তি বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে, ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকের ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমায় ফেললে এখন টাকা কীভাবে আসবে, কেন আমরা চেঞ্জ করি না? কেন আমরা টাকা নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানুষ আস্থা নাই, নগদ টাকা ঘরে, এবং যারা সৈরা চাচ্ছিল টাকাটা তারা গোছে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে, এবং ঘরে ঘর টাকা আছে, যেহেতু ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1,000 টাকা নোটা আমরা গিয়ে ব্যান করে দিই না, দুই মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে, যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 20-25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার গাদের বাদের ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2,00,000 প্রায় ব্যাংকের টাকা ভরপুর লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে।
2: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য হাবিবুর রশিদ, ঢাকা 9, আপনার সময় 8 মিনিট।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। 2026-27 অর্থবর্ষে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অংশ গ্রহণ করার সুযোগ দানের জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসাবে পরিচিত করার গর্ব অর্জন করতে পেরেছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, আমাদের মা সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযুদ্ধের মহান শহীদদের এবং আমাদের যারা জুলাই অগস্ট গণ অভ্যুত্থান ছাত্র জনতা আহত দিয়েছেন তাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি। আমি আমার এলাকার নূরজামান জনিসহ আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং শরীফ ওসমান হাদিসহ আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়া সুজন ফরাদসহ যারা গুম হয়েছেন গুম হওয়া পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া চীন সফর করে রাষ্ট্রের যে নতুন রাষ্ট্রীয় কৌশলের এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন সেজন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই বাজেটের প্রস্তাবনা বাজেট প্রেসের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার নতুন করে বেঁচে থাকার নতুন স্বপ্নে বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন উদ্দীপনায় আবার তারা আজকে কাজ করে চলছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন এবং বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। মালয়েশিয়া চীনের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এজন্য আমি আমার এলাকা ঢাকা নয়ের পক্ষ থেকেও আমি জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, আজকের আমাদের এই বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটের মধ্যে আমি যেহেতু আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন তার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দায়িত্ব আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমরা যাতে জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে আগামীর বাংলাদেশকে গড়ে তুলি। ঢাকা নয়ের মানুষ আজকে আপনার সেই কথা রক্ষা করার জন্য আমরা সকলে মিলে কাজ করছি। আজকে আমরা ঢাকা নয়ের প্রতিটি আনাচা কানাচে আমরা উন্নয়নের জন্য আজকে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকের এই 9,38,000 কোটি টাকার এই বিশাল ও দূরদর্শী বাজেট আমাদেরকে আগামী বাংলাদেশ গড়ার জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর গড়ে তুলবে। এই বাজেটের মূল লক্ষ্য তিনটি: অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, 2034 সালের মধ্যে $1 trillion অর্থনীতি উন্নীত করা। এই বাজেট শুধু টাকা পয়সার হিসাব নয়, এটি আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের রূপরেখা। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন, আমরা এই দায়িত্ব পাওয়ার পর কাজ করে চলছি। এই বাজেটে এই সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে প্রায় 36,917 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কাজের জন্য রাখা হয়েছে 30,741 কোটি টাকা। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 106টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে বাংলাদেশে 3000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। এর ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। আজকে রাজধানীর যানজট কমানোর জন্য আমরা এই ঢাকা শহরে যে বাস টার্মিনালগুলি রয়েছে এগুলিকে সিটি সার্ভিসের আওতায় এনে আন্তর্জেলা বাস টার্মিনালগুলিকে ঢাকার আশেপাশে স্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ করে চলেছি। এছাড়া আমরা ঢাকাকে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং আমরা ইলেকট্রিক ভেহিকেলকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সকলেই কাজ করে চলছি। ইনশাল্লাহ আমরা একটি সময় এই ঢাকা এবং সারা বাংলাদেশে আমরা ইলেকট্রিক ভেহিকেল এবং মনোরেলের মাধ্যমে আগামীর বাংলাদেশ এবং ঢাকাকে যানজট মুক্ত করতে পারব। আমাদের আজকে আমাদের আগামী দিনে আমাদের 5 লাখ চালক তৈরি করার পরিকল্পনা রয়েছে, সেই জন্য আমরা কাজ করে চলছি। আমরা রেলপথের দায়িত্ব রয়েছে, রেলপথে প্রায় 9,941 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখানেও আমরা দেখছি, আমরা ইতিমধ্যে ঢাকা কুমিল্লা কর্ড লাইন নির্মাণের কাজ, আমরা এই ফিজিবিলিটি স্টাডি কাজ চলছে, আমরা সেদিকেও এগিয়ে চলছি। আমরা প্রতিটি ট্রেনে ইন্টারনেট সেবার আওতায় আনা হচ্ছে, প্রতিটি স্টেশনকে এবং সৌর আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে প্রতিটি স্টেশনে বিদ্যুৎ সংস্থাপনের কাজ করার জন্য এগিয়ে চলেছি। আমরা প্রতিটি স্টেশনে যাত্রীসেবা বৃদ্ধির জন্য বেসরকারি পর্যায়ে কাজ করছি, এছাড়া লোকোমোটিভ এবং ক্যারেজের জন্য কাজ করছি। মাননীয় স্পিকার, সময় যেহেতু অল্প, আমি আজকে এখানে দাঁড়িয়ে কয়েকটি কথা বলতে চাই। আমরা রাজনীতি করে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে যেমনি পতাকা দিয়েছেন, সেদিন যদি জনগণ ভুল করত, তা সেদিন যদি আজকের যারা বিরোধিতা করেন তাদের কথা শুনত, তাহলে আমরা এই বাংলাদেশ পেতাম না, হয়তোবা আমাদেরকে পরাধীন থাকতে হতো, আমরা এই বাংলাদেশের অস্তিত্বই হয়তোবা থাকতো না। সুতরাং আমরা মনে করি বিএনপি যখন যে সিদ্ধান্ত নেয়, তার নেতা যখন যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তই দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবে একটি সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, আমরা ঢাকা নয়ের আমাদের নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা, এখানে অনেক বাসের সাঁকো রয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই, মুগ্ধা হাসপাতাল থেকে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 500 শয্যা থেকে 1000 শয্যা বিষ্ট উন্নীত করা হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের এলাকার অনেক বাসের সাঁকো রয়েছে, ত্রিমোহনী, নাসিরাবাদ, দাসের কান্দি, সেই বাসের সাঁকোগুলি মাননীয় প্রধানমন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর 2, সময় 8 মিনিট।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই বাজেট অধিবেশনের বক্তব্য দেওয়ার প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এত বছরের, 17 বছরের জুলুম নির্যাতনের পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে আমাদের সকলকে, সরকারি দল, বিরোধী দল, এখানে আসার। আমাদের প্রথমে আমি স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, যারা দুজনেই বাংলাদেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। এই বাজেটের জন্যে আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই। এই বাজেটটি দেখে আমার কাছে মনে হয়েছে যে গত 17 বছর যখন গুম, খুন, জুলুম, নির্যাতন, দুর্নীতি, টাকা পাচার চলছিল, তখন সুদূরে বসেও মাননীয় প্রধানমন্ত্রী শুধু দলই গোছাননি, সংগঠনই গোছাননি, উনি দেশের জন্য কাজ করে চলেছেন। এবং অর্থমন্ত্রীও নির্যাতনের মধ্যে থেকেও, কারাগারে থেকেও কিন্তু উনি দেশের জন্য, দেশের জন্য কাজ করেছেন, এই বাজেটটি সেটারই প্রমাণ। আমাদের বিরোধী বন্ধুরা অনেকভাবে বাজেটকে সমালোচনা করার চেষ্টা করেছেন, অনেক পড়াশোনা করে এসেছেন, কিন্তু ইফ বাট কিন্তু যদি অনেক কিছু দিয়েও ওনারা গতানুগতিক সমালোচনা ছাড়া নতুন কোনো সমালোচনা আরও দিতে পারেন নাই। মাননীয় স্পিকার, এই বাজেটকে বিভিন্নভাবে বিশেষায়িত করা হয়েছে। বিরোধী দল থেকে বলা হয়েছে চ্যালেঞ্জিং বাজেট, দিবা স্বপ্ন। এটি একটি দিবা স্বপ্ন নয়, এটি একটি বাস্তব রিয়েলিস্টিক বাজেট, যে বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়িত হওয়া সম্ভব। এবং চ্যালেঞ্জিং শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে, অবশ্যই চ্যালেঞ্জিং শব্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস অতপ্রতভাবে জড়িত। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যখন একটি চ্যালেঞ্জের মুখে ছিল, তখন এই চ্যালেঞ্জের মুখ থেকে বাংলাদেশের মানুষকে দিশা দেখিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীকালে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার জন্যে, উন্নত বাংলাদেশে পরিণত করার জন্যে সেই চ্যালেঞ্জটা উনি হাতে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং স্বৈরাচারীদের হাত থেকে বাংলাদেশকে আবার গণতন্ত্রের পথে নিয়ে আসার জন্য এই অবিরাম চ্যালেঞ্জটি হাতে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বর্তমানে একটি ভঙ্গুর অর্থনীতিকে, অর্থনীতির সময় যখন সবগুলো সিস্টেম ভেঙে গেছিল, স্বৈরাচারীরা সব কিছু সিস্টেম ভেঙে দিয়েছিল, অর্থনীতিকে ধস নামিয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন। সুতরাং এই বাজেট চ্যালেঞ্জিং অবশ্যই, এবং এই বড় বাজেট বিএনপি দ্বারাই বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু একটি হিসাব নিকাশ নয়, একটি পলিটিক্যাল কমিটমেন্ট, একটি রাজনৈতিক দলিল। আমি মনে করি এই বাজেটটি একটি মানবিক, ইনোভেটিভ, ইনক্লুসিভ বাজেট হয়েছে, প্রগ্রেসিভ বাজেট হয়েছে, নারী বান্ধব বাজেট হয়েছে। যে বাজেট নারীদের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সেই বাজেট কখনোই ফেল করতে পারে না। মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে প্রথমে বিনিয়োগ কেন্দ্রিক প্রবৃত্তি, সারা দেশে শক্তিশালী রাজস্ব প্রণোদনা করে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হয়েছে, ব্যাংকিং সংস্কারের কথা বলা হয়েছে, খেলাপি ঋণের অভিশাপ থেকে ব্যাংকিং সেক্টরকে মুক্ত করার কথা বলা হয়েছে, সবচেয়ে বেশি বলা হয়েছে যুব ক্ষমতায়ন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ডেমোগ্রাফিক শক্তিতে রূপান্তরিত করে যুব শক্তিকে নতুন দেশে বিনির্মাণে কাজে লাগানোর কথা বলা হয়েছে, বিশেষত নারী উদ্যোক্তাদের প্রতিভা আর দক্ষতাকে রাষ্ট্রের কাঠামোগত শক্তির সাথে সংযোগ স্থাপন করে দেবার এক অপূর্ব প্রকাশ কিন্তু এই বাজেটে রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে সুন্দরভাবে, আমাদের অর্থমন্ত্রী কিন্তু তুলে ধরেছেন, বৈশ্বিক অর্থনীতির একটি সিগন্যালিং মেকানিজম, সম্পদ, ইনকাম এবং মুদ্রা, যে আলাদা আলাদা চারটি শব্দ, চারটি শক্তিশালী শব্দ, মাননীয় অর্থমন্ত্রী সেটা বুঝিয়ে দিয়েছেন। আমাদের এই বাজেটে যদি আমি বড় দাগে যদি হাইলাইট করি, কৃষিতে 12 লাখ কৃষকের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, 25.22 লাখ প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ, সার ও উপকরণ, কৃষক কার্ড পাইলট কর্মসূচি, স্বাস্থ্য ই হেলথ কার্ড চালুর ব্যবস্থা, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় শিশু হাসপাতাল চালু, এগুলো শুধু টিপ অফ দ্য আইসবার্গ। মাননীয় স্পিকার, শিক্ষাতে আমাদের 2 লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, মিড ডে মিল, বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে পেপ্যাল ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু, ফ্রিল্যান্সারদের সুবিধা, 1500 শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য ওয়াইফাই, বিদ্যুৎ ও জ্বালানিতে সংস্কার, পরিবহন ও যোগাযোগে ইলেকট্রিক বাস চালানোর একটা কথা হয়েছে, মহিলা শিশুর জন্য পিঙ্ক বাস চালুর কথা হয়েছে, ফ্যামিলি কার্ড অলরেডি চলমান আছে, এবং স্থানীয় সরকারের পল্লী উন্নয়নে বিশাল বাজেট রাখা হয়েছে। এগুলো শুধু এই এই এই ব্যবস্থাগুলো প্রমাণ করে যে এই বাজেট জনবান্ধব বাজেট, যেটা বিরোধী দল থেকে প্রায় বলা হয়েছে শুধু ব্যবসায়ীদের বাজেট, এটা ব্যবসায়ীদের বাজেট নয়, এটা গরিব মারার বাজেট নয়। যদি কিছু হয়ে থাকে এটা গরিবদেরকে বাঁচানোর বাজেট, রক্ষার বাজেট। আবার বলা হয়েছে বাজার থেকে বিপুল আমরা ঋণ নিয়েছি, এই অভিযোগ একেবারে বিভ্রান্তিকর মাননীয় স্পিকার। এগুলো কৌশলগত বিনিয়োগ, ভোগ নির্ভর ঋণ নয়। বাংলাদেশের সরকারি ঋণ জিডিপি অনুপাতে বর্তমানে প্রায় 42%, যা জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং ভারতের তুলনায় অনেক বেশি সুষম ও টেকসই। এই পরিমিত ঋণ উৎপাদন ক্ষমতা জোরদার করতে, পণ্য সেবার সরবরাহ বাড়াতে এবং বাজার মূল্য, পণ্য ও বিনিয়োগের স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে। মাননীয় স্পিকার, আমার সময় শেষ, সময় আপনি দিবেন না, শুধু এতটুকুই বলে শেষ করতে চাই যে এখানে জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে, বাজেটে রাখা হয়েছে, সেটা আমরা স্বাগত জানাই। অবশ্যই যদি প্রয়োজন হয় আরও জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে, তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে মাননীয় স্পিকার। আপনাদের অসংখ্য
2: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, নাটোর এক, সময় 8 মিনিট।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই মহান সংসদে বাজেট নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশে যে বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবনাকারে পেশ করেছেন বর্তমান মহান সংসদে, এই বাজেটটি আসলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে আমি মনে করছি। সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দুটোকে মাথায় রেখেই এই বাজেটকে জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকার পথে নামেনি। মাননীয় স্পিকার, আমরা পথে নেমেছি, পথটা তৈরি করে ইনশাআল্লাহ। আজকে বর্তমানে যে বাজেটটা রাখা হয়েছে, টপ টু বটম দেশের সকল পর্যায়ের জনগণের ভাগ্য উন্নয়ন, তাদের জীবনের মান উন্নয়নের বিষয়টিকে মাথায় রেখেই মাননীয় স্পিকার এটিকে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি এই বাজেটের যদি চ্যালেঞ্জের কোনো পার্ট থেকে থাকে সেটা হচ্ছে এটি বাস্তবায়ন করা, এবং উই হ্যাভ অলরেডি টেকেন দ্য চ্যালেঞ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বর্তমান সরকার যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল, আছে এবং থাকবে। বর্তমানে বাংলাদেশের যে আর্থিক অবস্থা, যে ভঙ্গুর অর্থনীতি, বিগত 17-20 বছর ধরে যে সিস্টেমেটিক্যাল ডিস্ট্রাকশন সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে করা হয়েছে, সকল কিছুকে ওভারনাইট তুলে নিয়ে আসা সম্ভব না, এটা আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। সে কারণে আমাদের এই বাজেটটাকে বাস্তবে রূপ দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন রয়েছে, সকলকে সাথে নিয়ে আমাদেরকে একসাথে এগোতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত রাত দিন কাজ করে যাচ্ছি কিভাবে সব থেকে ভাইব্রেন্ট একটি মিনিস্ট্রি এটাকে করে গড়ে তোলা যায়। আমার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমরা সকলে মিলে চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ম্যানিফেস্টো, ওয়ান অফ দ্য মেইন সিগনেচার প্রজেক্ট যেটা ছিল ফ্যামিলি কার্ড, সেটাকে পাইলটিংটা বাস্তবে রূপ দিতে, এবং আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদেরকে ফ্যামিলি কার্ড সহ, কৃষক কার্ড সহ আমাদের যুব সমাজের উন্নয়নের জন্য চাকরি থেকে শুরু করে যত ধরনের সামাজিক পরিকল্পনা নেওয়া সম্ভব বর্তমান বাজেটে সবগুলো নেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে বেনিফিশিয়ারি এন্ডে যেন সকল এই পরিকল্পনাগুলোকে পৌঁছায়, এই বেনিফিটগুলো পৌঁছায়, সেটার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা অনেক বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারি, কিন্তু পরিবর্তনের বাতাস যে একটি অলরেডি শুরু হয়ে গেছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সে পরিবর্তনটা যেমন সবুজ বাংলাদেশ গড়ার পরিবর্তন, গ্রিন বাংলাদেশ গড়ার পরিবর্তন, সেই পরিবর্তনটা একইভাবে পরিষ্কার বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ গড়ার পরিবর্তন। আসুন আমরা সকলে মিলে রাস্তাঘাট পরিষ্কার করার সাথে সাথে নিজেদের মনটাকেও একটু পরিষ্কার করি। যদি নিজেদের মনটাকে পরিষ্কার করতে পারি, একটু বড় করে আমরা দেখতে পারি, আমরা দেখতে পাব যে আমরা সকলে মিলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশকে নিয়ে আসলাম, আমরা সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি, সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগোতে চাচ্ছি, এবং সকলে মিলে যদি এগোতে পারি তাহলে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ কিন্তু খুব বেশি দূরে নয়। এই বাজেটে যেমন জাতীয় সম্পর্ককে বিনির্মাণ করার জন্য চেষ্টা করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ককে অনেক বেশি স্ট্র্যান্ডেন করার চেষ্টা করা হয়েছে। এই বাজেট আত্মসম্মানের কথা বলে, এই বাজেট আত্মনির্ভরশীলতার কথা বলে, এই বাজেট আত্মমর্যাদার কথা বলে। আসুন এগুলোকে আমরা অনেক বেশি সাবজেক্টিভ না করে আমরা সকলে মিলে অবজেক্টিভ হিসেবে দেখি এবং জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করি। আমার মন্ত্রণালয়ের যে ফ্যামিলি কার্ডের বিষয়ে পাইলটিং শেষ হয়েছে, যখনই যেখানে যাই তখনই একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় যে আমার এলাকায় কখন ফ্যামিলি কার্ড শুরু হবে। এই যে মানুষের চাহিদা, এই যে মানুষের রেসিপ্রোকেশন, তাদের যে ফ্যামিলি কার্ডের প্রয়োজন, তাদের যে কৃষক কার্ডের প্রয়োজন, সেটাই কিন্তু ডিনোট করে যে এই প্রজেক্টগুলো কতখানি বাস্তবধর্মী এবং এই প্রজেক্টগুলো কতখানি বাংলাদেশি ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। আমাদের রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের সকলকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কাজটি কিন্তু একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। সরকার স্টেট পলিসি নিচ্ছি আমরা, এটা এক্সিকিউশন লেভেলে গিয়ে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই জন্য বারংবার আমরা একটা কথাই বলতে চাই যে দেশ গড়ার কাজ কেবল আমার একলার না। আমরা দেখেছি বিগত সময়ে যখন এক একটি সেক্টরের উপরে অত্যাচার হয়েছে তখন সেই সেক্টর প্রতিবাদ করেছে, কিন্তু যখন একটি সন্তানের গায়ে গুলি লেগেছে তখন কিন্তু ঘর থেকে মা বাবা সহ সকলে বেরিয়ে এসেছে। আসুন উন্নয়নের অগ্রযাত্রায় আমরা সকলে মা বাবা সহ একসাথে বেরিয়ে এসে এই উন্নয়নের অগ্রযাত্রাতে আমরা শরিক হই এবং কাজের দিকে এগিয়ে যাই। সময় কম, এলাকার কথা কিছু না বললেই নয়, নাটোরের মানুষ, আমি নাটোরের মেয়ে। আমাদের নাটোরের বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আমি সংসদে কথা বলেছি, তার মধ্যে একটি হচ্ছে নাটোরে যতগুলো চরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চলে যতগুলো চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে না পারি তাহলে আমাদের জন্য এটা খুব ক্ষতির কারণ হচ্ছে। প্রথমত বালুমহল নিয়ে একটা বড় সিন্ডিকেট কাজ করে পুরো বাংলাদেশ জুড়ে, এই সিন্ডিকেটটাকে আমাদেরকে একটু আইডেন্টিফাই করে কেটে ডিফিউজ করতে হবে। বালুমহলকে যদি লিজ দিতে হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি বালুমহল নিয়ে কাজ করতে হবে, আর যদি বালুমহলের লিজ বন্ধ করতে হয় তাহলে একবারে বন্ধ করতে হবে। যদি চরগুলোকে আমরা ইউটিলাইজ করতে চাই আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, আমরা যদি সোলার প্যানেল তৈরি করে সেখানে কাজ করতে চাই, তাহলে চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয় এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। আমাদের নাটোরের লালপুর এবং পাবনায় যে চরগুলো আছে, ঈশ্বরদীতে চরগুলো আছে, সেখানে গত 3 সপ্তাহে 3টা মার্ডার হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক, এবং এগুলোকে বন্ধ করার জন্য অনতিবিলম্বে এই চরগুলোকে আমাদেরকে হাত দেওয়া উচিত এবং কাজ করা উচিত। দ্বিতীয়ত, আমাদের উত্তরাঞ্চলে অনেক সুগার মিল আছে, এই বন্ধ হয়ে যাওয়া এবং অর্ধবন্ধ মিলগুলোকে অবশ্যই আমাদেরকে কাজে হাত দিতে হবে। তাহলে যেটা হবে, আমাদের যুব উন্নয়নের জন্য, যুব সমাজের কর্মসংস্থানের জন্য যখন তারা যখন সরকারি চাকরির খোঁজে ঘুরতে থাকে, অথচ সরকারি চাকরির সংস্থান আসলে সকলকে দেওয়া সম্ভব না, আমরা যদি এলাকা ভিত্তিক কাজগুলো হাত দিতে পারি তাহলে সেখানে কর্মসংস্থান হবে এবং এলাকাতে ভিত্তিক কিন্তু উন্নয়ন করা আমাদের পক্ষে সম্ভব। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট যে প্রজেক্ট নিয়ে আমরা এগোতে চাচ্ছি, ইতিমধ্যে যদি আমরা সেই কাজগুলোকে আরও একটু ত্বরান্বিত করি তাহলে আমাদের কাছে অনেকভাবে এই ধরনের প্রস্তাবগুলো এসছে যে আপনারা এই কাজগুলো করেন। কিছুদিন আগে শ্রীমঙ্গলে গিয়েছিলাম, চা বাগানের মণিপুরীদের সাথে কথা বলেছি, চমৎকার কাজ তারা করে, মণিপুরি শাড়ি তৈরি তারা করে, রাজশাহীতে আমাদের তাঁত আছে, টাঙ্গাইলে তাঁত আছে, নাটোরে আঁক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে পারি। পরিশেষে বলতে চাই, বর্তমান সরকার চাইছে দেশের সকল জনগণকে নিয়ে সামনে এগিয়ে যেতে, দেশের জনগণের জীবন মানের উন্নয়ন করতে। আসুন আমরা সকলে মিলে একসাথে সম্মিলিতভাবে সেই কাজটি করি। পথ দীর্ঘ নয়, পথটি খুবই অল্প, এই অল্প পথে যেন আমরা কাজগুলো একটু ভালো মতো করতে পারি, সকলে মিলে করতে পারি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
2: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী এম এ মুহিত, সিরাজগঞ্জ 6। আপনার সময় 8 মিনিট।
8: মাননীয় স্পিকার,
5: 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কিত এই আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা বাজেট সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনেছি। আমি বাজেট বিশ্লেষণকে শুধুমাত্র অর্থ এবং সংখ্যার খেলা মনে করি না। একটি বাজেটকে দেখতে হবে তার প্রেক্ষাপট সহ, কোন প্রেক্ষাপটে এই বাজেট তৈরি করা হয়েছে। এবং আমরা সকলেই জানি বিগত 15 বছরের দুঃশাসনে আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। একটি গণ আন্দোলনের মাধ্যমে, সে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই সংসদ নির্বাচিত হয়েছে। তাই এই সংসদের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক এবং সরকারের দায়িত্ব সেই প্রত্যাশা এবং প্রাপ্তির সমন্বয় করা আমাদের সীমিত সম্পদের ভেতর দিয়ে। আমি স্বাস্থ্যখাতে আমাদের বাজেট নিয়ে আমার আলোচনাকে ফোকাস করতে চাই। আমাদের স্বাস্থ্যখাতের যে বাজেট দেয়া হয়েছে, আমার বিরোধী দলীয় সংসদ সদস্যদের বলবো, আপনারা তর্ক করার জন্য নয় কিংবা সমালোচনার জন্য নয়, আসুন আলোচনার জন্য আমরা কথা বলি এবং বোঝার চেষ্টা করি আমাদের দৃষ্টিভঙ্গিগুলো। আমি মনে করি আমাদের এই স্বাস্থ্য বাজেট যে লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে, সেই লক্ষ্যটি হচ্ছে আমরা এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই, একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে ধনী গরিব নির্বিশেষে বিনামূল্যে সহজলভ্য চিকিৎসা পাবেন, অর্থাৎ একটি অ্যাক্সেসেবল, অ্যাফোর্ডেবল এবং ইনক্লুসিভ হেলথ সিস্টেম করার জন্যই এই বাজেট তৈরি করা হয়েছে। স্বাস্থ্যখাতে বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। বিগত বছরে 35,000 কোটি টাকা থেকে এবার 69,000 কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ করেছে আমাদের সরকার। এই বিশাল বিনিয়োগের প্রধান কারণটা কি? স্বাস্থ্যখাতে বিনিয়োগ শুধুমাত্র হাসপাতাল তৈরি নয় কিংবা জনগণের স্বাস্থ্যের সাময়িক উন্নতি নয়, স্বাস্থ্যখাতে বিনিয়োগ পুরো জনগোষ্ঠীর গড় আয়ু বৃদ্ধি করে, মানুষকে সুস্থভাবে বাঁচতে দেয়। স্বাস্থ্যখাতে বিনিয়োগ দারিদ্র নিরসন করে, মানুষকে সুস্থ এবং প্রোডাক্টিভ রাখে। স্বাস্থ্যখাতে বিনিয়োগ আমাদের ওয়েলবিং এবং হ্যাপিনেস তৈরি করে। স্বাস্থ্যখাতে বিনিয়োগ আমাদের সমাজে বৈষম্য দূর করে সম্প্রীতির সমাজ তৈরিতে সৃষ্টি করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাস্থ্যখাতে যে বড় চ্যালেঞ্জগুলো আমরা এই সময় দেখতে পাচ্ছি, আমাদের যে সর্বাত্মকভাবে যে মৃত্যু হয় মানুষের, তার শতকরা 71% বাংলাদেশে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক ব্যাধির কারণে হচ্ছে। অর্থাৎ ডায়াবেটিস, হাইপারটেনশন, এই ধরনের দীর্ঘমেয়াদী রোগ, কিডনির রোগ, এই সমস্ত কারণে মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে। এবং বিশ্বের বর্তমান বাস্তবতায় স্বাস্থ্যখাতে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অতিমারী এবং মহামারীর সংখ্যা। একই সাথে আরবানাইজেশন, নগরায়ন, দ্রুত গতিতে মানুষ গ্রাম থেকে নগরে চলে আসছে এবং সেখানে একটি দরিদ্র জনগোষ্ঠী হিসেবে তাদের জীবন যাপন করতে হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যখাতেও প্রযুক্তির ব্যবহারের যে সুযোগ আছে, সেই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যখাত এবং চিকিৎসাকে আরও বেশি কার্যকর করে তুলতে হবে। একই সাথে বাংলাদেশে প্রধান একটি সমস্যা, চিকিৎসার খরচ বৃদ্ধি পেয়েছে এবং তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই খরচের শতকরা 79% আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ রোগীর পকেট থেকে টাকা দিয়ে তাকে চিকিৎসা নিতে হয়। এই একই সংখ্যাটি থাইল্যান্ডে মাত্র শতকরা 10% এবং মালদ্বীপে মাত্র 18%, আমাদের দেশের মানুষকে 80% পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা নিতে হয়। তাই এই বাজেটকে দেখতে হবে এমন একটি বাজেট, যে বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। এই বাজেট আমাদের বিরোধী দল মাঝে মাঝেই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন, ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্যখাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল, তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছে। আমি খুশি হতাম আমাদের বিরোধী দল
8: যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলতেন। আমরা চাই স্বাস্থ্য খাতকে পুনর্গঠন করতে, সংস্কার করতে। স্বাস্থ্য খাতে ভৌত কাঠামোর সংস্কার দরকার, প্রতিটা বিল্ডিং ভেঙে পড়েছে। মানব সম্পদের সংস্কার প্রয়োজন, চিকিৎসা পদ্ধতি সহ হেলথ ম্যানেজমেন্টের ইম্প্রুভমেন্ট দরকার, ডিসেন্ট্রালাইজেশন দরকার এবং কেনাকাটার ক্ষেত্রে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি দরকার। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যে স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি হবে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা। এবারের বাজেট যেমন 100% বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আমাদের চ্যালেঞ্জগুলোও রয়েছে। আমরা জোর দেব রোগ প্রতিরোধে, রোগের চিকিৎসার চেয়ে রোগ হওয়ার আগেই আমরা সেটাকে থামানোর চেষ্টা করব। আমরা একটি রেফারেল নেটওয়ার্ক গড়ে তুলব। আপনারা সকলেই বলেন দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, বড় বড় হাসপাতালগুলো ঢাকায় বারান্দায় রুগী থাকে, 500 রোগীর হাসপাতালে 2000 রুগীকে চিকিৎসা দিতে হয়। এই যে ঢাকার বড় হাসপাতালে যে ভিড়টি দেখছেন, এই সমস্যার সমাধান ঢাকার ওই হাসপাতালে পাবেন না। এই সমস্যার সমাধান যদি আমরা জেলা হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ সব সুবিধা দিয়ে তৈরি করতে পারি, মানুষ তাহলে জেলার ভেতরেই তার চিকিৎসাগুলো পাবে। আমরা সেই ধরনের পরিকল্পনাই করছি। আমার বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যদের বলতে চাই, আপনারা সংখ্যার দিকে না তাকিয়ে একবার ভাবুন এই বাজেটটি কার জন্য। আপনার যে ভাইটি হার্টের অপারেশনের অপেক্ষায় বসে আছে মৃত্যুর মুখোমুখি হয়ে, এই বাজেট আপনার সেই ভাইয়ের প্রাণ রক্ষার বাজেট। মাননীয় স্পিকার, আমাদের মা খালা চাচারা বৃদ্ধ মানুষেরা 5 লক্ষের অধিক ছানি রোগের কারণে অন্ধত্ব বরণ করে বসে আছেন। এই বাজেট তাদেরকে সশ্রয়ে ছানি অপারেশন করে পুনরায় দৃষ্টি ফিরে পাওয়ার বাজেট। আমাদের যে আত্মীয়রা জমি জমা বিক্রি করতে হয় ক্যান্সারের চিকিৎসার জন্য, ঢাকায় এসে বারান্দায় ঘুমাতে হয়, এই বাজেটে আমরা ক্যান্সার চিকিৎসার ব্যবস্থার উপর জোর দিয়েছি, আমাদের সেই ভাই বোনদের জীবন এবং জমি রক্ষার বাজেট। আর বেশি সময় নেই, আমি শেষ করার আগে দুটো কথা বলতে চাই আমার এলাকার মানুষকে নিয়ে। আমার এলাকা সিরাজগঞ্জ 6 শাহজাদপুর, এখানে নদী ভাঙন এলাকা, চর অঞ্চল। মাননীয় স্পিকার, আমি দাবি জানাবো দেশের বিভিন্ন জায়গায় যে চর অঞ্চলগুলো আছে তাদের জীবন জীবিকার উন্নয়নের জন্য একটি চর উন্নয়ন ফাউন্ডেশন গড়ে তোলা প্রয়োজন। আমার এলাকায় সনাতনী ইউনিয়নে চর অঞ্চলের মানুষ অত্যন্ত দুঃখে কষ্টে আছে। 4টি ইউনিয়ন নদী ভাঙনের সম্মুখীন, খুকনি, জালালপুর, সনাতনী এবং
2: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, ময়মনসিংহ 3। আপনার সময় 8 মিনিট। পরবর্তী বক্তা মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, সময় 10 মিনিট।
9: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর অশেষ দয়া, বিশেষ রহমত, রব্বুল আলামিন বাংলাদেশকে ফেসিস মুক্ত করে 2026 এবং 2027 বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকারকে, একটি বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি সুষম বাজেট তৈরি করার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি একটা হাদিস বলতে চাই। হাদিসটা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যদি কোনো শাসককে ভালোবাসেন তাহলে তার সাথী, তাকে একজন সৎ এবং সৎ উপদেশ দান করে এরকম ভালো মানুষকে তাদের সাথী, তাকে সাথী বানিয়ে দেন। যখন শাসক কোনো ভুল করে তখন তার সেই সৎ সাথী তাকে তার ভুলটি ধরিয়ে দেন। আর যদি সে কোনো ভালো কাজ করে তাকে সেই ব্যাপারে উৎসাহ দান করেন। আর আল্লাহ যদি কোনো শাসককে অপছন্দ করেন তাহলে তার সাথে একজন খারাপ একদল খারাপ সাথীকে তুলে দেন। যখন শাসক ভুল করে সাথী চুপ থাকে যাতে শাসক আরও ভুল করতে পারে। আর যখন সে কোনো ভালো কাজ করে সে কাজের তাকে সে উৎসাহিত করে না। মাননীয় স্পিকার, 17 বছরের এই জাতি যে জগদ্দল পাথর বুকে বয়ে নিয়ে নির্মম শাসন ব্যবস্থার জাতাকলে পিষ্ট ছিল জাতি, তারপর বাংলাদেশের গণতান্ত্রিক কামী জনতা সর্বস্তরের মানুষ সেই স্বৈরশাসককে হটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি সুন্দর নির্বাচন দিয়েছেন। এবং সেই নির্বাচনে আমরা আমাদের সাথী হিসাবে আমাদের অপোজিশন অপোজিশনকে আমরা সেই সৎ ব্যক্তিদের এবং ভালো মানুষদের হিসাবে আমরা বিবেচিত করি। এবং যার কারণে আজকের এই পার্লামেন্টে আমরা যখন কোনো ভুল করি তারা সাথে সাথে আমাদের সেই ভুলটাকে ধরিয়ে দেন। এরকম একটা একজন ভালো মানুষের সাথী হিসাবে আমাদের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া প্রকাশ করছি। মাননীয় স্পিকার, 2026-27 বাজেট অধিবেশনে আমাদের অর্থমন্ত্রী সাহেব যে সফল একটা বাজেট দিয়েছেন, একটা বিষয় আমরা এখনো অনেকে চিন্তা করি অনেকে করছি না, যার কারণে সমালোচনা কোন দিক থেকে শুরু হবে সেটা অনেকে বুঝে উঠতে পারছি না। আর সেটি হচ্ছে কি, মাত্র 4 মাসের একটা সরকারকে আমরা দেখলাম কি প্রায় 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট এই মহাসংসদে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই 4 মাসের যেই সরকার যে দুঃসাহসিক বাজেট এই দেশের জনগণকে ভালোবেসে এদেশের মানুষের কল্যাণের চিন্তা করে যে বাজেট দিয়েছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অল্প দিনের মধ্যে একটি সুন্দর বাজেট দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি কয়েকদিন আগে আমি আমার বাড়িতে গিয়েছিলাম, আমার কাছে দুজন বৃদ্ধ মা আসলেন, এক বৃদ্ধ মা এবং তার এক মেয়ে নিয়ে আসলেন। আমি জিজ্ঞেস করলাম যে মা আপনি কেন আসলেন, তখন বৃদ্ধ মা আমাকে বললেন যে বাবা, তিনি কেঁদে কেঁদে বলছেন যে বাবা, আমি শুনেছি তোমাদের এই সরকার তোমরা ফ্যামিলি কার্ড দিবে, আমার একটা মেয়ে আছে, সে মেয়েটা পঙ্গু প্যারালাইজড, সে বিছানা থেকে উঠতে পারে না, তার জন্য কি একটা ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করা যাবে বাবা? তখন আমি আমার সেই বৃদ্ধ মায়ের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এই অসহায় অসতিপর এই বৃদ্ধ মায়ের কথা চিন্তা করেই তিনি এই দেশের এই অসহায় মহিলাদের জন্য তিনি বৃদ্ধ মায়ের জন্য তিনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। মাননীয় স্পিকার, আমি এই পার্লামেন্টের প্রথম বাজেট অধিবেশনে আমার জীবনের প্রথম বাজেট অধিবেশনে বক্তব্য, আমি জানি না আমার কোথায় থেকে শুরু করা উচিত আর কোথায় যা শেষ হওয়া উচিত, আমার সময় মাত্র 10 মিনিট। মাননীয় স্পিকার, আমাদের বন্ধুরা বলেছেন এই বাজেট একটা অস্বাভাবিক বাজেট, এত বড় বাজেট এই অল্প সময়ের মধ্যে কিভাবে এটা বাস্তবায়ন করা হবে,

0: মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে, আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। সুরা আজম আয়াত নম্বর 53-27 নম্বর পারা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবে আর বরকত দিবে আল্লাহ। এই বরকতের আশায়, এই বরকতের আশায় আল্লাহর সাহায্য নিয়ে আমাদের এই প্রথম জাতীয়তাবাদী দলের এই সরকারের প্রথম এই বাজেট নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে পথ চলা। আমরা বিশ্বাস করি আমাদের ইমানের সেই শক্তি আছে, সেই হিম্মত আছে, যেখানে একটা বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা, সেই বিধ্বস্ত অর্থনীতিকে বাংলাদেশের মানুষকে পৃথিবীর দরবারে কর্মক্ষম জনশক্তি দিয়ে এবং দক্ষ জনশক্তি দিয়ে আমরা এই বাজেট বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং দেখাবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব একটা অসম্ভবকে সম্ভব করা। মাননীয় স্পিকার, আমার এলাকায় চর এলাকা, ওদিন আমাকে ইউনুস সাহেব ফোন করলেন, বললেন আপনার এলাকায় একটা স্কুল এসেছে যেখানে বাচ্চাদেরকে ফ্রি ব্যাগ এবং জুতো দেওয়া হবে, ড্রেস দেওয়া হবে। আমি যখন ওই এলাকায় ওই স্কুলের শিক্ষকদেরকে এই সংবাদ পৌঁছে দিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ছেলে মেয়েদের জন্য, আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ এবং জুতোর ব্যবস্থা করে দিয়েছে, আমরা এখানে সবাই এক এক এলাকার সংসদ সদস্য, আমাদের গরিব পরিবারগুলার সে বাচ্চারা আনন্দে সেদিন আত্মহারা হয়ে গেল যে এবং বাবা মারও আত্মহারা হয়ে গেল যে আমার ছেলে আমার মেয়ে যার কাঁধে ব্যাগ থাকবে, যার পায়ে জুতা থাকবে, যার গায়ে স্কুল ড্রেস থাকবে। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে সুষম এবং গণতান্ত্রিক সরকারের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, যেখানে খেটে খাওয়া মানুষগুলো তাকিয়ে আছে সরকারের দিকে। আর সর্বশেষ আমি আমার শরীয়তপুর এলাকার আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমাদের পদ্মা সেতু থেকে শরীয়তপুর হয়ে হিজলা হয়ে কুয়াকাটা পর্যন্ত একটা রেল লাইন চালু করার জন্য, এবং এতে বাংলাদেশের এতে ঢাকা থেকে 2 ঘন্টার মধ্যে কুয়াকাটা।
1: ধন্যবাদ মাননীয় হুইপ। পয়েন্ট অফ অর্ডার, এটা কি ওনার বক্তব্যের উপরে কি বলেন?
2: মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সুরা নাজমের 53 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন বিষয়টি এমন নয়, সঠিক হচ্ছে 53 নম্বর সুরা, সুরা নাজম 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাইসা লিল ইনসানা ইল্লা মা আসা, মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়। উনি বলছেন 53 নম্বর আয়াত, আসলে সুরার নাম্বার হচ্ছে 53, আয়াত নাম্বার হচ্ছে 39। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: বক্তব্য তো ঠিক আছে নাকি? বক্তব্য ঠিক আছে, আয়াত নম্বর ভুল।
2: বক্তব্য ঠিক আছে কিন্তু আয়াত নাম্বার, কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না। মাননীয় স্পিকার, কোরআন আয়াত ভুল বলা যাবে না।
1: ধন্যবাদ, বসুন। মাননীয় সদস্যবৃন্দ, পরবর্তী বক্তা। আচ্ছা নুরুদ্দিন অপু বলেন।
0: মাননীয় স্পিকার,

0: আপনার মাধ্যমে আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে আমার মাননীয় স্পিকার আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে যে সে আমাকে ভুলটা ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ আপনাকে।
1: মাননীয় স্পিকার, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এবং মাননীয় সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকের লাস্ট বক্তৃতা এবং আজকে শেষ করতে হবে, কাজেই আপনি পয়েন্ট অফ অর্ডারটা যতখানি সম্ভব আমাদের অ্যাভয়েড করা খুবই জরুরি আজকের দিনের জন্য। আর যিনি তা করেছেন তাকে ধন্যবাদ, এবং ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে আপনারা আমরা আজকে পয়েন্ট অফ অর্ডার না করি তাহলে আমাদের খুব অসুবিধা হবে, তাই আমরা শেষ করতে পারবো না 10:30। ধন্যবাদ।
2: ভাই, এখানে আয়াত নিয়ে কথা হইতেছে, আপনি আয়াত জানেন নাকি? আজকে বাদ দেন। এই চিফ হুইপ বললো যে আজকের পয়েন্ট অফ অর্ডার না দেওয়াই ভালো, বাজেট সেশন পরে আরো সময় পাবেন, বাজেটটা পাস হোক তারপরে আপনার টাইম বলবেন আপনি। ওকে, গো হেড, বলুন, দেন মাইক দেন মোশারফ হোসেনকে।
3: মাননীয় স্পিকার, আজকে প্রথম আলোতে একটা সংবাদ ছাপানো হয়েছে, আমি মনে করি এটা আমাদের মাননীয় সংসদ সদস্য এই সংসদে যারা আছেন তাদের জন্য এই সংবাদটা খুব একটা স্বস্তির সংবাদ না। আমরা দেখেছি যে হতদরিদ্রদের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে একটা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু আমরা দেখেছি নড়াইল 2 আসনের সংসদ সদস্য জনাব আতাউর রহমান তার আপন মেয়ের নামে দিতে পারে, সে যদি অসহায় হয় তাকে দিতে পারে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা দেখেছি মাননীয় এমপি মহোদয় তার নিজের নামে এক জায়গায় বরাদ্দ দিয়েছে, আবার স্বামীর নামে আরেক জায়গায় বরাদ্দ দিয়েছে, অর্থাৎ একই লোকের নামে দুই জায়গায় বরাদ্দ দেওয়া হয়েছে।
2: ধন্যবাদ।
3: এই ব্যাপারে আপনার আমরা দৃষ্টি আকর্ষণ করি।
2: খবরের কাগজের রিপোর্টের উপরে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না, বসুন। ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় 2, সময় 8 মিনিট।
4: বিসমিল্লাহ রহমান রহিম। বাজেট 2026-27 উপলক্ষে আজকের এই মহান সংসদে আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী, পরপর 2টি দেশের সফল সফর করে এই বাংলাদেশকে আগামী দিনে ব্যবসা বাণিজ্যে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তার যে সফর, সেই সফরের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের তিনবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, 71 মুক্তিযোদ্ধা এবং 24 জুলাই যোদ্ধাদেরকে। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট, এই বাজেট আমাদের ঘোষণা করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এইখানে এই বাজেট প্রণয়নের জন্য যে কারিগর নির্ভীতে কাজ করেছেন, যে কারিগরের সার্বিক সহযোগিতায় এই বাজেট 9,80,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, আমি সেই কারিগর সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার সামনে বিরোধী দলের নেতৃবৃন্দ আছেন, তারা প্রায় সময় বলছেন এই বাজেট স্বপ্নের বাজেট। আমি বলতে চাই, এই যে আমার সামনে আপনারা বসে আছেন বিরোধী দলে, আপনারা কি স্বপ্ন দেখেন না আগামী দিনে সরকারে আসবেন, ক্ষমতায় আসবেন? আজকে যারা আমরা সংসদ সদস্য হয়েছি, আজকে বাংলাদেশের যত মানুষ রাজনীতি করে, সবাই কি স্বপ্ন দেখে না যে আমরা একদিন উপজেলার চেয়ারম্যান হব, আমরা একদিন পৌরসভার মেয়র হব, একদিন আমি সংসদ সদস্য হব, একদিন আমি বাংলাদেশের মন্ত্রী হব, একদিন সরকারি দলে যাব? আমি মনে করি আমাদের আজকের এই বাজেটের কারিগর আমাদের সেই স্বপ্নের বাজেট দিয়ে আমি মনে করি আগামী দিনে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের পথ প্রদর্শন করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি ইংরেজিতে প্রবাদ বাক্য আছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনের শুরুটা দেখলে বোঝা যাবে দিনটি কেমন যাবে। মাননীয় স্পিকার, আমাদের সেই কারিগর দীর্ঘদিন পর বাংলাদেশে পা দিয়েই উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এবং 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করার পরেই 130 দিনেই উনি কিন্তু আই হ্যাভ এ প্ল্যানটাকে কিন্তু উই হ্যাভ এ প্ল্যানে আজকে উনি পরিণত করতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, লোন মুক্ত সুখ, ইমাম পুরোহিতদের বেতন নূতন করে 2026, খাল কাটা কর্মসূচি, ই হেলথ কার্ড, এই কর্মসূচিগুলো আজকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে মানুষের মধ্যে সাড়া জাগিয়েছেন, যেভাবে মানুষের মনে নাড়া জাগিয়েছেন, আমার বিশ্বাস আমার বিরোধী দলের নেতৃত্বে যারা আছেন, যারা আপনি নিজে এলাকায় গেলেও আপনার কিন্তু সেই হেলথ কার্ডের পক্ষেই আপনাকে কথা বলতে হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের পক্ষে কথা বলতে হচ্ছে, কারণ প্রতিদিন প্রতিনিয়ত তারা সেই হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এই সেই কারিগরের কারিশমা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের সেই কারিগর একটা সময় বলেছিল, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজকে বলতে চাই সেই কারিগর আজকে বলছেন, গর্ব কাজ গর্ব দেশ, সবাই মিলে বাংলাদেশ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা দেখেছি আমাদের সরকার গঠন করার পরেই ঠিক 10 দিনের মাথায় তেল নিয়ে শুরু হলো তেলেশমাতি, সেই ইরান ইরাক ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্য দিয়ে। আমরা দেখেছিলাম কিভাবে সেই সময় তেলকে নিয়ে আমাদের পেট্রোল পাম্পগুলোকে নিয়ে কী ধরনের নাটক মব সৃষ্টি করা হয়েছিল, কিন্তু আমাদের সেই কারিগর এই সংসদে সবাইকে অবাক করে দিয়ে সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন, 10 জন সদস্য নিয়ে কমিটি করে দেওয়ার 2 দিনের মাথায় সেই তেলে তেলেশমাতি বন্ধ হয়ে গেল, ওই যে পেট্রোল পাম্পের যে লাইন সে সিএলও বন্ধ হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই বিগত ফ্যাসিস্টরা তাদের সরকার আমলে 3টি জেনারেশনকে ধ্বংস করে দিয়ে গেছেন। একটি হচ্ছে স্কুলের ছাত্র যারা নিরাপদ সরকার আন্দোলন করেছিল, আরেকটি হচ্ছে কলেজের ছাত্র যারা কোটা আন্দোলন করেছিল, আরেকটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা হাসিনা খেদা আন্দোলন করেছিলেন। মাননীয় স্পিকার, আমাদের সেই কারিগর আজকে সেই প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে ক্লাস 4 থেকে তাদেরকে নূতন কুড়িতে সম্পৃক্ত করে এবং তাদের বিভিন্ন ব্যাগ দিয়ে আজকে তাদেরকে সেই শিক্ষাগত থেকে কিন্তু আগামী দিনের স্বপ্ন দেখাচ্ছে। মাননীয় স্পিকার, এবং আমাদের কলেজের ছেলে মেয়েদেরকে আজকে বিশেষ করে মেয়েদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে আজকে সেই স্বপ্ন দেখাচ্ছে। মাননীয় স্পিকার, আমি মনে করি আগামী দিনে সে আমাদের আজকে শিক্ষা মন্ত্রণালয়ের যে বাজেট এসেছে সেই বাজারের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের কারিগর যে পথ দেখিয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার সেই চাকরি সুনিশ্চিত পাবে এবং বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাকে যেহেতু পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার মন্ত্রণালয় থেকে শুধু একটি কবিতা বলে আমি আমার মন্ত্রণালয় সম্বন্ধে 2-1টি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, পদ্মা মেঘনা যমুনা বইছে যে নদী অবিরল, শহীদ যার স্পর্শে সে মাটি এনেছিল সোনালী ফসল, আবজির নেত্রী লড়াইয়ে ভেঙেছে দীর্ঘ আধার কারা, দেশ মাতার অবিচল প্রতিরোধে দেশ ফিরেছে মুক্ত ধারা, সেই নদী আজ ফিরেছে আবার অধিকারের মায়ায়, ফ্যাসিবাদের মেঘ কেটে গেছে শহীদের রক্তিম মহিমায়, পদ্মা মেঘনা যমুনা উত্তাল ঢেউয়ে ভেসে আসে আগামীর গান, স্বপ্নের এই বাংলাদেশ গড়তে আজ হাল ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ের 3টি চ্যালেঞ্জ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে আমাদের ফারাক্কাবাদ, আরেকটি হচ্ছে আমাদের পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু সেই আমাদের ফারাক্কাবাদ নিয়ে আমরা কাজ করছি, আমাদের সেখানে আমাদের টেকনিক্যাল কমিটিগুলো আমরা সেইভাবে কাজ করছি, আমরা যেন বিগত দিনের তুলনায় বেশি করে আমরা ফারাক্কার পানি নিতে পারি তার জন্য আমরা সর্বাত্মক কাজ করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা পদ্মা ব্যারেজের 1 নেকে পাশ করেছি, যার মধ্য দিয়ে প্রথম পর্যায়ে পদ্মা ব্যারেজ আমাদের শুরু হলেই আমাদের বিশেষ করে 19টি জেলায় 120টি উপজেলা সে সুবিধা আসবে এবং পরিপূর্ণতা হলে 26টি জেলার 163টি উপজেলায় সেই পদ্মা ব্যারেজের সুবিধা পাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের তিস্তা ব্যারেজ দিয়েও আমাদের কাজ হচ্ছে, আমাদের টেকনিক্যাল কমিটি হয়েছে, সেখানে তিস্তা ব্যারেজ হলে সেখানে আমাদের প্রায় 5টি জেলা আমাদের উত্তরাঞ্চলে সেই সুবিধা পাবে। মাননীয় স্পিকার, এবং এই পদ্মা ব্যারেজের মধ্য দিয়ে আমাদের 37% মানুষ আজকে বাংলাদেশে সেই সুবিধা আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়েছে, শুধু বলতে চাই পঞ্চগড়কে পর্যটন নগরী করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং পঞ্চগড়ে বাইপাস অত্যন্ত জরুরি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঞ্চলিক সমতা ভিত্তিতে যে উন্নয়ন করতে চেয়েছেন সেই পঞ্চগড়ে দেবীগঞ্জে একটি এক ডজন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করি। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম।
2: ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় হুইপ রকিবুল ইসলাম, খুলনা তিন, সময় 8 মিনিট।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রথমেই আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী সাহেবকে একটি সময় উপযোগী এবং জনমুখী একটি বাজেট আমাদের জাতির সামনে উপহার দেওয়ার জন্য। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা মহান ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে যার অবস্থান, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী দেশমাতা মরুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 71-এর বীর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর জুলাইয়ের যোদ্ধাদের স্মৃতির প্রতি মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং সেই সাথে আমার নির্বাচনী আসন খুলনা তিন, এ অঞ্চলের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই 4 মাসের এই সরকারে আমাদের সামনে আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী একটি চ্যালেঞ্জিং বাজেট উপহার দিয়েছেন। এই সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্য বৃন্দগণ অনেক আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, আমাদের বিরোধীদলীয় সংসদ সদস্যগণ তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন, বিশ্লেষণ করেছেন, কেউ কেউ আবার সমালোচনা করেছেন, কেউ বলেছেন এ বাজেট উচ্চবিলাসী, কেউ বলেছেন এ বাজেট স্বপ্নবিলাসী, কেউ বলেছেন এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এ বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা। মাননীয় স্পিকার, ঠিক যেমনিভাবে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন, শুধু খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেননি, খাদ্য বিদেশে রপ্তানিও করেছিলেন। ঠিক যেমনিভাবে তার মাতা তার সময়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি ইমার্জিং টাইগারে পরিণত করেছিলেন, তারই সুযোগ উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আজকের এই বিশাল চ্যালেঞ্জিং বাজেট ঘোষণা করেছেন। মাননীয় স্পিকার, ইংরেজিতে একটি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, আর এর জ্বলন্ত বাস্তব উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ক্ষমতা গ্রহণ, দায়িত্ব গ্রহণের 23 দিনের মাথায় তিনি প্রমাণ করেছেন তিনি যা বলেন তা বাস্তবে করিয়ে দেখান। ফ্যামিলি গার্ড প্রবর্তনের মাধ্যমে এদেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙা করেছেন, মহিলাদেরকে এবং আমাদের দরিদ্র মহিলারা যাতে স্বয়ংসম্পূর্ণ হয়, তা যাতে শক্তিশালী হয়, এই অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য নতুন এক কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। শুধু ফ্ল্যাগশিপ ফ্যামিলি কার্ড নয়, পাশাপাশি তিনি কৃষক কার্ড চালু করেছেন এবং অন্যান্য অনেক সামাজিক কর্মসূচি তিনি ঘোষণা করেছেন এবং কাজ শুরু করেছেন। এই মাত্র চার মাসের এই এই সরকারের মাননীয় স্পিকার সবচেয়ে যুগান্তকারী যে কর্মসূচি তা হচ্ছে খাল খনন কর্মসূচি, যা ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে নতুন জীবনের একটা আশা সঞ্চার করেছে মাননীয় স্পিকার, এবং তারা বুঝতে শিখেছে এবং কেউ কেউ ইতিমধ্যে বলা শুরু করেছে তারা নতুন এক জিয়াউর রহমানকে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশের আঙ্গিনায়। মাননীয় স্পিকার, এটা আমাদের জন্যে এটা চরমভাবে এটা পাওয়া, আমরা আগামী দিনে বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো খাদ্য স্বয়ংসম্পূর্ণ নয়, আধুনিক বাংলাদেশে, নতুন বাংলাদেশে জনাব তারেক রহমান নেতৃত্বে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় সাংসদরা অনেকে গঠনমূলক সমালোচনা করেছেন, আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের তরুণ সাংসদ জনাব আক্তার হোসেন, তরুণ সাংসদ হাসনাত আবদুল্লাহ, তরুণ সাংসদ আমাদের মাসুদ সহ অনেকেই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আমাদের বিরোধী দলের মহিলা নেতৃবৃন্দ অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি শুনতে পেয়েছি, সময় উপযোগী বক্তব্য, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে যাচ্ছে, আমার নির্বাচনী এলাকা সে সম্বন্ধে দু একটি কথা বলতে হয়। আমার নির্বাচনী এলাকা খুলনা 3, খুলনা শিল্প অঞ্চল বলতে যেটা বোঝায়, আমার খালিশপুর, দৌলতপুর এবং খানজান আলী থানা নিয়ে গঠিত এই তিন থানায় আমাদের অসংখ্য আমাদের কলকারখানা রয়েছে যেগুলো একেবারে সম্পূর্ণভাবে বন্ধ অবস্থায় রয়েছে। মাননীয় স্পিকার, মিনিমাম 8-10টা জুট মিল বন্ধ অবস্থায় রয়েছে, নিউজপ্রিন্ট মিল বন্ধ, হার্ডবোর্ড মিল বন্ধ, কার্পেটিং মিল বন্ধ, এবং এর সাথে সংশ্লিষ্ট জুট প্রেস যেখানে কাঁচা পাট রেখে রপ্তানি করা হয় সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানাব যে অনতিবিলম্বে 20-25 হাজার শ্রমিক যারা বেকার হয়ে গিয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য অনতিবিলম্বে হয় এই জুট মিলগুলো খুলে দেওয়া হোক, নাহলে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে এখানে নতুন নতুন কলকারখানা স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আমার এলাকায় আনুমানিক 10 লক্ষ জনসংখ্যা অধ্যুষিত একটি এলাকা, এলাকায় কোনো হাসপাতাল এখনো তৈরি হয়নি, একটি বিশ্বায়িত হাসপাতাল আছে যেখানে ইমার্জেন্সি রোগীর কোনো ট্রিটমেন্ট হয় না। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান জানাবো খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় যে প্রকল্প হাতে নিয়েছেন তা দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হবে, এবং অন্যান্য যেসব প্রকল্পগুলো আছে যেমন কৃষি বিশ্ববিদ্যালয়, যেমন ওখানে আমাদের একটি এলাকার দাবি মহিলা ক্যাডেট কলেজ, এগুলো আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আপনার কাছে দাবি জানাচ্ছি। আপনার জন্য এই বাজেটে এই কর্মসূচিগুলো গ্রহণ করে এলাকার উন্নয়নে সহায়তা করতে পারেন। মাননীয় স্পিকার, আমার এলাকায় একটি বিভাগীয় স্টেডিয়াম আছেন, যেহেতু এই সরকার ক্রীড়া বান্ধব, এই সরকার ইয়াং।
2: পরবর্তী বক্তা মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, সময় 8 মিনিট।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানের প্রতি। মাননীয় স্পিকার, রাষ্ট্র ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা। এই সরকার প্রথম বাজেট উপস্থাপন করেছেন, বাজেট হচ্ছে রাষ্ট্র কর্তৃক আহরিত অর্থের সর্বোত্তম ব্যবহারের সম্ভাব্য চিত্র, যেটা এই সংসদে উত্থাপিত হয়েছে। আমরা এই বাজেটকে স্বাগত জানাই এবং এই বাজেট বাস্তবায়ন করবার জন্য জনগণ কর্তৃক এই সরকার ম্যান্ডেট প্রাপ্ত। অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, চমৎকারভাবে তিনি অর্থ ব্যয়ের অনুপাতের বিন্যাস ঘটিয়েছেন। সামাজিক অবকাঠামো খাতে প্রায় 30% মতো বরাদ্দ রেখেছেন, ভৌত অবকাঠামোর ক্ষেত্রে 18% উপরে বরাদ্দ রেখেছেন, সাধারণ সেবার ক্ষেত্রে 26% মতো বরাদ্দ রেখেছেন। অর্থাৎ অর্থের বরাদ্দের অনুপাতটা তিনি চমৎকারভাবে সাজিয়েছেন। সামাজিক অবকাঠামো দ্বারা আমাদের 18 কোটি যে মানুষ তাদেরকে আমরা সক্ষম করতে সক্ষম হব, তাদের মানব সম্পদ উন্নয়নের অর্থাৎ সেই জায়গাটা হলো আমাদের একমাত্র আপনার সম্ভাবনাময় খাত, 18 কোটি মানুষকে দক্ষ যোগ্য হিসাবে তৈরি করা। সেক্ষেত্রে তিনি যে বরাদ্দ রেখেছেন যথেষ্ট বরাদ্দ রেখেছেন, সময় উপযোগী বরাদ্দ রেখেছেন, 30% মতো বরাদ্দ। এই দক্ষ মানুষ সম্পদ যখন রাষ্ট্রের হয়ে কাজ করবে তার মেধা যোগ্যতার শতভাগ প্রদর্শনের জন্য তাকে অবকাঠামো সুবিধা দিতে হবে। সেই অবকাঠামো খাতেও 18% উপরে বরাদ্দ রেখেছেন মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। অনগ্রসর জাতিকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য, সাধারণ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য 26% কাছাকাছি বরাদ্দ রেখেছেন, যা আমাদের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এই অর্থ বরাদ্দের যে অনুপাত সেটি বাস্তবতা বিবেচনা করে আমাদের সম্ভাব্য খাতকে রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যবহার করার মানসে মাননীয় অর্থমন্ত্রী যে ডিস্ট্রিবিউশন করেছেন তার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আহরিত অর্থের দুই ধরনের ব্যয় রাষ্ট্র করে, একটি হচ্ছে অনুন্নয়ন ব্যয় আর একটি হচ্ছে উন্নয়ন ব্যয়। অনুন্নয়ন ব্যয় মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনা ব্যয়। রাষ্ট্র পরিচালনা ব্যয়ের ক্ষেত্র মাননীয় অর্থমন্ত্রী যেটা গত অর্থ বছরে ছিল 72.7% বরাদ্দকৃত অর্থের, সেখান থেকে কমিয়ে তিনি নিয়ে আসছেন 63.3%। তার মানে অপচয় রোধ করেছেন, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করছেন না, অর্থের সর্বোত্তম সদ্ব্যবহার করছেন মাননীয় অর্থমন্ত্রী তার এই বাজেটের মধ্যে। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। অ্যাট দ্য সেম টাইম তিনি উন্নয়ন ব্যয় বাড়িয়েছেন, যে উন্নয়ন ব্যয় গত অর্থ বছরে ছিল অর্থাৎ 2025-26 অর্থ বছরে সেটি ছিল 27.3%, সেটাকে তিনি বাড়িয়ে 33.7% করেছেন। অর্থাৎ উন্নয়ন প্রয়োজন, দীর্ঘদিনে বিধ্বস্ত বাংলাদেশ, অবকাঠামো উন্নয়ন, এডিপির বরাদ্দ 3,00,000 কোটি টাকার উপরে, এডিপি ছাড়াও আরও 16,000 কোটি টাকা উন্নয়ন ব্যয় রেখেছেন, সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বাজেটে। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আবার ধন্যবাদ। অনুন্নয়ন ব্যয়ের মধ্যে যেটা ফ্যাসিস্ট সরকার এই জাতির জন্য কলঙ্ক হিসাবে চাপিয়ে দিয়ে গিয়েছিল, অর্থাৎ প্রচুর ঋণ, সেই ঋণের সুদ দেওয়ার জন্য 13.6% অর্থ দিতে হয়েছে বর্তমান সরকারকে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। সেটি যদি না দেওয়া লাগতো অনুন্নয়ন ব্যয় আরও সাশ্রয়ী হওয়া যেত, কিন্তু আমাদের অর্থনৈতিক বাস্তবতায় এই সীমিত অর্থ থেকেও সেটা যোগান মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, এবং সেখানে 11% উপর ভর্তুকিও তিনি বরাদ্দ রেখেছেন, যা প্রশংসার দাবি রাখে। বাজেট নিয়ে আমি খুব সমালোচনা শুনিনি সংসদে, কিছু শঙ্কা শুনেছি। এই বাজেট নিয়ে কেউ নেতিবাচক কিছু বলেননি, কিছু আশঙ্কা প্রকাশ করেছেন। কোথায় করেছেন? সেটি হচ্ছে রাজস্ব আয়ে ঘাটতি হতে পারে। রাজস্ব আয়ের ঘাটতি হবে না, কারণ এ চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা হবে, কর অব্যাহতি হ্রাস করা হবে, রাজস্ব ফাঁকির ক্ষেত্রে চিহ্নিতকরণ করা হবে এবং ভাট কাঠামোতে নতুন বিন্যাস করা হবে। অতএব রাজস্ব ঘাটতি আমি দেখছি না। আর আমাদের রাজস্ব আরোহণ কর অনুপাতে যদি বলেন, সেটা যদি হয় 9% কাছাকাছি, নেপাল ভুটানও 13-14% করে, আমাদের ওখানে যেতে হবে। সেই জন্য অর্থমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন, আমার বিশ্বাস রাজস্ব আয়ে ঘাটতি হবে না। সময় খুবই কম, ব্যাংকের কথা বলা হয়েছে, ব্যাংক ঋণও কমেছে। 25-26 অর্থ বছরে ছিল 1,18,000 কোটি টাকা, এবার করা হয়েছে 1,12,000 কোটি টাকা। আমার মনে হচ্ছে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের আপনার মূল্য স্ফীতি হ্রাস পাবে, তাতে জনগণের সঞ্চয় বাড়বে, অত ব্যাংকের অর্থের ঘাটতি কিন্তু হবে না। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেট কথা বলা হয়েছে, কর যদি আহরিত হয়, রাজস্ব ঠিকমতো যদি আহরিত হয়, ব্যাংক থেকে যদি লোনটা যেটা নির্ধারণ করা হয়েছে পাওয়া যাবে, ঘাটতি বাজেট হওয়ার কোনো সুযোগ থাকছে না। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেটের কথা বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যান, সর্বশেষ বাজেটে 5.5 জিডিপির ঘাটতি বাজেট, পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ। আপনি চীনে যান, সেখানেও 4% জিডিপি ঘাটতি বাজেট। অতএব এই ঘাটতি বাজেট আমাদের এই দুরবস্থার মধ্যে আমরা সক্ষম হব এটা মিট আপ করতে এবং অ্যাচিভ করতে। মাননীয় স্পিকার, আমরাই জানি একমাত্র কিভাবে বাজেট বাস্তবায়ন করতে হয়, কারণ আপনি যদি 1974-75 বাজেট যান, বাকশালী সরকারের সময় ছিল মাত্র 1056 কোটি টাকা, জিয়াউর রহমান 78-79 মাত্র 2 অর্থ বছরের ব্যবধানে সেটাকে 2700 কোটি টাকা করেছিল, প্রায় 2.5 গুণের উপর বৃদ্ধি করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2001-2006 ওই অর্থ বছরে 6.1-6.9% প্রবৃদ্ধি অর্জন করেছিল, অর্থাৎ 6.9% প্রবৃদ্ধি বিএনপি করতে জানে। এবার আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র 6.5%, অথবা আমরা এটা করতে জানি। যারা শঙ্কা প্রকাশ করছেন তাদের জন্য বলতে চাই, মাননীয় স্পিকার, প্রথম বিরোধী দল হয়েছেন, আমার বিশ্বাস অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করেছেন, সরকারি দল এখনো হন নাই, আমার বিশ্বাস আর 2-4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন, আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি, বাস্তবায়ন করে প্রমাণ করতে চাই আমরা বাস্তবায়ন করতে জানি। বিরোধী দলকে বলবো আপনারা সহযোগিতা করুন।
2: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা 2, আপনার সময় 8 মিনিট।
7: বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেট সম্পর্কে বিস্তারিত গঠনমূলক খাতওয়ারি বক্তব্য এখানে হয়েছে, আমি বিস্তারিত বক্তব্যে যাব না। আমি 5 বার এমপি হওয়ার সুযোগ হয়েছে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে সেই সুযোগটি করে দিয়েছেন। আমি 1991 সাল থেকে যত বাজেট দেখেছি, এ ধরনের বাজেট কখনোই জাতীয় সংসদে এভাবে উপস্থাপন করা হয়নি। স্মরণকালের স্মরণীয় ইতিহাস সৃষ্টি করেছে সেই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরীর, তার যে চিন্তা চেতনা তার মধ্য দিয়ে এবং আমাদের ক্যাবিনেটের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের সকলের পরামর্শ নিয়ে যে বাজেটটি দিয়েছেন, এই বাজেট স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমি দেখেছি এই বাজেটে গরিবের জন্যে যা কিছু করা প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাননীয় অর্থমন্ত্রী সেটা করেছেন। চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, মশলা, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে বলতে গেলে আর শেষ করা যাবে না, মূল্য কমিয়েছেন, কোনো কর নেই। শিক্ষার জন্যে যে বাজেট দিয়েছেন 1,36,000 কোটি টাকা প্রায়, এ বাজেট তো ইতিহাসে কখনোই আমরা দেখিনি। এবং এই বাজেটটা দেখে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি গ্রহণ করেছেন, যে প্রাইমারি শিক্ষায় তো বাধ্যতামূলক, সেখানে সেই ছাত্রছাত্রীদের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, একটা ছাত্রের জন্য একটা ব্যাগ, একটা শো, জামা কাপড় এবং মধ্যাহ্নভোজ, এইটা দেখে আমার মনে পড়ল মাননীয় প্রধানমন্ত্রী যে দীর্ঘ 18 বছর নির্বাসনে ছিলেন, লন্ডনে যে জিনিসটি প্রাইমারি শিক্ষার মধ্যে রয়েছে, কারণ আমার একটু সুযোগ হয়েছিল একটি প্রাইমারি স্কুলে যাওয়ার, ভিজিট করার লন্ডনে, সেখানে আমি দেখেছি এই ধরনের জামা কাপড়, শু, ব্যাগ, মধ্যাহ্নভোজ সেই স্কুলের রয়েছে। এই বাজেট দেখে আমার মনে পড়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেই লন্ডনের ধারায় এই 18 বছর যে তিনি থাকলেন, তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটল বাংলাদেশের আজকের এই বাজেটে। আমরা এটা প্রমাণ পেলাম মাননীয় স্পিকার, গরিব দুঃখীদের জন্যে যেভাবে তিনি এই বাজেটে লক্ষ্য রেখেছেন, মাননীয় অর্থমন্ত্রী লক্ষ্য রেখেছেন, এটা স্মরণীয়। এই কথাটি আজকে আমার মনে পড়ে যে গরিবের প্রতি কেন মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা আজকের আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের যে দরদ। আমি একটি ঘটনা বলি, জেলখানায় ডক্টর মোশারফ স্যার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মিন মোহাম্মদ নাসিরুদ্দিন, আমি, ফজল হক মিলন, আমরা জেলখানায় 11 ছেলে ছিলাম। আমাদের পাশে এবং ইকবাল হাসান টুকু, জেলখানায় আমরা রাতে খাবার খেতে যাব একসঙ্গে, মাননীয় আজকের প্রধানমন্ত্রী আমাদের পাশের রুমে থাকতেন। একটা ছেলে পানি নিয়ে আসছে, জেলখানায় জানেন আপনারা যে তাদেরকে যারা কাজ করে ফালতু বলা হয়, তাদেরকে সেবক, এখন সেবক হয়েছে, ওই সময় বলতেন। তো সে আসলো পানি নিয়ে, সে শীতে কাঁপছে, আমাদের সামনেই সে কাঁপুনি দেখে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজের জ্যাকেটটা খুলে ওই ছেলেটার গায়ে পরিয়ে দিলেন, নিজের গায়ের জ্যাকেট খুলে ওর গায়ে পরিয়ে দিলেন এবং পরিয়ে দিয়ে বললেন, এটা তোমার, তোমার শীতের কাপড় নেই। গরিবের প্রতি তার যে মমত্ববোধ এবং গরিবের জন্যে, দুঃখীর জন্যে, দুঃখীদের জন্যে, মানুষের জন্যে যেটা করেছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে আছেন, স্বাস্থ্যের জন্য কি করেছেন, হার্ট অ্যাটাক হলে একটা গরিব মানুষ একটা রিং পরাতে 1,10,000 টাকা লাগত, এখন সেটাকে অর্ধেক করে 55,000 টাকা নিয়ে এসেছেন। এভাবে স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য সেবার জন্য যেটা করেছেন স্মরণীয় হয়ে থাকবে। এর সাথে আমার আরেকটা কথা বলতে হয়, যোগ করতে হয়, আমার এলাকায় 20 শয্যা বিশিষ্ট হসপিটাল ছিল, 17 বছর পূর্বে হয়েছিল, মাননীয় মন্ত্রী তখন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার করে দিয়েছিলেন সেই হসপিটালটি। 17 বছরে যে 20টি বেড ছিল, 20টি বেডই নিয়ে গেছে, ডাক্তার নেই 20 বছর, এই 17 বছরে কোনো একটা ডাক্তার সেখানে আসে নাই এবং বেডগুলো নিয়ে গিয়েছে। তা আমি এবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বললাম যে এই অবস্থা, দুই পর্যায়ক্রমে ব্যবস্থা করছেন, দেখেন অবস্থাটা, যে অতীতের সরকার কি করেছে আর বর্তমান সরকার কি করছে স্বাস্থ্যক্ষেত্রে, কৃষি, কৃষিক্ষেত্রে বিনামূল্যে বীজ সার দেওয়া হচ্ছে, আজকে কৃষক কার্ড দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ড, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের জন্যে 10,000 টাকা ঋণ মৌকুফ করা, খাল খনন। তা আমি এইটার খাল খননের সাথে আরেকটি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদের 1981 সালে বুড়িগঙ্গার সাথে, বুড়িগঙ্গার সাথে ধলেশ্বরী প্রায় 17 কিলোমিটার একটি খাল আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি 1981 সালে খনন করেছিলেন নিজে গিয়ে।
2: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান, সময় 25 মিনিট, রাজশাহী 1।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা এই আমার বক্তব্য শুনছেন, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা গোদাগাড়ি তানোর সহ সারা দেশে, শুধু সারা দেশে নয় সারা দুনিয়ায় বহু মানুষ এই কথাগুলো আমাদের শুনছেন, সবারই প্রতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত। মাননীয় স্পিকার, সূরা নসরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কেউ যখন বিজয় লাভ করে তখন তার দায়িত্ব হয় আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, এরপর নিজেদের গুনাহের জন্য মাপ চাওয়া, এটাই আমাদের দায়িত্ব ছিল। এখানে অধিকাংশ মাননীয় সংসদ সদস্য দাঁড়িয়েই আল্লাহর প্রশংসা করেছেন এবং নিজ নিজ নেতার প্রতি বা তার অভিভাবকের প্রতি সেভাবেই তারা দোয়া করেছেন, স্মরণ করেছেন। অবশ্য স্মরণ করার কথা আল্লাহ নিজেই বলেছেন, ফাজ করুনি আজ করুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করার কথা প্রথমে। তো যে সমস্ত মাননীয় সংসদ সদস্য আল্লাহর শুকরিয়া আদায় করে নেতা নেত্রীর প্রতি মাগফিরাতের জন্য দোয়া করেছেন, তারা সঠিক কাজ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। যারা আল্লাহর প্রশংসা করা ছাড়াই সোজা নেতা নেত্রীর প্রতি চলে গিয়েছেন তারা আল্লাহর নির্দেশ ভায়োলেট করেছেন। আল্লাহকে প্রশংসা করতে হবে প্রথম, তারপর তার কাছেই চাইতে হবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো এবং তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। এটা ছিল এক্সাক্ট দোয়া মাননীয় স্পিকার। দুর্ভাগ্য দোয়ার দিকে আমরা যাই নাই, স্মরণ পর্যন্তই থেকেছি। এই স্মরণে কতটুকু কি হবে আমি জানি না, তবে দোয়া করলে লাভ হবে এটা আমি লেখাপড়া করেছি। একেবারে এসএসসি দেওয়ার পর থেকেই শুরু করেছি কোরআন হাদিস পড়া, এ পর্যন্ত প্রায় 50 বছর হয়ে গেল মাননীয় স্পিকার। প্রতিদিন কোরআন হাদিস অর্থসহ পড়েছি, আজকেও পড়েছি। তাতে আমার বিশ্বাস যে আমাদের সকলেরই উচিত আল্লাহর এই নির্দেশগুলো বাস্তবায়ন করলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে। আজকে যাদেরকে আমরা স্মরণ করছি তারা যদি এখানে আসতেন, তারা প্রথমেই বলতেন যে আল্লাহকে স্মরণ করো, প্রথমে তার প্রশংসা করো, তার কাছেই বলো যেন আমাকে মাফ করে দেন, যেন আমি জান্নাতে যেতে পারি, আমার প্রতি রহম করা হয়, এটাই তারা বলতেন। কিন্তু তারা তো চলে গেছেন, আসতে পারবেন না, তারা কথা বলতে পারবেন না। এজন্য আমি, আমার জন্য, আমিও মরে যাব, আমরা সকলেই চলে যাব, আমার জন্য আপনারা এই দোয়াটাই করবেন। যারা দোয়া করার জন্য কাজ করছেন বা করবেন, সবাইকে এই আহ্বান জানিয়ে আমি কথা শুরু করছি। মাননীয় স্পিকার, এর আগে ফ্যাসিস্ট দলের পক্ষ থেকে মানে বাপ বেটির বাক্স বলা হতো, উঠলে পরেই সোজা চলে যেত বাপের কাছে বেটির কাছে, আর কোনো কথা নাই। তো আজকে অন্তত এখানে বিসমিল্লাহ প্রথমে আছে, তারপরে আল্লাহর নামও আছে। আমি মনে করি যারা এখন পর্যন্ত পুরোপুরি করছেন না, যদি দয়া করে, মেহরবানি করে আমাদের সকলের কল্যাণের জন্য এখন থেকে এটা আমল করে তাহলে খুব ভালো হবে। আমরা আল্লাহর প্রশংসা করব, এরপরে দোয়া করব, তাহলেই তাদের হক আদায় করা হবে। মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই বাজেট বক্তৃতা 234 পৃষ্ঠা আর প্রায় 343 না কত 346টা ধারা, বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন। আমি চেষ্টা করেছিলাম যে বাজেট, আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে বাজেট কি দিয়েছেন, তিনি বলেছিলেন কলু ওয়াসরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো অপচয় করো না। তাহলে অপচয় এমন একটা জিনিস যেটা গোটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমার মনে হয় না এই জাতীয় বাজেট বক্তৃতায় এই শব্দটা আছে, হইতে পারে আমার দেখার মধ্যে ভুল হইতে পারে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত চালু করো। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, আর যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর হবে। এই শব্দটি মাননীয় অর্থমন্ত্রী, চট্টগ্রামের লোক, ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা মানে কালচার আছে বলে আমি জানি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন তখন মনে হয় যে এই কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না যাকাত শব্দটা এখানে উচ্চারণ করেছেন, এমন একটা পৃষ্ঠাও পাই নাই মাননীয় স্পিকার। আমি বলতে চাই ঋণের ব্যাপারে, অনেক আলোচনা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি, ঋণ করা সুযোগ আছে, তবে ঋণী অবস্থায় মরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই। ঋণ পরিশোধ করে মরতে হবে, কেউ যদি ঋণ রেখে মারা যায় কোনো ভালো আমলের পুরস্কার আল্লাহ তাআলা দেবেন না, সহিহ হাদিসে বর্ণিত আছে। সেই জন্য ব্যক্তিগত ঋণ অথবা সমষ্টিগত ঋণ অথবা জাতীয় ঋণ, কোনো ঋণকে ছোট করে দেখা ঠিক হবে না মাননীয় স্পিকার। সেই জন্য ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, এই ব্যাংকে ঋণ কতজনের আছে, লক্ষ লক্ষ মানুষের টাকা ব্যাংকে সঞ্চিত আছে, সেই টাকাগুলো আমরা নিয়ে খরচ করছি। এটা যদি খরচ করে মরে যায়, তাদের কাছে এটা ফেরত না দেওয়া হয়, সব মানুষ আমাদের প্রতি হুকুকুল ইবাদ হিসাবে আমরা দায়ী থেকে যাব তাদের কাছে। সেই জন্য ঋণ করা যাবে, কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার সময় যে তার ঋণ আছে কিনা, যদি দেখা যায় যে তার ঋণ আছে তখন বলতো যে তোমার ভাইয়ের জানাজা তোমরাই পড়ো, আমি এর জানাজা পড়ছি না। অতএব ঋণের ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত মাননীয় স্পিকার। এরপরে আমি যে কথা বলতে চাই সেটা হলো যে যারা ঋণ করে তারা স্বাধীনভাবে চলতে পারে না। হাদিস একটা আছে, উপরের হাত ভালো নিচের হাতের চাইতে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদুস সুফলা, উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত, ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না মাননীয় স্পিকার। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই ঋণের ব্যাপারে, এই যে সুদ আছে, এই সুদের ব্যাপারে ইসলাম কি বলেছে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। সুদের ব্যাপারে বলা হয়েছে জেনে শুনে কেউ যদি একটি টাকা সুদের এটা খায় তাহলে সে যেন 36 বার জেনা করে, সহিহ হাদিস। এই সুদের মধ্যে 70টি স্তর আছে, সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা। সুদের ফল দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, কোরআনের আয়াত, ওই বলা হয়েছে এমহাকুল্লাহুর রেবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং যাকাত সাদকাকে বৃদ্ধি করেন, কোরআন মাজিদ সুরা বাকারা 276 নম্বর আয়াত। 278 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা সুদ করে সুদকে ছাড়ে না, এই সুদের অর্থনীতি দিয়ে চলাফেরা করে, সুদের মাধ্যমেই তারা জীবন জীবিকা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে। মাননীয় স্পিকার, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? জবাব দিতে হবে আমাদেরকে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে নারাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে সুদকে বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই এই জাকাত ভিত্তিক অর্থনীতি করার, সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হল ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি একটা ওই ধরনের দেশ, যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল, কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে। আপনাদের মনে আছে মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, বড় বড় সুদী ব্যাংক বাংলাদেশে ছিল, তারা যখন দেখল এই সুদী কারবার চলছে না, তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে। মাননীয় স্পিকার, সময় চলে যাচ্ছে, অনেক কথা তো, একটার উপরে তো অনেক কথা বলা যায় না। তারপরে অর্ধ একটা কথা বলি, মানে যদি সুদ চালু থাকে, জাতির উপরে আল্লাহর আজাব হালাল হয়ে যাবে। যে কোনো সময় আল্লাহ তাআলা মহামারী দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন। এরপরে শয়তান, সুদি যারা জীবন যাপন করে, শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দেয়, তাদের বক্তব্য পাগলের মতো বলে। সুদ এবং ব্যবসা একই জিনিস তারা মনে করে, এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মাননীয় স্পিকার, হাদিসে আছে সুদের কোনো টাকাতে, হারাম টাকাতে শরীরের যে অংশটুকু বর্ধিত হবে, এটা জাহান্নামের খোরাকে পরিণত হবে। মাননীয় স্পিকার, জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর, অতএব আমাদেরকে সুদ থেকে দূরে থাকতে হবে। এরপরে যে কথাটা আমি বলতে চাই, জাকাতের ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে শুধু জাকাতই আছে, এই জাকাতের মধ্যে অনেক আছে যেগুলা একজন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সে এখানে উল্লেখ করা হয়েছিল যে যদি ঠিকমতো জাকাত আদায় করা যায়, তাহলে বাংলাদেশে 2,00,000,000,000 টাকা জাকাত বের হইতে পারে, আমাদের যে ঘাটতি বাজেট এ জাকাত দিয়ে পূরণ হইতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, এই জাকাত কাকে দিবে, কারা খরচ করবে? যারা জাকাত বুঝে না, যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাত জাকাতের হক আদায় হবে না। এই জন্য আমার প্রস্তাব হলো মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে হানাফি আলেম আছে, আহলে হাদিস আলেম আছেন, আরও অনেক মশলাকের লোক আছে, আলেমদেরকে একটা কমিটি করেন, এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, কালো টাকাকে সাদা করার একটা ব্যাপার আছে, কালো টাকা সাদা করার কথা যদিও স্পষ্টভাবে বলা হয় নাই, তো কয়েকটা ধারাতে আছে যেখানে কালো টাকাকে সাদা করার প্রস্তাব আছে। কালো টাকা মানে হারাম টাকা, হারাম টাকা ঘুষ দিয়ে কি হালাল করা যাবে? কখনোই যাবে না। মাননীয় স্পিকার, এই ধারাটা বন্ধ করতে হবে যে কালো টাকাকে সাদা করা যাবে না। এটা যদি চালু থাকে, অন্যায় বলে কোনো জিনিস বাংলাদেশে আর থাকবে না, সব ন্যায় হয়ে যাবে। চুরি করার টাকা, আত্মসাত করছে টাকা, বিভিন্নভাবে পাচার করছে টাকা, এই টাকাগুলোর মধ্য থেকে কিছু টাকা দিয়ে বা কিছু ট্যাক্স দিয়ে এটাকে যদি হালাল করে ফেলে, তাহলে ভালো কাজ আর দুনিয়াতে থাকবে না, হারাম কাজগুলো সব ভালো কাজে পরিণত হয়ে যাবে। মদ এবং বিড়ির কথা বলা হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য গয়েশ্বর রায় এখানে নাই, তিনি কালকে বললেন যে বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিড়ি যাতে না খায়, নেশাদ্রব্য যাতে না খায়, মদ যাতে মানুষ না খায়, সেজন্যই তো দাম বেশি করেছে, এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই। আমরা আরও ধন্যবাদ জানাতাম যদি আল্লাহর ভাষায়, যেখানে আল্লাহ বলেছেন যে মদকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহর আয়াত দিয়ে মদকে হারাম ঘোষণা করা হতো, সবচাইতে আমরা বেশি খুশি হতাম মানুষ। এজন্য উনি বিড়ির কথা কমাইতে বললেন কেন আমি বুঝলাম না। তো যাই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন ওনারদেরই লোক, উনি চাচ্ছেন এটা কমাইতে, আর এটা আরো বৃদ্ধি হোক, এটাই পরস্পর এই কথাগুলা দলের শৃঙ্খলা পরিপন্থী বলেও আমার কাছে মনে হয়। মাননীয় স্পিকার, এরপরে এখানে মদিনার ইসলামের কথা বলেছিলেন আমাদের উপনেতা, আমাদের ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্য, কিন্তু আরও অনেকে বলেছেন, আন্দালিব তো প্রাপ্ত মাননীয় সদস্য অনেক ভালো কথা বলছেন কালকে জাকাতের ব্যাপারে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো যাই হোক, উনি বলছিলেন মদিনার ইসলাম, তো মদিনার ইসলামে কি সুদ আছে মাননীয় স্পিকার? কোন এমপি বলতে পারবেন মদিনায় সুদ ছিল? মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল, জাকাত চালু করতে হবে, এবং এই জাকাতের অনেকগুলো খাত যেটা বলতে যেও বলার সুযোগ পেলাম না, একটু বলে যাই মাননীয় স্পিকার, কয়েক মিনিট আছে। সেটা হলো যে জাকাত থেকে ওসর আছে, এই ওসর জমির ফসল যেদিন মাড়াই করা হয় সেদিন ওই ওসরটা বের করতে হয় মাননীয় স্পিকার। এরপরে সোনা দানা যত আছে, এছাড়া খনিজ দ্রব্য এবং আরও অনেক জিনিস আছে, মানুষের পানিশমেন্ট হলে তার কাফফারা করা হয়, সেখানেও অর্থনৈতিক বিষয় জড়িত আছে। এভাবে ইসলামের অর্থনীতি অনেক সমৃদ্ধ যদি আমরা এই জাকাত, এই মিনিস্ট্রি একটা চালু করতে পারি, সম্ভবত ইয়েমেনে মিনিস্ট্রি অফ জাকাত এবং আউকাফ এই মিনিস্ট্রি চালু আছে। আমি দাবি করব বাংলাদেশও একটা জাকাত মিনিস্ট্রি চালু করে বাংলাদেশের শরীয়ত ভিত্তিক জাকাত কালেকশন করা এবং সেভাবেই বণ্টন করা, যেটা একজন একটা ওলামা কমিটি দ্বারা পরিচালিত হইতে পারে মাননীয় স্পিকার। এরপরে একজন বলেছেন, আমাদের মাননীয় মহিলা সদস্যা, তিনি বলেছিলেন যে কওমি মাদ্রাসা নাকি এটা খারাপ জিনিস। আমি বলবো যে না, কওমি মাদ্রাসা জি আচ্ছা, যেটাই বলুক খুব ভালো অর্থে বলা হয়নি এটা। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসায় কোরআন হাদিস শেখানো হয়, আপনার সন্তানকে যদি আমরা বা আপনি আমরা দিতে পারি, কোরআন হাদিসের বড় আলেম হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। অতএব এই কওমি মাদ্রাসার প্রতি অর্থমন্ত্রীর কোনো বাজেট থাকা দরকার, যেটা আছে বলে আমার কাছে মনে হয়নি। মাননীয় স্পিকার, এরপরে আরেকজন কথা বললেন, সেটাও আমি বলে আমার কথাকে শেষ করতে চাই, সেটা হলো আছে কিছু আছে, একজন বলছেন মসজিদে রাজনীতি করা যায় না। আচ্ছা মাননীয় স্পিকার, ইসলামী রাষ্ট্র যখন মদিনাই হলো, রাজধানীটা কোথায় ছিল? মসজিদে নববী ছিল রাজধানী। মসজিদে নববী যদি রাজধানী হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম পরিচালনা করা উচিত, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালনার জন্য, এটাই হবে আমাদের আদর্শ। বাজেট ভালো না লাগে মাননীয় স্পিকার, হ্যাঁ ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, উনি একটা সুন্দর উপহার দিবেন, লন্ডনে থেকে চিন্তা করেছেন প্রাইমারি স্কুলের ছোট ছোট সোনামণিদের, তাদের গায়ে পোশাক থাকবে, জুতা থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তার মধ্যে কি সেগুলো অন্তর্ভুক্ত আছে? যদি থাকে তাহলে ওনাকে ধন্যবাদ, আর যদি না থাকে তাহলে ওনাকে যোগ করে নিতে বলবো। উই ওয়ান জাস্টিস, জুলাইয়ের চেতনা যদি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে থাকে, তাহলে সমতা সব জায়গায় সমতা মানে বাস্তবায়ন করতে হবে। আমি দাবি করছি মাদ্রাসার ছাত্রদেরও যাতে পায়ে জুতা থাকে, তাদের শরীরে জামা থাকে, তাদেরকেও দেখতে ভালো লাগবে। মাননীয় স্পিকার, আমি বেশি কথা আর বলতে যাচ্ছি না, শিক্ষকদের ব্যাপারে বলতে চাই। মাননীয় স্পিকার, শিক্ষক তো সম্মান করার জিনিস। আমাদের শিক্ষক যারা ছিলেন আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং অনেক তাদেরকে সম্মান করেছি। তাদের কাছে লেখাপড়া শিখেছি বলেই তো আজকে কথা বল।

0: হয়ে থাকে। আজকে প্রেস ক্লাবে যেখানে সেখানে তার অধিকার আদায়ের জন্য যখন তারা আন্দোলন করে, অবস্থান করে, তখন তাদের প্রতি কি আমাদের দায়ী দায়িত্ব নাই মাননীয় স্পিকার? অবশ্যই তাদের দায়িত্ব আমাদের আছে। আমরা মনে করি তিনটা কিস্তিতে হলেও তাদের দাবি মেনে নেওয়া উচিত। শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, যেসব প্রতিষ্ঠান সব কন্ডিশন ফুলফিল করতে পারবে এই বাজেট বাস্তবায়ন শুরু হতেই সে সবগুলার এমপিও দিয়ে দেওয়া দরকার। দ্বিতীয় পর্যায়ে যেসব প্রতিষ্ঠানের কিছু ঘাটতি আছে শর্ত সময় দিয়ে বলে দেওয়া হবে যে এতদিনের মধ্যে আপনারা যদি চুক্তি শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনাদেরও এমপিও চালু করা হবে। আর তৃতীয় পর্যায়ে কিছু আছে যেগুলা তালিকায় আছে, বাস্তবে কিছু নাই, সেগুলাকে যাচাই বাছাই করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। তিন কিস্তিতে যদি এমপিওভুক্ত করা যায় বাংলাদেশের সকল শিক্ষক তারা খুশি হবে, বাংলাদেশের শিক্ষার মান ফিরে আসবে, বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, শ্রমিকদের ব্যাপারে বলতে চাই, শ্রমিকদের চুক্তি আছে বাস্তবায়ন নাই, মিনিমাম একটা তাদের বেতনের কাঠামো আছে কিন্তু কোনোদিন এটা বাস্তবায়িত হলো না। শ্রমিকের গা ঘাম শুকার আগে তার মজুরি দিয়ে দিতে হবে, আজ পর্যন্ত ঘাম শুকিয়ে কোথায় চলে গেছে তাদের বেতন এখনো পরিশোধ হচ্ছে না মাননীয় স্পিকার। অতএব শ্রমিকদের প্রতি যত্ন নিতে হবে, শ্রমিকদের কাজের বিনিময়ে কিন্তু সভ্যতা গড়ে উঠেছে। আমরা চলাফেরা করি, যদি শ্রমিক কাজ না করতো সংসদে আসতেই আমরা পারতাম না। অতএব শ্রমিকদের অধিকারের ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। মাননীয় স্পিকার, কৃষি কার্ড, অনেক কার্ড আমি হামলি সাজেস্ট করব, আমি অনুরোধ করব জনগণের হাতে কাজ দিন। জনগণ কাজ চাই না, কাজ চাই এই জাতিকে দারিদ্রতা থেকে মুক্ত করতে চায়। যদি আমরা কাউকে দান করি, কাউকে যদি আমরা কোনো প্রেরণা দিই, কিছুদিনের জন্য তার উপকার হবে, এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার তার সে ভিক্ষার হাতই থাকবে। কিন্তু যদি কাজ দিই তাহলে কিন্তু এই জাতি গড়ে উঠবে। মনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড়াল কিনে সেখানে নিজ হাতে তার দণ্ডটা লাগিয়ে, ডাঁটাটা লাগিয়ে কাজ করতে দেওয়ার ব্যাপারে তাকে উৎসাহিত করেছিল এবং সেই সাহাবি তিনি ধনীতে পরিণত হয়েছিলেন। আজকে আমাদের জনগণকে কাজ দিতে হবে। কাজ যদি দিতে পারি বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের লোকেরা কাজ করার ব্যাপারে প্রস্তুত আছে, কিন্তু দুর্ভাগ্য সেই পরিবেশ আমরা দিতে পারিনি মাননীয় স্পিকার। আর এখন যদি কথা বলতে হয় তাহলে তো মহিলার ব্যাপারে, তারপরে মহিলা শ্রম যারা করে তাদের অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠা হয় নাই। এলাকার কথা বলার চাইতে এইভাবে বললেই ভালো হবে মাননীয় স্পিকার, এক কান্না কিন্তু সবারই কান্নাতে পরিণত। আচ্ছা, অ্যাম্বুলেন্স চাই নাই, হাসপাতাল চাই নাই, এমন কোনো এমপি আছে এখানে? মন্ত্রীরাও তাদের এলাকার কথা বলেন, আর আমরা তো মন্ত্রী না, আমাদেরকে বলতেই হবে। এই জন্য জাতীয়ভাবে সিদ্ধান্ত হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার যদি অবস্থা, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যদি জাতীয়করণ করা হয়ে যায় তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। আর হাসপাতালে অবশ্যই সেখানে অ্যাম্বুলেন্স থাকবে, ড্রাইভার থাকবে, জিনিসপত্র ওষুধপত্র থাকবে, সব কিছু লজিস্টিক সাপোর্ট থাকবে, তাহলে তো আর আপনাদেরকে এত চিল্লাচিল্লি করতে হয় না, এত কথা বলতে হয় না মাননীয় স্পিকার। সেজন্য সকল এমপিদের সম্মান রক্ষার্থে আসুন, আমার এলাকা সহ সকল এলাকায় সমানভাবে গঠনমূলক উন্নয়নের কাজ যাতে হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করবেন। মাননীয় স্পিকার আপনি এ ব্যাপারে সহযোগিতা করবেন, আপনি সবারই কথা শুনেন, আমাদের কথাও শুনেন, ওনাদের কথাও শুনেন, শুনেন আপনি, আপনি শুনতেই থাকবেন। তবে কাজটা করতে হবে সরকারি দলকে, মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদের তৌফিক দান করেন যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য ইনসাফের।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক, পটুয়াখালী 3, আপনার সময় 8 মিনিট।
2: বিসমিল্লাহির রহমানির রহিম।

0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, চীন এবং মালয়েশিয়া দুটি রাষ্ট্র একটি সফল সফর সম্পন্ন করায়, যে সফরের মধ্য দিয়ে বাংলাদেশের আমি মনে করি যে বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সেজন্য প্রধানমন্ত্রীর পাশাপাশি তার এই সফরকে যারা ফলপ্রসূ করেছে তাদেরকেও অভিনন্দন। দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পতন পরবর্তী গণতান্ত্রিক সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার একটি বাজেট প্রদান করেছেন, যেখানে মূল্যস্ফীতি 7.5 নামিয়ে আনা, প্রবৃদ্ধি 6.5 উন্নীত করার পাশাপাশি অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলেছেন। আর্থিক খাতের দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরা যারা ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলেছে, যারা 28,00,000 কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায় তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। সেজন্য আমি অর্থমন্ত্রী, আমি জানি তিনি একজন সিজন পলিটিশিয়ান, একজন ডিপ্লোম্যাট, একজন ইকোনমিস্ট, কাজেই তার এটা মাথায় আছে। তারপর আমি একটু মনে করিয়ে দিলাম, এই বাজেটে সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্য, শিক্ষা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি খাতকে গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। এবং একই সাথে তিনি 2034 সালের মধ্যে $1 trillion অর্থনীতিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। এই জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই, বিশেষ করে যে 10টি খাতের গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে একদিকে যেমন আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো আছে, আবার মধ্যপ্রাচ্যের এই কিছুদিন আগের যে যুদ্ধ পরিস্থিতির সংকটকে বিবেচনা রেখে জ্বালানি নিরাপত্তার কথাও বলেছেন। নিশ্চয়ই এটা মাননীয় প্রধানমন্ত্রীর, আমরা বলতে পারি যে তিনি তার বাংলাদেশের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে যখন এসেছিলেন, তিনি যখন বাংলাদেশের মাটিতে পা রেখে সেই পূর্বাচলের এই 300 ফিটে ঐতিহাসিক একটি জনসমুদ্রের মাঝে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এখানে যে তার সেই প্ল্যানের একটা বাস্তবায়ন এবং তার যে একটা এখানে ভিশন আছে সেটাই বাজেটের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। যখন আমরা দেখি লন্ডনের মতো একটি দেশে থেকেছেন, সেখানকার হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম, সোশ্যাল সেফটি নেট, সেটাকে বেস করে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, সেখানে যখন এক ধাক্কায় স্বাস্থ্যখাতের বাজেট দ্বিগুণ করা হয়, কিংবা উপজেলা পর্যায়ের হসপিটালগুলোকে 101 সজ্জা উন্নীত করা হয়, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টদেরকে আমি অনুরোধ করব, শুধুমাত্র 101 সজ্জা বিশিষ্ট হসপিটাল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রধানমন্ত্রী যে স্পিডে কাজ করছেন, আমরা যারা তার টিমে আছি তাদেরকেও তার চেয়ে অন্তত প্যারালাল স্পিডে হাঁটতে হবে, এবং দ্রুত সময়ের মধ্যে অন্তত একসাথে এই প্রায় 600 মতো উপজেলা সম্ভব না হলেও পর্যায়ক্রমে জনসংখ্যা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় যেন উপজেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডাক্তার, প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, অবকাঠামো যেন দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয়। দক্ষ মানব সম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিয়ে প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ এবং বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষার গুরুত্ব প্রধানমন্ত্রী এর আগেও তার নির্বাচনী ইশতেহারের প্রোগ্রামে বলেছেন, আমরা শুনেছি। কমই মাদ্রাসা শিক্ষার্থীদের কথা অনেকে বলেছেন, কেউ কেউ সস্তা পপুলারিটি বা বাহাবা পাওয়ার জন্য বলেছেন, আবার কেউ কেউ বাস্তবতা নিরিখে বলেছেন, কারণ কমই মাদ্রাসা এটাও একটি স্পর্শকাতর জায়গা, এটি নিয়ে কথা বলা, এটি নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ। আমরা দেখেছি অতীতের সরকার একমুখী শিক্ষার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সরকার অনেক প্রতিবন্ধকতা, অনেক চ্যালেঞ্জ, বাধার সম্মুখীন হয়েছে। সুতরাং এটি নিয়ে সরকারি দল, বিরোধী দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যৌথ একটা ডায়ালগের মাধ্যমে আসলে কমই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিভাবে একটা উপযুক্ত মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেটি নিয়ে আলোচনা হতে পারে। এই বাজেটের দু তিনটি দিক নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তার মধ্যে একটি হচ্ছে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, ঘাটতি বাজেট 2,34,000 কোটি টাকা। প্রকৃত অর্থে অর্থমন্ত্রী, আমি জানি উনি যে ভীষণ থেকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, ঘাটতি দিয়েছেন, সেটি পূরণ করতে তারা সক্ষম হবেন। আমি অর্থমন্ত্রীর সাথে এখানে একটি বিষয়ে দ্বিমত পোষণ করব। করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা রাখা হয়েছে। প্রকৃত অর্থে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় অ্যাভারেজ 30,000 থেকে 40,000 টাকার নিচে আয় করে মানুষ লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি মনে করি এটাকে 50,000 করে মান্থলি ধরে 6,00,000 টাকা পর্যন্ত যদি আয়কর মুক্ত করা হয় এবং তারপরে রেভিনিউ যদি আহরণ করার জন্য জোর দেওয়া হয়, কারণ এখন ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়েও অনেক সক্ষম করদাতা পাবেন, কারণ বর্তমান যে করদাতা আছে সেখানে মাত্র 30-35% মানুষ কর দেয়। সুতরাং আপনি যে সোশ্যাল সেফটি নেট সরকার এত এক্সপেনশন করতেছে, এখানে যদি ওই কর আদায়ের দিকে আপনি গুরুত্ব দেন এবং কিছুটা এনফোর্স করতে হবে, তাহলে এই লক্ষ্যমাত্রা পূরণ অস্বাভাবিক কিছু নয়। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, বিস্তারিত কিছু বলা যাবে না। আমি আমার মন্ত্রণালয়ের একটি বিষয় টাসডি এলাকার সম্পর্কে 2-1 মিনিট বলে শেষ করতে চাই। অনেক একটা মানে বাস্তবসম্মত বাজেট, যেটি নিয়ে আমি পড়াশোনা করে খুব নেতিবাচক সমালোচনা করার মতো খুব বেশি কিছু পাই নাই। কিন্তু আমার মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে একটু হলেও কমেছে, কিন্তু সরকারের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী 1 কোটি কর্মসংস্থান বিদেশের সৃষ্টি করতে হলে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমার মন্ত্রণালয়ের মধ্যে একটু বাজেট বৃদ্ধি করানোর দরকার। এটি নিয়ে আমি ওয়ারিড নই, কারণ প্রধানমন্ত্রীর সাথেও বলেছি, তিনি বলছেন যা লাগে আপনার কাজ করতে আমরা দেবো, এমনকি অর্থমন্ত্রীও বলেছেন যা লাগে দেবো। সুতরাং সেটি নিয়ে আমি উদ্বিগ্ন নয়। এবার এলাকার প্রশ্নে একটু বলে শেষ করতে চাই, যেহেতু আমরা কথা বলার খুব বেশি সুযোগ পাই না। মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেকেই জানেন এবং আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বলেছেন, চরাঞ্চলকে নিয়ে একটি ফাউন্ডেশন ফোরাম আর একটি অর্থ কর্তৃপক্ষ গঠন করার। আমি একটি চরাঞ্চলেরই মানুষ, সেই জায়গা থেকে সেখানকার স্বাস্থ্য, মানুষের জীবনযাত্রা যে কি করুণ দশা, আমি শুধু এটুকুই বলবো। অর্থ এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আরও অনেকে বলেছেন সরকারের এই জায়গায় একটু চিন্তা করা দরকার এবং অর্থমন্ত্রীর বিশেষ দৃষ্টি। আমি আমার অন্যান্য মন্ত্রিসভার সদস্য, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সকলকে অনুরোধ করবো, যেহেতু আমরা এভাবে ফ্রিকোয়েন্ট কথা বলার সুযোগ পাই না, আমাদের এলাকার উন্নয়নের কোনো জিও লেটার কিংবা চাহিদাপত্র গেলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন সেখানে কাজ হয়, তাহলে আমরা মানুষের কাছে সম্মানিত হব। যেহেতু সময় নাই, ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী 1, সময় 8 মিনিট।
2: মাননীয় স্পিকার, অ্যাকচুয়ালি আমি তো প্রস্তুত ছিলাম না, এখন আমাকে বলাও হয় নাই, আমি একটু বিকালে দিই, সেকেন্ড হাফে দিই একটু। না আমি জানি না তো।
1: ঠিক আছে, অপেক্ষা করেন, পরের সুযোগ আসবে কিনা, হুইপরা দেবে সেই সুযোগ। পরবর্তী বক্তা এম রশিদুজ্জামান মিল্লাত, মাননীয় প্রতিমন্ত্রী জামালপুর 1, সময় 8 মিনিট।
3: বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাই এবং স্মরণ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি 2টি দেশ মালয়েশিয়া এবং চায়না থেকে সফর করে আসলেন এবং সেই সফরের বিস্তারিত হয়তো তিনি বলবেন। আমি যা দেখেছি তার এই বাংলাদেশের জন্য যা যা করা দরকার, যা যা হওয়া দরকার বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, যেভাবে তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন দ্বিপাক্ষিক মিটিংয়ে, সত্যি অভিনব এবং আউটস্ট্যান্ডিং। চিন্তাই করা যায় না যে এরকম আমরা মনে হয় দ্বিতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পেয়েছি, এরকম একটা বিষয় এখানে পরিলক্ষিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে বাংলাদেশের এই যে বাজেট সম্পর্কিত আলোচনায় আমরা অনেকেই অনেক কথা বলেছি, বাজেটের ঘাটতি নিয়ে কথা বলেছি। এই ঘাটতি পূরণে আমার বিশ্বাস তার যে দৃঢ়তা, তার যে দক্ষতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, এই ঘাটতি পূরণেও আর কোনো অসুবিধা হবে না। কিভাবে পূরণ করবেন তিনি জানেন, কারণ আমাদের এই গণ অভ্যুত্থানের পরে আমাদের বিরোধী দলীয় নেতা তিনি একটি কথা বলেছিলেন, এই গণ অভ্যুত্থানের পর পরে আমাদের সাথে তিনি বলেছিলেন এই আন্দোলনের সম্পর্কে, আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছেন। তিনি দূরে থেকেও, জাতিকে আমি বলবো, অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানটিকে সফল করে আজকে আমরা এই জায়গায় এসেছি ইনশাআল্লাহ। এটা তার মুখের কথা। কাজে আজকে যে এই বড় ধরনের যে বাজেট নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রীরা, নেতৃবৃন্দ, আপনারা এই চিন্তার কোনো কারণ নাই। এই 9,38,000 কোটি যে বাজেট, এই বাজেট এটা তো ইনশাল্লাহ সম্পূর্ণ পূরণ হবে। এটা হলো জিওবির টাকার একটা বাজেট, গভর্নমেন্টের টাকা। এই টাকা, এটা আয় ব্যয়ের সঙ্গে একটা হিসাব করে করা হয়, কিন্তু এর পরেও কিন্তু প্রচুর উন্নয়ন হবে দেশে। পিপিপি মডেলে, G2G মডেলে যে কাজগুলি হবে, এই 9,38,000 কোটি টাকা শুধু নয়, এখানে আরও অনেক অনেক বেশি কাজ হবে। কাজেই এই 9,38,000 কোটি টাকা নিয়ে যে অবস্থা, যে বিরাট বাজেট, অবশ্যই আমাদের এই সরকারের আমলে, জনাব তারেক রহমানের সরকারের এটা প্রথম বাজেট। এই বাজেটে আপনার 9,00,000 সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে এবং এটা প্রথম বাজেট। আরও 4টি বাজেট কিন্তু রয়েছে বাংলাদেশে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রথমে আমি বলা উচিত ছিল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তাদের দূরদর্শী নেতৃত্বে এই প্রণীত বাজেট বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন, জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধির একটি বাস্তবমুখী পরিকল্পনা। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের বাস্তবতার মধ্যেও সরকার একটি ভারসাম্যপূর্ণ, দায়িত্বশীল এবং জনবান্ধব বাজেট উপস্থাপন করেছেন। এই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি উন্নত, আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার বাজেট। মাননীয় স্পিকার, বর্তমানে সাধারণ মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা হল নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম কমানো। প্রত্যেক বাজেটের সময়তে হয় নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বাজেটের পরে পরেই বেড়ে যায়। এবার কিন্তু নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বাড়েনি এবং জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বিশেষভাবে লক্ষ্য করেছি প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং কিছু উৎপাদনমুখী খাতে কর ও শুল্ক সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে সৌর বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ খাতে প্রদত্ত সুবিধা দেশের জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের তরুণ জনগোষ্ঠী। এই বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বেসরকারি খাতের বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা একটি ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তার জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্বে পরিণত করার জন্য সমাজের সকল মানুষের কাছে যাতে সব কিছু পৌঁছে যায় সেভাবেই তিনি এই বাজেটটি করেছেন। এই জন্য এই বাজেটে সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দেশের অসহায়, সুবঞ্চিত, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সরকারের সহায়তা পায় এবং উন্নয়নের মূলধারায় যুক্ত হতে পারে। এই জন্যই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের যে এই 2000 কিলোমিটার খাল কাটার যে ব্যবস্থা সেই করা হবে, 20,000 কিলোমিটার আমাদের 5 বছরে খাল কাটার যে ব্যবস্থা আছে সেটা করা হবে। মাননীয় স্পিকার, সময় তো একদমই নাই। আমি জামালপুরের আমার দেওয়ানগঞ্জের এলাকা, যে এখানে উন্নয়নের দরকার, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে। সে আপনিও জানেন কামালপুর, রৌমারি, রাজীবপুর এই সমস্ত এলাকায় আপনার কি অবহেলিত মানুষজন বসবাস করে, তাদের জন্য সেখানে গত সরকার যদিও তারা টাকা মারার জন্য এই ফিজিবিলিটি স্টাডি করেছিল, সেই ফিজিবিলিটি স্টাডিতে সেখানে বালাসী এবং বাহাদুরবাদ ঘাটে একটি দ্বিতীয় যমুনা সেতু করার জন্য অনেক টাকা খরচ করে রেখেছে। টাকা মেরেও যে ফিজিবিলিটি স্টাডি করা আছে সেই স্টাডির উপরে একটু বিবেচনা করে আপনার উত্তরাঞ্চলের মানুষের উন্নয়ন ঘটানোর জন্য, যাতে করে যদিও বাজেট এটা নাই, পিপিপি মডেলেও করা যেতে পারে, সেই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব বালাসী ঘাটের, বালাসী এবং বাহাদুরবাদ ঘাটের যমুনা সেতুটি যাতে হয়।
1: ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী জি, বিরোধী দলের নেতা, বলুন।
4: ধন্যবাদ জনাব রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে, উনি আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ, আমি বক্তব্য রেখেছি কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এই সময়টা ছিল 24 এপ্রিল মাস, আর পরিবর্তনটা হয়েছে 24 আগস্টের 5 তারিখ। আগস্টের 5 তারিখের পরে আমার এই বক্তব্য নয়। ওই সময় যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, আমার মনে হয় আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি, ভালোবাসি, তাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে। এমনকি ডক্টর ইউনুস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন, আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে এর কৃতিত্ব দিতে চাই, আর মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। ধন্যবাদ আপনাকে।
1: পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, ব্রাহ্মণবাড়িয়া 6, সময় 12 মিনিট।
5: আজান দিয়ে দিবে তো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই সংসদে উপস্থিত সকলকে এবং আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মানুষদেরকে এবং সারা দেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি বাজেট নিয়ে আলোচনা হচ্ছে এই একটা বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যৎমুখী একটি বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে ইতিমধ্যেই মাননীয় সদস্যবৃন্দ আলোচনা করছেন, আরও করবেন, এবং অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এই বাজেট প্রক্রিয়ার সাথে আমিও কিছুটা যুক্ত থাকার কারণে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। যেসব প্রসঙ্গ উঠেছে তার মধ্যে সবার আগে যে প্রসঙ্গটি বারবার উঠেছে, যেটা একটা বড় বাজেট এবং এর অর্থায়ন কোথা থেকে হবে, আমার বক্তব্য একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সাধারণভাবে জিডিপির 30-33% বাজেট প্রণীত হয়। সেই তুলনায় বাংলাদেশে এখন বাজেট হয়েছে 13.5% মতো। যদি বাংলাদেশের জনসংখ্যার হিসেব আমরা করি এবং আমরা যে বাংলাদেশকে যেখানে নিতে চাই সেই জায়গার বিবেচনা করি, তাহলে আসলে সেই বাজেট বরং আকারে ছোট বাজেটই। কিন্তু বাজেটের আকার, বাজেট ভালো না মন্দ, এই সব কিছু তো আসলে একটা প্রেক্ষাপটের সাথে যুক্ত। স্থান, কাল, পাত্র নির্বিশেষে তো কোনো ভালো মন্দ হয় না, কনটেক্সটের উপরেই সব কিছু নির্ধারিত হয়। আমরা কোন কনটেক্সটে দাঁড়িয়ে আছি? আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি একটা ধ্বংসপ্রাপ্ত এবং একটা ভঙ্গুর অর্থনীতি। অনেকগুলো ক্ষেত্রে অর্থনীতির, ব্যাংকিং এবং আর্থিক খাত সহ, ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রকম একটি অবস্থা থেকে, ভঙ্গুরতা থেকে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি কিভাবে উত্তরণ হবে এবং কিভাবে একটা সমৃদ্ধ পুনর্গঠনের দিকে আমরা যেতে পারব। কাজেই এই যে পথরেখা, সেই পথরেখায় বাংলাদেশের বর্তমান সামর্থ্য অনুযায়ী এই বাজেট তার আকার নির্ধারিত হয়েছে। এই বাজেটের আকার আরো বড় হতে পারত, কিন্তু সামর্থ্য যতটুকু আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কোন নীতিতে যেতে পারতাম? আমরা যদি দুনিয়ার উদাহরণগুলো দেখি, তাহলে দেখব একটা সংকট থেকে যখন অর্থনীতির উত্তরণ ঘটাতে হয়, তখন সাধারণভাবে একটা এক্সপ্যানশনারি, অর্থাৎ একটা প্রসারণশীল বাজেটই সেই কাজটা সমাধান করেছে। ইতিহাসের দিকে তাকালে, বিভিন্ন দেশের দিকে তাকালে এটাই আমাদের সামনে প্রধানভাবে সামনে আসবে। কাজেই আমরা একটা রক্ষণশীল বা সংকোচনমূলক বাজেটের চিন্তা করিনি। রাজনৈতিক সরকার হিসেবে এই বাজেট একটা প্রসারণশীল বাজেট হিসেবে সামনে এসেছে, কিন্তু বাস্তবতার সাথে সঙ্গতি রেখে, অর্থাৎ বিদ্যমান বাস্তবতায় সামঞ্জস্যপূর্ণভাবে যে বাজেট দেওয়া সম্ভব ছিল সেই বাজেটই এখানে প্রণয়ন করা হয়েছে। এবং 9,37,000 কোটি টাকার বাজেট, এটা সবচেয়ে যুক্তিসঙ্গত বাস্তব বাজেট হিসেবেই এবং আমাদের যে সমৃদ্ধ পুনর্গঠনের লক্ষ্য তার সাথে সঙ্গতিপূর্ণভাবে এখানে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিষয় এসছে যে আমরা এর অর্থায়ন কোথা থেকে করব। অর্থায়ন নিয়ে সবার যে উদ্বেগ সেটা অস্বাভাবিক নয়, কিন্তু এই অর্থায়নে যে 6,95,000 কোটি টাকা আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, বর্তমান যে পারফরমেন্স NBR এর সেটা দিয়ে সবাই আশঙ্কা করছেন এই টাকা উঠবে না। এবং এমনকি কোনো কোনো সদস্য বলেছেন যে আমরা তো প্রায় 1,00,000 কোটি টাকা নতুন করে ঋণ নিয়ে ফেলেছি, আমাদের বাজেটই আর তো শেষ দিকেই আসে। এবং আমরা যখন এই সরকার দায়িত্ব নিয়েছে, 4 মাস হচ্ছে চলতি বছরের শেষ দিক, তো শেষ দিকেই তো ঋণগুলো বেশি হবে। এই ঋণের নিয়ে চিন্তা করার চাইতে এটা তারা চিন্তা করেননি যে বিগত 4 মাসে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে NBR এর আগের যে 24-25 সালের বাজেটের শেষ 4 মাস তার তুলনায় সিগনিফিকেন্টলি, উল্লেখযোগ্যভাবে রাজস্ব আদায় বাড়িয়েছে। মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় এর হিসেব সহ হাজির করবেন আশা করি। আমরা কি কি পদক্ষেপ নিয়েছি? বাংলাদেশে কর জালিয়াতি, কর রেয়াত দেওয়া, কর ফাঁকি দেওয়া, এইসব কারণে আমাদের প্রয়োজনীয় রেভিনিউ আসে না। সে কারণে আমরা অটোমেশনের মধ্যে গিয়েছি, কর জালিয়াতি, কর ফাঁকি এবং কর রেয়াত এগুলো যাতে বন্ধ করা যায়, যার ফলে উন্নতি দেখা যাচ্ছে ইতিমধ্যেই। এবং অটোমেশন খুব দ্রুত সম্পন্ন হবে। একটু আগেই এই NBR অটোমেশনের সহ আরও 5টি প্রতিষ্ঠানের অটোমেশনের যে কর্মসূচি উদ্বোধন, সেইগুলো প্রোগ্রাম থেকে আমি এসেছি। সেই জায়গা থেকে বলতে পারি যে অটোমেশন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই বাজেটের যে অর্থায়নের লক্ষ্যমাত্রা অভ্যন্তরীণ আয় থেকে করা হচ্ছে সেটা আমরা পূরণ করতে সক্ষম হব এবং সেই পথেই আমরা এগিয়ে যাব। ট্যাক্স বেস বাড়ানো হয়েছে, ট্যাক্সের কিন্তু উপরের দিকে বাড়ানো হয়নি। এখন অনেকেই ট্যাক্স বেস যখন বাড়ানো হয় তখন আবার কার কার কাছে গেল, মুদি দোকানদার কাঁচা বাজার পর্যন্ত যাবে কি না সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উদ্বেগ নিঃসন্দেহে আমাদের প্রকাশ করতে হবে, কেননা জনগণকে আমাদের স্বস্তিও দিতে হবে। কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে এই ট্যাক্স বেস বাড়ানো হয়েছে এবং প্রাথমিকভাবে যাতে দক্ষতার সাথে এই ট্যাক্স আদায় করা যায় তার জন্য ফ্ল্যাট রেটে সামর্থ্য অনুযায়ী এটা নির্ধারণ করা হবে। এবং সবশেষে যেটা বলবো যে এনবিআর রাজস্ব আদায়ের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন দুটোকে আলাদা করে নীতি নির্ধারণকে পুরোপুরি আমলাতন্ত্রমুক্ত করে এই বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে এই নীতি নির্ধারণী জায়গা তৈরি হবে। কারণ বাংলাদেশে রাজস্ব আদায়ের অন্যতম সংকটের উৎস হচ্ছে এই রাজস্ব নীতির জায়গা। তিনটা গুরুত্বপূর্ণ নীতিগত জায়গা নেওয়ার কারণে এইটা আমরা স্পষ্ট করে বলতে পারি এবং রাজস্ব ফাঁকি, রাজস্ব এই যে রেয়াত দেওয়া, এই সমস্ত কিছু বন্ধ করার দৃঢ় উদ্যোগের কারণে আমরা স্পষ্ট করে বলতে পারি যে এই অর্থ বছরে, আগামী অর্থ বছরে আমরা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এবং খেয়াল করবেন ঋণ নির্ভরতা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু ঋণ নির্ভরতা, ঋণ ছাড়া, বাজেট ঘাটতি ছাড়া বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় কোথাও বাজেট হয় না। কথা হচ্ছে যে আমরা কি ঋণ নির্ভরতার দিকে যাচ্ছি, আমরা কি রাজস্বকে কনস্ট্যান্ট একটা জায়গায় আটকে থাকা অচল অবস্থার মধ্যে রেখে ক্রমাগত ঋণ বাড়িয়ে যাচ্ছি? মোটেই তাই না, বরং অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধির যেমন পরিষ্কার নীতিগত অবস্থান আছে, অন্যদিকে ঋণ নির্ভরতা কমানোর স্পষ্ট ইঙ্গিত আছে, যেটা আপনারা এই বাজেটের প্রকাশিত গ্রন্থগুলো নানা রকম যে দেখানো হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা কিভাবে এই ঋণ নির্ভরতা কমাব। এই আগামী অর্থ বছরে শতাংশ আকারে যা ঋণ করা হচ্ছে সেটা পূর্ববর্তী অর্থ বছরের চাইতে কম, এবং এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা একটা র্যাশনাল নির্ভরতার দিকেই অগ্রসর হব। এইটাই হচ্ছে বাজেটের নীতিগত জায়গা। তাহলে বাজেটের প্রধান দিকটা হচ্ছে যে একটা বাজেট নিছক আর্থিক বিবরণী হয় না, এটা আমরা সবাই বলি, এখানে বহুবার বলা হয়েছে যে বাজেটের মধ্যে একটা দেশের আর্থসামাজিক রাজনৈতিক নীতির প্রতিফলন থাকে। এই বাজেটে এটা বিশেষ করে বলতে হবে যে একটা সরকার দায়িত্ব নিয়েছে, সংগ্রামের মধ্যে দিয়ে এসেছে, অনেক আত্মত্যাগ রক্ত তার প্রতি দায়বদ্ধ আছে এবং সেই কারণে ওই 31 দফা যে লক্ষ্যমাত্রা ছিল তার আলোকে যে নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে এবং সেই নির্বাচনী ইস্তেহারের যে পরিকল্পনা প্রকাশিত হয়েছে, বাজেটটা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে প্রতিফলিত করে তার জন্য মাননীয় অর্থমন্ত্রী তো বটেই, খোদ মাননীয় প্রধানমন্ত্রী ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন প্রতিটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। এবং আমরা আবারও বলি, বাজেট প্রক্রিয়ার সাথে কিছুটা যুক্ত থাকার ফলে আমি এটা সাক্ষ্য দিতে পারি যে এইটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে আছে এবং ভবিষ্যতে থাকবে। এইটা একটা ভবিষ্যৎমুখী বাজেট, আবারও বলেছি সমৃদ্ধ পুনর্গঠনের দিকে যাওয়ার প্রাথমিক ভিত্তি, এবং সে কারণেই একটা সিগনিফিকেন্ট প্যারাডাইমিক শিফট আগেকার বাজেটগুলোর চাইতে এই বাজেট পরিষ্কার করে প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে একটা নীতিগত অবস্থান নিয়েছে। সেটা কোন জায়গায় কর কমবে, কোন জায়গায় কর বাড়বে, এটা কোনোরকম কোনো নীতিগত সিদ্ধান্ত প্রত্যেকটি পেছনের মধ্যে আছে। আপনি যদি লক্ষ্য করেন, আমরা দেখব যে একটু সময় বাড়িয়ে দেওয়া যাবে অনেক স্পিকার, তাহলে তো আমার কথা আসলে শেষ হয়ে গেল।
1: আজান দিচ্ছি, আপনার 44 সেকেন্ড আছে।
5: আচ্ছা, আমি সংক্ষেপে শেষ করে ফেলি যে আমরা গ্রোথের কথা বলা হয়েছে, ইনফ্লেশনের কথা বলা হয়েছে, কর কমানোর কথা, কর বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটির পেছনে নীতিগত জায়গা আছে। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে, সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এই যে ডিরেগুলেশন, এই যে এনার্জি সাপ্লাইয়ের নিশ্চয়তা, এই যে আর্থিক খাতের এবং ব্যাংক সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রত্যেকটি হচ্ছে আমাদের আগামী দিনে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী সারা দেশের।
1: ধন্যবাদ জনাব আব্দুল ফারুক, কি বলবেন? আজান পড়ে গিয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী, গত দুই দিনে কাউকে সময় বাড়িয়ে দেওয়া হয়নি, যেই সময় দেওয়া হয়েছে সেটাতে সবাই শেষ করেছে। জনাব আব্দুল ফারুক কি বলবেন?
6: স্পিকার, আমি
1: খুব জরুরি হলে বলেন, না হলে আজান পড়ে।
6: আমি একটু রেকর্ড রাখতে চাই সংসদে,
1: আজানে পরে বলা যায় না,
6: একটু আগে
1: বিরতির পরে বলা যায়
6: না।
1: আপনি
6: আজানে পরে, থ্যাংক ইউ,
1: বিরতির পরে বলেন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ।
7: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন বিরতি শুরু। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় বেলা 3টায় শুরু হলে তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। এখন থেকে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 90 MHz-এ অনুষ্ঠান প্রচার বিরতি। আমাদের পরবর্তী অধিবেশন শুনতে পাবেন বেলা 2টা বেজে 15 মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Dhaka. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ। জানিয়ে দিচ্ছি আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা সহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মনমনিয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুরির ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামানা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গানে অনুষ্ঠান নিবেদন রাত 10:00। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: প্রচণ্ড গরমে স্বাভাবিক পানি পান করুন, ধীরে ধীরে পান করুন, ঠান্ডা পানি পরিহার করুন, বরফ বরফ পানি পুরোপুরি পরিহার করুন। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন বা ইস্যুতু গরম পানি এবং ধীরে ধীরে পান করুন। এই গরমে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন। জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব, লবণ পানির শরবত পান করুন। প্রচণ্ড গরমে যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে। এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে। প্রচণ্ড গরমে দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা, টুপি, ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন। হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন, সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মনমনুয়া। আজকে শিল্পী আশা খান, উপস্থাপনায় নির্ঝর চৌধুরী।

0: শুভদেবপুর। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ বেতার রেকর্ডিং স্টুডিও থেকে। সরাসরি আপনারা দেখছেন এবং শুনছেন মনমুনুয়া লোকসঙ্গীতের অনুষ্ঠান। আপনারা জানেন প্রতি মাসের শেষ রবিবার বেলা 2:20 আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে একজন লোকসঙ্গীত শিল্পীকে নিয়ে, এবং আমরা পরবর্তী বেশ কিছুক্ষণ সময় তার সাথে গল্প করি এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের লোকাঙ্গিকে গান শুনি। আজকেও তার ব্যতিক্রম হবে না, আমরা আমাদের শিল্পীর সাথে একটু পরেই পরিচয় করে দেব। তার আগে বলছি, আমরা কিন্তু বেতার তরঙ্গ ছাড়াও বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও সরাসরি আসি আপনাদের সাথে, এবং সেখানে কিন্তু কমেন্ট করার অপশন রয়েছে। আপনারা চাইলে শিল্পীকে কোনো গানের অনুরোধ করতে পারেন, তার কাছে কোনো যদি প্রশ্ন থাকে সেটিও জানাতে পারেন, ইউটিউবে কিংবা ফেসবুকের মাধ্যমে আমরা শিল্পীর কাছে পৌঁছে দেব। তাহলে চলুন কথা না বাড়াই, শিল্পীর কাছে যেয়ে আজকে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আশা খান। শুভদুপুর।
1: শুভদুপুর, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
1: আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি।
0: আমরা যতটুকু আশা করছি আজকে আপনি আমাদের বিভিন্ন ধারার লোকসঙ্গীত শোনাবেন, সেরকমই তো মনে হয় পরিকল্পনা।
1: জি, চেষ্টা করব। আমার দেশে যে লোকসঙ্গীত যা যা আছে, মানে যতটা সম্ভব আমাদের সময়ের মধ্যে যতটুকু গাওয়া যায় আমি চেষ্টা করব শ্রদ্ধেয় দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে বিনোদন করবার জন্য।
0: আমরা গান নিয়ে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করি, আসলে তো এখন যদি আষাঢ় মাস কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড গরম, মনে হচ্ছে যে গ্রীষ্মকালই চলছে, এবং এই দুপুরে আসতে কোনো কষ্ট হয়নি তো আমাদের স্টুডিওতে?
1: না, তেমন কোনো কষ্ট হয়নি, ট্রাফিক জ্যাম অ্যাজ ইউজুয়াল, এটুকুই আর কিছু না।
0: চলুন গান শুরু করে ফেলি, তারপরে গল্প হবে। কী শোনাবেন প্রথমে?
1: প্রথমে আমি খুব বিখ্যাত কিংবদন্তি শিল্পীর আব্দুল আলীম স্যারের একটি গান গাইছি, তোমারও লাগিয়ে রে।
0: ভীষণ ভীষণ সুন্দর গান,
1: চেষ্টা করছি।

0: ভীষণ সুন্দর গান, এত আগে গাওয়া কিন্তু এখনো শুনলে মনে হয় যে এই সময়কারই কোনো মানুষের অন্তরের কথা বলছে মনে হয়।
1: জি, এগুলো গান চিরচেনা এবং চিরনতুন, অমর হয়ে থাকবে
0: একদম। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই, আপনার আসলে গান শেখাটা কবে, কোথায়, কিভাবে শুরু হয়েছিল?
1: গান শেখাটা ছোট থেকেই, বাবা গাইতেন, তো বাবার গান শুনে শুনেই গান শুরু করা। তারপর ব্রাহ্মণবাড়িয়াতে দিয়ালউদ্দিন সঙ্গীতাঙ্গনে গান শেখাটা শুরু, ওই তারপর ওখান থেকেই চলছে এই। আর বর্তমানে বেতারে আসাটার অবদান হচ্ছে আমাদের সঙ্গে আজকে তবলা বাজাচ্ছেন ঝোটন রায়। আমার দীর্ঘ সময়ে গান বন্ধ ছিল, তো ও জোর করে এখানে অডিশন করালো, অডিশনে আসলাম, তারপর গ্রেডুয়েশন করলাম, তারপরে আজকে এখানে যে প্রোগ্রাম করছি এটা এটাও তার অবদান।
0: আজকে মনমনুয়াতে আসার জন্য তাহলে দাদাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আচ্ছা, তার মানে বাবা বলে গেল, আর কোনোদিন গান গেও না এরকম কখনো হয়নি? বাবার আগ্রহ
1: না, এরকম কখনোই হয়নি। তো আসলে আমার ওস্তাদ জি যিনি আছেন, তারপরে আমার তবলায় যিনি আছেন ঝোটনদা, ওনারাই আসলে আমাকে মানে আজকে যে গাইছি এখানে এসেছি তাদেরও অনুপ্রেরণায়। আর বাবা মা তো আছেই, তো ওনাদের অবদানটা অনেক বেশি
0: অবশ্যই, এবং কারো কারো না কারো অনুপ্রেরণা সবসময় আসলে লাগে শিল্পীদের তার শিল্পচর্চা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলুন পরের গানে যাই, এবারে কি শোনাবেন?
1: এবার একটি খুব জনপ্রিয় গান গাইছি হাসন রাজার, নেশা লাগিল রে।
0: চলুন চলুন শুনি।
1: তো আজকে একটু গলাটা ধরা আছে, তাই আমাদের শ্রদ্ধেয় দর্শক যারা দেখছেন সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, চেষ্টা করছি।

0: ভীষণ সুন্দর একটি গান, এবং যখনই যেভাবে গান না কেন আসর কিন্তু জমে যায় এই গানগুলোর মধ্যে দিয়ে।
1: আমরা তো শিল্পীরা গাই, আসলে আসর জমে যায় আমাদের, মানে আমরা শিল্পীরা আমাদের সঙ্গে যারা বাজান
0: অবশ্যই সবকিছু মিলেই তো আসলে সঙ্গে, হ্যাঁ
1: তাদের অবদান হচ্ছে সবচেয়ে বেশি। আমি একজন শিল্পী, আমি কিছুই না, শুধু যদি খালি গলায় গাই কেউ আমার গান শুনবে না। এখানে যারা যন্ত্রশিল্পী যারা আছেন আমার শ্রদ্ধেয়, তো ওনারা আসলে এত ভালো বাজাচ্ছেন যার কারণে আসরটা আসলে জমে উঠছে
0: একদম নিঃসন্দেহ। এবং এই জন্য কিন্তু আমাদের মনমুনার প্রতি সপ্তাহেই প্রতি মাসেই এত সুন্দর হয়ে ওঠে এই যন্ত্রসঙ্গীত শিল্পীদের জন্যই। আচ্ছা পরে গানে যাবো, কিন্তু একটু জানতে চাই, আপনার তো সম্ভবত জন্ম হয়েছে ব্রাহ্মণবাড়িতে, ওখানেই বড় হয়ে ওঠা, ঢাকায় কিভাবে কবে আসা হলো?
1: ঢাকায় আসা হলো অ্যাকচুয়ালি বিয়ে করে, বিয়ের পরে ঢাকায় আসা, তো তারপর থেকেই বসবাস ঢাকায় আছি। আর গান চর্চাটা অনেক লম্বা সময় বন্ধ ছিল, তো বন্ধ থাকার পর আবার শুরু করাটা ওই যে বললাম আমার ওস্তাদ জি এবং আমার ঝোটনদা, তাদের জন্যই আসলে শুরু করা, তারাই আমার অনুপ্রেরণা।
0: এবং যখন ঢাকায় আসলেন এবং ব্রাহ্মণবাড়িয়ে যখন গান করেছিলেন, ঢাকায় এসে দেখলেন যে গান যারা করছে, তো দুটোর মধ্যে কি কি পার্থক্য মনে হচ্ছে আপনার কাছে গানের জগতে, ব্রাহ্মণবাড়িয়ে এবং ঢাকা?
1: না তেমন কোনো পার্থক্যটা নেই, শুধু ছোট্ট একটা পার্থক্য, ছোট্ট বলবো না আসলে অনেকটাই, আমাদের মফস্বলে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে গান চর্চা করে বড় হয়েছি, গানের প্রতি না প্রত্যেকের একটা মায়া, দরদ, ভালোবাসা এবং প্রত্যেকের প্রত্যেকের একটা মানে আন্তরিকতা প্রচণ্ড রকমের, মনে হতো যে আমরা একই পরিবারের, সেই জিনিসটা কিন্তু ঢাকায় নেই।
0: এখন ঢাকা আসলে অনেক বড়, অনেক মানুষ, অনেক ব্যাপার থাকে, এই কারণে আসলে ছোট জায়গায় যেটা যে সহজে মানুষের হৃদয়টা সহজে হয়ে যায়, যেটা বড় জায়গায় আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে কঠিন। চলুন পরে গানে যাই।
1: তারপরে গাইছি খোয়াজমিয়ার একটি খুব বিখ্যাত গান, লাগাইয়া পিড়িতের ডুরি।
0: বাহ, চলুন।

0: সাম্প্রতিক এই গানটি খুব জনপ্রিয় হয়ে গেছে এবং সকলে মুখে মুখে গানটি শোনা যাচ্ছে কিন্তু বিভিন্নভাবে।
1: জি, আর ধন্যবাদ অবশ্যই দিতে হয় আমাদের মিউজিশিয়ানরা, এত ভালো বাজাচ্ছে মানে গানের একটা এনার্জি চলে আসছে।
0: একদম একদম। এবং একটু জানতে চাই আপনার, আমি যতই জানি যে আপনি গান ছাড়াও একটা আপনার একজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং উদ্যোক্তা আপনার একটা ব্যবসা আছে, সেটার সম্পর্কে একটু আমাদের বলেন।
1: আসলেই ক্ষুদ্র এটা, অ্যাকচুয়ালি আমার বোনের জন্যই আমার করা, আমি এবং আমার বোন, আমার ছোট বোন, আমার কাজিন, ও খুব ভালো বেকারি আইটেম তৈরি করে, তো পাশাপাশি আমি আছি, আমরা দুজনে মিলেই এটা অনলাইনে করছি, তো মাশাআল্লাহ ভালো রেসপন্স হচ্ছে, এই আর কি, দোয়া করবেন।
0: এটা খুব ভালো, এবং অনুষ্ঠানের পরে আমাকে ঠিকানা দিয়ে যাবেন, অবশ্যই সেখান থেকে কেক অর্ডার করব।
1: অবশ্যই অবশ্যই।
0: এরপর কি গান শুনবো বলেন?
1: আচ্ছা, এরপর গাইছি ধরলে নামাজ খোদা মিলে, একটি মানে আমাদের লোকগানই একটা, আমি গাইবার চেষ্টা করছি,
0: শুনে ফেলি। এবং দর্শক যারা আছেন বলছি আমরা কিন্তু একই সাথে আছি আমাদের বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের লাইভ চলছে, সেখানে কমেন্ট করে ফেললেই কিন্তু আমরা শিল্পীর কাছে আপনাদের প্রশ্ন পৌঁছে দেব। চলুন।
1: ধরলে নামাজ খোদা মিলে, ছাড়লে নামাজ কাফির হয়,

0: বাহ, আসলে ধর্মের আসলে কি বলেছে সেটা কিন্তু বোঝা অনেক গভীরের ব্যাপার।
1: জি
0: আচ্ছা, আমরা পরে গানে যেতে চাই, তো তবে তার আগে একটু জানবো যে আপনার প্রিয় শিল্পীর তালিকায় কার কার নাম রয়েছে, কার কার গান আপনার ভালো লাগে, কার কার গান শুনে আপনি অনুপ্রাণিত হন?
1: সর্বপ্রথম আব্দুল আলিম স্যার, তারপরে আমাদের ফেরদৌসী রহমান ম্যাম। অ্যাকচুয়ালি উনাদের গান গিয়ে শুনেই তো আমরা মানে শিখেছি, এবং সবারই মনে হয় উনারাই, আর কি বলবো, আব্বাসউদ্দিন আব্দুল আলিম, ওনারাই আমাদের স্রষ্টা লোকসঙ্গীতের।
0: একদম। আপনার প্রথম শেখা গান কোনটা ছিল মনে আছে, যখন গান শেখা শুরু করেছিলেন ছোটবেলায়?
1: যদি লোকগান বলি, প্রথমে যে গানটা গাইলাম আমার বাবার কাছেই শেখা, তোমারও লাগিয়ে রে,
0: এটা দিয়ে শুরু, তাহলে আজকের অনুষ্ঠানটাও সেটা দিয়ে শুরু করেছিলেন, তো এই গানটা নিশ্চয়ই বিশেষ অর্থ বহন করে আপনার কাছে।
1: এটা আমার বাবার খুব মানে প্রিয় গান, এবং আমাকে সে প্রায় সময়ই বলতেন এটা গাইবার জন্য, এবং আমি গাইতাম, এটা দিয়ে আমি বহু কম্পিটিশনও করেছি আমার ঝোটনদার সাথে, তো বিজয়ী হয়েছি। মানে এই গানটা আমার জীবনের খুব স্মরণীয় একটা গান।
0: আজকে ভীষণ ভালো হয়েছে কিন্তু আপনার গান,
1: আজকেও তো আমার জীবনের প্রথম লাইভ আমাদের বাংলাদেশ বেতারে, তো যার কারণে আমি গানটা আজকে মানে গাইবার চেষ্টা করলাম যে স্মরণীয় হয়ে থাকুক।
0: আমরা পরে গানে যাবো, তবে তার আগে এই যে এত সুন্দর করে যারা আজকে বাজাচ্ছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে।
1: জি জি অবশ্যই।
0: ঠিক আছে, কিবোর্ডে আছেন জেল ভাই, ম্যান্ডোলিনে রঞ্জিতদা, ব্যাঞ্জোতে রঞ্জিতদা দুঃখিত, বাঁশিতে আছেন আরিফ ভাই, অক্টোপ্যাডে বিদ্যুৎদা, এবং তবলায় ঝটনদা। চলুন পরে গান শুনে ফেলি আমরা, কি শোনাবেন এখন?
1: আচ্ছা, আজকে ফেরদৌসী রহমান ম্যামের একটা গান গাইছি, বাপুই চ্যাংড়ারে, খুবই বিখ্যাত গান,
0: মজার গান, চলুন শুনি,
1: চেষ্টা করছি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতাবন্ধু এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্টজে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম। বিরতির পর পুনরায় শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
3: আসসালামু আলাইকুম, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাবেয়া সুলতানা শিউলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শুনবেন গান, প্রথমেই স্বাধীনতার গান সমবেত কণ্ঠে। গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন শাহনুর আলম রেজা।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবর্গ, বাজেট সম্পর্কিত সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে আলোচনায় মাননীয় চিফ হুইপ,
1: যখন মানে প্রথম সেশন শেষের সময় মাননীয় স্পিকার মহোদয় বলেছিলেন যে কি যেন একটা পয়েন্ট অফ দাঁড়িয়েছিলেন আমাদের জয়রাবনি সাহেব, আপনি তাকে পয়েন্ট অফ একটা ফর্মুলেট করার জন্য সুযোগ দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: জি জনাব জয়নাল আবেদিন ফারুক।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আসলে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা অপচয় করতে চাই না। সংসদকে প্রাণবন্ত করার জন্য বিরোধী দলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমাদের মাননীয় সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত তার বাজেট বক্তব্যের উপর বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রাখতে গিয়ে আমাদের সম্মানিত মাননীয় বিরোধী দলীয় নেতা একটা বক্তব্যকে উল্লেখ করেছেন। আপনি যদি অনুমতি দেন, উনি তার পরপরে মাইক নিয়ে একটু প্রতিবাদ করেছেন, সেটা যদি আপনি আমাকে অনুমতি দেন আমি ওনার বক্তব্যটুকু আপনাকে শোনাতে চাই, যদি আপনি অনুমতি দেন।
0: আপনি যা বলতে চাচ্ছেন সেটা বলেন
2: না, আপনি একটু ওনার, ঠিক আছে, দরকার নাই। আমি এখানে বলতে চাই যে সবচেয়ে প্রথমে বাংলাদেশে যে ২৫ অগস্ট যে বিপ্লব, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, প্রথমে বিএনপি এবং তারেক ক্রমেই বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক এদেশের জনগণ। তারই উল্লেখ করে মাননীয় বিরোধী দলীয় নেতা, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, একটি দলের আমিরও, এবং আমরা সম্মানের সহিত ওনাকে বলতে চাই, আপনি বলেছেন ২৪/৪/২০২৬ মগবাজারে একটি ১২ দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের প্রধান নায়ক, আপনি বলেছেন। সে কারণে আমি এখানে রেকর্ড রাখতে চাই যে মিল্লাত যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, এটা রেকর্ডে থাকুক আমাদের এই কথাটুকু, যে ওনার বক্তব্যের সাথে যে তারেক রহমানই জনগণের আশা আকাঙ্ক্ষার মূল নায়ক এই কথাটা উনি বলেছেন, তাই আমি এটাকে রেকর্ডে, এই সংসদের রেকর্ডে রাখতে চাই। আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় বিরোধী দলীয় নেতা,
3: ওনার সাথে আমার কোনো বিরোধ নাই, উনি যা বলেছেন সত্য বলেছেন, আমি উনাকে ধন্যবাদ জানাই। আমি বলেছি যে টাইমটা, শুধু ডেটটা সঠিক নয়, আমরা জেলে ছিলাম একসাথে, এখানে এই হাউসে অনেকেই আছেন আমরা যারা জেলে ছিলাম, ২৪-এর ইলেকশনের পরে আমরা জেল থেকে বের হই। বের হওয়ার পরে লেডিস ক্লাবে সেই রমজানে বিএনপির একটা ইফতার মাহফিল ছিল, এটা ১২ দলের নয়, সেই ইফতার মাহফিলে আমিও দাওয়াত পেয়েছিলাম। সেখানে তারেক রহমান সাহেব, এটা ১২ দল হোক আর বিএনপি হোক, তারেক রহমান সাহেব তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন। ওই ইফতার মাহফিলে আমি বক্তব্য রেখেছিলাম এবং তিনি যা বলেছেন সত্যই বলেছেন, আমি তাই বলেছি। মিল্লাত সাহেব বলেছিলেন যে এটা ৫ আগস্টের পরপর, আমি বলেছি ওইটাই কারেকশন, ৫ আগস্টের পরপর নয়, ৫ আগস্টের প্রেক্ষাপট ভিন্ন বদলে গেছিল তখন। তখন যাদের এই ব্যাপারে কৃতিত্ব দেওয়া উচিত তাদেরটাই আমরা দিতে চাই। সেই উপলক্ষে আমি আমেরিকার একটা কথাও এখানে এনেছি। ডক্টর ইউনুস যখন অনেককে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, সেখানে একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন, তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না, এটাই ফ্যাক্ট, আগেও বলেছি এখনও বলছি বলতেই থাকব। ধন্যবাদ,
0: অসংখ্য ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, অসংখ্য ধন্যবাদ। লেট আস স্টার্ট উইথ আওয়ার প্রসিডিংস। মাননীয় সদস্য দয়া করে একটু বসেন, আমাদের টাইম খুব সংক্ষিপ্ত। আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমরা একটু শুরু করি, পরে দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় হুইপ, নাটোর দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনার সময় 8 মিনিট, ধন্যবাদ।
4: বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরুতেই আমাদের আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলা এই বাজেট অধিবেশনে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে ইনশাআল্লাহ। আজকে এই বাজেটের উপর, এর আগেও আমি 12 কি 13টা বাজেটে আমি থেকেছিলাম, বাট কখনো বিরোধী দলে ছিলাম, কখনো সরকার দলে ছিলাম। আমি বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছি। তো মাননীয় স্পিকার, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ। আজকে বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাই আজকের প্রধানমন্ত্রী, যে 17 বছর রক্ত সংগ্রাম আন্দোলন, দীর্ঘদিন পর দেশের জনগণের ভোটের প্রধানমন্ত্রী, প্রথম মালয়েশিয়া এবং চায়না, এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মাননীয় স্পিকার বাংলাদেশের রাজনীতিতে। এবং এই সফর একটা সফল সফর হয়েছে আমাদের বিরোধী দলের নেতা এবং সরকার দলের নেতা এবং সকলেই অভিনন্দন জানিয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে আপনারা জানেন মাননীয় স্পিকার, সাধারণত এর আগে গত 17 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলের প্রধানমন্ত্রী যখনই দেশের বাইরে গেছে, যে কারণে যাক, দেখেছি 7 দিন যাবত রিহার্সাল হতো, প্রধানমন্ত্রী কখন আসবে, রিসিপশন দিতে হবে। আজকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী আসলেন, এত বড় একটা সফল কর্মসূচি পালন করে দেশের জন্য অর্জন করে, কোনো উনি সম্বর্ধনা নেয়নি, কারণ বাংলাদেশের মানুষকে উনি যানজট সৃষ্টি করে কষ্ট দিতে চান নাই। এই জন্য আমি আমার নাটোরের মানুষের পক্ষে, দেশের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেট শুধু সরকারের বার্ষিক আয় ব্যয়ের দলিল নয়, এই বাজেটের মাধ্যমে সরকার তার দর্শনেরও পরিচয় দেয়। সমাজ রাষ্ট্রের ন্যায় বিচার নিশ্চিত করাই সেই দর্শনের মূল লক্ষ্য। এবারের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু সাহেব এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে সেই দর্শনকেই প্রতিফলিত করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই আপনি জানেন যে 1978 সালে 79 সালে তৎকালীন সাইফুর রহমান, আজকে উনি নাই, এই বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি ছিল, সেই তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব। 1978-79 সালে সেই সময় ব্যাক টু ব্যাক ব্যান্ড ওয়ার হাউসের প্রবর্তন করেন, ফলে গার্মেন্টসের রপ্তানি সেই সময় শুরু হয় মাননীয় স্পিকার। তারপরে 1980-82 সালে সাইফুর রহমান সাহেব প্রথম বাংলাদেশে প্রাইভেট ব্যাংক, এই যে ব্যাংকগুলো আজকে, যে ব্যাংকগুলো শত শত ব্যাংক বানিয়ে হাসিনা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, উনি বাংলাদেশের মানুষের সুবিধার্থে প্রাইভেট ব্যাংক উনি সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে আপনি জানেন মাননীয় স্পিকার, 1991 সালে আমরা দেখেছি, এখানে আমাদের যারা এমপি সাহেবরা আছেন তারা সবাই জানেন, বাজেট যখনই আসে তখনই আমরা দেখতাম কু প্যারিস কনফারেন্স, অমোক কনফারেন্স, সেখান থেকে ভিক্ষার টাকা আসবে, সেই ভিক্ষার টাকা দিয়ে বাজেট হবে, এটাই আমরা দেখে এসেছি মাননীয় স্পিকার। প্রথম বাংলাদেশের সাইফুর রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে ভ্যাট প্রথা প্রবর্তনের মাধ্যমে নিজস্ব রিসোর্স থেকে এই যে আজকে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, এই বাজেট খালেদা জিয়া সরকার, অর্থমন্ত্রী সাইফুর রহমান সরকারের প্রবর্তন, এবং যার কারণেই আজকে লক্ষ লক্ষ কোটি টাকার আজকে বাজেট আজকে প্রণয়ন। এইভাবে একসময় খালেদা জিয়া সাইফুর রহমান সাহেব যে ধারা আজকে দেখে গেছে সেইভাবেই আজকে দেশে গিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আজকের এই বাজেট বক্তৃতায় গতকালকে আমার আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নির্বাচনের আগে দেশে আসার আগে উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমাদের পূর্ববর্তী বক্তারা অনেকে বলেছেন, এবং উনি এও বলেছিলেন আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে মাননীয় স্পিকার তারেক রহমান সাহেব ওই 300 ভোটের জনসভা দাঁড়িয়ে এখানে আমরা যারা আছি সবাই অনেকেই আমরা সবাই ছিলাম জানি, উনি বলেছিলেন বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পথ অনুসরণ করে আগামী দিনে ওই দেশ পরিচালনা করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গতকালকে পার্থ মাননীয় সংসদ সদস্য নাজিরুর রহমান মঞ্জুর জ্যেষ্ঠ সন্তান, আমি তাকে তার বাবাকে অনেক সম্মান করি, উনি অনেকগুলো কথা কালকে বলেছেন, আমি তার প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই। মাননীয় স্পিকার, আল্লাহর পবিত্র ঘর দেখার আমার সুযোগ হয়েছে, আরাফাতের ময়দানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আরাফাতের ময়দানের শেষ হজের শেষ ভাষণ আমাদের নেতা, সারা পৃথিবীর নেতা, সারা বিশ্ব জাহানের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে ভাষণ উনি দিয়েছিলেন সেখানে রাষ্ট্র পরিচালনা এবং দেশ পরিচালনা সাম্য মানবাধিকার, উনি বলেছিলেন নারীর অধিকার মর্যাদা রক্ষা, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন শ্রমিকের মর্যাদা অধিকার, উনি বলেছিলেন সুদ শোষণ মুক্ত অর্থনৈতিক সুবিচার, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আরেকটা কথা বলেছিলেন মাননীয় স্পিকার, রাজনৈতিক সম্প্রতি প্রতিশোধ পরায়ণ না হওয়ার নীতি। মাননীয় স্পিকার, এই কথাগুলো আমাদের বিদায় ভাষণে আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন। আমি এ বিষয়ে দু একটি কথা আলোকপাত করতে চাই মাননীয় স্পিকার। আমি জানি আমার সময় তো নির্ধারিত, আপনি গতকাল মাননীয় স্পিকার স্যার বলেছেন মুদির দোকানে লেখা থাকে বাকি চাইয়া লজ্জা দেবেন না, তো আমি আপনাকে বলছি আমি এই যে কথাগুলো পয়েন্টগুলো বলেছি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উদ্ধৃতি দিয়ে এই কথাগুলো একটু আমি বলবো, যেটুকু টাইম লাগে আপনি আমাকে সুযোগ দিন মানে বলে আমি শেষ করবো। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের নেতা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পথ উনি অনুসরণ করে আগামী দেশ পরিচালনা করুন, উনি বলেছিলেন আজকে উনি বলেছেন সাম্য মানবাধিকার। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা করেছিলেন যে আরব অনারবদের মধ্যে যে সংঘাত, সাদা কালোর মাঝে যে ভেদাভেদ, এটা
0: ধন্যবাদ মাননীয় সদস্য, আই অ্যাম অ্যাবাইড বাই দ্য আর্লিয়ার ডিসিশন, আই ক্যান নট এক্সটেন্ড টাইম, থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় হুইপ, লক্ষ্মীপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান। জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান, আপনার সময় 10 মিনিট।
5: আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে আপনাকে জানাতে চাই, হাউসকেও জানাতে চাই, সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে জানাতে চাই, আমাদের 71, আমাদের 90 এবং আমাদের রক্ত ভেজা এই সেদিন ঘাসের মধ্যে এখনও লেগে আছে জুলাই বিপ্লব। এই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করি। মাননীয় স্পিকার, এই সেদিন কুরবানের কয়েক আগের সপ্তাহে আমি ভেস্তিনি হসপিটালে গিয়েছিলাম ব্যাংককের জুলাই যোদ্ধাদেরকে দেখার জন্য। সেখানে অনেকের সাথে কথা হয়েছে, এক তরুণ হুইল চেয়ারে বসে আছে, ওই জুলাই যোদ্ধার পাশে একজন তরুণী। আমি ভেবেছিলাম হয়তো বোন কিংবা কোনো আত্মীয় হবেন। এই জুলাই যুদ্ধে আবু সৈয়দ যেদিন নিহত হয়েছেন সেদিন সে গুলি খেয়েছিলেন। যখন কথা বলতেছিলাম প্রাসঙ্গিক ক্রমে ওই তরুণী বললেন, ইনি আমার স্বামী। আমি বললাম, কবে বিয়ে হয়েছেন? বলে যে 36 জুলাইয়ের পরে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যখন তাকে নিয়ে যাচ্ছিলেন তখন এই তরুণী তার পিতাকে বলেছিলেন, আমি একজন শহীদ কিংবা পঙ্গু এই জুলাই যোদ্ধার স্ত্রী হতে চাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন মাননীয় স্পিকার, NTRC-তে উনি তখন শিক্ষক নিয়োগ পেয়েছিলেন। একজন ইউনর সাহেবের কাছে গেলেন যে আমার স্বামী ব্যাংককে নিয়ে যাবে। উনি বলেছেন আপনি জয়েন করতে হবে। উনি জয়েন না করে চলে গেছেন। এই হাউসকে এটাই জানাতে চাই, এই যেমন আমরা 71-কে বুকে লালন করতে পারিনি, ধারণ করতে পারিনি, বারবার মিথ্যা চেতনার কথা বলেছি, কোনো ক্রমে এই জুলাইয়ের চেতনা যেন কোনো আমলা হোক, MP হোক, মন্ত্রী হোক, কোনো কারো কারণে যেন জুলাইয়ের চেতনা নষ্ট না হয়, সেদিকে আমাদের সকলকে রক্ষার আমাদের নজর দিতে হবে। মাননীয় স্পিকার, বাজেট সম্বন্ধে দুই পক্ষেই বক্তব্য রেখেছেন। আমার সিনিয়ররা আছেন যারা 40 বছর এই পার্লামেন্টে আছেন, সেরকম সিনিয়র লিডারও আছেন। আমি কখনো দেখি নাই সরকারি দল বিরোধী দল এত গঠনমূলক আলোচনা করতে, যার জন্য আমাদের দুজন হুইপ বক্তব্য রেখেছেন। ওনারা দুজনেই একদম ক্যাটাগরিক্যালি বলেছেন বিরোধী দল কীভাবে ভূমিকা রেখেছেন। সরকারি দল আমরা যারা আছি, ডেমোক্রেসির প্রথম কথা হলো পেশেন্স এবং ইসলামিক রাজনীতির প্রথম কথা হলো সবর। এইদিকেও সবর আছে, এইদিকেও পেশেন্স আছে। এই জন্য দুই দিককে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, এই বাজেট সম্বন্ধে অনেক কথা হয়েছে, আমাদের অনেক চমৎকার আলোচনা হয়েছে। আমি যেটা বাজেট বুঝি, যেহেতু আমি ইকোনমিক্সের ছাত্রও নয়, আমি বাজেট সম্বন্ধে কোনো গবেষণাও করি নাই, সেই লাইনে বক্তৃতা দিতেও আসি নাই। আমি এসেছি আমার মানবিক প্রধানমন্ত্রী যিনি এই হাউজের নেতা, তিনি কিন্তু এই পাশের নেতা নয়, তিনি দুই পাশের নেতা। বিরোধী দলের নেতা, তিনি এই পাশের নেতা। এই চেয়ারকে ঘুরিয়ে যখন হাউস অব দ্য লিডার বলে, লিডার অব দ্য হাউস বলেন, এই চেয়ারের উত্তাপ আমি বুঝি। এভাবে যখন উনি বলেন এই সবুজ চেয়ারের উত্তাপ আমি বুঝি, আমি মনে করি আমার সরকারি দলের মন্ত্রী থেকে শুরু করে আমার মতো হুইপ বা MP পর্যন্ত ওনার অ্যাটিচিউড কি আমরা বুঝি, আপনারা নিশ্চয়ই বুঝেন। উনি যখন বলেন 36 জুলাইয়ের পরে, 37 জুলাইতে উনি যখন পল্টনের জনসভায় বলেন, আমরা এমন কোনো কাজ করব না যে কাজে অন্য ক্ষতিগ্রস্ত হয়, কোট উনি বলেছেন, আমরা আমাদের কোনো প্রতিহিংসার কারণে, কোনো হিংসার কারণে যদি অন্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের যে মিশন, আমাদের যে এই যে জুলাই যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে না, আনকোট। সেদিনই বাংলাদেশের BNP এবং জোটের এবং আমরা যারা আছি সবাই আমরা বুঝে গিয়েছি আমরা কী চাই। এই পার্লামেন্টে এই চেয়ারে বসে তোফায়েল আহমদ সাহেব মরহুম উনি বলেছিলেন, BNP জামাত যদি কোনো কারণে আল্লাহ না করুক ক্ষমতায় আসে, সাথে সাথে 500,000 পিপল খুন হয়ে যাবে। আপনারা জানেন আমাদের এই দল এই পাশ বা এই পাশের কারো নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কেউ হত্যা হয় নাই, খুন হয় নাই। মাননীয় স্পিকার, আমাদের ভাগ্য আমরা একজন মানবিক লিডার অব দ্য হাউস পেয়েছি। আমাদের ভাগ্য আমরা একজন এরকম ধৈর্যবান সুন্দর কথা বলার বিরোধী দল নেতা পেয়েছি। আমরা আরও বেশি ভাগ্যবান, আমরা একজন ডেমোক্রেট লিবারেল ফাইন্যান্স মিনিস্টার পেয়েছি। ভয় কি আমাদের? আমাদের কোনো ভয় নেই, আমরা এগিয়ে যেতে পারবো, সামনে যাব। শুধু আমাদের প্রয়োজন আমরা ঐক্যবদ্ধ আছি কিনা, জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা একমত আছি কিনা, আমাদের সভরেনটির ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে আমরা একমত আছি কিনা। এখানে যদি থাকি কোনো অপশক্তি আমাদেরকে নিঃশেষ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি শুধু বলতে চাই এই সংসদে আমরা যারা এসেছি 300 জন আমরা ভাগ্যবান, আমাদের নারী সদস্য এসেছে 50 জন, সবাই মিলিয়ে আমরা ভাগ্যবান। কিন্তু আমাদেরকে গত 17 বছর যারা বুদ্ধি দিয়ে, যুদ্ধ দিয়ে, অ্যাক্টিভিজম করে, হিউম্যান রাইটস করে, ওনারা অনেকেই তো আসতে পারেন নাই, ওনাদেরকেও আজকে এই মহান সংসদ থেকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আমার বারবার এই কথাটুকু মনে পড়ে, যেহেতু আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ক্ষুদ্র কর্মী হিসাবে ছিলাম, আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? আপনারা কি মনে করেন ওনারা চলে গেছেন? ওনারা কিন্তু ওনাদের মনোজগতে এখনো সেই কথাই আছে। কিন্তু আমাদেরকে যারা সাহায্য করেছিলেন এই এত লিমিটেশনের মধ্যেও, যারা টেলিভিশনে কথা বলেছেন, বিবৃতি করেছেন, বক্তৃতা করেছেন, সেমিনারে এসেছেন, সেমিনারে আসতে ভয় পেতেন, আমি কিন্তু ওনাদেরকে ভাগ করে ফেলছি। আমরা আমি চাই যে ওনাদেরকে আমরা ডাকি, আমাদের লিডার অফ দ্য হাউসের কাছে আমরা নিয়ে আসি, এক কাপ চা খেলে ওনারা খুশি হবে, সেই ব্যবস্থা আমাদের সিনিয়র লিডাররা করবেন। মাননীয় স্পিকার, আমার এই ডান পাশে ফাঁসির দণ্ড পেয়েছিলেন, বাম পাশে ওই বসে আছেন ফাঁসির দণ্ড, আমার এখানে আছে ফাঁসির দণ্ড, আমার পিছনে আছে সালাহউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, মীর কাসেম আলী সাহেবের ছেলে, মাননীয় সংসদ সদস্য, আমরা যে বেঁচে আছি এটাই তো বেশি। আমাদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন অপু রকিবুল ইসলাম বকুল বলেছিলেন, আমরা লিডার অব দ্য হাউসকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি হাদিস দিয়ে, কোরআনের সুরা দিয়ে বলেছেন, প্রথম সাহায্য করতে হবে কে? প্রথম সাহায্য করতে হবে আমরা, আমরা যারা এই পাশে বসে আছি, আমরা যারা ক্যাবিনেটে আছি, আমরা যারা ওনার পাশে থাকি, আমরা প্রথম সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা শপথ গ্রহণ করতে হবে যে না, এমন কোনো কাজ আমরা করব না যেই কাজে বিএনপি এবং বিএনপির নেতা মানুষের কাছে কখনো অপমানিত হন, এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই শপথ করতে যদি আমরা রাজি থাকি, আমরা আমাদের মনোজগতে যদি নিয়ে আসি যে না, আমরা ইনসাফে থাকব, আমরা হকে থাকব, আমরা আমাদের এক একার সাথীদেরকে কিন্তু ভুলে গেছি, অনেকে আসতে পারেন নাই। আমরা গত 17 বছর মাননীয় মহাসচিব মহোদয় রাস্তায় কান্না করেছেন, ওরা কিন্তু এখনো ঘুরছে, কিন্তু ওদের কোনো আস্থার জায়গা নেই। মাত্র 4 মাস, আমি জানি আমার একজন মানে সংসদ সদস্য এখান থেকে বলেছেন ওদের জন্য প্রকল্প গ্রহণ করা উচিত, ওদের ব্যবস্থা করা উচিত, এই পাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আন্দোলন সংগ্রামে যে কর্মীরা, ওদের জন্য ব্যবস্থা করা উচিত, তখনই হবে আমার নেতা তারেক রহমানের সবার উপরে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে। আমার বক্তব্য শেষ। আমি শুধু আমার রামগতি কমলনগরের অসহায় মানুষ যে সমর্থন দিয়ে কষ্ট করে আমাকে বারবার এই সংসদে পাঠিয়েছেন, মহান রব্বুল আলমের কাছে শুক্রিয়া, আমি কিন্তু একবারও পরাজিত হই নাই। যে ভোটে পরাজিত হয়েছে ওই ভোট আমি করিও নাই, আমাকে করতে দেওয়া হয় নাই, মাননীয় মহাসচিব আছেন উনি লিখে দিয়েছেন। অতএব 14 মাস কাজ করেছি, মহাসচিব বলেছে এত কাজ করেন কেন আপনি, আপনি তো এমনিই পাশ করবেন, কেন জাননি যান? মহিলাদের সাথে 31 দফা নিয়ে 14 মাস কাজ করেছে আমার বন্ধু শহীদুদ্দিন চৌধুরী এনি।
0: ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় প্রতিমন্ত্রী, রাজবাড়ী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য।

धन्यवाद माननीय स्पीकर। माननीय स्पीकर, आमी आमार कथा शुरू करार आगे सम्प्रति माननीय प्रधानमंत्री मालयेशिया एवं चीन सफर करेछेन। तार सफरेर भेतर दिए बांग्लादेशे एक आर्थ-सामाजिक उन्नयनेर क्षेत्रे एक नगद दिगंतेर एकटा यात्रा शुरू होयेछे এবং এই সফরে তিনি আমাদের বিরোধী দলীয় নেতার ভাষায় আমি বলি তিনি ছিলেন আমাদের আজকের এই সফরের ভেতর দিয়ে আমাদের দেশ উন্নয়নের এক মহানায়ক, এটা তিনি প্রমাণ করেছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী, বিশেষ করে আমাদের বিএনপির এ পর্যন্ত 17তম বাজেট, এটি এই বাজেট দীর্ঘ সময় পরিশ্রম করে এখানে এই বাজেট তিনি উত্থাপন করেছেন, এজন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা একটা ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে আমরা বর্তমানে সরকার গঠন করা হয়েছে। আপনি জানেন 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, তার আগের দীর্ঘ পথযাত্রায় আমাদেরকে একটা অমানিশার কালো অন্ধকারকে আমাদের ভেদ করে আসতে হয়েছে। অনেক আন্দোলন এবং সংগ্রাম তার ভেতর দিয়ে আমরা এসেছি, সেই জন্য আমি অবশ্যই স্মরণ করতে চাই এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের যারা বাতিঘর হিসাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে আমি স্মরণ করি। স্মরণ করি 71-এর বীর মুক্তিযোদ্ধাদের, শহীদদের, এযাবৎ সকল গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের আমি স্মরণ করছি। মানে স্পিকার, আপনি জানেন 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপৎ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ফ্যাসিবাদ গণ অভ্যুত্থানের একটা জমিন প্রস্তুত হয়েছে। সেই জমিনের উপর ভিত্তি করেই দীর্ঘদিন লড়াইয়ের ভেতর দিয়েই আমরা জানি যে 24-এর গণ অভ্যুত্থান সেই জমিনের উপর নির্ভর করেই হয়েছে, তারই ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। মাননীয় স্পিকার, এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আজকে যখন আমরা ক্ষমতা এসেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করতে হয়েছে। কি পরিস্থিতিতে আমরা সরকার গঠন করেছি সেটা আমরা সকলেই জানি। আমি শুধুমাত্র সামষ্টিক অর্থনীতির একটা তুলনামূলক চিত্রের কিছু অংশ বলতে চাই, এই কারণে যে বিরোধী দলের সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ অহর্নিশি যে কথা বলছেন বাজেটের বিভিন্ন খারাপ দিকগুলো নিয়ে, তাদের সকলের এটা অনুভবে আনা দরকার, বিবেচনায় আনা দরকার কি একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমি বলতে চাই, দেখেন 2005-2006 সালের জিডিপি প্রবৃদ্ধি, 2005 এবং 2006 সালে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয় 6.78। এই প্রবৃদ্ধি এসেছিল উৎপাদন খাতের উচ্চ প্রবৃদ্ধির মাধ্যমে। সে সময় অর্থনীতি ছিল স্থিতিশীল, ভারসাম্যমূলক, বিনিয়োগ ও সঞ্চয়ের মধ্যে ছিল কাঙ্ক্ষিত ভারসাম্য 2005-06 সালে, মাননীয় স্পিকার। কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কি অবস্থা হয়েছে, 2022-23 অর্থবছরে সেটা নেমে দাঁড়ালো 5.78, 2023-24 অর্থবছরে সেটা এসে দাঁড়ালো 4.22, এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে 2024-25 অর্থ

0: বছরে সেটা এসে দাঁড়িয়েছে 3.49। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি একটা বিরাট চ্যালেঞ্জ আজকে আমাদের সরকারের সামনে। 2024 সালের জুলাই মাসে মূল্যস্ফীতি 11.66 দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি বৈদেশিক ঋণ আপনি জানেন যে 6 গুণ বেড়ে, আগের চেয়ে 6 গুণ বেড়ে গত 30 জুন 2024 এটা 8,12,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে আভ্যন্তরীণ উৎস হতে আমাদের রেখে যাওয়া যে ঋণ, সেই ঋণ 16 গুণ বেড়েছে মাননীয় স্পিকার, এবং সেটা 10,77,000 কোটি টাকা দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, সরকারের সুদের ব্যয় সবচেয়ে উদ্বেগজনক। 2005-06 সালে যেটা ছিল 1,14,067 কোটি টাকা, সেটা এখন 8,500 কোটি টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 1,14,067 কোটি টাকা। এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমাদের ক্ষমতা নিতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, এরকম একটা দুঃসহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে ক্ষমতা নিতে হয়েছে। আজকে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, এরকম একটা মুহূর্তে এত জনসংখ্যার দেশে যে এভাবে যে আজকে বাজেট দেওয়া হয়েছে, আমি মনে করি এই বাজেট আগামী দিনের একটা সোনালী সকাল উপহার দেবে বাংলাদেশের মানুষের। এই বাজেট গোটা বাংলাদেশের মানুষকে একটা আশায় উদ্দীপ্ত করেছে। এই বাজেট গোটা দেশের মানুষের একটা আশার বাণী শুনিয়েছে। এই বাজেটের ভেতর দিয়ে আমাদের দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, আমাদের যুব সমাজ সকলেই কিন্তু এই বাজেটের মধ্যে একটা আলোকবর্তিকা দেখতে পাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আগামী সরকার যে নীতি নিয়েছে, একটু বাড়িয়ে দেবেন কি,
1: অনেকবার লজ্জা পেয়েছে এই চেয়ার, আর লজ্জা পেতে চায় না।
0: আমি শেষ করে দেই, সরকার একটা স্ট্র্যাটেজি নিয়েছে, রিকভারি, স্টেবিলাইজেশন, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অ্যান্ড এক্সেলারেশন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে 3R পদ্ধতিতে বাংলাদেশে আগামী 5 বছরে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা আমরা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। মাননীয় মন্ত্রী, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি 2টা মিনিট বাড়িয়ে দেন আরো বেশি ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম 71-এর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা করি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক, মৃত্যুর আগে যিনি 18 কোটি মানুষের অভিভাবিকা হিসেবে খ্যাতি নিয়ে গিয়েছেন, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। মাগফেরাত কামনা করি 71-এর বীর স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদানের প্রতি। জুলাই বিপ্লবীদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি, সকল আহতদের প্রতি সমবেদনা জানাই। মিজেলে যেই 600+ মায়ের বুক খালি হয়েছে, যেই শিশুরা মিজেলে এবং নিউমোনিয়ায় জীবন অবসান ঘটেছে, তাদের রুহের মাগফেরাত কামনা করি। অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে মাননীয় স্পিকার, আদ্দিন হাসপাতালে অবহেলা, অসতর্কতার কারণে যেই 6টি মায়ের বুক খালি হয়েছে, যেই ছয়টি শিশুর নির্মম মৃত্যু ঘটেছে সেই পরিবারগুলির প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি, আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, এই সংসদের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, জীবনে অনেক নসিহত শুনেছি, বক্তৃতা যাইতে চেয়েছিলাম বাজেটে, কিন্তু অনেকেই বলেছে না, গিয়ে একটা ব্যাপারে বলতে চাই। এই কিছুক্ষণ আগে একজন মাননীয় সংসদ সদস্য ওই বেঞ্চের সুরান নসর থেকে একটা আয়াত বলেছেন, ফাসাব্বি বেহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে কোনো অ্যাচিভমেন্টের সাকসেসের পরে আল্লাহর প্রশংসা করা। একদম সত্য বলেছেন মাননীয় স্পিকার, আমরাও এই প্রশংসাই করি আল্লাহর, হয়তো ভুলে যেতে পারি কোনো কোনো সময়, পরে মাপ চেয়ে নেই। কিন্তু একটি কথা ওনাকে বলতে চাই, সুরা নজম থেকে চারটা আয়াত পড়তে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইজা হাওয়া মা দোয়াল্লা সোয়াহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওহিউ ইউহা। আল্লাহ তালা এই সুরাটিতে কসম কেটেছেন, কসম অস্তগামী নক্ষত্র রাজির, তোমাদের সঙ্গী বিভ্রান্ত না, সে পথভ্রষ্ট না, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যা বলেন তার নিজ থেকে বলেন না, তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে ওহি প্রাপ্ত হয়ে বলেন, সেই ওহি কোরআনের মাধ্যমে যা বলেন উনি, ওইটাও একটা ওহি। মাননীয় স্পিকার, উনি তো আমাকে নসিহত করেছেন আমাদেরকে, আমি জিজ্ঞেস করি ওনাকে খুব বিনয়ের সাথে, আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে ভুল দিলে বেহেস্তে যাওয়া যাবে, এই যে শেরেকটা করলেন এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না, এটা কি শিক্ষা নেবেন না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন মাননীয় সংসদ সদস্য 18/6/2026 এই সংসদে বক্তব্য রেখেছেন, এত রাজস্বের বিবরণ দিয়েছে সরকার, মাননীয় অর্থমন্ত্রী, এই রাজস্বের যোগান কোত্থেকে আসবে আমার মাথায় ঢুকে না, উনি বলেছেন। মাননীয় স্পিকার, ওনার মাথায় তো এটা ঢুকবে না, এটা ঢুকতে হলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথার কিছুটা অংশ ওখানে নিতে হবে, এটা তো সম্ভব না। এটাকে মাননীয় স্পিকার অনেক দিন ভাবতে হবে। আপনি তো অনেক সময় কবিতা বলেন, জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প লিখেছিলেন বর্ষা, তার দুইটা শেষ লাইন ছিল, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। কিন্তু বর্ষার রূপটা কিন্তু উনি বর্ণনা করে যেতে পারেননি, উনি শুধু বলে গিয়েছেন কি রূপ যে বর্ষার, এটা বলে যেতে পারেননি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসী জীবন ছেড়ে ঢাকায় পা দিয়ে 300 ফুটে একটা কথা বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য নেশন। এটাই হইল এই বাজেটের রাজস্ব। এই যে পুরো বাজেটটার মধ্যে মাননীয় স্পিকার উনি কীভাবে বুঝবেন, ওনাকে অনেক দিন অ্যানালাইসিস করতে হবে কী প্ল্যান তারেক রহমানের ভিতরে। আমি শুধু একটি কথা বলবো এই প্রসঙ্গে, এই বাজেট ইজ নট এ কোয়ান্টিটেটিভ বাজেট অনলি। আমরা ইকোনমিক্সে আমরা বাজেট পড়েছি, কোয়ান্টিটির চেয়ে আমরা বেশি পড়েছি কোয়ালিটেটিভ স্টাডি। এই বাজেটটার দিকে মাননীয় স্পিকার তাকান, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে বিএনপি গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড সামথিং ভেরি ডিফারেন্ট ফর দ্য নেশন। যেমন 91 বাজেটে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের তৎকালীন মাননীয় অত্যন্ত সার্থক অর্থমন্ত্রী একটা বাজেট দিয়েছিলেন, যেখানে ব্যাট এনেছিলেন, এই ব্যাঞ্চ থেকে তুফান উঠেছিল, ব্যাট মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাবে, ডুপ্লিকেশন অফ ট্যাক্স হবে, মানুষ গরিব হয়ে যাবে। মাননীয় স্পিকার, দ্বিতীয় দিনে আমি ব্যাটের উপর বক্তব্য দিয়েছিলাম, সেই প্রসঙ্গে আমি যাব না। ওই ব্যাট যদি তখন ইমপ্লিমেন্ট না হইতো, ওই দিন এমনই এক মাননীয় সংসদ সদস্য বলেছিলেন, ব্যাট কি জিনিস তো আমরা বুঝি না, বুঝার কথাও না, ওইটা বেগম খালেদা জিয়াই বুঝতেন আর সাইফুর রহমানই বুঝতেন। ঠিক আজকে ওই রেভিনিউ বাজেটের কথা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানই শুধু বুঝেন, অনলি হি হ্যাজ দ্যাট ইন্টেলেক্ট অ্যান্ড ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেন্সিক ভ্যালুজ অফ দিস বাজেট, এটা ওনারা বুঝবেন না। ওনারা বুঝতে হলে আমি কয়েকটা টার্ম উল্লেখ করবো শুধু মাননীয় স্পিকার। ফ্যামিলি কার্ড ইটস এ নিউ ইনভেনশন ইন দিস বাজেট ফর দ্য হোল নেশন। ফার্মার্স কার্ড ইটস এ ট্রিমেন্ডাস ডিক্লারেশন টু অ্যাসিস্ট দ্য ফিনান্স, টু রিমুভ দ্য ফিনান্সিয়াল প্রপার্টি অফ দ্য ফার্মার্স ইন টাইমস অফ দেয়ার নিড। হেলথ কার্ড, আমি আর কি বলবো হেলথ কার্ড সম্বন্ধে মাননীয় স্পিকার, ইজ দ্য ফান্ডামেন্টাল সাপোর্ট টু দ্য পিপলস হেলথ, যেটার টোটাল বিবরণ দেওয়া হয়েছে এই বাজেটে। 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ, ইটস এ ট্রিমেন্ডাস ডিক্লারেশন টু রিমুভ দ্য আনএমপ্লয়মেন্ট ফ্রম দ্য নেশন। শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যিনি বলেছেন বুঝেন না উনি বুঝবেন না এই বাংলা এই ইংরেজি, এটার জন্য লেসন নিতে হবে আমাদের অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে সকল অনুমতি নিয়ে একটা লোক বিনা পরিশ্রমে শিল্প উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারবে, ইটস এ নিউ কনসেপ্ট ইন দিস বাজেট, ইটস এ কোয়ালিটেটিভ বাজেট যেটার ওয়েট অনেক বেশি, যেটা কার্ডিনালি মেজার করা যাবে না, হুইচ ক্যান অনলি বি মেজার বাই অর্ডিনাল কনসেপ্ট। মাননীয় স্পিকার, প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা, মাননীয় স্পিকার হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ইন দ্য বাজেট, কি সমালোচনা করবেন আপনার এই বাজেটে, প্লিজ গো ইন টু দ্য কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজিক্যাল কনসেপ্ট অফ দিস বাজেট, টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজি অফ দ্য গভর্নমেন্ট, হোয়াট দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু ডু ফর দ্য নেশন, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য নেশন, টোটাল নেশনের জন্য। প্লাগ অ্যান্ড প্লে, প্লাগ লাগান, মুভি দেখেন অথবা কোরআন রিসাইটেশন শোনেন, এইটাই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। আপনি যাবেন ইন্ডাস্ট্রি কাজ শুরু করুন, সব রেডি থাকবে, ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার প্লট ডেভেলপমেন্ট অফ প্লট ড্রেনেজ সিস্টেম এভরিথিং শ্যাল বি মেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইউ ক্যান স্টার্ট প্লাগ অ্যান্ড প্লে। এই যে কনসেপ্ট জলবায়ু দূষণের, মাননীয় স্পিকার এই যে একটা কনফারেন্স করে আসলাম হুয়ের সাথে, জলবায়ু ডিফারেন্স সারা পৃথিবীকে কাবু করে ফেলতেছে, সেখানে উই আর দ্য পায়োনিয়ার, সেটা প্যারিসের কনফারেন্সে আমার বক্তব্যের পরে অল দ্য হেলথ মিনিস্টার্স হ্যাড অ্যাগ্রিড ইট যে বাংলাদেশ ইজ পায়োনিয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, যে আমরা জলবায়ু দূষণের জন্য সৌর বিদ্যুতে যাচ্ছি, আমরা প্রিমিটিভ সিস্টেম অফ ব্রিক্স ম্যানুফ্যাকচারিং অ্যাভয়েড করে স্ল্যাব সিস্টেমে যাচ্ছি, আমরা উইন্ড ইলেকট্রিসিটির কথা আমরা চিন্তা করেছি লাইক দ্য ডেভেলপড কান্ট্রিজ। মাননীয় স্পিকার আমরা সেটাতে যাচ্ছি, আউট অফ পকেট এক্সপেন্স গরিবের। আগে কোনোদিন আপনারা শুনেছেন এখানে অনেকে আগে এমপি ছিলেন, সাজান ভাই ছিলেন অনেকগুলি সংসদে, হ্যাভ ইউ এভার হার্ড দিস কনসেপ্ট আউট অফ পকেট এক্সপেন্স কমাতে হবে মানুষের? এই গরিব মানুষের কথা চিন্তা করে এই বাজেটে এটাকে আনা হয়েছে, ইটস এন হিউম্যানিটেরিয়ান সার্ভিস, এটাকে প্রশংসা করেন। হোয়াই ইউ ক্রিটিসাইজ দ্য কোয়ান্টিটি অফ দিস বাজেট, হোয়াট দ্যাট আই ক্যান কালেক্ট দ্য রেভিনিউ অর নট, রেভিনিউ উইল অটোমেটিক্যালি কাম, উই আর সলভেন্ট, আমাদের রেভিনিউর কোনো অসুবিধা হবে না। ডেফিসিট বাজেটের কথা বলেন, ডেফিসিট ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য বাজেট, পৃথিবীর কোনো দেশে ডেফিসিট বাজেট, ডেফিসিট ছাড়া বাজেট প্রিপেয়ার হতে পারে না, ইটস এন এক্সপেকটেশন, ইটস এন অপটিমাইজেশন অফ দ্য ইকোনমিক থট অফ এ গভর্নমেন্ট হুইচ মিস্টার তাহের কামান আন্ডার হিজ লিডারশিপ দে হ্যাভ ডান ইট। মাননীয় স্পিকার, এই যে আউট পকেট এক্সপেন্সেস কমাবে কীভাবে দেখেন, ওষুধের কাঁচামালের শুল্ক হ্রাস করা হয়েছে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট ডাক্তার ফরিদ সাহেব নাই উনি হলে বুঝতেন, ওষুধের কেমিক্যাল সৃষ্টি করতে হলে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস লাগে, ওইটার ট্যাক্স অনেক হাই, 52টা আইটেমের উপর মাননীয় অর্থ
1: মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বোধহয় কিছু কথা বাকি আছে, সবারই এটা হার্ট স্বাস্থ্য মন্ত্রণালয়, তাই এই জন্য 2টা মিনিট বেশি দেওয়া হলো মন্ত্রণালয় সম্পর্কে বলার জন্য।
2: করুন, থ্যাংক ইউ। কাঁচামাল, ক্যান্সার, আই লেন্স, কিডনি ডায়ালাইসিসের সকল অনেকগুলি খরচ এগুলি কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতকে উন্নত করার জন্য। মাননীয় স্পিকার, আমি সকল সংসদ সদস্যদের বলতে চাই, কেন বুঝেন না অনেকে এই বাজেটটা সম্বন্ধে, একটা জিনিস দেখেন, প্রাইমারি ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, একটা সন্তান একটা গাছ, এই জলবায়ুর দূষণ থেকে মুক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলের প্রত্যেকটা শিশু তার আঙ্গিয়ে নেয় বা উঠানে একটি চারা গাছ লাগিয়ে এটাকে ভবিষ্যৎ পরিবেশের জন্য উন্নত করবে। মাননীয় স্পিকার, আপনি আমাকে অনুরোধ করেছেন স্বাস্থ্যখাতে, হ্যাঁ আমি স্বাস্থ্যখাতে, মাননীয় স্পিকার আমি সিএলএম না অনেক মাননীয় সংসদ সদস্য আজ দিন নিয়ে কথা বলেছেন, বলেছেন 200-250 তারা ডায়ালিসিস করে, ট্রু, ওনারা বলেছেন মাথা ব্যথায় কি মাথা কেটে ফেলা যায়, নো কাটা যায় না, তবে যারা মাথা কাটে তাদেরকে বিচারে আওতায় আওতায় আনতে হবে, নাকি অস্বীকার করবেন, করতে পারেন না, আনতে হবে। ওনারা কোভিড টাইমে ইউনাইটেড হসপিটালের আগুন লেগে 6 জন মারা গিয়েছে, তখন তো ইউনাইটেডের লাইসেন্স সরকার বন্ধ করেনি, এটা বলেছেন, বার্ন ইউনিটের আগুনের কথা বলেছেন, আই ডু অ্যাগ্রি, বাট দ্য ডিফারেন্স উইথ দ্য অকারেন্সেস অফ আদিন ইজ দ্যাট ইউনাইটেড হসপিটাল অকারেন্স অ্যান্ড দ্য বার্ন ইউনিট অকারেন্স ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট অফ ইলেকট্রিসিটি। বাট আজ দিনের যে ঘটনা ঘটেছে আপনারা কেউ জাননি, আজকে সংসদে কথা বলেন আপনারা, ছয়টা শিশু যখন চায় হাত পা বাইরে যখন বিছানায় কাঁদতেছিল মাননীয় স্পিকার বাঁচার জন্য, সে হাইপার ক্যাপনিয়ায় এসি বন্ধ করে দিয়েছে, ঘরে জানালা নেই, কাছে বন্ধ, কোনো অক্সিজেন নেই, 16-17 জন মানুষ মায়েরা কাঁদতেছে, ছুটাছুটি করতেছে, একজন ডাক্তার আস
1: এই দুই মিনিট বাড়িয়ে দেন প্লিজ, টু মিনিটস
2: মাননীয় স্পিকার, একটা মিনিট, দুই মিনিট আছে নেই মাননীয় স্পিকার, সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। ঈদ উল আজহার দিন আমি গিয়েছি, পরের দিন আমি দুজন ডাক্তারের সাথে কথা বলেছি, দে এগ্রিড যে এটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? ওয়ান্ট টু ব্রিং অল দ্য হসপিটালস আন্ডার ডিসিপ্লিন। সবার আগে বাংলাদেশ, সবার আগে এই দেশের 18 কোটি মানুষ, সেই মানুষের স্বাস্থ্য, সেই মানুষের মূল্যবোধ আমাদের দেখতে হবে। সেই বাচ্চাগুলি মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি, ওরা আমার কাছে এসেছে মাননীয় স্পিকার। আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছেন 71 সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী, আই মাস্ট লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য হেলথ অফ মাই পিপল। আমার বাচ্চাগুলি মরে যাবে বিনা চিকিৎসায়, দ্যাট ক্যান্ট বি। আই ওয়েন দেয়ার, আই হার্ড দ্য ডক্টর্স, আই মেট দ্য মাদার্স অফ দ্যাট ফ্যামিলি। আমরা ডিসিপ্লিনের জন্য সেইখানে হসপিটালের পারমিশন নিয়েছি, সেই হসপিটালের সহায়তার মধ্যে একটা বেকারি কারখানা করেছে মাননীয় স্পিকার, গন্ধে ঢুকা যায় না। আর এমন বেকারি, এমন স্তূপ প্লাস্টিক বর্জ্যের, একটা আগুন লাগলে একটা রুগী, একটা অভিভাবক, একটা অ্যাটেন্ডেন্ট বাঁচতে পারবে না। এই কাজগুলি করেছে মালিক, একটা দিন দেখতে যায় নাই। মালিকের অবহেলার কারণে, ওনার এক গোয়েমির কারণে সেই পরিচালনা পর্ষদ চেঞ্জ করে ওনার স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে। তারপর আপনারা বলবেন ওরা ঠিক, আমরা ঠিক না, মাথা তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা দেখতেছি, সরকার দেখবে, কিন্তু এটা নিয়ে আপনারা দলীয়করণ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য।

0: আলোচনায় অংশগ্রহণ করবেন। মাননীয় সদস্য দয়া করে একটু বসেন। জি বসেন, আমরা আসব, একটু মাননীয় মন্ত্রীকে শুনে নেই, বসেন দয়া করে। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী লালমনিরহাট 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আসাদুল হাবিব দুলু। জনাব আসাদুল হাবিব দুলু, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি যখন মালয়েশিয়া শেষে চায়নায় গেলেন, তখন আমার তিস্তা পরের 2 কোটি মানুষ অধীর আগ্রে অপেক্ষা করছিল যে আমাদের তিস্তার ভবিষ্যৎ কী হবে। সবাই দেখি টেলিভিশনের সামনে জটলা বেঁধে বসে আছে, আমি ওই সময় এলাকায় ছিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুধু বাংলাদেশের নদী ব্যবস্থাপনাই নয়, অনেকগুলো বিষয় অগ্রগতি হয়েছে, সে বিষয়ে আমি বলবো না। আমি যেখানে আন্দোলন করেছিলাম এই তিস্তার পানির জন্য, তিস্তা পাড়ে 2 কোটি মানুষকে আমি জাগিয়ে তুলেছিলাম, জাগোবাহে তিস্তা বাঁচাই। চায়না এমন একটি দেশ যে দেশ এই নদী শাসনের জন্য, নদী ব্যবস্থাপনার জন্য সবচেয়ে অভিজ্ঞ। ওনারা আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে এই সমীক্ষা ওনারা করবেন। আমার পাশেই পানি সম্পদ মন্ত্রী মহোদয় বসে আছেন, চায়না থেকে ফিরে ওনাকে জিজ্ঞাসা করেছি, উনিও এ কথা আমাকে জানিয়েছেন। সেজন্য আমি ওনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের তিস্তা পাড়ের ভাগ্যাহত মানুষ 2 কোটি মানুষ ছন্ন ছাড়া, যারা আজকে নদীর কারণে ভূমিহীন হয়েছে, বসত বাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে, তাদের যে উনি আশার আলো দেখিয়েছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে, রংপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাজেট একটি সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড, এটার পক্ষে বিপক্ষে মত থাকবে, এটি স্বাভাবিক। কারণ সব জিনিস প্রত্যেকটি মানুষকে ভালো লাগে না, কারো রাত ভালো লাগে, কারো দিন ভালো লাগে, কারো সূর্য ভালো লাগে, কারো হয়তো মেঘ ভালো লাগে। তা আমাদের বিরোধী দলের সদস্যরা অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনাও দিয়েছেন, অনেক সুন্দর আলোচনাও করেছেন, এজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের মজ্জাগত কিছু স্লোগান রয়েছে যেটা দীর্ঘদিন ধরে আমরা লালন করে থাকি, মানি না, মানব না, গণবিরোধী বাজেট, গরিব মারার বাজেট। তা আমরা তো একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলের সহযোগিতায়। সুতরাং ওই ধরনের পুরনো বক্তব্যগুলো এখনও যেন কোনো কোনো জায়গায় আমরা বলে ফেলি, গরিব মারার বাজেট। গরিব মারল কেমনে? প্রথমেই তো উনি ফ্যামিলি কার্ড দিলেন, কাদেরকে দিলেন? বড় লোকদের দিলেন, দিলেন একদম অসহায় হতদরিদ্র মাদের কাছে। কেন মাদেরকে দিলেন? ওই মারা সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, অসহায়। কাদেরকে কার্ড দিলেন? কৃষকদের কার্ড দিলেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের জীবন, কৃষি বাংলাদেশ। সুতরাং যারা কৃষি কাজে জড়িত থাকেন, তারা যে কত কষ্টে থাকেন, তাদেরকে উনি দিলেন। উনি সম্মানী ভাতা দিলেন কাদেরকে? মসজিদের ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের। আপনারা জানেন মসজিদের ইমামতি করে, আমরা ঠিকমতো তাদের সম্মানও দিতে পারি না, ওই জায়গায় উনি অ্যাড্রেস করেছেন। উনি খাল কাটার উদ্বোধন করলেন, খাল কাটলাম। খাল কার কাজে লাগবে? গরিব কৃষকের কাজে লাগবে। কি কাজে লাগবে? বর্ষাকালে পানি নিষ্কাশন হবে, আর শুকনা মৌসুমে পানি সরবরাহ হবে, গাছ রোপণ করা হবে, সবুজে বাংলাদেশ ভরে উঠবে। এর বাইরে তো স্বাস্থ্যমন্ত্রী বললেন যারা ডায়ালিসিস, কিডনি, নানান অসুখে আক্রান্ত হয়, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার কথা বলেছেন। সুতরাং সবসময় যে গতানুগতিক কথা বলা হয় যে গরিব মাজার বাজেট, গণবিরোধী বাজেট, এগুলোর থেকে আমাদেরকে সরে আসতে হবে। এখন আমি অন্য একটা বিষয় বলতে চাই। প্রত্যেকটি সংসদ সদস্য আমরা একটা বিষয়ে মারাত্মকভাবে দুশ্চিন্তাগ্রস্ত, সেটি হলো মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং যৌতুক। আমরা সবাই দাবি করি আমার হাসপাতাল বড় করে দিন, আমাদের স্কুল পাঁচতলা বানিয়ে দেন, রাস্তা পাকা করে দেন, এটি দরকার রয়েছে, অবশ্যই হবে। কিন্তু আমরা কি আশেপাশে চিত্র তুলে দেখে খুঁজে দেখেছি যে বাংলাদেশে বর্তমান এই সামাজিক অপরাধগুলোকে কীভাবে আমাদের সমাজকে কুড়ে কুড়ে ধ্বংস করে দিচ্ছে? সুতরাং আমার মনে হয় একটা সম্মিলিত আমাদের সামাজিক আন্দোলন করা খুবই জরুরি হয়ে দেখা দিয়েছে। এখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন সংশোধনের প্রস্তাব তুলেছেন, সেটি হচ্ছে কি যে আমাদের মাদকের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আইনের শাস্তির বিধান বাড়াতে হবে। আপনারা জানেন যে ধর্ষকদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড থাকা অবস্থায় বাংলাদেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে? হয়নি। রামিশার মতো শিশু, নন্দিনের মতো বাচ্চারা আজকে ধর্ষিত হচ্ছে, কেন? আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অবক্ষয় একদম ধ্বংসের নিম্ন স্তরে চলে গিয়েছে। আমি মনে করি আইনের পাশাপাশি যদি আমরা একটা সামাজিক আন্দোলন তৈরি করতে না পারি, তাহলে কোনো অবস্থাতেই আমরা এই সমাজকে সঠিক জায়গায় আনতে পারবো না। সে কারণে আমি আমার জেলায় আগামী 4 তারিখ, এটি এক সময় আমার আন্দোলন ছিল আলোকিত লালমনিহাট, 5টি সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলায় আন্দোলনটা আমরা করে থাকি। মাননীয় মহাসচিব, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আগামী 4 তারিখ এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে আমার জেলায় যাবে। আমি আশা করি সকল সংসদ সদস্য বৃন্দরা আমরা যদি এই সামাজিক আন্দোলনে সময় দেই, তাহলে হবে কি একটা বিপ্লব হবে, একটা পরিবর্তন হবে। আর আমরা যদি শুধু আইন করে মানুষকে সংশোধন করার চেষ্টা করি, অতীতের ইতিহাসে সেটা বলে না যে আইন মানুষ কোনো দিনকে সংশোধন করতে পারে, কারণ ওই সরিষার মধ্যে ভূত থাকে, এটা আমরা সবাই জানি। আমি ওই ব্যাপারে কথা বলতে চাই না। আর একটি কথা বলি, আমি একজন শহীদের সন্তান, মহান স্বাধীনতা যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছে। এখানে জুলাই যোদ্ধাদের সম্মানী দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, তাদের গেজেট করা হয়েছে, খুবই ভালো। কিন্তু দেশ অর্জনে যারা শহীদ হয়ে গেল তাদের তালিকা কোথায়? তাদের তালিকা কোথায়? তাদের কি গেজেট রয়েছে? রয়নি। আরেকটি বিষয় আমাকে কষ্ট দেয়, সেদিন এক মা আমার কাছে এসেছে, বলেছে এই 17 বছর লড়াইতে আমার ছেলে মিছিল করা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়ে গেল। জুলাই যোদ্ধা, তাদের তালিকা আপনারা করলেন, কিন্তু 17 বছরে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? তাদের আত্মত্যাগের মূল্য যদি আমরা দিতে না পারি, কবরে গিয়ে আমাদের জন্য তারা সঠিক দোয়া করবে না। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যারা দীর্ঘ 17 বছর সংগ্রাম আন্দোলন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে গেজেটভুক্ত করা হোক। আমরা একটি বৈষম্য করবো তা হবে না। স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক আত্মহতি দিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেল, তাদের কোনো গেজেট নাই, তাদের কোনো আলোচনা নাই, তাদের নাম কোনো ইতিহাসে লেখা হয় না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা আত্মহতি দিয়েছে, একটি দেশের জন্য, আর জুলাইতে হয়েছে একটি গণতান্ত্রিক আন্দোলন, দুটাকে তো একভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা সেটাকেও সম্মান করি, কারণ ওই জুলাই আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। আমি আশা করি এই বৈষম্যগুলো, এই অসঙ্গতিগুলো আমাদেরকে দূর করতে হবে, তাহলে একটি সঠিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। আজকে আমরা মনে করি আমরা এই সংসদ একটি নতুন ধারায় সূচিত হয়েছে। আগের সংসদে আমরা দেখতাম কথায় কথায় বয়কট, আজকে বিরোধী দলের নেতারা হয়তো বয়কট করেন না, আলোচনা করেন, আলোচনা আমরা শুনব। আপনারা বাজেটের উপরে সুন্দর প্রস্তাব দিবেন, অবশ্যই মাননীয় আমাদের অর্থমন্ত্রী সেটি গ্রহণ করবেন, পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু আমরা যা এখানে আলোচনা করব, সেটি যাতে আমরা সবাই, দুই পক্ষ, আমাদের সাম্যের সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আলোচনাগুলো করব। এখানে বিরোধী দলের নেতা সবসময় উপস্থিত থাকেন, মাননীয় বিরোধী আমাদের সংসদ নেতাও সবসময় উপস্থিত থাকেন, অতীতের কোনো সংসদে আমরা এটা দেখি নাই। সুতরাং এটা আর একটা নতুন ধারা সূচনা হয়েছে সংসদে, সেটাকেও আমরা স্বাগত জানাই। এই ধারাটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা মনে করি একটি নতুন বাংলাদেশ গঠন করতে গেলে বিরোধী মতকেও যেমন আমরা প্রাধান্য দিব, কিন্তু কোনো মতটাকে যদি আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করি, সেখানেই সংকটটা তৈরি হয়। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসতে চাই। আমরা বাংলাদেশের জন্য এত লড়াই সংগ্রাম 17 বছর আমরা রাজপথে কষ্ট করেছি। এখন কোনো কোনো ক্ষেত্রে যদি কাউকে আমরা অপমানিত করার চেষ্টা করি সেটাই কষ্ট লাগে। জুলাই অভ্যুত্থানের পরে কিছু কিছু স্লোগান এত অশ্রব্য অশ্লীল যেটা শুনলে কানে হাত পাততে হয়, কিন্তু একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গঠনের জন্য নতুন নতুন ভাষার আবির্ভাব হওয়া উচিত ছিল। 71-এ যেমন হয়েছে, 90-তে যেমন হয়েছে, 52-এ যেমন।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আমরা এই যে দুইজন দাঁড়ালেন, আপনি একটু বসেন দয়া করে, ঢাকা 12 আপনি বসেন, ঢাকা 12 বসেন, আমি রাজশাহী 1 কে একটু অ্যাড্রেস করি প্লিজ। জি জি জি বসেন। মাননীয় সদস্য, আপনার স্লিপটা আমি পড়েছি, ব্যক্তিগত কৈফিয়ত, আপনার নাম নিয়ে উনি কিছু বলেননি, হয়তোবা একটা প্রতীক নিয়ে বলেছেন, তো আপনার দলের বক্তা যিনি আবার পরে বক্তব্য দিবেন, আই থিঙ্ক মাননীয় সদস্য এটিএম আজহারুল ইসলাম, উনি এই বিষয়টা উত্থাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আলোচনা অংশগ্রহণ করবেন চাঁদপুর 1 আসন থেকে নির্বাচিত, একটু বসেন, আমরা একটু আগায়, আমাদের সময় তো নেই। মাননীয় সদস্য, রাজশাহী 1 আপনি দয়া করে বসেন, আপনি বসেন দয়া করে। আচ্ছা, আমি আমি আপনার কাছে আসবো, একটু বসেন, এই একটু স্লিপটা নিয়ে যান। কি জিনিস, আলোচনা অংশগ্রহণ করবেন চাঁদপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় মন্ত্রী জনাব আ ন ম এহসানুল হক মিলন। জনাব এহসানুল হক মিলন, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে এখানে দুটি কথা বলার সুযোগ এসেছে। আমি সেই ভাগ্যবান যিনি দেশমাতা বেগম খালেদা জিয়ার সাথে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ এসেছিল। আমি আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও আমি ফজলকালে ভিপি ছিলাম, সেই সময় ওনার সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কাজ দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, নেলসন ম্যান্ডেলা বলেছিল, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স হুইচ ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। আমরা এটা জানি, আমরা এটাও জানি আফ্রিকার সেই বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে, টু ডেস্ট্রয় এ নেশন ডাজ নট রিকোয়ার এনি অ্যাটম বোম অর লং ব্লাস্টিং মিসাইল, অনলি ইউ ক্যান লোয়ার ডাউন দ্য এডুকেশন অর ব্রিং চিটিং ইন দ্য এক্সামিনেশন দ্যাট ক্যান ডেস্ট্রয় দ্য এডুকেশন ইন দ্য কান্ট্রি। সো আমরা এটাও জানি, আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন। আজকে এই মন্ত্রণালয় এই সংসদে আসার পূর্বেই একটি টেক্সট পেলাম ওনার অফিস থেকে, সেখানে লেখা রয়েছে বান্দরবনের দুর্গম ধানচির তিন্দু এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এক ব্যতিক্রমধর্মী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এক প্রধান শিক্ষক যার নাম বাং খিয়াং মিল্যাং। 2020 সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে 56 জন শিক্ষার্থী থাকলেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ার কারণে রীতিমতো বেতন দিতে পারছে না শিক্ষক এবং কর্মচারীদের। এই সংকট মোকাবেলার জন্য সেই প্রধান শিক্ষক তিনি ইঞ্জিন চালিত একটি নৌকা চালান ধানচি তিন্দু ও রোমাক্রি নদীপথে পর্যটক যাত্রীদের আহরণ করিয়ে সেখান থেকে আয় হয়েছিল তার মাত্র 40,000 টাকা, সেখান থেকে তিনি খরচ করেছেন 30,000 টাকা। এই দুর্গম স্কুলটি টিকিয়ে রাখার জন্য আবেদন জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট এবার সর্বোচ্চ বাজেট তিনি দিয়েছেন, যা বাজেটের GDP 2%, যা আমরা ইতিপূর্বে কখনো পাইনি। স্মরণ রয়েছে বিগত সরকারের সময় 1.39% পেয়েছিল, তার মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি, ICT মন্ত্রণালয় এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য সেই বাজেট থেকে টাকা দেওয়া হয়েছিল। আমরা পেয়েছি 1,36,000 কোটি টাকা, সেই টাকা থেকে আমরা অবশ্য কিছু কিছু টাকা, প্রায় 13,000 টাকা বিভিন্ন মন্ত্রণালয়ের শিক্ষার খাতে দিয়ে থাকি। আমরা এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে 107.24 কোটি টাকা দিয়ে থাকি। আশা করি সেখান থেকে তারা এই টাকাটি খরচ করত, কিন্তু করেনি। দৃষ্টি পড়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি এমন একজন প্রধানমন্ত্রী, তিনি সবসময় শিক্ষাকে নিয়ে চিন্তা করেন এবং সেই জন্য শিক্ষায় আমরা সবচেয়ে বেশি বাজেট পেয়েছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আপনারা জানতে পেয়েছেন যে শিক্ষায় ব্যাপক পরিকল্পনা চলছে। এই শিক্ষা, আমি বাজেটের বিভিন্ন অংশ যদি বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে, কিন্তু আমি এটাও জানি প্রত্যেকের প্রিয় বিষয় শিক্ষা, আশা করি কেউ অবজেকশন দিবেন না। দেখুন, ওয়ান টিচার ওয়ান ট্যাপ, এই একটি নতুন অভিনব অধ্যায় শিক্ষা মন্ত্রণালয় দিতে যাচ্ছে। সেই ট্যাবের মাধ্যমে দিয়ে আমরা 25,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করব। সেই ক্লাসরুমে আমরা টিচাররা এই ট্যাবের মধ্য দিয়ে তারা ক্লাস লেসন হতে শুরু করে তাদের ছাত্রছাত্রীদের সকল বিষয়ে অবগত থাকবে এবং আমরা সেই ব্যবস্থাটি করতে যাচ্ছি। লার্নিং উইথ হ্যাপিনেস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একটি বিশেষ বিষয়। আমরা দেখেছি শিক্ষার্থীরা শুধু বই খাতা নিয়ে জিপি এ পাস পাওয়ার সেই সোনার হরিণের পিছনে ছুটে বেড়ায়। আমরা সেখান থেকে তাদেরকে লার্নিং উইথ হ্যাপিনেস একটি প্রকল্প আমরা নিয়েছি, যেখানে আমরা 30,000 শিক্ষককে তার আওতায় শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। মাধ্যমিক উচ্চ শিক্ষা পর্যায়ে আমরা এনাদার 20,000 মাল্টিমিডিয়া ক্লাসরুমের ধারাবাহিকভাবে স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের সেই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ম্যাপিংয়ের মাধ্যমে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 15,000 শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে একটি ইউনিক এডুকেশন আইডি চালু করার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে উন্নত বিশ্বে যেইভাবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার রয়েছে, জন্মের পর থেকে নিবন্ধন হয়, এই নিবন্ধনটি যদি করা হতো তাহলে 18 বছর উপরে যারা ভোটার আইডি এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে ন্যাশনাল আইডি ব্যবহার করে সেটি যদি জন্ম থেকেই শুরু হতো তাহলে আমাদের স্কুল সিস্টেমে এই নতুন আইডিটি চালু করার কোনো প্রয়োজন হতো না। তিনি পরিকল্পনা নিয়েছেন ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষার্থীকে একটি করে গাছ বছরে লাগাতে হবে। এই পরিকল্পনা হাতে নিয়ে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। আগামীকাল বিকেল 2টার সময় চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে এই স্টার্ট আপ ইনোভেশন শোকেসের উপরে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটিতে আমি আপনার মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা সেখানে গেলেই দেখতে পাবেন যে আমাদের দেশের এই শিক্ষার্থীদের কী ধরনের উদ্ভাবনা শক্তি রয়েছে সেই বিষয়টি। অলিম্পিয়াড, বিতর্ক, স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং আগামী বছর থেকে সারা দেশে 24,000 করে বিএনসিসি তৈরি করার প্রস্তুতিও আমরা নিচ্ছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন যে সেই ধানচির সেই স্কুলটিকে, ধানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজকের মহান সংসদে তিনি এই স্লিপটি আমার কাছে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া প্রাথমিক স্তরে শিক্ষার বিনিময়ে খাদ্যের কর্মসূচি করেছিলেন, পরবর্তীতে টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি করেছিলেন, তিনি মাধ্যমিক স্তরে উপবৃত্তি করেছিলেন এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং আবারও বলেছিলেন যদি আমরা আবার দায়িত্ব পাই তাহলে স্নাতক পর্যন্ত আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। এই ঘোষণাটি ইতিমধ্যেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটিও ঘোষণা দিয়েছেন। উচ্চতর শিক্ষার জন্য এই যে তিনি ঘুরে আসলেন, চীন সফর করে আসলেন, আপনারা জানেন সেখানে গিয়েও তিনি শিক্ষার উপরে আমিও সাইন করেছেন এবং সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তিনি টিবেটে। আমরা জানি আশরাফুল মুখলকাত সৃষ্টির সেরা জীব আমরা, বাংলাদেশ মানব সম্পদে ভরপুর। এই মানব সম্পদকে কর্মদক্ষ জাতি হিসেবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য, সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তিনি আজকে কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং একটি এমইউ স্বাক্ষর করে তিনি এসেছেন চীন থেকে। মাননীয় স্পিকার, তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন প্রাথমিক শিক্ষাকে। তিনি জানেন একটি প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করতে হবে, সেই জন্য তিনি বিনামূল্যে বই হতে শুরু করে ক্লাস ফোরে তাদেরকে এই স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, ইথিক্স, মরালস, স্পোর্টস কালচার সব কিছুকে তিনি গুরুত্ব দিয়েছেন। এমনকি ক্লাস সিক্স থেকে তিনি টিবেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের উপ আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি একদিন বলছিলেন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন দেখতাম বাচ্চারা কী সুন্দর ড্রেস পরে তারা স্কুলে আসে যায়। তিনি সেই স্বপ্ন থেকে, সেই ভাবনা থেকে আজকে সারা বাংলাদেশের প্রাথমিক স্কুলের সকল শিক্ষার্থীদের জুতো, মোজো, শার্ট, প্যান্ট, স্কুল ড্রেসের এবং কি কাঁধে তাদের জন্য ব্যাগ থাকে সেই ব্যবস্থা করেছেন। তিনি শিশুদের স্বাস্থ্যের এই দুর্বলতা দেখে তিনি মিড ডে মিলের ব্যবস্থা করছেন। ইনশাল্লাহ আগামী ফিজিক্যাল ইয়ারে আমরা সারা বাংলাদেশে এই ব্যবস্থাটি আমরা করতে পারব। মাননীয় স্পিকার, ও সময় তো শেষ, আর কি বল, কারিগরি মাদ্রাসা এডুকেশন, এই তো মে মাস জুন মাস দুই মাসের মাদ্রাসার শিক্ষকরা বেতন পায়নি মাননীয় স্পিকার। বিগত সরকার এনটিআরসি থেকে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দিয়েছিল মাদ্রাসায়। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে আমরা মাদ্রাসার বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট ছিল, শিক্ষকদের জন্য অবসর ভাতা ছিল। 2022 সাল থেকে যেই শিক্ষকরা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের কেউ আজ অবধি কোনো অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট পাচ্ছে না। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি 2,000 কোটি।
0: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরী, আপনার সময় 8 মিনিট, ধন্যবাদ।
3: সবাইকে মাননীয় স্পিকার 10 মিনিট দিলেন, আমাকে 8 মিনিট। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার ঘোষক আমাদের সাবেক প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। একটি যুদ্ধবিস্ত দেশকে স্বল্প সময়ে ঘুরে দাঁড়া করানোর প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে সাহসী উদ্যোগ তিনি নিয়েছিলেন তা বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রে মানুষের ভোটাধিকার এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। তিনি আমার উপর আস্থা রেখে দলীয় মনোনয়ন দিয়েছেন। তার আস্থা ও জনগণের সমর্থনের কারণেই আজ আমি এই মহান জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার মানুষের কথা বলার সুযোগ পেয়েছি। আমি এই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল অর্থমন্ত্রী আমাদের প্রিয় সিলেটের কৃতিসন্তান মরহুম এম সাইফুর রহমানকে। তিনি টানা 12 বার জাতীয় বাজেট উপস্থাপন করে একটি অনন্য রেকর্ড গড়েছিলেন। তার দক্ষতা, সততা ও দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করেছিল। আমরা সিলেটবাসী তার অবদানে গর্বিত। এই মহান সংসদে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়ে তাদের কল্যাণে কাজ করার জন্য। এবার মাননীয় স্পিকার, এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। দেশবাসীর কল্যাণে একটি বৃহৎ আকারে এই বাজেট দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যিনি বর্তমান বৈষয়িক জাতীয় বাস্তবতা বিবেচনায় একটি বড় সাহসী ও জনকল্যাণমুখী বাজেট এই সংসদে উপস্থাপন করেছেন। এবারের বাজেটের মোট আকার 9,38,000 কোটি টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা এবং উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে 3,00,000 কোটি টাকা। আগামী অর্থ বছর 6.5% প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটের মূল প্রতিপাদ্য গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, এই সরকারের উন্নয়ন দর্শনের প্রতিফলন। এটি শুধু একটি বড় বাজেট নয়, বরং উন্নত বাংলাদেশ গড়ার একটি বড় অঙ্গীকার। মাননীয় স্পিকার, একটি বিষয়ে আমরা সবাই জানি, বাজেট আকার যতই বড়ই হোক, এর প্রকৃত সাফল্য নির্ভর করে বাস্তবায়নের উপর। আমি বিশ্বাস করি এই বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনমান আরও উন্নত হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ বাড়বে এবং দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে যাবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন, একজন শ্রমিক মর্যাদার সঙ্গে জীবনযাপন করবেন, একজন শিক্ষার্থী মানসম্মত শিক্ষা পাবেন, একজন অসুস্থ মানুষ সহজে চিকিৎসা পাবেন এবং একজন তরুণ নিজের দেশে কিংবা বিদেশে দক্ষতার ভিত্তিতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবেন। মাননীয় স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতায় শুধু সম্পদের নয়, দক্ষ মানুষেরও। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ আমাদের মানুষ, তাই মানুষের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসে নিরাপদ কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এখন সময়ের দাবি। এই বাজেটে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামো উন্নয়নের উপর যে গুরুত্ব দেওয়া হয়েছে তা দেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, গত অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা 30 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বর্তমান বিশ্বের 170টির বেশি দেশে বাংলাদেশি কর্মীরা কর্মরত হয়েছেন। তাদের এই অবদান জাতি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আমাদের লক্ষ্য শুধু বিদেশে মানুষ পাঠানো নয়, দক্ষ মানুষ পাঠানো, কারণ দক্ষ কর্মীর সম্মানও বেশি, আয়ও বেশি। তাই কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে বলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছিলেন তারই প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি কাজ শুরু করেছি। একই সঙ্গে যারা বিদেশ থেকে দেশে ফিরে আসছেন তাদের নতুনভাবে কাজ শুরু করার সুযোগ তৈরি করতে হবে, তাদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য প্রায় 880 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনা অনুসারের মাধ্যমে নতুন শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং প্রবাসীদের কল্যাণে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, দেশের শ্রমিকরাই শিল্প অর্থনীতির চালিকা শক্তি। একটি কারখানা, একটি নির্মাণ প্রকল্প কিংবা একটি কৃষি খামার, সবখানেই শ্রমিকের ঘাম মিশে আছে। তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এবারের বাজেটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য প্রায় 467 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে শ্রমিকরা নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও কর্মপরিবেশ উন্নয়নের আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। আমি বিশ্বাস করি এই বাজেট শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এবার আমি আমার প্রিয় সিলেট বিভাগের কথা বলতে চাই। সিলেটে শুধু একটি বিভাগ নয়, এটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক গ্যাস, চা শিল্প, পর্যটন, প্রবাসী আয়ের সঙ্গে সিলেটের গভীর সম্পর্ক রয়েছে। সিলেটের মানুষ পৃথিবীর নানা দেশে বসবাস করেন। তাদের পাঠানো অর্থ শুধু সিলেটে নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে আমি মনে করি সিলেটের সম্ভাবনাময় তুলনায় আরও বেশি বিনিয়োগ প্রয়োজন, পর্যটন খাতে আরও বরাদ্দ প্রয়োজন। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল, হাকালুকির হাওর, টাঙ্গুয়ার হাওর এসব শুধু সিলেটের নয়, বাংলাদেশের সম্পদ। পরিকল্পিত উন্নয়ন হলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
0: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম। জনাব এটিএম আজহারুল ইসলাম, আপনার সময় 25 মিনিট। ধন্যবাদ আপনাকে।
4: জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى ال اصحاب اجمعين। মাননীয় স্পিকার, প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আজকে এই মহান জাতীয় সংসদে এসে আপনাদের সামনে বাজেটের কিছু কথা বলার জন্য সুযোগ দান করেছেন। আমি শুকরিয়া আদায় করি জুলাইয়ের গণ আন্দোলনের গণ বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন সূচিত হয়েছে সেই পরিবর্তনের সুযোগে আমি শুধু না, আমাদের এই জাতীয় সংসদের বেশিরভাগই আজকে জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত ফেসিস্ট সরকারের 17 বছরে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, জেলে এবং জেলের বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং বিগত 17 বছরই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে বর্তমান সরকারকে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের হাত ধরে আমি আমার দলের কাজ শুরু করি, আমার সেই দলের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামালুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লা, জনাব মীর কাসেম আলী, যাদের অন্যায়ভাবে মিথ্যা অসত্য মামলা সাজিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে, যারা কাণ্ডের সঙ্গে জড়িত। আজকে আপনাদের সামনে আমি দাবি জানাতে চাই যারা যেভাবে যতজন জড়িত আছেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হোক, তাহলে আইনের শাসন কায়েম হবে। আজ মাননীয় স্পিকার, শুধু জামাত ইসলামের এই 5 জনকেই নাটক সাজিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়নি, আমাদের আরও 6 জন আমাদের দলের কেন্দ্রীয় নেতাকে বিনা চিকিৎসায় তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আমরা সবাই চিনি, তার মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুবাশ্বিরে কোরআন হযরত মাওলানা দেলার হোসেন সাইদি সাহেবও ছিলেন। এভাবেই একটি দলের শীর্ষ 11 জন নেতাকে হত্যা করার ইতিহাস আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আছে। সবচেয়ে জড় জুলুমের শিকার আজকে আমরা, কিন্তু আরও কষ্ট লাগে এই বাজেট শেষনেই যখন আমাদেরকে এমনভাবে আক্রমণ করা হয় মনে হয় যে আমি এখন আমরাই শাসনের মধ্যেই সীমাবদ্ধ আছি, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আমাদের এই দেশ সবার দেশ, সবাই এই দেশকে আমরা ভালোবাসি। দল দল তার নিজস্ব মতবাদ চিন্তাধারা থাকতে পারে, আমি বিশ্বাস করি কোনো দলই দেশের জনগণের কল্যাণ অকল্যাণ চায় না, আমরা সবাই দেশের জনগণের কল্যাণ চাই। যে বাজেট উপস্থাপন করা হয়েছে জনগণের কল্যাণের জন্য উপস্থান করা হয়েছে, কিন্তু সেই কল্যাণের জন্য উপস্থাপিত বাজেট জনগণের কল্যাণ করবে কি না করবে না সেটা এখনই বলা যাবে না। কেবল বাজেট আমাদের সামনে পেশ করা হলো, এর বাস্তবায়নের মাধ্যমে জনগণ জানতে পারবে বাজেট ভালো কি মন্দ। আমরা বক্তৃতার সুন্দর কথা মালার মাধ্যমে যতই কথা সুন্দর বলি না কেন, সুন্দরভাবে বাজার বাস্তবায়নের মাধ্যমে যদি জনগণ সরাসরি উপকার পায় তার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমি অর্থনীতির ছাত্র না, তারপরেও বাজেট পেশ করার সময় যতটুকু অনুসরণ করতে পেরেছি, বুঝতে পেরেছি, তার আলোকে আমি কিছু কথা বলতে চাই। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, এর বিপরীতে মোট আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ফলে মোট বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 3.06%। এই বিশাল আকারে বাজেট বাস্তবায়নই হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আহরণ অনিশ্চয়তা, ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং উন্নয়ন ব্যয়ের সংকোচন বাজেট বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য থাকলেও মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণের চাপ এবং বৃহৎ রাজস্ব ঘাটতির মতো বাস্তবতার মুখোমুখি হতে হবে। মাননীয় স্পিকার, এবারের বাজেট বাস্তবায়নের পথে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে, আমি তা উল্লেখ করতে চাই। প্রথমত, বাজেটে মোট রাজস্ব বৈদেশিক অনুদান মিলিয়ে প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,01,150 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 47% বৃদ্ধি করে 6,29,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ বাস্তবতা হল 2024-25 অর্থবছরে এনবিআরের প্রকৃত আদায় ছিল মাত্র 3,89,529 টাকা। অর্থাৎ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর ধারাবাহিক ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, করজাল বা ট্যাক্স নেট ব্যাপকভাবে সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং ডিজিটাল কর প্রশাসনে মৌলিক সংস্কার ছাড়া এই উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। তৃতীয়ত, সবচেয়ে উদ্বেগ

6,05,740 কোটি টাকা, যা মোট বাজেটের একটি বড় অংশ। এর মধ্যে শুধু সুদ পরিশোধই ব্যয় হবে, সুদ পরিশোধে শুধু ব্যয় হবে 1,27,500 কোটি টাকা, যা পরিচালন ব্যয়ের প্রায় 21%। সুদ পরিশোধের এই রেকর্ড পরিমাণ দায় সরকারের আর্থিক সক্ষমতার ওপর গুরুত্ব চাপ সৃষ্টি করবে। এই পরিস্থিতি উত্তরণের জন্য সুদমুক্ত আর্থিক উপকরণ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, সুদ একটি বড় পাপ, ইতিমধ্যে শুনেছেন আপনারা। এই সুদের জর্জরিত আছে বাংলাদেশের জনগণ। বাঙালিভাগ মুসলিম দেশেই সুদ আমরা চলতে দিতে পারি না। এই সুদের গুরুত্বান্তিক অর্থনৈতিক ব্যবস্থা, সরকার সেই সুদভিত্তিক ঋণের পরিবর্তে যদি ইসলামী শরিয়া মোতাবেক রিটেইল সুকুক ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের বিকল্প বিবেচনা করতে পারে। সরকার আশা করছে এই বাজেটের মাধ্যমে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কিন্তু উন্নয়ন ব্যাংক সংকোচনের ফলে স্বল্প মেয়াদের চাপ কমলেও দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মাননীয় অর্থমন্ত্রী যদি খেয়াল রাখেন, এই সুকুক অর্থাৎ ইসলামী বন্ড বাংলাদেশ ইতিমধ্যে চালু হয়েছে। 2020 সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই সুকুক চালু করা হয়। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় 24,000 কোটি টাকার সুকুকের বন্ড জনগণের কাছে বিতরণ করা হয়েছে। যদি বাংলাদেশকে আমরা সুদ থেকে মুক্ত করতে চাই, 1 বছরে 2 বছরে পারব না, তবে যদি আমরা প্রচেষ্টা শুরু করি জনগণের টাকা নিয়ে জনগণের উপকার করে সুদমুক্ত যদি আমরা এই সুকুক বন্ড চালু করতে পারি, আমার মনে হয় ধীরে ধীরে বাংলাদেশ সুদমুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে, যেটা সবার জন্য কল্যাণকর হবে। মাননীয় স্পিকার, সরকার যদি বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে ব্যাপক ব্যাংক ব্যবস্থা থেকে 1,12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিতে পারে। এর ফলে সৃষ্ট ক্রাউডিং আউট ইফেক্টের কারণে বেসরকারি উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হতে পারেন, যা আমাদের বেসরকারি বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। অন্যদিকে একসময় বাংলাদেশে বৈদেশিক ঋণ ছিল কম সুদের এবং দীর্ঘমেয়াদী রিয়াতি সুবিধা সম্পূর্ণ, কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশ এলডিসি উত্তরণের পথে থাকায় বাণিজ্যিক শর্তে ঋণ গ্রহণের প্রবণতা বেড়েছে। ফলে বৈদেশিক ঋণের বোঝা বৃদ্ধি পেলে 1,55,850 কোটি টাকার ঋণ দায়ের একটি বড় অংশ সুদ পরিশোধেই ব্যয় হওয়ার ঝুঁকি তৈরি হবে। মাননীয় স্পিকার, বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার 6.50% নির্ধারণ করা হয়েছে, যেখানে বিগত বছর অর্জিত প্রবৃদ্ধির হার ছিল 3.49%। বর্তমান বাস্তবতার লক্ষ্যমাত্রা অর্জন করা প্রায় অসম্ভব। মাননীয় স্পিকার, এই প্রবৃদ্ধি অর্জনের জন্য অন্তত 3টি শর্ত পূরণ করা প্রয়োজন। 1, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। 2, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্রমবর্ধমান ব্যয় হ্রাস করা। 3, বৈদেশিক ভূ রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা দূর হওয়া। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই 3টি লক্ষ্য একযোগে অর্জন করা প্রায় অসম্ভব। মাননীয় স্পিকার, বাজেটে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সরকার উন্নয়ন ব্যয় কমালেও রাজস্ব আদায় উচ্চাভিলাষী লক্ষ্য এবং ব্যাংকিং খাতের উপর অতিরিক্ত নির্ভরতা বাজেটকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বর্তমান কাঠামোয় এই বাজেটে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা প্রায় অসম্ভব। এর পিছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এনবিআর এর রাজস্ব আহরণের সক্ষমতা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ এই প্রতিষ্ঠানটির আমূল সংস্কার প্রয়োজন। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় নিশ্চিত করতে হলে দুর্নীতি মূলোৎপাটনের কার্যকর ও বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সহনীয় পর্যায়ে রাখতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থাকে সিন্ডিকেট ও চাঁদাবাজ মুক্ত রাখতে হবে। তৃতীয়ত, ঋণ ব্যবস্থাপনায় কৌশলগত পরিবর্তন প্রয়োজন। ইনসলভেন্সি অ্যাক্টে উপযোগী সংস্কার আনতে হবে এবং এই ঋণ খেলাপিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে

0: দেশীয় বৈদেশিক অর্থায়ন ব্যবস্থায় মাদ্রাস অপারেন্টটি পরিবর্তন করতে হবে। সুদের বিকল্প হিসাবে অংশীদারিত্ব ভিত্তিক বিনিয়োগ অর্থায়ন ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। আর্থসামাজিক অবকাঠামো নির্মাণের জন্য রিটেলিয়ান সভরেন সুকুক প্রচারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমি যা বলতে চাই এখানে বাজেট উপর অনেক আলোচনা করা হয়েছে, আমি যা উল্লেখ করলাম তার মাধ্যমে আমি এতটুকু বোঝাতে চাই এই বাজেট অতি উচ্চাভিলাষী এবং ঋণ নির্ভর এবং বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতায় আক্রান্ত। অনেকে যারা এখানে সরকারি দলের এমপি আছেন তারা হয়তো আপত্তি তুলতে পারেন, ইতিমধ্যে আপত্তি তুলেছেন। আমার এই কথা অসত্য প্রমাণিত হোক, এক বছর বাজেট বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করার দায়িত্ব আপনাদের। যদি আপনারা প্রমাণ করতে পারেন এক বছর কর্মকাণ্ডের মাধ্যমে যে উচ্চাভিলাষী না, এটা নির্ভর না এবং বাস্তবায়নযোগ্য, আমরা আপনাদেরকে স্বাগত জানাব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ জামাত ইসলামী শুধু আওয়ামী লীগের দ্বারাই নির্যাতিত হয়নি, এই সংসদে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। আমরা বিরোধী খাতির বিরোধী করেছি, আমার জানা মতে আমার দলের সংসদের সদস্যরা এ জাতীয় কোনো কথা বলেননি। আপনাদের পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন কোথায় কোথায় বাজেটের দুর্বলতা আছে, যা ভালো করেছেন এ তো বলার প্রয়োজন নেই, ভালো বলার জন্য আপনারাই দায়িত্ব যথেষ্ট আছেন। আমরা চেষ্টা করেছি কোন কোন পয়েন্টে নজর দিলে বাজেটটা সুন্দর হবে, ভালো হবে এবং জনগণের কল্যাণে ব্যয় হন। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিগত 54 বছর দেখেছি যত সুন্দর কথা ফুলঝুরি হোক না কেন, যত বড় বাজেট হোক না কেন, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। আজকে বিগত 73 সরকার অর্থনৈতিক সরকার শ্বেতপত্র প্রকাশ করেছে, 17 বছরের 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাহলে কীভাবে বলবো বাংলাদেশটা গরিব? নিশ্চয়ই বাংলাদেশ গরিব নয়। এত টাকা পেল কোথায়? পাচার হয়েছে এত টাকা, দেশেই টাকা আরও অনেক কিছু আছে, তাই এই দেশটা গরিব না। এই দেশের সমস্যা কোথায়? সমস্যা দেশের 54 বছরে সৎ নেতৃত্বের, যারা সততার সাথে দুর্নীতি মুক্ত হয়ে দেশকে তার পরিচালনা না করার কারণেই দেশের সম্পদ লুটপাট হয়েছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। দল ক্ষমতায় এসেছে, দল নতুন দল ক্ষমতায় আসছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা কীভাবে বিশ্বাস করতে পারি আপনারা সেই পথে পা বাড়াবেন না? অতীত ইতিহাসকে আমাকে স্মরণ করে দেয় যে আমরা দেখেছি যে সরকারি আমলই হোক না কেন, পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সামনে যে দুর্নীতি চ্যাম্পিয়ন হতে পারবো না তা নিশ্চয়তা কে দেবে আমাদেরকে? তাই আমরা আপনাদের কথা শুনতে চাই না, ভাষার কথা মারা দিয়ে আপনাদের আকৃষ্ট করবেন না। কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনার দুর্নীতি মুক্ত হয়ে এ বাজেটটাকে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আমি মনে করি আজকে 348 জন এমপি একযোগে যদি আমরা শপথ বাক্য করি একটি টাকার দুর্নীতি আমরা করব না, তাই দুর্নীতি বাংলাদেশ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের সাধারণ অশিক্ষিত লোক দুর্নীতি করেন না, দুর্নীতি করে শিক্ষিত লোকেরাই, কেন তারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করে থাকেন। যে কেন শিক্ষিত লোকরা শিক্ষিত হওয়ার পর দুর্নীতি করেন, তার প্রধানত কারণ আমরা অনেক কিছুই করেছি, উন্নয়ন করেছি, কিন্তু মানুষের মানবজগতের উন্নয়নের জন্য, চারিত্রিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো আমূল পরিবর্তন করি নাই। শিক্ষামন্ত্রী অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু এই লোকগুলোকে ভালো করার জন্য, সৎ করার জন্য দিনই শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো দেশে কোনোভাবে সৎ লোক তৈরি করা সম্ভব হয় না। আইন দিয়ে লোক সৎ করা যায় না, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আইনের ফাঁক ফোকর দিয়ে অনেকে বেরিয়ে আসতে পারে, মামা খাও টাকার জোরে আইন নিজে কেনা যায়। আর এখানে যদি আমরা দিন শিক্ষা, নৈতিকতা শিক্ষার প্রশ্ন এখন থেকে না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ক্ষতির দিকে যাবে, যেটা আমাদেরকে তার কোনো সময় ক্ষমা করবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, উল্লেখ করে মাননীয় স্পিকার, উনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন, আমি অনুরোধ করব যেন বাংলাদেশের আগামী প্রজন্ম, আমাদের যে তরুণ যারা আজকে লেখাপড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তাদের অন্য অনেক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার দিকে আপনারা জোর দিন। ইনশাআল্লাহ বাংলাদেশ সম্ভাবনার দেশ, এই বাংলাদেশ সম্পদের দেশ, এই সম্পদ সম্ভাবনা আগামী প্রজন্ম নৈতিক ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় একটা সুন্দর আমাদের দেশ দুনিয়ার সামনে পেশ করতে পারবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে নতুনভাবে সাজিয়ার জন্য জুলাই যুদ্ধের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছি। কিন্তু আজকে আমরা চার মাসের মধ্যে যা দেখলাম কর্মকাণ্ডে, আমরা সবচেয়ে বৈষম্যের শিকার। আজকে বাংলাদেশ বিরোধী দলের যারা আমরা এমপি রয়েছি, সবচেয়ে বৈষম্যের শিকার। 1:10, 1:15 পর্যন্ত আমাদের ভারতীয় মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। কেন করা হচ্ছে? আমরা বলছি সবার আগে বাংলাদেশ, এ কথা অত্যন্ত সুন্দর স্লোগান, কিন্তু কর্মকাণ্ডে কী প্রমাণ হয়? সবার আগে বাংলাদেশ, তার আগে বিএনপি, তার আগে বিএনপির এমপিরা। তো আমরা কোথায়? এটা থাকলে দেশে ভারসাম্য থাকবে না, বৈষম্য দূর হবে না। মাননীয় স্পিকার, যে কোনো বাজেট সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিরতা দরকার, কিন্তু সরকারের কর্মকাণ্ডে মনে হয় না রাজনৈতিক স্থিরতা চায়। আজকে মর্নিং সর্দার ডে আমাদের বিরোধী নেতা বলেছেন, তা একটা ভুল ব্যাখ্যা দিয়ে বলেছেন। মর্নিং সর্দার বলতে বোঝাচ্ছে আপনার ফ্যামিলি কার, অমুক কার, তমুক কার। আরে ভাই, জন্ম তো হয়েছে আপনার পরে, আপনাদের আমাদের শপথ দিয়েছেন 12ই ফেব্রুয়ারি, ইয়া 17ই ফেব্রুয়ারি, তা জন্ম হলো তখন, তখনই তো আপনার শপথ একটা নেন নাই, যে শপথ জনগণের কাছে আপনার ওয়াদা করেছিলেন, মিটিং মিছিল আপনার বলেছেন, গণভোটের পক্ষে আপনারা প্রচারণা চালিয়েছেন যে আমরা আমরা ক্ষমতায় গেলে আমরা সংশোধন করবো, সংবিধান সংস্কার করব। কিন্তু আপনার এমপি হওয়ার শপথটা গ্রহণ করলেন, কিন্তু সংস্কারের সংবিধান সংস্কার শপথটা গ্রহণ করলেন না। তখন থেকেই তো আপনাদের সম্পর্কে জনগণের মধ্যে একটা ভুল সৃষ্টি হয়েছে। এবং এই জনগণের 70% জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে দাবি, যারা দেশকে পরিবর্তন করবে, নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশে রাজনৈতিক ইস্যু থাকবে না, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে। আমরা যারা বিরোধী আছি, জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে আমরা বাংলাদেশকে আর আগের দিক পিছের দিকে নিয়ে যেতে চাই না, বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। সংস্কারে একটা কাজও আপনি হাত দিলেন না, সবটাই বন্ধ করলেন। আপনার সুপ্রিম কোর্টে স্বাধীন বিচার থেকেও কিছু করতে পারলেন না, আইন বিচারালয় নিজে হাতে রাখার চেষ্টা করলেন, পুলিশ কমিশনারকে মারলেন না আপনারা, আর অনেক কমিশন হয়েছে, একটা বাস্তবায়ন করা হয়নি। আশ্বাস শুধু দিচ্ছেন, আশ্বাসে মানুষ কতটুকু বিশ্বাস করবে? চার মাসের পরে তো সে আশ্বাসে আমরা এখনও সন্তুষ্ট হতে পারলাম না। তা আমি মাননীয় স্পিকার, আমরা অনুরোধ করতে চাই, আপনারা যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সলা হওয়া উচিত, সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না, দেশের জন্য, আপনার জন্য, কারোর জন্য ভালো হবে না। আমাদের নেতা তার ব্যাপারে বলা হয়েছে, উনি বিপ্লবের ডাক দিয়েছেন, আমাকে এখানে অনেক সদস্য বলেছেন উনি কৃষি বিপ্লবের ডাক দিয়েছেন। বিপ্লবের ডাক দিতে হবে না, যে সত্যিকারের চেতনা যদি ধারণ করেন আর বাস্তবায়ন না করেন, জনগণই বিপ্লব করবে। 17 বছরে রাজনৈতিক দলগুলো আমি শিশিরকে সরাইতে পারি নাই, কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ছাত্ররাই যখন রাজপথে নেমে আসছে, আমরা তখন সাহস করে এগিয়ে গিয়ে এই শক্তিকে জোগাড় শক্তিকে আরও সংহত করে আমরা তাদের পতন ঘটে সমাপ্ত হয়েছি। তাই আপনারা যতই চেষ্টা করেন, জোর করে ক্ষমতা থাকা যায় না। আপনারা জনগণের পালসটা বোঝেন, জনগণের কী চায়। তাই আমি মাননীয় স্পিকার আপনাদের মাধ্যমে আপনাদের বলতে চাই যে আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায়কে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন। মাননীয় স্পিকার, সময় আমার দিকে এগিয়ে শেষ দিকে হচ্ছে, এলাকা বলতে পারবো না। আপনারা জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, নিষিদ্ধের মাধ্যমে ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণটা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনাকে একদলীয় শাসন কায়েম করবেন, যে না করে এটা কে পূরণ করবে? আপনার কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ চার মাসও আপনার একজন লোক খুঁজে পেলেন না দেশের প্রেসিডেন্ট কে হবে। আপনার ফেসিস সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপি দল, তাকে এত পছন্দ হয় কেন? তাদেরকে কোন থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? আমরা জানি না। জনগণের কাছে আপনার খোলাসা করুন, এবং আপনার ফেসিসকে যদি নির্মূল করতে চান, ফেসিসের সব কিছুই চিহ্নকে মুছে ফেলুন। তার প্রথম পদক্ষেপ যে প্রেসিডেন্টকে আপনারা আপনাদের দলের প্রেসিডেন্টকে আপনারা নিজেরা ঠিক করুন। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলে আমার এলাকার কথা বলতে চাই। সেটা বলা হচ্ছে আমরা জানাতে টিকিট বিক্রি করি। আমি অনুরোধ করব, আমার একটা টিকিট দরকার, কারণ আমি জানাতে যেতে চাই টিকিটের রঙটা কীরকম, কারণ সবটা টিকিট তো লাগবে। আমি যদি খেলাধুলা মাঠে দেখতে যাই, আমার টিকিট দেখাইতে হয়। প্লেনে যেতে হলে টিকিট দেখাইতে হয়, ট্রেনে চলতে টিকিট দেখাইতে হবে। আমাকে টিকিট দেয় দেখেন জামা বিক্রি করছে, সে টিকিট দেখলে না বলবে টিকিটও বিক্রি করেছে, তো কেনই কথা বলেন? হ্যাঁ, আমরা টিকিট বিক্রি করি, আমাদেরটা না। আমাদের টিকিটটা কী? আল্লাহই বলেছেন টিকিটটা কী, যে বলছেন কি, নামাজ পড়ো জান্নাত যাওয়া, রোজা করো জান্নাত যাওয়া। এই নামাজ রোজাটাই টিকিট, এটা আল্লাহই দিয়েছেন। সেই কথাগুলো আমরা মানুষকে বলি, অর্থাৎ টিকিট আমরা বিক্রি করি না। মানুষ তো বলা শুরু করেছে যে জামাত জানাতে টিকিট বিক্রি করে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? আমরা তো জানি না, কারণ জান্নাত আর জাহান্নাম দুইটাই তো আছে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? এই জন্য অবান্তর কথাগুলো বলে আপনার মানুষকে বিভ্রান্ত করবেন না। 17 বছর জামাতের বিরুদ্ধে যত অপরাধ চালানো হয়েছে, জামাত দুইটা সিট থেকে 68টা সিট আসছে, আমাদের জনগণকে দূরে ফেলা যায়নি। তা এই সমস্ত কথা বলে জনগণকে দূরে ফেলতে পারবেন না। মাননীয় স্পিকার, আমি অনেক কথা থাকলেও আমাকে সময় ছিল, আমার যাত্রা যাওয়া হয়নি। আমার এলাকার কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। সেটা হচ্ছে আমার এলাকার সবচেয়ে অবহেলিত এলাকা উত্তরবঙ্গের রংপুর বিভাগের এলাকা। আমাদের এখানে মন্ত্রী আছেন দুরু সাহেব, উনি বলেছেন তিস্তার, ওনার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী চিনে গিয়েছেন, কী আলোচনা হয়েছে আমরা পুরো প্রতিবেদন জানতে পারিনি। অবিলম্বে তিস্তা ব্যারাজকে এখানে বাস্তবায়ন করা হোক, যাতে উত্তরবঙ্গের লোক উপকৃত হতে পারে। আমার নিজস্ব এলাকা রংপুরের মধ্যে বদ্রগঞ্জ তালাগঞ্জ অবহৃত, 70% রাস্তা কাঁচা, একটা পাকা করা সম্ভব হয়নি। আমি আবেদন করব সংসদ মন্ত্রীর কাছে এই রাস্তাগুলো পাকা করার জন্য। ইবতেদায়ী মাদ্রাসা যা আছে সবগুলোকে যাচাই বাছাই করে সরকারি করার জন্য, ঢাকা একটি আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয় করা উচিত ছাত্রীদের জন্য, যারা মহিলা ছাত্রী হিসেবে পড়াশোনা করবে। সকল শিক্ষক যারা বেতন পায়নি, মাদ্রাসা শিক্ষক, তাদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আমার এলাকার আরও যে সমস্যাগুলো আছে,
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবর্গ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

যে পথে ভ্রান্তি চির মনস্তাপ।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হল। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভক্তিমূলক গান শুনবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম আসরের নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: মাননীয় সদস্যবর্গ, বাজেটের উপর সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন ঢাকা 13 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। জনাব হাজ্জাজ, আপনার সময় 8 মিনিট। থ্যাংক ইউ।
1: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে বিব্রত করব না আর এক্সট্রা সময় চেয়ে। অনেকগুলো প্রশ্ন উঠেছে প্রাথমিক শিক্ষা নিয়ে গত কয়েক সপ্তাহে, অনেক কমেন্টস এসেছে, নিউমারাস 13টা। তার ভেতর থেকে প্রশ্ন আমরা আখ্যায়িত করেছিলাম যেটার উত্তর দেওয়াটা গুরুত্বপূর্ণ, সেগুলো আমি যতখানি দিতে পারি চেষ্টা করব। যদি 8 মিনিটে শেষ করতে না পারি কোনো কারণে, তাহলে আমি মাননীয় হুইপ মহোদয়, চিফ হুইপের কাছে এটা ধরিয়ে দেবো যেন হাউসে যারা আছেন মাননীয় সদস্যবৃন্দ, ওনারা যদি চান সেই উত্তরগুলো নিয়ে নিতে পারেন। আমি বক্তব্য শুরুতেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ওনার প্রথম বিদেশ, রাষ্ট্রীয় বিদেশ সফরে উনি যে আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য যে সাফল্য নিয়ে এসেছেন। মালয়েশিয়ার সাথে ফ্রি ট্রেড চুক্তির যে আয়োজন হচ্ছে, চায়নার সাথে তিস্তা থেকে শুরু করে করিডোরে যে ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে, সেগুলোর জন্য ওনাকে সাধুবাদ জানাই এবং আবারও রিপিট করি ধন্যবাদ জানাই। আমরা বাজেট নিয়ে আলোচনায় আমি ছোট্ট করে বলতে চেষ্টা করব যে জিনিসগুলো আমার মন্ত্রণালয় রিলেটেড প্রশ্ন এসেছে। প্রাথমিক ও গণশিক্ষার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যেহেতু আমি আছি, সেগুলো সম্বন্ধে শুধুমাত্র আমি আমার আলোচনা সীমিত রাখবো। বৃহত্তর বাজেট আলোচনা নিয়ে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার কথা বলেছেন বা এবং আগামীকে বলবেন, মাননীয় প্ল্যানিং মিনিস্টার আজকে কথা বলেছেন। একই সাথে যেই বাজেট নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেই বাজেটের জন্য মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, মাননীয় স্টেট মিনিস্টার ফর প্ল্যানিং ওনাকেও ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে যারা ওনাদেরকে সহযোগিতা করেছেন ফুল টিমকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে চাই। ইটস নট দ্য পারফেক্ট বাজেট, পারফেক্ট বলতে কিছু নেই, প্রেক্ষাপটের, কনটেক্সটের অনুকূলে ভালো বা মন্দ। আমি মনে করি, আমি আমার জায়গা থেকে বলছি, বিকজ আমরা ক্যাবিনেট থেকে সবাই মিলেই পাশ করেছি এই বাজেট, সম্মতি দিয়েছি এই বাজেটের প্রতি, আমি মনে করি খুবই ভালো একটি বাজেট। এটার ভুল ত্রুটি থাকতেই পারে, আমাদের সম্মানিত বিরোধী দল থেকে সংসদ সদস্যরা অনেক ভুল ত্রুটি নিয়েও আলোচনা করেছেন, তবে আমি মনে করি যে এটা দেখার আরেকটি উপায় আছে। আমি আমার মন্ত্রণালয়ের বাজেট রিলেটেড আলোচনা যায় ছোট্ট একটু কথা বলছি। আমি মনে করি এটা দেখার আরেকটা কনটেক্সট, আরেকটা পার্সপেক্টিভ আছে, বলে একটা সাহসী বাজেট, একটা কনফিডেন্ট বাজেট। এবং কনফিডেন্ট বাজেট আমি বলছি, যেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আমরা, ইউনো সর্ট অফ আয়ের উৎস আর অনেক কিছু নিয়ে, আমি মনে করি এটা একটা কনফিডেন্ট বাজেট। এবং আমি মনে করি যে আজকে এই হ্যালোড হলে যারা বসে আছেন তাদের কারোর, একজন ব্যক্তিরও কোনো কারণ নেই কনফিডেন্ট না হওয়ার, সাহসী না হওয়ার। এবং সেখানে আমরা গত

আছেন যার নামে কোনো মামলা ছিল না, যাকে কোনো ধরনের হয়রানি হয় নাই, জেলে মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাটান নাই, এমন কেউ এখানে নাই বা খুব অল্প দু একজনই হয়তো থাকবেন। সো যারা আজকে এই হলে বসে আছেন, বিরোধী দলের ওই দিকে থাকুক মাননীয় স্পিকার বা আমাদের সরকারি দলের এই দিকে থাকুক, সবাই অত্যন্ত সাহসী এবং কনফিডেন্ট ব্যক্তিত্ব। এবং সেই জায়গা থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে একটা কনফিডেন্ট বাজেট দিয়েছে, যে বাজেটটা বাস্তবায়ন করার জন্য হয়তো অনেক কিছু প্রয়োজন, কিন্তু সেটা বাস্তবায়ন করার কনফিডেন্স আমাদের মধ্যে ইনশাআল্লাহ আছে। একই সাথে আমি বলবো, এই পার্লামেন্ট অলমোস্ট দুই দশক পর সঠিকভাবে ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা পার্লামেন্ট আমরা পেয়েছি। এখানে আমরা যখনই যে কথাগুলো বলি, এই কথাগুলো প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখানে আমরা যেটা বলি সেটা ইতিহাসের পাতায় রয়ে যাবে, 20 বছর পর পার্লামেন্ট এসছে। আমরা অনেক কোটেশন করি, অনেক কিছু বলি এখানে এখানে, কিন্তু আমি মনে করি হোয়াট উই সে হিয়ার রেজোনেটস বিয়ন্ড দিস হ্যালো ওয়ালস, হোয়াট উই সে হিয়ার উইল বি কোটেড বাই পোস্টেরিটি, অ্যান্ড হোয়াট উই সে হিয়ার উইল বি এচড ইন হিস্ট্রি। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই হলগুলোতে কি বলি। সেই জায়গা থেকে ছোট্ট একটা জিনিস বলছি, এগেন আমি কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না, আমাদের এক্সাম্পল সৃষ্টি করছেন আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যখন কোনো কথা বলেন। একই সাথে আমি শ্রদ্ধার সাথে বলছি, আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও কিন্তু সবসময় অনেক সহনশীলতা দেখিয়ে, অনেক কাইন্ডনেস জেনারসিটি দেখিয়ে এই পার্লামেন্টে কথা বলেন, কিন্তু সবার ভিতরে সেম জিনিসটা আমরা দেখি না। গতকাল মাননীয় সংসদ সদস্য শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন, উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলোর আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। আমি ওনাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এই ধরনের শব্দ চয়ন এই বাজেটের জন্য একেবারে শক্তভাবে নিন্দনীয়। এবং একই সাথে 2024 জুলাই আন্দোলন, এটা কারোর এক পক্ষের না, সকলের, আমরা সকলে মিলেছিলাম। আমার মনে আছে 4 জুলাই 2024 মাননীয় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমরা ছিলাম, মাননীয় সংসদ নেতা ছিলেন, আমরা একটা মিটিংয়ে বসেছিলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে এটার আমরা সাপোর্ট করছি কিনা। এবং মাননীয় সংসদ নেতা সেদিন বলেছিলেন যে যা কিছু প্রয়োজন সব ধরনের সহযোগিতা, সব জায়গায় রাজপথে আমরা থাকব, শুধু আমরা দলের নাম ব্যবহার করব না যেন সরকার পক্ষ একটা সুযোগ না পায় যে এটা দলীয়করণ হয়েছে এবং সেই জায়গায় দমিয়ে দিতে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলে ছিলাম। 2023-এর 28 অক্টোবর যেমন আমরা অনেকে কারাদণ্ড হয়েছি, একই সাথে 26-এও হয়েছি। এখানে আছে এই যে নুরুল হক নূর আছে, জোনায়েদ সাকি আছেন, বা অনেকে আছি আমরা যারা একসাথে রাজপথে ছিলাম, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই সবার জায়গা থেকে রাজপথে ছিল। আমি সরি, আমি বলেছিলাম আমার বাজেট নিয়ে বেশি আলোচনা হবে, বাজেট নিয়ে আলোচনা করতে করতে এগেন আপনার কাছে সময় যেহেতু চাইবো না, আমি জাস্ট এতটুকুই আপনার কাছে, আপনার মাধ্যমে বিরোধী দলের সকলের প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই আন্দোলনটাও সকলে করেছিলাম, 71-এ আমি ফিরে যাব না, জুলাই আন্দোলনটা সকলে করেছিলাম, সেই স্পিরিটটা আমরা ধরে রাখি, এই হ্যালোড হলসে এই ধরনের শব্দ চয়ন আমরা না করি। আমি ছোট্ট করে যে কয়টা জিনিস বলতে পারি বলতে চেষ্টা করব মাননীয় স্পিকার। তবে শিক্ষার বাজেট, স্পেশালি প্রাথমিক শিক্ষায় 46,729,92,00,000 টাকা যে বাজেট বরাদ্দ করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বাজেট। এখানে আমাদের, আমি একটা করে শুরু করে যে কয়টা করতে পারি, মাওলানা নুরুল আমিন এমপি মহোদয় রংপুর 6-এর উনি উত্থাপন করেছিলেন যে শিক্ষকদের গ্রেড 13-11 নিয়ে আসা। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি এই মুহূর্তে, শিক্ষকদের বেতন আমাদের বাজেটের বছরে বাৎসরিক 26-27 যাবে 20,428,64,00,000। এখানে আমরা তাদেরকে নবম গ্রেডে আনার কাজ করছি, ইনশাআল্লাহ
সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে 1.5 থেকে 2 হাজার কোটি টাকা এক্সট্রা খরচ হবে, যেটার বরাদ্দ মাননীয় ফাইন্যান্স মিনিস্টার আমাদের বাজেটে দিয়েছেন। আমার সময় যেহেতু বেশি নেই আমি আর বেশি আলোচনা করব না, শুধু একটা কথা বলে শেষ করতে চাই মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিনিসটা সাজিয়েছেন, আমরা যেভাবে কাজ করছি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সাজানোর জন্য, আগামী দিনগুলোতে 5 বছর যদি আপনারা আমাদের সাথ দেন, আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো বদলে যাবে, আগামী দিনের বাংলাদেশের চেহারা বদলে যাবে। আর

0: সাথে আমি বলবো আগামী নির্বাচনে এই সাইটকে।
1: জি অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন লক্ষ্মীপুর তিন আসন থেকে নির্বাচিত মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি। জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই মুহূর্তে তিস্তার পাড়ে যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে। শুধু তিস্তার পাড়েই নয়, আপনি পদ্মায় যান, মেঘনায় যান, যমুনায় যান, ব্রহ্মপুত্র সহ সারা বাংলাদেশের 4,000 কিলোমিটার নদী ভাঙন এলাকার এই মানুষগুলো তারা প্রহর গুনছে, একটা মানবতার জীবন যাপন করছে। তাদের চোখে মুখে হতাশার চাপ, কি তাদের ভবিষ্যৎ, কি হবে কোত্থেকে। এই বাজেট তারা বুঝছে না, এই বাজেট তারা দেখছে না, এই বাজেট তারা জানে না, কিন্তু তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি মুহূর্তের মধ্যে 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার তারা ভাঙনের শিকার হচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে। মাননীয় স্পিকার, আমি গত 19 জুলাই তিস্তার পাড়ে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন জাগো ভাই আন্দোলনের নেতা মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাহেব। যাওয়ার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বললেন যে আমরা 2 মাসের মাথায় উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য, বাংলাদেশের 1/3 মানুষের জন্য, 7 কোটি মানুষের জন্য, 37% মানুষের জন্য পদ্মা ব্যারেজ আমরা বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি এবং একদিকে সেটা পাস করিয়েছি মাননীয় স্পিকার, এবং তিস্তাবাসীকে, তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক আমরা তা বাস্তবায়ন করবই। মাননীয় স্পিকার, আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না সফরে, আমি চায়না সফরে গিয়েছি, আমি দেখেছি সেখানের মাননীয় প্রধানমন্ত্রীর তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা, তার উইল পাওয়ার। তিনি সেখানে ওয়াটার রিসোর্স মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি সেখানে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, নেতৃত্ব দিয়েছেন। চায়নার যিনি আইন প্রণেতা তার সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেখানে আলোচনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, তার উপস্থিতিতে সেই বৈঠকে, তার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে খুব যে আলোচনাটা উঠে আসার দরকার এই মুহূর্তে, বারবার যে আলোচনাটা আমাদের বাংলাদেশে হয়েছে, তিস্তা পাড়ের মানুষকে যে আশ্বাসটুকু দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, দেশের পক্ষে, সেই আলোচনাটাই সেখানে আবার স্থান পেয়েছে। কারণ চায়নার প্রেসিডেন্ট ওয়াটার রিসোর্সের উপর তার একটা বিশেষ নলেজ রয়েছে, তিনি তার উপর একটা বই লিখেছেন, যেহেতু চায়না থেকেই মূল নদীগুলোর উৎপত্তি। তিনি আশ্বস্ত করেছেন, তার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তার সেই দেশের অন্যান্য মন্ত্রীসহ সবাই আশ্বস্ত করেছেন আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আছি। বাংলাদেশের মানুষের এই যে দীর্ঘদিনের সমস্যা তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বপ্রথম যা কিছু দরকার সেই উদ্যোগ আমরা গ্রহণ করে দিতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন চীনের প্রযুক্তি পৃথিবীর মধ্যে সেরা প্রযুক্তি। চীন আমাদেরকে সেখানে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট দিতে তারা সম্মত হয়েছেন। শুধু তাই নয়, চীন সেখানে উল্লেখ করেছেন বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যে বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের আরও যদি দু একটা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পদ্মা ব্যারেজ আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। ফারাক্কা ব্যারেজ আমাদের সেই স্বপ্নকে শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমেও আমাদের সেই স্বপ্নকে যতই আমাদের সঙ্গে চুক্তি ছিল আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে সেই সুবিধাটুকু পাই নাই, আমরা পানির হিসাব পাই নাই, আমরা বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম, এখনো আমরা অনেকটাই বঞ্চিত। এপ্রিল মাস, মার্চ মাস আমরা ওই অঞ্চলের মানুষ পানি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত বলেই কৃষির যে কার্যক্রম সে কার্যক্রম থেকে আমরা অনেক এই দুটা মাস আমাদের ওই এলাকার মানুষ উৎপাদন উন্নয়ন থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পদ্মা নদীর সঙ্গে যে নদীগুলোর সিস্টেম বিচ্ছিন্ন হয়ে থাকে তার মধ্যে হিস্টা, মাথাভাঙ্গা, ইসামতি, বড়াল, বারাসিয়া সহ এই নদীগুলোর সিস্টেম বন্ধ থাকার কারণে ওইখানে একটা জলাবদ্ধতা তৈরি হয় এবং বিশেষ করে একটা লবণাক্ত পানির কারণে সেখানে আমাদের এই যে কৃষি কার্যক্রম থেকে আমরা সম্পূর্ণভাবে উৎপাদন থেকে বঞ্চিত হই। বিশেষ করে সুন্দরবন যে এলাকা, এই সুন্দরবন এলাকায় মাননীয় স্পিকার ইকো সিস্টেমের যে ভারসাম্য, এই ভারসাম্য থেকে সম্পূর্ণভাবে আমরা সেখানে বঞ্চিত হয়ে রয়েছি। মাননীয় স্পিকার, তাই আমরা আজকে যে পদ্মা ব্যারেজ একটাকে পাশ করেছি, সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজ শুরু হবে এবং আমাদের দেশবাসী ওই যে তিন ভাগের এক ভাগ ওই অঞ্চলের মানুষ, পুরা দেশের মানুষ আমরা আমাদের জীবন জীবিকা যেটা ফিরে পাওয়ার তা আশা করি ইনশাল্লাহ আমরা সেখান থেকে মুক্তি পাবো। মাননীয় স্পিকার, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং এই যে উত্তরবঙ্গের যে অর্থনীতির রূপান্তর, আমার বিশ্বাস আমাদের এই ধারাবাহিকতা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ওই অঞ্চলের মানুষকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে সক্ষম হব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার মধ্যেই চায়নার সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, যে নেতৃত্ব তিনি দিয়েছেন এখানেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে চায়না কমিউনিস্ট পার্টির একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে আমাদের একদিকে পিপল টু পিপল যে কন্ডাক্ট, আরেকদিকে রাজনৈতিক যে সমঝোতা, রাজনৈতিক যে সহযোগিতা তা আমরা নিশ্চিত করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক এবং কৌশলগত যে সম্পর্ক এখানে যে আলোচনার স্থান পেয়েছে এটা একটা অভূতপূর্ব উচ্চতায় গিয়েছে। মাননীয় স্পিকার, যেখান থেকে একটা অর্থনীতি মুক্তি আমাদের চলে আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি জানেন যে কঠিন চ্যালেঞ্জ দিয়ে আজকে আমরা মাঠে নেমেছি। এই চ্যালেঞ্জটুকু পাওয়ার জন্য দীর্ঘ 17 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে নির্বাসিত জীবনে ছিলেন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটা কঠিন আন্দোলন করে আজকে সবাই মিলে পার্লামেন্টে এসেছি। ঐক্যটা খুব জরুরি, ঐক্যের উপর আমাদেরকে ভর করতে হবে, ঐক্যটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেজন্য আমি মনে করছি আজকে এখানে আমার সামনে উপস্থিত বিরোধী দলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে, একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না, নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব ইনশাল্লাহ। আমরা সেই দায়িত্বশীল সরকার, আমরা সেই দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নেতৃত্বে রয়েছে, আবার আমাদেরকে যেতে হবে না, কারণ এদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে, এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। আবার যাওয়ার ব্যবস্থা করবেন না বিরোধী দলীয় নেতা, কারণ যেই কথাটুকু পার্লামেন্টে বলছি, যেই কথাটুকু জেলখানায় বলেছেন, তার সঙ্গে কিন্তু আজকে চট্টগ্রামে যখন মিটিং হয় লালদিঘির ময়দানের, তার একটু মিল খুঁজে পাই না। মিলটা খুঁজে জাতিকে দেওয়ার জন্য দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে। মাননীয় স্পিকার, আমি শুধু এটাই বলবো, সময় শেষ, সময়ের দিকে শুধু তাকিয়ে বলছি যে 20,000 কিলোমিটার খাল খনন, এটা আমাদের আরেকটা প্রতিশ্রুতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,
1: মাননীয় মন্ত্রী, পানির অপর নাম জীবন, যেহেতু পানি সম্পদ মন্ত্রী, আপনাকে আরো 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো,
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কিন্তু পানির দরে পানি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ মাননীয় স্পিকার, কারণ আমার এখানে মাননীয় সংসদ সদস্য বৃন্দরা প্রতিনিয়তই এই যে নদী ভাঙা, এই যে খাল খনন কর্মসূচির কারণে যে উপকারিতা তা কিন্তু পাচ্ছেন বিদায়। আজকে সেখানে ইমার্জেন্সি ওয়ার্ক, এই গত 4 মাসে 500 কিলোমিটার ইমার্জেন্সি ওয়ার্ক করে কোনো রকমের প্রোটেকশন দিয়েছে মাননীয় স্পিকার। খাল খনন কর্মসূচি আমরা টার্গেট রেখেছি কমপক্ষে 20,000 কিলোমিটার, কিন্তু আমি আশা করছি 20,000 কিলোমিটার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না, এটাকে আমরা 25,000 কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে, যেন কোনোভাবেই আমরা সেখান থেকে বিচ্যুতি না হই। অনেকে সমালোচনা করার ক্ষেত্রে হয়তোবা করছেন যে কোথাও দেখি একটা বাড়ি খাল, আবার কোথাও দেখি একটা সরু খাল। একটু জানার ব্যাপার আছে মাননীয় স্পিকার, যেখানে সেচের খাল ওই সেচের খালগুলো কিন্তু একটু ন্যারো হয়, সেখানে কিন্তু হেভি খাল কিন্তু ইচ্ছা করলে আমরা করতে পারি না। হেভি খাল দিয়ে আমরা নদীর সঙ্গে যে কানেক্টিভিটিটা আমাদের চরাঞ্চলে নিয়ে যেতে হয়, আমাদের গ্রামীণ অবকাঠামোতে নিয়ে যেতে হয়, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, যেটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আন্দোলনের অংশ, একটা কর্মসূচি, একটা বিপ্লব। আজকে তারেক রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা নতুন জাগরণ সৃষ্টি করেছি মাননীয় স্পিকার, যেখান থেকে আমাদের উৎপাদন দ্বিগুণ হবে, যে উৎপাদন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আমরা রপ্তানি পর্যন্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি তারেক রহমানের নেতৃত্বে সেদিকেই আমাদের যাওয়ার খুব প্রবল ইচ্ছা রয়েছে, আশা করছি সেটাও আমাদের পক্ষে সম্ভব হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার লক্ষ্মীপুর, আমাদের ফ্যামিলি কার্ডের জন্য একটা গ্রামকে সিলেক্ট করা হয়েছিল, সেই গ্রামের মধ্যে একটা ওয়ার্ডে 3টা গ্রাম, তো আমার কাছে, আমি একজন উপকার ভোগী মায়ের সঙ্গে কথা বললাম যে এই যে আপনি 2,500 টাকা পাচ্ছেন, আপনি 2,500 টাকা দিয়ে কী করবেন? উনি তাৎক্ষণিকভাবে আমাকে উত্তর দিলেন, 2,000 টাকা আমি খরচ করব, 500 টাকা আমি সঞ্চয় করব। 2,000 টাকা কোথায় খরচ করবেন? ওনার এক ছেলের জন্য 500, স্কুলে যাতায়াতের জন্য টিফিন বলেন বা আনুষঙ্গিক 500 টাকা মাসে উনি বরাদ্দ রেখেছেন, আর 500 টাকা ওনার মেয়ের জন্য উনি বরাদ্দ রেখেছেন, আর 1,000 টাকা ওনার পরিবারের অসুখ বিসুখ তার জন্য উনি সাপোর্ট হিসাবে, ওই যে 1,500, 500, 1,000 আর 1,000, 2,000 টাকা মাসে খরচ করার পর আরও 500 টাকা উনি সঞ্চয় করার জন্য উনি চিন্তা রেখেছেন। মাননীয় স্পিকার, এ হলো বাংলাদেশের গ্রাম, এ হলো বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তা। আজকে তার পাশে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান। আমি এই কারণে সর্বশেষ সময়ে শুধু এটাই বলবো, আমাদের এই মন্ত্রণালয় একটা মানবিক কথার প্রতি আমরা সবসময় দৃষ্টি রাখি, মানবিক লোকগুলোর পাশে থাকি। পানি সম্পদ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে মানবিক অনেকগুলো দিক রয়েছে যা আমার বক্তৃতার মধ্যে বারবার ফুটে এসেছে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ধন্যবাদ দিতে চাই। একটা মানবিক বাজেট জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি দিতে সক্ষম হয়েছেন মাননীয় স্পিকার। এই জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনার পাশাপাশি আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছিলাম। আমরা আন্দোলন সংগ্রামে সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা কখনো পিছপা হই নাই। বিগত 17 বছর যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবারের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সর্বশেষ শুধু এটাই বলবো যে আমি শুধু একজন জুলাই যোদ্ধাই ছিলাম না, আমি জানুয়ারির যোদ্ধা ছিলাম, আমি ফেব্রুয়ারির যোদ্ধা ছিলাম, মার্চের যোদ্ধা ছিলাম।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জি ধন্যবাদ, জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। জনাব আব্দুল মুক্তাদির, আপনার সময় 15 মিনিট, 15 মিনিটস। থ্যাংক ইউ।
3: মাননীয় স্পিকার ধন্যবাদ। আমি মাননীয় অর্থমন্ত্রীর পাশের বাড়ির মন্ত্রী। উনি যে বাজেট প্রণয়ন করেছেন, সেই বাজেটের কর আহরণের দপ্তর খোদ উনার মন্ত্রণালয়ের অধীন। আর যে বিনিয়োগ করবেন, প্রবৃত্তি আনবেন, তার একটা বড় অংশ হবে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে। সেই জন্য মাননীয় স্পিকার, নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ না হয় একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমাদের দায়িত্ব নেয়ার পরে মাস দেড় মাস পরেই মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রণয়নের কাজ শুরু করতে হয়েছে। এবং আমাদের যে ইকোনমির ফান্ডামেন্টালস, যে ভেরিয়েবলগুলি সামনে নিয়ে উনি কাজ করেছেন, বস্তুত এগুলি উনি ইনহেরিট করেছেন। তারপরেও যে বাজেট উনি দিয়েছেন, ইট হ্যাজ এক্সিডেড মাই এক্সপেকটেশন বাই মাইলস। আমার প্রত্যাশার বাইরে অনেক দূর উনি চলে গিয়েছেন। আমার জন্য না হোক, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি দেন। মাননীয় স্পিকার, এই বাজেটে আমি র্যান্ডম বেসিসে এর আগের 12-14 বছরের বাজেট কিছু র্যান্ডম স্টাডি করেছি, দেখতে চেয়েছিলাম যে ওগুলির সাথে মৌলিক ব্যবধান কী আছে এই বাজেটের, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটে একটা থিম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রো, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি। এবং সেই বিনিয়োগটা কোথায়? মানব সম্পদ উন্নয়নের জন্য, হেলথ, এডুকেশন, দক্ষতা বৃদ্ধি, সফট পাওয়ার ডেভেলপমেন্ট, এইসবের মধ্যে বিনিয়োগ। 2013-14 সনের বাজেটে শিক্ষাখাতের বাজেটের অংশ ছিল 11.3%, এই বাজেটে সেটা মাননীয় অর্থমন্ত্রী নিয়ে এসেছেন 13.1%, যেটা জিডিপির 2%, এবং তার লক্ষ্য হচ্ছে এই সরকারের মেয়াদের মধ্যে সেটা 5% নিয়ে যাওয়া। হেলথে 2013-14 সনের বাজেটে ছিল বাজেটের 4.2% অ্যালোকেশন, সেটা উনি নিয়ে এসেছেন এবার 6.71%। আর মেগা প্রজেক্টের নামে গত 15-16 বছরে আমরা যেরকম দুর্নীতির মৎসব দেখেছি, সেটা থেকে শিফট করে উনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে তখনকার 31% এখন এখন বাজেটের রেশিও অনুযায়ী 18.66% নিয়ে এসেছেন। তার মানে উনি খরচের লাগাম টেনে ধরেছেন। একইভাবে বিদ্যুৎ এবং জ্বালানিতে আগের 5.1% আমরা জানি ক্যাপাসিটি পেমেন্ট দিতে গিয়ে দেশটি প্রায় ডেলিভার উপক্রম হয়েছিল, সেই 5.1% এবার 1.85% নিয়ে এসেছেন। উনার বাজেটের থিম হচ্ছে স্টেবিলিটি ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রোথ। যে সমস্ত প্রকল্প উনি নেবেন উনি সেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত করতে চান, যাতে ভ্যালু ফর মানি থাকে এটার মধ্যে। মাননীয় স্পিকার, এইবারের বাজেটের গ্রোথ টার্গেট হচ্ছে 6.5%। আর এই 6.5% গ্রোথটা আমরা কীভাবে অ্যাচিভ করব এটা নিয়ে দুই চারটা কথা বলতে চাই। যারা এই দেশে অর্থনীতির নিয়ে কাজ করেন সবাই একটা টার্মের সাথে খুব পরিচিত, ICOR, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। আমাদের মার্কেট যেহেতু অনেক ইমপারফেক্ট, ইনএফিসিয়েন্ট, সেজন্য আমাদের ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিওটা লো, 5.5%। আমরা যে পরিমাণ ইনভেস্ট করি সেই 1% ইনভেস্টমেন্টের বিপরীতে জিডিপি গ্রোথে কনভার্সন হয়, যেহেতু ICOR 5.5%, কম বেশি 0.18% মতো। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে আমাদের এই ইকোনমির সাইজটাকে 1 trillion নিয়ে যাওয়া। তো 1 trillion নিয়ে যাওয়ার জন্য আজকের যে জিডিপির সাইজ 500 billion, সেটাকে আগামী 8 বছরে যদি 2034 আমাদের টার্গেট হয় পুরোপুরি ডাবল করতে হবে। তার মানে আমি যদি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ধরি, রিয়েল গ্রোথ 8.5-9%, তাহলে আমি 9%, তাহলে আগামী 8 বছরে 100% গ্রোথ অ্যাচিভ করা সম্ভব, মানে $1 trillion ইকোনমি হওয়া সম্ভব। তো সেইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে মাননীয় স্পিকার, সেটি হলো আমাদের এই ICOR রেশিওটা আরও নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। যদি আমাদের মার্কেটটাকে আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমাদের স্পেন্ডিংটাকে এফিশিয়েন্ট করতে পারি, আমাদের প্রজেক্ট নেয়ার সক্ষমতাটাকে আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমাদের সামগ্রিক প্রোডাক্টিভ ক্যাপাসিটিকে আমরা ঠিকমতো এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি, ICOR যদি আমরা 4% নামিয়ে নিয়ে আসতে পারি, তখন প্রতি 1% ইনভেস্টমেন্টের এগেনস্টে আমরা পাবো 0.25% জিডিপি গ্রোথ। তার মানে আজকের দিনে যেটা 3.5% নেমে আসছে বা 3.6% নেমে আসছে, সেখানে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারি 9-10%, তাহলে আমাদের পাবলিক এক্সপেন্ডিচার বাড়বে। আজকে যেটা পাবলিক সেক্টরের ইনভেস্টমেন্ট 6.5%, এটা যদি আমরা 8% নিয়ে যেতে পারি, এখানে 8 বা 8.5%, সেখানে 2%, আর প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা এখন নেমে এসেছে 21.5%, সেটাকে আমাদের টার্গেট হলো অন্তত 32-33% নিয়ে যাওয়া। এই 41-42% প্রাইভেট এবং পাবলিকের গ্রোথের কম্বিনেশন, ইনভেস্টমেন্টের কম্বিনেশন, আমাদেরকে একটা রিয়েল গ্রোথ দিবে যে দ্যাট উইল বি অ্যারাউন্ড 8.5-9%। মাননীয় স্পিকার, আমাদের এখনকার ইনফ্লেশন হচ্ছে 9-এর কাছে। আমি একটা ধারণার জন্য বলছি, যদি আমরা রিয়েল গ্রোথ অ্যাচিভ করতে চাই 8%, আর আমাদের ইনফ্লেশন থাকে 5%, তার মানে আমার নমিনাল জিডিপি গ্রোথ হতে হবে 13% টু অ্যাচিভ রিয়েল 8% গ্রোথ। যে নমিনাল গ্রোথটা আপনি অ্যাচিভ করবেন সেটা থেকে ইনফ্লেশন বাদ দিয়ে রিয়েল গ্রোথ কাউন্ট হবে। তাহলে আগামী দিনে আমাদের লক্ষ্য যেমন 41-42% আমাদের প্রাইভেট এবং পাবলিক ইনভেস্টমেন্ট নিয়ে যাওয়া, দ্বিতীয় লক্ষ্য হলো ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসা। কীভাবে কমাবো? মাননীয় স্পিকার, ইনফ্লেশন কমানোর জন্য আমাদের কতগুলি জায়গায় এফিশিয়েন্সি নিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের লজিস্টিক কস্ট হচ্ছে 16% জিডিপির 16%, যেখানে ইন্টারন্যাশনাল গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে 10%। আমরা চিটাগং পোর্টে আমরা যদি এফিশিয়েন্সি নিয়ে আসি, যেটার জন্য আমরা কাজ করছি, যেমন ইতিমধ্যেই একজন ডেনিশ কন্টেইনার হ্যান্ডলার মানে কন্টেইনার টার্মিনাল হ্যান্ডেল করছে একটা ডেনিশ কোম্পানি। আগামী দিনে আরও কতগুলি টার্মিনালে মোর এফিসিয়েন্সি আনার জন্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। একইভাবে আমরা যদি ক্লিয়ারিং কস্ট কমিয়ে নিয়ে আসি এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়াই, তার মানে বাইরে থেকে যে জাহাজটা এখানে আসবে সে যখন বাড়তি তিন চার দিন এখানে ডক করে রাখবে না, তখন তার ফ্রেট কমে যাবে। ফ্রেট কমা মানে পার কন্টেইনারের কস্ট কমে আসবে, কস্ট এফিসিয়েন্সি আসবে। একইভাবে যে সমস্ত মার্কেট অ্যাসিমেট্রিজ আছে, আজকে বগুড়ায় বা ঠাকুরগাঁও যে কৃষি পণ্য উৎপাদিত হয়, মনে করেন ওই জায়গাতে কৃষকের পণ্যের বিক্রয় মূল্য পায় 20 টাকা, এক্সাম্পল মাননীয় স্পিকার, সেটা ঢাকার কাওড়ান বাজারে যখন চলে আসে এবং আমার পাশে বসা মাননীয় সাংসদ নিজান সাহেব যখন এটা কিনেন, তখন সেটা হয়তো কিনেন 72 টাকায়। এখন পরিবহন খরচ বাদেও, মৎস্যভোগীর লাভ বাদেও, খুচরা বিক্রেতার লাভ পড়েও, আনসিন কিছু কস্টের এক্সপেন্সের কারণে এটার কস্টটা শুট আপ করে। তো এই জায়গাগুলি অ্যাড্রেস করে আমরা এখানকার মার্কেটের মধ্যে যেন আপডেটেড একটা ইনফরমেশন শেয়ারিংয়ের মেকানিজম, স্ট্রাকচার্ড মেকানিজম থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাহলে আমরা লজিস্টিক কমিয়ে নিয়ে আসবো, কস্ট কমিয়ে নিয়ে আসবো মাননীয় স্পিকার। আর এই পণ্যে আনা নেওয়ার মাঝখানে হঠাৎ করে যে মূল্যের উলম্ফন ঘটে সেই জায়গাগুলি অ্যাড্রেস করে সেই কস্টটা কাট ডাউন করবো। এইভাবে আমরা জীবনযাত্রার বে আগামী দিনে নামিয়ে নিয়ে আসবো, মুদ্রাস্ফীতিও ইনশাল্লাহ নামিয়ে নিয়ে আসবো। সেইভাবে আনঅ্যাকাউন্টেড যেগুলি এক্সপেন্স আছে সেগুলিও কমে আসবে। আমাদের সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেশনের। আমরা যদি আমাদের প্রোডাকশন ফেসিলিটিগুলিতে বেশি বেশি সোলার পাওয়ার ইউজ করি তাহলে প্রোডাকশন কস্ট কমে আসবে। একইভাবে আমরা আমাদের ট্রান্সপোর্টের মধ্যে যত বেশি ই ভেহিকেল নিয়ে আসবো, যত বেশি প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল নিয়ে আসবো, যেটার উদ্যোগ সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, তত বেশি আমাদের ট্রান্সপোর্ট কস্ট কমে আসবে। সো প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, আমাদের লজিস্টিক কস্ট, এই প্রত্যেকটা কস্ট কাট ডাউনের মাধ্যমে আগামী দিন জীবনযাত্রার ব্যয় এবং ইনফ্লেশনের উপর আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ নিয়ে আসবো। এবং এই ইনফ্লেশন যেহেতু আমাদের একটা রাইজিং ইকোনমি, আমরা বেশি বেশি ইনভেস্ট করব, এখানে ওয়েজ গ্রোথ হবে, বেশি বেশি শ্রমিকের চাহিদা থাকবে, সুতরাং মার্কেটের একটা হিট সবসময় থাকবে। কিন্তু আমরা যদি 4% মুদ্রাস্ফীতি নামিয়ে নিয়ে আসতে পারি আর নমিনাল জিডিপি 12% নিয়ে যেতে পারি ডাবল ডিজিটের ঘরে, তাহলে আমাদের রিয়েল জিডিপি গ্রোথ হবে 8%। এবং কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি 8% হয় তাহলে 2034 নাগাদ আমার মাননীয় অর্থমন্ত্রীর যে লক্ষ্য 1 ট্রিলিয়নের ইকোনমিতে পৌঁছে যাওয়া, মোটেও অসম্ভব কিছু না। মাননীয় স্পিকার, এলডিসি গ্রাজুয়েশন আমরা 3 বছর পিছানোর জন্য আবেদন করেছি, আল্লাহ চাইলে সেটা হয়েও যাবে। যদি হয় তাহলে 2029 নভেম্বর মাসে আমাদের গ্রাজুয়েশন হবে, যদি 3 বছর পিছায়। তার প্রস্তুতির অংশ হিসাবে এবং এমনিতেও আমাদের আসল লক্ষ্য হচ্ছে এদেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রতিষ্ঠা করা, একটা কন্ডিউসিভ ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট। সেটার জন্য প্রথম যে জিনিসটা দরকার মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এনার্জি অ্যারেঞ্জমেন্ট। আমার বামপাশে মাননীয় জ্বালানি মন্ত্রী মহোদয় আছেন। বাংলাদেশে এই মুহূর্তে গ্যাসের চাহিদার 2026 পরেও প্রায় 1000 থেকে 1400 MMCFD আমরা পুরো করতে পারছি না, যেটার ফলাফল হচ্ছে অলরেডি ইনস্টল প্রোডাক্টিভ ক্যাপাসিটির পুরো এফিশিয়েন্ট ইউটিলাইজেশন আমরা করতে পারছি না। আমার জানা মতে অনেকগুলি প্রকল্প যেগুলির মূল্য অন্তত 50-60 হাজার কোটি টাকার কম না, 50-60 হাজার কোটি টাকা, সেগুলি গ্যাসের অভাবে চালাতে পারছে না, সেই মেশিন ঘুরছে না। তো আগামী দিন আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়েছেন, আমি যতটুকু জানি, দ্রুত একটি FSRO সংযোজনের মাধ্যমে আরও অন্তত 550-600 MMCFD জ্বালানি যোগ করা, গ্যাস যোগ করা। যদি সেটি করা হয় তাহলে স্বল্প মেয়াদে আমাদের এই সংকটের কিছু সুরাহা হবে। আর যত দ্রুত আমরা সোলার পাওয়ার জেনারেশনে যাব তত সেই দিক থেকেও আমরা কিছু যোগ করতে পারব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর প্রাথমিক অনুমোদন ক্রমে আমি একটা ফিজিবিলিটি স্টাডি করেছি যে আমাদের সার কারখানা যেগুলি বছরের বেশিরভাগ সময় গ্যাসের অভাবে বন্ধ থাকে সেগুলির জন্য ডেডিকেটেড এলএনজির একটা নেটওয়ার্ক করতে। যদি আমার ফিজিবিলিটি স্টাডিটা পজিটিভ আসে তাহলে আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ করব, সেটিও একটি এই জ্বালানির সংকটের উপশমের জন্য একটি সহায়ক ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আসে বিনিয়োগে আসার সাথে সাথে এরা দম হারিয়ে ফেলে। এটির কারণ হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসে যখন এই সূচকটি চালু ছিল আমরা অনেক নিচের দিকে ছিলাম। এখানে একটা কোম্পানি চালু করে তার ব্যবসা পর্যন্ত যেতে তার যতগুলি লাইসেন্স ক্লিয়ারেন্স পারমিট লাগে এগুলি পেতে পেতে প্রায় 355 দিন লাগে অ্যাভারেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এটির উপরে বেশ কিছু কাজ করেছি এবং আগামী দিন একটি নতুন কোম্পানির মেশিনপত্র আমদানির এলসি খোলার পর্যায়ে যেতে ইনশাল্লাহ মাত্র 14 দিন লাগবে, 14 ডেজ। অবশ্যই সমস্ত লাইসেন্স 14 দিনে হবে না, কারণ অনেকগুলিতে ফিজিক্যাল ইন্সপেকশন ভেরিফিকেশনের ব্যাপার আছে, যেমন ফায়ার লাইসেন্স, সেইগুলির জন্য যে সমস্ত ইন্সপেকশন হবে সেইটাও একটি এজেন্সি কোঅর্ডিনেট করবে এবং তার মাধ্যমে যতগুলি এজেন্সির ফিজিক্যাল ইন্সপেকশনের দরকার সমন্বিতভাবে সেই কাজগুলি করবে। এই মেসেজগুলি দেশ এবং দেশের বাইরের বিনিয়োগকারীদের কাছে পৌঁছা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। একইভাবে যতগুলি ক্ষেত্রে ওভারল্যাপিং আছে এই সমস্ত ওভারল্যাপিং আমরা রিমুভ করার ব্যবস্থা করছি। RJSC এবং শেয়ার ট্রান্সফার ডিজিটাইজ করার ব্যবস্থা হচ্ছে, লিকুইডেশন প্রসেসটা ইজিয়ার করার ব্যবস্থা হচ্ছে। মাননীয় স্পিকার, একটা উদাহরণ আপনাকে আমি দিব। IRC ERC ট্রেড লাইসেন্সগুলি এক পোর্টাল থেকে ইস্যু হবে। আমাদের দেশে
1: জি, মাননীয় মন্ত্রী আপনার বক্তব্য শেষ করেন, আর 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 4 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে।
3: মাননীয় স্পিকার ধন্যবাদ। আমাদের দেশে ট্রেড লাইসেন্স, ব্যবসার প্রথম ধাপ হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স ইস্যু হয় কয়েক হাজার এন্টিটি থেকে, যতগুলি ইউনিয়ন পরিষদ তারাও ট্রেড লাইসেন্স ইস্যু করে, পৌরসভা করে, সিটি কর্পোরেশন করে। আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না, তারা একটা অনলাইন পোর্টালে ঢুকবে। আমার সদস্যরা কৃপণতায় ভুগছে মাননীয় স্পিকার, তারা একটি
1: এদিকেও পাচ্ছেন কিন্তু বাম পাশেও পাচ্ছেন, কৃপণতা নেই,
3: তারা একটা পোর্টালে ঢুকবে, ফি জমা দিবে, কোনো কাগজপত্র দরকার হলে সেটা জমা দিবে এবং ডাউনলোড হবে তার ট্রেড লাইসেন্স, সে প্রিন্ট করে নিয়ে বের হয়ে যাবে। যে জুরিসডিকশনের তার ব্যবসা সেই জুরিসডিকশনে টাকাটা পৌঁছে যাবে, সেটা ইউনিয়ন হোক, পৌরসভা হোক, সিটি কর্পোরেশন হোক। মাননীয় স্পিকার, আগামী দিনে এই দেশের বিনিয়োগ পরিস্থিতি, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা কয়েকটা সেক্টরকে চিহ্নিত করেছি যেগুলি রিভাইভেল নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে একটা হচ্ছে লেদার সেক্টর। চামড়া, আমাদের এখানে গত বেশ কয়েক বছর যাবৎ চামড়া রপ্তানির পরিমাণ আটকে আছে 1 বিলিয়নের মধ্যে। আমরা এখানে শুধু কুরবানির সময় প্রায় 1 কোটি পশু জবাই হয়। আমরা আগামী দিন পশু জবাই থেকে শুরু করে পরবর্তী ধাপে প্রত্যেকটা পর্যায়ে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছি। আমি 1 মিনিটে উদ্যোগটা আপনাকে জানাই। মাননীয় স্পিকার, হাজারিবাগ থেকে যখন ট্যানারিগুলি স্থানান্তরিত হয় সাভারে, এই ব্যবস্থাপনাটা ছিল খুবই পুয়োর, দুর্বল, যেই কারণে বেশিরভাগ ট্যানারি স্থানান্তরিত হওয়ার পরে সেখানে আর ব্যবসা শুরু করতে পারে নাই। আর যেগুলি চালু করেছে 3-4টা বাদে কোনোটা কমপ্লায়েন্ট না, যেই কারণে এখান থেকে ভালো কোনো ক্রেতা চামড়া কিনে নিয়ে যায় না। তো আমরা আগামী দিন যেটা উদ্যোগ নিয়েছি সাভারের CETP, এটি তো যেটা আছে সেটাকে আমরা কারেকশন করব, আরেকটি প্রয়োজনে করব, যাতে প্রত্যেকটা ট্যানারির এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয় এবং প্রত্যেকটা ট্যানারিকে কারিগরি সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে আমরা প্রত্যেকটিকে LGW গোল্ড সনদ নিতে বাধ্য করব, অনুপ্রাণিতও করব, বাধ্যও করব, যাতে বাংলাদেশ থেকে যে চামড়া রপ্তানি হবে সেটা হাইয়েস্ট ভ্যালু এটেন করতে পারে, এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করব। মাননীয় স্পিকার, এই চামড়ার পর্যাপ্ত সদ্ব্যবহার যদি আমরা করতে পারি আর চামড়াজাত পণ্য ঠিকমতো রপ্তানি করতে পারি, এই সেক্টরটি 10-12 বিলিয়নের একটা এক্সপোর্ট সেক্টরে রূপান্তরিত না হওয়ার কোনো কারণ নাই। আমরা বাংলাদেশে জুট উৎপাদন করি, পাট উৎপাদন করি মোটে 15 লাখ টন। আমাদের আমরা উদ্যোগ নিয়েছি এটির প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য। চাইনিজ সরকারের কাছে আমরা একটা প্রস্তাব করেছি, যৌথ উদ্যোগে আমরা এখানে একটা রিসার্চ ল্যাব করব যাতে পাটের উৎপাদন বৃদ্ধি পায়। আমরা পাট পণ্যের বহুমুখীকরণের জন্য তাদের সাথে কাজ করব এবং নতুন বাজার তৈরির জন্য কাজ করব। মাননীয় স্পিকার, পাটের একটা লো ভ্যালু এডিশন হলো প্যাকেজিং, হায়ার ভ্যালু এডিশন হলো পাটজাত পণ্যের ব্ল্যান্ডেড ফেব্রিক কটন বা অন্য ফেব্রিক ফাইবারের সাথে। আমরা পাট পণ্য থেকেও যেন একটা মাল্টিবিলিয়ন সেক্টরের রিটার্ন পাই সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, আমার কাছে সময় আর বেশি নাই, আপনার বর্ধিত 4 মিনিটের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ বেলায় এই কথাই শুধু বলি, আমাদের ইকোনমি মাননীয় অর্থমন্ত্রীর হাতে ইজ ইন এ সেফ হ্যান্ড, ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী, টাঙ্গাইল 8 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আহমেদ আজম খান। জনাব আজম খান, আপনার সময় 10 মিনিট সর্বোচ্চ। ধন্যবাদ
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের 3-3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আজন্ম যোদ্ধা মরহুমা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুমা আমার পিতা মাতাকে। মাননীয় স্পিকার, দীর্ঘ 18 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান শেষে জনতার ভোটে জননির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম মালয়েশিয়া এবং চায়না সফল সফর করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুন্দর করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সার্বিক উন্নয়নের একটি ব্যালেন্সড বাজেট দেবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বাজেট নিয়ে বিরোধী দল অনেক কথা বলেছেন, কেউ বলছেন বিশাল বাজেট, কেউ বলছেন না ডলার কনভার্সন রেটে এবং গোল্ড কনভার্সন রেটে এটা মোটেও বিশাল বাজেট নয়। অর্থাৎ বিরোধী দল নিজেরাই কনফিউজ। আমি বলবো না এটা বিশাল বাজেট, না এটা ছোট বাজেট, এটা বর্তমান সময়ের একটি যুগ উপযোগী বাজেট দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, বিরোধী দলের মাননীয় সদস্যরা বলে থাকেন যে পৃথিবীর উন্নত দেশগুলোতে বাজেটের প্রস্তাবনায় বিরোধী দলকে সম্পৃক্ত করা হয়। দেখুন, বাংলাদেশ গণতন্ত্রে শিশু, শিক্ষা, সচেতনতায়, সভ্যতায়, সংস্কৃতিতে অনেক পশ্চাৎপদ, তারপরও আজকে বাংলাদেশের এই যে বাজেট, এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী কিন্তু প্রস্তাব করেছেন এবং এই বাজেট প্রস্তাবনায় আজকে প্রায় 15 দিনের উপরে আমরা পুরো বিরোধী দল সহ পুরো হাউস কিন্তু সম্পৃক্ত হয়ে গেছি। কোথায় যে আমরা বিরোধী দলকে সম্পৃক্ত করছি না? আজকে বিরোধী দল বক্তব্য রাখছে এই বাজেট প্রস্তাবনার উপরে, সরকারি দল বক্তব্য রাখছে বাজেট প্রস্তাবনার উপরে। তাহলে তো আমরা বিরোধী দলকে এই বাজেটে সম্পৃক্ত করছি, পুরো জাতি এই বাজেটে সম্পৃক্ত হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, আমরা সকলেই আলোচনা করি এই সংসদ দীর্ঘ 18 বছরের আন্দোলন, শত শত গুম, হাজারো হাজারো খুন, লক্ষ লক্ষ মামলা, মধ্যযুগীয় নির্যাতন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সংসদ। কাজেই এই সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। এই সংসদ সেই স্বাধীনতার পর থেকে যে সংসদগুলো এসেছে আমরা দেখেছি, আওয়ামী লীগ যতবার সরকারি দলে গেছে ততবার স্বৈরাচারী রূপ নিয়েছে, যতবার বিরোধী দলে গেছে ততবার সরকারকে অসহযোগিতা করেছে। এই সংসদ তো সেই সংসদ নয়, এই সংসদ সরকারি দল এবং বিরোধী দলের সকলের সমন্বয়ে একটি ব্যতিক্রমী সংসদ। এই সংসদের উপরে মানুষ আশায় বুক বেঁধেছে, আর রাজপথ রঞ্জিত হবে না, সমস্ত কিছুর নিয়ামক শক্তি হবে এই সংসদ। মাননীয় বিরোধী দলীয় নেতা আজকে ওনার বক্তব্যে বলেছেন যে আমরা সকল কিছুই এই সংসদে আমরা শেষ করব, এই সংসদের মধ্য দিয়েই আমাদের উন্নয়ন, আমাদের আলোচনা, আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব। এই কথা শুনে মানুষ আশায় বুক বাঁধে, আর এর পরেই যখন বিরোধী দল রাজপথে চলে যায়, যখন বলে এই 4 মাসের সরকারকে আর সময় দেব না, যখন বলে 4 মাসের সরকার ফ্যাসিবাদী, তখন মানুষ শঙ্কিত হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলকে বলবো সেই চেষ্টা আপনারা করবেন না, আসুন না একত্র এই সংসদের মধ্য দিয়ে গণতন্ত্রকে এবং এই রাষ্ট্রকে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই। তাহলে যেমনি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সফল হব, তেমনি আপনারাও বিরোধী দলীয় নেতার নেতৃত্বে সফল হবেন। সমৃদ্ধ হবে কে? সমৃদ্ধ হবে বাংলাদেশ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্যরা বলেন এই বাজেট ঋণ নির্ভর। হ্যাঁ, এই বাজেট প্রস্তাবনা ঋণ নির্ভর। দেখান তো বাংলাদেশ স্বাধীনতার পর কোন বাজেটটি ঋণ নির্ভর ছিল না। ওই যে বাংলাদেশের প্রথম যে বাজেট 786 কোটি টাকার, ওটাও ঋণ নির্ভর ছিল। বর্তমান বিশ্বের সকল বাজেট ঋণ নির্ভর থাকে, আমেরিকার বাজেট ট্রিলিয়ন ট্রিলিয়ন ঋণ নির্ভর, আর বাংলাদেশে আমাদের বাজেট একদিকে বর্তমান সমসাময়িক কালের সকল বাজেটই ঋণ নির্ভর, এটা উন্নয়নেরও একটা সোপান এই ঋণ নির্ভরতা, আর একদিকে এই ঋণ কেন গত 18 বছর এই বাংলাদেশকে লুট করা হয়েছে বর্গীর মতো। বর্গীরা যেমন এদেশে এসে লুট করে নিয়ে গেছে, ওই ফ্যাসিবাদ 18 বছর বাংলাদেশকে বর্গীর মতো লুট করে একেবারে তলানিতে রেখে গেছে বাংলাদেশের অর্থনীতি। তাহলে বাংলাদেশ তো ঋণ নির্ভর বাজেট আসবেই, কিন্তু এই ঋণ নির্ভর বাজেটকে বাস্তবায়ন করবার ক্ষমতা আমাদের আছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আছে বলেই এই বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমাদের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের একজন আমার মাননীয় স্পিকার আপনার সাথে আন্দোলনে ছিলাম, আপনার সাথে আদালতে ছিলাম, আশা করি আমাকে 5 মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাননীয় স্পিকার আমাদের বিরোধী দলের একজন নেতা বলেছেন আমরা এই বাজেটে ঋণ নিয়েছি, আমরা ফকির হতে চাই না, আমরা ফকিরের বাজেট করতে চাই না। মাননীয় স্পিকার, ঋণ কিন্তু ফকিররা নেয় না, ফকিররা ঋণ নেয় না, ফকিররা ভিক্ষা নেয়, আমরা ভিক্ষা নেইনি, আমরা ঋণ নিয়েছি, ঋণ পরিশোধ করব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের একজন বিরোধী দলীয় সাংসদ ব্যারিস্টার আরমান, তিনি বলেছেন বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি মাননীয় সাংসদ সদস্য আরমানকে ধন্যবাদ জানাই আর বলতে চাই মাননীয় স্পিকার, সেই স্বপ্ন যিনি দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের স্বপ্ন।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আচ্ছা 1 মিনিট যান।
4: মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমার নির্বাচনী এলাকা বাসাইল এবং সখীপুর, বাসাইল খুব বঞ্চিত এলাকা এবং সখীপুর স্বৈর শাসক এরশাদের আটিয়া বন অধ্যাদেশ যারা দ্বারা নির্যাতিত, তারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, তাদের প্রত্যাশা আমি তাদের একদিকে বাসাইলের উন্নয়ন আর একদিকে সখীপুর উন্নয়ন এবং ওই আটিয়া বন উদ্ধার বন আইন থেকে তাদেরকে রক্ষা করব। মাননীয় স্পিকার, শেষ কথাটি বলতে চাই, আজকে আমার মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী, আমার মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সহ অনেকে বলেছেন 18 বছরে যারা যুদ্ধ করেছেন, যারা মামলা খেয়েছেন, যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন হাজারো হাজারো, তাদের জন্যে কিছুই কি করবার নেই। আমি মাননীয়
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী বাবু নিতায় রায় চৌধুরী। বাবু নিতায় রায় চৌধুরী, আপনার সময় 10 মিনিট, ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার, আমি এই সংসদে আমি তাদের সামনে কথা বলছি যারা গত 18 বছর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে অসীম আত্মত্যাগ করেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছে এবং বীরের মতো তারা লড়াই করে গেছে। অনেকে অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, অনেকের সামনে বাবার সামনে তার সন্তানকে ধরে নিয়ে গেছে, আর কোনো দিন সে ফিরে আসে নাই, স্ত্রীর সামনে তার স্বামীকে নিয়ে গেছে, আর কোনো দিন ইলিয়াস আলীর খবর আমরা পাই নাই, চৌধুরী আলম আসে নাই। সেই সমস্ত বীররা যারা এই 18 বছর যাবত এদিকে মুন্ডাও আছেন, এই লড়াই সংগ্রাম করেছে, আজকে তাদেরই দ্বারা গঠিত এই পার্লামেন্ট। অতএব এই পার্লামেন্টে হারানোর কোনো ভয় নাই, বিপ্লব পরবর্তী সময়ে যেমন বিপ্লবী সরকার হয় ঠিক তেমনি ফ্যাসিবাদী শক্তির পতনের পরে আজ আমরা মুক্ত স্বাধীন দেশে আমরা মুক্তির গান গাইতে চাই। মাননীয় স্পিকার, চীন দেশে একসময় ভিক্ষাবৃত্তি, ব্যবসাবৃত্তি, ঘুষ, দুর্নীতি, এক গাড়ি টাকা নিয়ে গিয়ে এক ধুড়ি খাবার পাওয়া যেত, সমস্ত মানুষ আফিন খেয়ে খেয়ে ঘুমতো। মাও সেতুং তখন বললেন, ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও, ওরা যেদিন জাগবে তখন পৃথিবী তছনছ করে ফেলবে, সব কিছু তছনছ করে ফেলবে। সেই বিপ্লবী বিপ্লবের পরে 1949 সালে মাত্র 3 বছরের মধ্যে চীন সেই হুয়াং নদী, যাকে চীনের দুঃখ বলা হতো, সেই চীনকে আবার পরিবর্তন করে হুয়াংকে চীনের আশীর্বাদ হিসেবে আসলো। এবং আজ পৃথিবীতে চীনের অর্থনীতি সেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে আজ পৃথিবীর আকাশচুম্বী তাদের অর্থনীতি, তাদের শিক্ষা দীক্ষা, তাদের প্রযুক্তি, সব কিছু আজকে পৃথিবীর সমস্ত সভ্যতাকে হার মানিয়েছে। আমরা চীনে দেখেছি, আমরা ভিয়েতনামে দেখেছি, লাওসে দেখেছি, কম্বোডিয়ায় দেখেছি, আমরা আলবেনিয়ায় দেখেছি, আমরা কিউবাতে দেখেছি, আমরা আর্জেন্টিনায় দেখেছি, পূর্ব ইউরোপের দেশগুলোতে আমরা দেখেছি। সমস্ত দেশে একটি পরিবর্তনের পরে সেখানে একটা শূন্য হাতে মানুষ উঠে দাঁড়ায়। আমরা এবার আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রের দায়িত্ব পেলেন, তখন তিনি এই রাষ্ট্রকে কী করে একটি উন্নত, আধুনিক, জনগণের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা যায়, কীভাবে সমস্ত প্রকার আধিপত্যবাদী শক্তির হাত থেকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানো যায়, সেই চিন্তা তিনি করলেন। জিয়াউর রহমানের ন্যাশনালিস্ট পার্টি, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি ইজ টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইকোনমি, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি ইজ টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি ইজ টু ব্রিং দ্য কান্ট্রি ইন সাচ এ অর্ডার দ্যাট অল পাস্ট হিস্ট্রিজ উইল বি ডিফিটেড বাই দ্য অ্যাকশন অফ এ ন্যাশনালিস্ট পার্টি আর ন্যাশনালিস্ট গভর্নমেন্ট। অতএব জিয়াউর রহমান তখন কী করলেন, তিনি বললেন যে টাকার কোনো অভাব হবে না। আজকের যে বাজেটের ভাবনা করতে গিয়ে আমি এই কথাগুলো বলবো। জিয়াউর রহমান তখন বাংলাদেশের মূল শক্তিটাকে তিনি সন্ধান করলেন। তিনি বললেন যে আমাদের দেশের মূল শক্তি হচ্ছে গ্রাম এবং আমাদের দেশের মূল শক্তি হচ্ছে কৃষক। কৃষক যদি বাঁচে, গ্রাম যদি বাঁচে, তাহলে বাংলাদেশ বাঁচবে। কারণ 90% অফ আর ভাস্ট মেজরিটি পিপল আর পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স অ্যান্ড দে লিভ ইন এ রুরাল এরিয়াস। এবং সেই গ্রামে উনি গ্রাম সরকার করলেন। বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে, ভূমিহীন কৃষক, গরিব কৃষক, মধ্য কৃষক, ধনী কৃষক, সেখানে কামার কুমোর, নাপিত ধোপা, হাড়ি মুচি, ডোম মেথর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি গ্রাম সরকার করলেন যে তারাই সিদ্ধান্ত নেবে, তারাই তাদের অর্থনীতিকে গড়ে তুলবে এবং তারাই সেখানে তাদের শিক্ষার বিস্তার লাভ করবে। জিয়াউর রহমানের ভাবনা ছিল তাই। জিয়াউর রহমানের ভাবনা ছিল, একদিন উনি হেঁটে যাচ্ছেন এক পথ দিয়ে, সাথে যাচ্ছে একজন তরুণ অধ্যাপক, আমি নাম বলতে চাইনি এই মুহূর্তে। জিয়াউর রহমান দেখছেন যে সমস্ত নদীগুলো কানায় কানায় পূর্ণ, সেখানে পানি আছে, অথচ মঙ্গায় উত্তরবঙ্গ পুড়ে সারখার হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষের খরায় পুড়ে যাচ্ছে, অতএব এই খরার থেকে কী করে রক্ষা করা যায়। তখন তিনি সিদ্ধান্ত নিলেন খাল খনন কর্মসূচি, যে খাল খনন করে এই পানি যদি আমি কৃষকের জমিতে দিতে পারি, যদি এই খাল খনন করে যদি আমি করতে পারি, মানে কৃষি উন্নয়ন ঘটাতে পারি, তাহলে এই দেশের সমস্যার সমাধান হতে পারে। জিয়াউর রহমান রুরাল ইন্ডাস্ট্রিজগুলোকে আবার চালু করতে চাইলেন। তিনি সেই কামার কুমোর, সে কুমোরদের হাড়ি, কামারদের বিভিন্ন লাঙল, জোয়াল ইত্যাদি লাঙলে এই সমস্ত তৈরি করা, এবং সেখানে তিনি ওই কুমোরদের ওই যে বিভিন্ন শিল্প, তিনি তাঁত শিল্পকে সবচেয়ে অগ্রাধিকার দিলেন এবং তিনি তাঁত শিল্পকে অগ্রাধিকার দিয়ে তিনি বাজারের সন্ধান করতে বেরোলেন। এবং জিয়াউর রহমান শ্রমশক্তিকে উন্নয়ন করার জন্যে এখানে শিক্ষাকে তিনি একটি মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা করলেন। আজকে আমি এই বাজেট আলোচনা করতে গিয়ে এটাও বলতে চাই যে অর্থনীতির মূল দায়িত্বটা কী। অর্থনীতির মূল দায়িত্ব হচ্ছে মানুষের পার্চেজিং পাওয়ার বাড়ানো, দ্য পার্চেজিং পাওয়ার অফ পিপল মাস্ট বি ইনক্রিজড, এবং সেই পার্চেজিং পাওয়ার বাড়াতে গেলে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে, এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে গেলে উৎপাদন বাড়াতে হবে, এবং উৎপাদন যদি বাড়াতে হয় তাহলে সম্পদ বাড়াতে হবে, অর্থাৎ রিসোর্স ডেভেলপ করতে হবে। কী রিসোর্স আমাদের আছে? আবদুল্লাহ ফারুকের একটা বই আছে বাংলাদেশ ইকোনমি, সেই বাংলাদেশ ইকোনমিতে আবদুল্লাহ ফারুক দেখিয়েছেন যে কান্ট্রি লাইক বাংলাদেশ হোয়ার রিসোর্স বেজ ইজ থিন, দ্য জেনারেল স্কারসিটি উইল প্রিভেল।

0: শিল্প, খনিজ নাই, ইউরেনিয়াম নাই, এখানে আপনার সম্পদ বলতে আছে মানে বনাঞ্চল নাই, সম্পদ বলতে আছে আমাদের শুধুমাত্র মানুষ, শুধুমাত্র পানি এবং শুধুমাত্র ল্যান্ড। ল্যান্ড হচ্ছে আমাদের এখানে, এখানে জমি, আমরা একটা কৃষকের দেশ, আমাদের যা কিছু অর্জন সব কিছু এসছে কৃষকের হাত থেকে, এবং কৃষকই হচ্ছে আমাদের মূল মূল শক্তি। এই কথাটা আজকে আজকে উপলব্ধি করতে পেরেছিলেন জিয়াউর রহমান। এবং ঠিক মানব সম্পদকে যদি আমাদের করতে হয়, তাহলে স্কুল কলেজে কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা দিয়ে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে। আজকের এই শিক্ষামন্ত্রীর এই বাজেটে শিক্ষা খাতে, এই যে সরি অর্থমন্ত্রীর এই বাজেটে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেখানে আপনার শিক্ষা খাতে আপনার 1,27,000 কোটি টাকা সেখানে সেখানে বরাদ্দ করা হয়েছে। এখানে এখান থেকে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করবে। এখানে এখানে আমাদের আমাদের পানি সম্পদ, পানি সম্পদকে যদি আমাদের আনতে হয়, তাহলে আজকে আমাদের দেশের যে যে শত শত পানি উজনের সমস্ত নদীতে আমাদের বাঁধ দিয়ে ফেলেছে, আমাদের ন্যায্য পানি যেটা আন্তর্জাতিক নদী, সেই নদীগুলোকে বাঁধ দিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একেবারে একটি মরুভূমির অঞ্চলে পরিণত করার যে যে জটিল এবং কুটিল ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরই করতে হবে, এই বিপ্লবী পার্লামেন্টকেই করতে হবে। এবং সেইটা যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের এই যে খাল খনন কর্মসূচি, আমাদের এরপরে জলাধার তৈরি করতে হবে, নদী খনন কর্মসূচি করে আমরা আমাদের কৃষকের জমিতে আমরা ফসল ফলাতে পারব। এই ভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাবনা। মাননীয় স্পিকার, রাষ্ট্র একটি বাজেট একটি সংখ্যার সমষ্টি নয়, বাজেটের আরও অনেক দায়িত্ব আছে। সেই বাজেটের একটা দার্শনিক ভিত্তি আছে, বাজেটের অর্থনীতিবিদরা একরকম বলেন, পলিটিক্যাল ইকোনমিস্ট আর এক রকম বলেন। আমি দু একজন পলিটিক্যাল ইকোনমিস্টের সাথে কথা বলেছি, তারা বলেছে এই বাজেটের যে দূরদর্শী যে চিন্তাভাবনা, অতএ রুরাল পিওরকে সরি পুয়োরকে গ্রামীণ দরিদ্রকে, অর্থাৎ যে পভার্টি মাস্ট বি এরিডিকেটেড থ্রু দি অ্যাটেম্পট অফ দিস বাজেট ইমপ্লিমেন্টেশন। অর্থে বাজেটে যে টাকা কোনো বিষয় নয়, টাকা বিষয় নয়, কারণ হচ্ছে এই কারণে আমরা ভাষা আন্দোলন করে আমরা জয়লাভ করেছি। 69-এর গণ অভ্যুত্থান, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এক দফা আন্দোলনে, এখানে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলম।
1: মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী এবং দিনাজপুর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আপনার সময় 20 মিনিট। ধন্যবাদ।
2: বিসমিল্লাহ রহমানুর রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় দ্বিতীয়বারের মতো এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান এর প্রতি শুকরিয়া আদায় করি। উনি নমিনেশন দিয়েছিলেন, সেজন্যই নির্বাচন করতে পেরেছি। আর ধন্যবাদ জানাই দিনাজপুর 6-এর 4টি উপজেলা, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর, 3টি পৌরসভা, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাটের সেই সমস্ত মানুষগুলোকে যারা আমার উপর ধানের শীষের পর আস্থা রেখেছে এবং তাদেরকে সেবা করার জন্য আমাকে সুযোগ দিয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। আমার 10.5 লক্ষ মানুষ এবং প্রায় 1100 স্কোয়ার কিলোমিটার এলাকা অধ্যুষিত আমার সেই এলাকাবাসীকে। মাননীয় স্পিকার, আর আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই দেশের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মানুষগুলো, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের জর্জরিত স্বাধীনতা, সেই সমস্ত মানুষগুলোর প্রতি আর শ্রদ্ধা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক

0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এবং ওই সময়ের চ্যালেঞ্জ গ্রহণ না করলে আজকে আমাদের অবস্থা কি হতো সেটি হয়তোবা ইতিহাস বলতে পারে, কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে আমরা স্বাধীন রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করেন নাই এবং জনগণকে সাথে নিয়ে যুদ্ধ করে উনি দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন, যার জন্যই আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ জিয়াকে। এবং আজকে একথাটি বলতে চাই, যারা আজকে বাজেট নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন মাননীয় সংসদ সদস্যগণ, আমি ওই দিকে যাব না। আমি শুধু এটুকুই বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছে এজন্যই যখন অন্যরা পারে নাই, ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে, আত্মসমর্পণ করেছে, তখনই যে মানুষটি, যে দলটি জনগণের পাশে দাঁড়িয়েছে তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আজকে বাজেট আলোচনায় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই, 1975-76 যদি আপনি বাজেট দেখেন তখন দেখবেন স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে ছিল মাত্র 786 কোটি টাকার বাজেট, কিন্তু যখন 74-এর দুর্ভিক্ষ হলো, দেশের অর্থনীতি আমাদেরকে বাসন্তী উপহার দিল এবং তার পরবর্তীতে 74-75 গেল, 75-76 যে বাজেট যেটি শহীদ জিয়ার আমলে প্রথম বাজেট হলো সেটি কিন্তু আমাদের প্রায় 2000 কোটি টাকা, 1900 কোটি টাকা প্লাস। আর যখন শহীদ জিয়া শাহাদত বরণ করলেন সেই সময়ের বাজেট ছিল 4500 কোটি টাকার বেশি। অর্থাৎ যে কথাটি বলতে চাই, যখন ওই সময়ও কম্বল চোর বলেন আর রিলিফ চোর বলেন, ওনারা যখন দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল, উপহার দিয়েছিল বাসন্তী আর দুর্ভিক্ষ আর লঙ্গরখানা, সেই সময়ও কিন্তু বিএনপি সামনে গিয়ে এসেছিল, জনগণের পাশে দাঁড়িয়েছিল, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে যিনি হাল ধরেছিলেন তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। এবং উনি সেই মানুষ যে মানুষ সত্যিকার অর্থে বাংলাদেশে শৃঙ্খলা কাকে বলে এবং মানুষের গণতন্ত্র ফেরত দেওয়া, মানুষের বাক স্বাধীনতা ফেরত দেওয়া এবং সর্বোপরি দেশের কৃষিকে এমন একটি পর্যায়ে নিয়ে গেলেন, তলাহীন ঝুরি হয়ে গেল চাল রফতানি করার দেশ, 1979 সনে প্রথম রফতানি হলো বাংলাদেশ থেকে চাল বিশ্বে, অর্থাৎ কৃষিতে স্বনির্ভরতা আসলো। আর আজকে যে অর্থনীতি নিয়ে আমরা গল্প করি, আমরা বড়াই করি, আমরা আজকে সেই অর্থনীতি আরএমজির সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর রেমিটেন্স নিয়ে কথা বলি, রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা কথা বলি, সেটিও শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে তিনটি পিলারের উপর বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দাঁড়িয়ে আছে। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বৎসর আন্দোলন সংগ্রাম করেছেন স্বৈরাচার বিরোধী এবং তার পরবর্তীতে 91-এর জাতীয় নির্বাচনে এদেশের মানুষ উনার উপর আস্থা রেখেছে, বিএনপির উপর আস্থা রেখেছে। এবং এমন একটি সময় যখন স্বৈরাচার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল সেই সময় বেগম খালেদা জিয়া অর্থাৎ আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা ওই সময় দায়িত্ব নেওয়ার পরে উনি যখন বাজেট করেছিলেন 91-92 অর্থ বৎসরে, সেই বাজেট ছিল প্রায় 19,500 কোটি টাকার বাজেট, অর্থাৎ এরশাদের আমলের লাস্ট বাজেট ছিল 15,500 কোটি টাকার বাজেট। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন মরহুম এম সাইফুর রহমান, এবং উনি যখন ভ্যাটের ঘোষণা দিলেন তখন আজকের বিরোধী দল, তৎকালীন বিরোধী দল সবাই মিলে, আপনাদের মনে থাকার কথা, ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিন্তু আজকে প্রমাণিত যে ভ্যাট এমন একটি বিষয় বাংলাদেশের অর্থনীতিকে সত্যিকার অর্থে এটি আজকে একটি সুদৃঢ় অবস্থানে নিয়েছে, অর্থাৎ ওই সময়কার সিদ্ধান্ত। তার পরবর্তীতে যখন আপনার আবারও খালেদা জিয়া আপনার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, উনি এই দেশের নারী শিক্ষা বলেন অথবা মানুষ বিনা পয়সায় শিক্ষা বলেন, আজকের নারী বিষয়ক বলেন, শিশু বিষয়ক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণা বলেন, প্রত্যেকটার পিছনে যে নামটি জড়িত সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ বিএনপি এমন একটি দল যেই দল সবসময় মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে, মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ভূমিকা রাখে। এবং তারপরে পরবর্তীতে আপনি দেখেন বাজেট যখন 2001 বলেন, 2002 বলেন, 2005-06 বলেন, সর্বশেষ 70,000 কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছেন। আর বিগত স্বৈরাচার অর্থাৎ পলায়নকৃত স্বৈরাচারের 2022-23 বাজেট ছিল, যেটা মানে 23-24 বাজেট, সেটা ছিল 6,00,000 কোটি টাকা প্লাস। আর এই বছর আমাদের যোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। কোন সময়ে? যখন স্বৈরাচার এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের থেকে পাচার করেছে, এবং বাংলাদেশের এমন কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকিং খাতকে একদম ফোকলা করে দিয়ে বাংলাদেশ ব্যাংককে লুট করে নিয়ে গেছে। সেই অবস্থায়, সেই অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের নেতা অর্থাৎ সংসদ নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। অর্থাৎ বিএনপি চ্যালেঞ্জ নিতে জানে, চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে, চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে জানে। কাজেই বিএনপির হারানোর বা ভয়ের কিছু নাই। বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল সত্যিকার অর্থে এদেশের মানুষের পাশে থেকে যুদ্ধ করেছে, লড়াই করেছে, স্বাধীনতা এনে দিয়েছে, এবং বাসন্তী তাড়িয়ে এদেশ থেকে আপনার চাল রফতানি করেছে। আজকে আমরা মোটা কাপড় পরি, সেইটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আরএমজি সেক্টরের এই যে রফতানি, আজকে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, প্রত্যেকটার পিছনে যেটি জড়িত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর বিএনপি তো কাজ করবেই, বিএনপি তো সেই দল, আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন, মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করে নাই। মুক্তিযুদ্ধ বলেন, আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন, আর স্বাধীনতা পুরস্কার বলেন, 21শে পদক বলেন, বাংলা একাডেমি পদক বলেন, প্রত্যেকটার পিছনেই শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে নারীর ক্ষমতায়ন বলেন, নারীর অধিকার বলেন, নারীর শিক্ষা বলেন, প্রত্যেকটার পিছনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ আমরা যেটি বলতে চাই, বাংলাদেশের যত ভালো কিছু আছে প্রত্যেকটার সাথে জড়িত যেই নাম সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। কাজেই তার উপর আস্থা রাখতে হবে, কারণ এই রক্তের মধ্যে শহীদ জিয়া আছে, খালেদা জিয়া আছে, আর আছে দেশপ্রেম। সেই জন্যই আগামীতে 9,38,000 কোটি টাকার বাজেট সত্যিকার অর্থেই একটি যুগোপযোগী বাজেট এবং প্রয়োজনীয় বাজেট। আজকে আমরা কথা বলছি, সমালোচনা করছি, কিন্তু পরক্ষণে আবার বলছি, আমার এই ব্রিজটা দরকার, আমার এই কালভার্টটা দরকার, আমার এলাকার এয়ারপোর্ট দরকার, আমরা বিভিন্ন কথা বলছি। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে বাস্তবের মুখোমুখি হতে হবে, কারণ মানুষের প্রয়োজন আছে। একসময় 7.5 কোটি লোক ছিল, এখন 180 মিলিয়ন লোক। আজকে আমরা সামাজিক সুরক্ষার কথা বলি, অনেকে বলেছেন শিক্ষায় নাকি সবচেয়ে বেশি বরাদ্দ। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যেহেতু আমি সমাজ কল্যাণ, নারী, শিশু এইগুলো দেখি, সেই জন্য আপনাদের সামাজিক সুরক্ষা খাতে 1,44,000 কোটি টাকা বাজেট এই সরকারের। কাজেই এই সরকার একটি জনকল্যাণকর সরকার, এই সরকার মানুষের কল্যাণের জন্য সবচেয়ে বেশি বাজেট দিয়েছে, আর শিক্ষাকে দিয়েছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ শিক্ষিত হবেন, দক্ষতা অর্জন করবেন, তারপরে এমপ্লয়মেন্টে যাবেন। এই হচ্ছে সরকারের দিক নির্দেশনা, সরকারের প্ল্যানিং। সেই জন্যই আজকে শিক্ষাকে, আর শিক্ষিত হবেন, দক্ষতা অর্জন করবেন, স্বাস্থ্য ভালো থাকতে হবে, সেই জন্যই স্বাস্থ্যকে দেওয়া হয়েছে তার দ্বিতীয়, অর্থাৎ সবচেয়ে বেশি বাজেট যেটা আছে স্বাস্থ্য। স্বাস্থ্যর ব্যাপারে আমার একটু কথা আছে, যেহেতু আমি ডাক্তার মানুষ, আমার একটু কথা বলা দরকার এখানে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় অর্থমন্ত্রী, আপনি অনেক কিছুই আলহামদুলিল্লাহ এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস ওষুধ রপ্তানি করতে হবে। এই যে আমাদের বাণিজ্য মন্ত্রী সাহেব বললেন যে আপনি এলডিসি গ্র্যাজুয়েশনে যাবেন 29-এ, এলডিএসসি গ্রাজুয়েশনে যদি যান তার জন্য প্রস্তুতি দরকার। কিসের প্রস্তুতি? প্রস্তুতি হচ্ছে আপনি এপিআই এর অনেক র মেটেরিয়ালসের উপর আপনি শুল্ক রেয়াত করেছেন। আমি আপনাকে শুধু খালি এইটুকু বলবো, অর্থ স্বাস্থ্যমন্ত্রী থাকলে ভালো হতো যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোয়ালিটি অর্থাৎ ক্যাপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি আরও বাড়াতে হবে। কারণ আমাদের ঔষধ আমেরিকায় রফতানি হয়, আমাদের ঔষধ ইউকেতে রফতানি হয়, আমাদের ঔষধ ব্রাজিল সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় রপ্তানি হয়, কিন্তু সমস্যা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের যে ল্যাব সেই ল্যাবের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি হওয়া উচিত ম্যাচুরিটি লেভেল 3 ML3, কিন্তু সেই ক্যাপাসিটিটা তাদের না থাকার কারণে তাদের এই আমাদের কোম্পানিগুলো ড্রাগস বিদেশে রপ্তানি করতে পারছে না, কারণ ইন্টারন্যাশনাল বিডিংয়ে তারা কোয়ালিফাই করছে না, কিন্তু তারা কিন্তু বাইলেটারাল বিডিংয়ে দেয়ার পার্টিসিপেটিং। আপনাকে মনে রাখতে হবে যখনই আপনি এলডিসি গ্রাজুয়েশনে যাবেন তখন পৃথিবীর সব দেশ আপনার কাছে ওষুধ নিয়ে আসবে, তখন এই প্যারাসিটামল আজকে 2 টাকা দাম শুনলে মন খারাপ করবেন, বাস্তবতা হচ্ছে ওই সময় 10 টাকা দিয়ে প্যারাসিটামল কিনে খেতে হবে। কাজেই আগেই প্রস্তুতি নেন যাতে আপনি এখন প্যারাসিটামল অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাগের রেজিস্ট্রেশন এখন করে নিতে হবে। সেই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে আরও বেশি ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, সো দ্যাট আপনি এলডিসি গ্রাজুয়েশনের পরে আপনার দেশের মানুষকে স্বল্প মূল্যে ঔষধ দিতে পারেন। আর এই পৃথিবীতে চায়না এবং ইন্ডিয়া এরা হচ্ছে এপিআই তৈরির কারখানা, সারা পৃথিবীর পাকঘর হল চায়না এবং ইন্ডিয়া। দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে যেটা আসবে সেটা হবে বাংলাদেশ, এবং সেটা যদি গ্রহণ করতে হয় তাহলে আজকে আপনার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, সো দ্যাট আপনি এমন এপিআই তৈরি করবেন $billion billion। আজকে আরএমজি যেমন আপনার ডলার আর্ন করে আপনি এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস রপ্তানি করে আপনি কিন্তু সেই পরিমাণ র মেটেরিয়ালস রপ্তানি করে আপনি টাকা আর্ন করতে পারবেন, এবং আপনার জন্য বাজার উন্মুক্ত হবে, শুধু নয় অর্থ পাবেন সেটি নয়, অনেক হোয়াইট কালার এমপ্লয়ির এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এটি খুবই প্রয়োজনীয়। এই জিনিসটি আমি বললাম, এটার জন্য আমাদের খেয়াল রাখা উচিত। আরেকটা জিনিস মাননীয় অর্থমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিছু কিছু অপারেশনের জিনিসের অনেক কতগুলো আইটেম যেমন ডায়ালাইসিস রোগীর টিউবের উপর আপনার ট্যাক্স কমিয়েছেন, আপনাকে বিনীত অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এবং স্পিকারের মাধ্যমে যে আপনি দয়া করে হার্টের ভাল্ব এই জিনিসটি হয়তো আপনার দৃষ্টিতে কেউ নিয়ে আসলে এটি হয়তো হতো, হার্টের ভাল্ব আর হচ্ছে অক্সিজেনেটার বলে একটা ইয়ে আছে, হার্টের অ্যাপ্লায়েন্স আছে, আর এত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক নিউরোভাস্কুলার ইঞ্জুরি হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন ফাইবার আর হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার স্ট্যান্ট আছে, আপনি হার্টের স্ট্যান্ট করছেন ভাস্কুলার স্ট্যান্ট আছে, এইগুলো কয়েকটা আইটেম যদি আপনি মানে ভ্যাট আপনি মাফ করে দেন, এগুলো খুব বেশি লাগে না কিন্তু এগুলোর দাম খুব বেশি, কাজে সেই জন্য যদি ভ্যাটটা মওকুফ করা হয় তাহলে চিকিৎসা জগতে অনেক গরিব মানুষের ভালো চিকিৎসা হবে। কারণ আপনি তো মানবিক প্রধানমন্ত্রী, মানবিক অর্থমন্ত্রী, আপনাকে আমরা জাস্ট কয়েকদিন আগে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের দেশের প্রতিবন্ধী মানুষগুলোর পাশে দাঁড়ান, আপনি এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নির্দেশনা দিয়েছে এবং আপনি আমাদেরকে এই যে এমপি সাহেবরা এখানে আছেন যত সংসদ সদস্যরা আছেন সবার শত শত ডিও আছে, যাতে হুইল চেয়ার লাগবে কারো চেয়ার, কারো আপনার সেলাই মেশিন লাগবে, কারো বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা লাগবে আমাদের, এবং আমাদের সরকার যেহেতু একটি মানবিক সরকার এই সরকারের নির্বাচনী কমিটমেন্ট আছে প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করার জন্য, কাজেই আপনি যে সাহায্য আমাদেরকে করেছেন সেটা দিয়ে কিন্তু আমরা হুইল চেয়ার এবং আপনার সেলাই মেশিন ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছি, এবং আমরা সংসদ সদস্যদেরকে আশ্বস্ত করতে যাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের কথা হয়েছে, আমরা 350 জন সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, এটা আসার পরে আমরা সবাই এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না ইনশাল্লাহ, যার যেখানে যতটুকু প্রয়োজন সাধ্য অনুযায়ী বাংলাদেশের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সাধ্য অনুযায়ী সেটি আমরা বিতরণ করব। এবং মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে বারবার বলেছেন, কারণ উনি ওই কমিটির চেয়ারম্যান আমি ওই কমিটির সদস্য সচিব, উনি বারবার বলেছেন যে প্রতিবন্ধীদের বিষয়ে ডিজেবলদের জন্য দেয়ারা 11 ধরনের ডিজেবলড আছে, প্রতিবন্ধী আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধীর সংখ্যা বাংলাদেশে কেউ বলবেন 40 লক্ষ, কেউ বলবো 45 লক্ষ, এবং WHO-র হিসাবে হচ্ছে আমাদের দেশে 6% অব দি টোটাল পপুলেশন দিস ওয়ে দ্যাট ওয়ে দে আর ডিজেবল। এখন এই মানুষগুলোকে যদি অ্যাড্রেস করতে হয়, ডিজেবলকে অ্যাড্রেস করতে মিনিমাম 2-3 জন সহকারী লাগে, কাজে সেই লোকগুলোকে পাশে দাঁড়ানো, সেই লোকদেরকে এমপ্লয়মেন্ট করা, খালি তাদেরকে হেল্প করে না, ইউ নিড টু গিভ দেম দি এডুকেশন, ইউ নিড টু মেক দেম সাম হ্যাভ সাম স্কিল, দেন তাদেরকে আপনি পুনর্বাসন করবেন, তাহলেই কেবল একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো সরকারের অগ্রাধিকার, এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। এবং আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী আপনি দয়া করে এই বিষয়গুলো আমি যে কয়েকটা বললাম আমি আপনাকে লিখিতভাবেও আবার দিব, সো দ্যাট এটা আপনি দয়া করে অ্যাড্রেস করবেন। আমি যে জিনিসটা আর একটু বলতে চাই, আজকে না কনজেনিটাল হার্ট ডিজিজের টাকা দেয়, কনজেনিটাল হার্ট ডিজিজের টাকা আগে থেকেই দেয় সেটা আমি জন্য বলি না, উনি কিন্তু সিরোসিস অফ লিভার, কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপরে আপনার হচ্ছে লিভার ডায়ালাইসিসের জন্য, তারপরে যে কোনো ধরনের মেলিগনেন্সিতে ওরা আমাদের সরকার কিন্তু সহযোগিতা করে। কিন্তু তারপরেও বলবো আমরা 50,000 থেকে 1,00,000 টাকা করেছেন, 300 কোটি টাকার বাজেট 650 কোটি টাকা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তারপরও আমি বলবো যে আপনার এই সেক্টর হচ্ছে এত বেশি প্রয়োজন মানুষের সত্যিকার অর্থে, এখানে আরও যদি বাড়ানো যায় এটা আপনার দয়া করে খেয়াল রাখার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি। আরেকটা হচ্ছে যে কাজটা ফ্যামিলি কার্ড, যেটা অনেকেই বলেছেন, আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি অনেক সংসদ সদস্যের বক্তব্য শুনেছি, ফ্যামিলি কার্ড আগামী 4 বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা 3 টার্মে আমরা পাইলটিং করেছি, মাননীয় অর্থমন্ত্রী সেই কমিটির চেয়ারম্যান, আমাদের অনেক মন্ত্রী মহোদয় এবং উপদেষ্টাগণ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সদস্য, আমি নিজেও সেটার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে এই বছর অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 30 জুন পর্যন্ত আপনার টোটাল হবে পাইলটিং সহ 41 লক্ষ পরিবার সুবিধা পাবে। ইট ইজ নট দ্যাট যে ফ্যামিলি প্ল্যানিং বা ফ্যামিলি কার্ড 41 লক্ষকে দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে বেশি সংখ্যক মানুষকে, সুবিধাভোগী হবে 41 লক্ষ পরিবার, এবং সেইটার জন্য অলরেডি 14,500 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট অলরেডি আপনার আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান ADP-তে এখন আছে। কাজে এই অবস্থায় আমরা চাইব, এবং এটা কোনো এলাকা হবে না, সব 300টি আসনে একযোগে ইনশাআল্লাহ এই কর্মসূচি, আপনাদের কোনো ডিও লেটার কোনো তদবির করার প্রয়োজন পড়বে না। ফ্যামিলি কার্ড ফ্যামিলি প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে খুঁজবে, ফ্যামিলি কার্ডকে কাউরে খুঁজতে হবে না, ফ্যামিলি কার্ড নিজে আপনাদের বাড়ি যেয়ে ওই সমস্ত যে পরিবাররা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত তাদেরকে খুঁজে বের করবে, তাদেরকে দিবে, আপনারা শুধু খালি সুপারভাইজ করবেন যাতে।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আজান পড়ে গেছে, আপনি বিনা পয়সায় অনেকের প্রেসক্রিপশন দেন, আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও কিছু প্রেসক্রিপশন দিয়েছেন, থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিট 30 মিনিটসের বিরতি দেওয়া হলো, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে, এবং এরপরে ভক্তিমূলক গান শুনবেন।

যে পথে ভ্রান্তি চির মনস্তাপ।

0: মাননীয় সদস্যবর্গ, বাজেটের উপর অব্যাহত আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী, সিরাজগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ। জনাব ইকবাল হাসান মাহমুদ, আপনার সময় 20 মিনিট। ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে 2026-27 অর্থবর্ষে প্রস্তাবিত বাজেটের উপরে কিছু বক্তব্য রাখতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 26-27 অর্থবছরের বাজেটে জ্বালানি, বিদ্যুৎ, খনিজ সম্পদ মন্ত্রণালয়ে 17,345 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের 1.85%। গত বছরে 16,952 কোটি টাকার তুলনায় এটি বৃদ্ধি নির্দেশ করে। মাননীয় স্পিকার, এর মধ্যে উন্নয়ন ব্যয় 17,192 কোটি 82 লক্ষ টাকা, যেটা নাকি 99.12%, এবং পরিচালনা ব্যয় 152 কোটি 22 লক্ষ টাকা, যেটা হল 0.88%। এর মাধ্যমে স্পষ্ট যে আমরা অবকাঠামো উন্নয়ন, গবেষণা, সক্ষমতা বৃদ্ধির সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। মাননীয় স্পিকার, দৈনিক প্রচলনের ব্যয়ের চেয়ে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন ব্যয় 14,938 কোটি 86 লক্ষ টাকা, জ্বালানি বিভাগের 2,254 কোটি 16 লক্ষ টাকা প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাননীয় সদস্যবৃন্দ, দেশবাসীকে জানাতে চাই কিভাবে আমরা গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সমস্যাগ্রস্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। মাননীয় স্পিকার, আমরা পূর্ববর্তী সরকারের একটা বিধ্বস্ত বিদ্যুৎ অবস্থা পেয়েছি। আমাদের গত 15 বছরে এই বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়কে একেবারে ধ্বংসের প্রান্তে নিয়ে চলে গেছে। আমাদের বিদ্যুৎ খাতে 56,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে, এবং যেসব চুক্তির মাধ্যমে সভরেন গ্যারান্টি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রাইভেটে যে খাতটা দিয়ে দিয়েছে, সেগুলোকে সভরেন গ্যারান্টি দিয়েছে, এবং এমনভাবে এগ্রিমেন্ট করা হয়েছে যে এগ্রিমেন্টগুলোকে যদি আমরা যদি পুনর্বিবেচনা করতে যাই, তাহলে আমাদের সভরেন গ্যারান্টি এনক্যাশ করার মতো হুমকি দেওয়া হয়। তারপরেও আমরা তাদের সাথে বসে আমরা যাতে উইন উইন বেসিসে আমরা বিদ্যুৎও পাই এবং তাদেরকেও যেন বিদ্যুৎ চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা সচেষ্ট আছি। মাননীয় স্পিকার, আমরা এইবার অনেকে বাজেট আলোচনায় বলেছে এবার বাজেটে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে বেশি টাকা দেওয়া হয় নাই। আসলে আমরা একটা বিদ্যুতের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে

0: নূতন দিগন্ত উন্মোচন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট। অনেস্ট স্পিকার, আপনি হয়তো জেনেছেন যে অলরেডি এই নবায়নযোগ্য রিনিউবল এনার্জি, এটা যেন মানুষের কাছে সহজলভ্য হয় সেই জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী এই যে সোলার পাওয়ারের জন্য যেসব যন্ত্রাংশ লাগে এবং সোলার পাওয়ারের যে ক্যাপাসিটি ব্যাংক লাগে এইসবের উপর থেকে সম্পূর্ণভাবে রেয়াত মুক্ত করে দিয়েছে। মাননীয় স্পিকার, রেয়াত মুক্তি করে নাই, এখান থেকে যে ইনকাম হবে 2031 সাল পর্যন্ত, যেটাকে বলে ডিউটি হলিডে, ট্যাক্স হলিডে বলে, সেটা দিয়ে দেওয়া হয়েছে। তার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা যেটা আমাদের অ্যালোকেশন দেওয়া হয়েছে এবং তার সাথে যদি আমরা ট্যাক্স হলিডে এবং ডিউটিতে অ্যাড করি তাহলে কিন্তু আমাদের বাজেটে আমাদের যে অ্যালোকেশন দেওয়া হয়েছে সেটা অনেক বেশি। মাননীয় স্পিকার, আপনার এটা করার ফলে আমরা যে টার্গেট ঠিক করেছি যে 2030 সাল পর্যন্ত আমরা 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার আমরা এখানে নিয়ে আসব, এটা অতি দ্রুতগতিত হবে। কেননা আমরা এটা সরকারি খাতে না, আমরা এটা ব্যক্তি খাতে দেব এবং এই ডিউটি ফ্রি ট্যাক্স হলিডের ফলে আমাদের দেশীয় ইনভেস্টাররা উৎসাহিত হবে, বিদেশীয় ইনভেস্টাররা উৎসাহিত হবে। এই উৎসাহ হওয়ার পরে ফলে আমরা আশা করি অতি দ্রুত বাংলাদেশ সোলার পাওয়ারে সেলফ সাফিসিয়েন্ট হবে। এবং এর সাথে আমাদের উইন্ড পাওয়ার আছে, এর সাথে আমাদের ওয়েস্ট টু পাওয়ার আছে, এগুলো উৎসাহিত হবে। উৎসাহিত হওয়ার ফলে আমাদের এই যে নবায়নযোগ্য বিদ্যুতায়ন তা দ্রুত গতিতে প্রসার লাভ করবে। মাননীয় স্পিকার, আমাদের এই নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার করে এদেশের যে যানবাহন, বৈদ্যুতিক যানবাহন ইবি খাতে আমরা আমদানি করার জন্য এখানে ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে বাস এবং অন্যান্য যানবাহনকে ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, তাতে এরা উৎসাহিত হবে। এবং এটা উৎসাহিত হলে ইলেকট্রিক যানবাহন চলাচল করলে আমাদের জ্বালানি খাতে যে আমদানি অনেক অংশ কমে যাবে, তাতে আমাদের দেশের অনেক বৈদেশিক অর্থ সাশ্রয় হবে। এগুলো সবই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে প্রশ্ন আসবে আপনার যে আমরা একদিকে সোলারের দিকে যাচ্ছি, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছি, অন্যদিকে যে ফসিল ফুয়েল, গ্যাস, তেল, এই পাওয়ার স্টেশনগুলো কেন আমরা চালিয়ে যাব। মাননীয় স্পিকার, আপনাকে আমাদের যে সোলার পাওয়ার এটা একটা নির্দিষ্ট সময়ে আসে এবং আমরা যে পাওয়ার ব্যাংক তাতে আমরা রিজার্ভ করি, কিন্তু অনেক সময় বিশেষ করে আমাদের দেশে মৌসুম যখন বর্ষাকালীন অবস্থাতে তখন আমরা সূর্য রশ্মিটা কম পাই, তখন আমাদের এই পাওয়ারটা কমে যাবে, সেই জন্য আমাদেরকে স্ট্যান্ডবাই হিসাবে আমাদেরকে আমাদের যে জৈব জ্বালানি সেই জৈব জ্বালানিকে আমাদের ব্যবহার করতে হবে, সেই জন্য আমাদের যেসব পাওয়ার স্টেশনগুলো আছে সেগুলোকে চালাতে হবে এবং নতুন পাওয়ার স্টেশন করতে হবে, যাতে দুইটার সাথে মেলে এবং কোনো সময় যেন কোনো অবস্থাতে কোনো ইমার্জেন্সি সৃষ্টি না হয়। মাননীয় স্পিকার, এটা একটা খুব চ্যালেঞ্জিং জব, কিন্তু আমরা মনে করি যে আমরা এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারব এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। মাননীয় স্পিকার, সে পদক্ষেপের মধ্যে আমাদের দেশে স্থল এবং জল বঙ্গোপসাগরে জ্বালানি তৈল উত্তোলন করার জন্য, গ্যাস উত্তোলন করার জন্য আমরা অলরেডি ইন্টারন্যাশনাল বিডিং ডিক্লেয়ার করে দিয়েছি এবং আশা করি আমরা আগামী নভেম্বরের মধ্যে আমরা এগুলো ক্লোজ করে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলিকে এবং আমাদের দেশীয় বাপেক্সকে সমৃদ্ধ করে এটা উত্তোলন করা শুরু হবে। মাননীয় স্পিকার, মনে রাখতে হবে কত এই স্বৈরাচারী সরকার গত 17 বছরে কোনো কূপ খনন করে নাই, এক টিএসএফ গ্যাস উত্তোলন করে নাই, যার ফলে আজকে আমাদের দেশে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে এবং সেই গ্যাসের সমস্যা সমাধান করার জন্য আমরা এই পথে গিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে গ্যাস ইম্পোর্ট করে আমাদের দেশের শিল্প কারখানার চাহিদা মেটানোর জন্য ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় স্পিকার, আমাদের যে গ্রিডগুলো আছে, আমাদের এই গ্রিডগুলো আপগ্রেড করা হয় নাই, কিন্তু পাওয়ার স্টেশন অনেক করা হয়ে গেছে আপনার, এমনকি আমরা নিউক্লিয়ার পাওয়ার আনছি। আমাদের এই গ্রিডগুলোকে আপগ্রেড করে স্মার্ট গ্রিডে রূপান্তরিত করার জন্য আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি এবং আশা করি এই প্রকল্পগুলিকে আমরা সময় মতো ইয়েতে আনতে পারব। তাছাড়া নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডা বাজেট বরাদ্দ করা হয়েছে যাতে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার আরও ত্বরান্বিত হয়। দেশের সেই পাকিস্তান আমলে একটা রিফাইনারি করে গেছিল, যাওয়া হয়েছিল, সেই রিফাইনারি অনেক পুরনো হয়ে গেছে। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেকেন্ড রিফাইনারি তৈরি করার জন্য কারিগরি টেন্ডার করেছি। এখানে ফিজিবিলিটি স্টাডি হওয়ার পরে আমরা এটা পিপিপির মাধ্যমে আমরা এস্টাবলিশ করব। এছাড়াও আমরা আমাদের দেশে গ্যাস আমদানি করার জন্য আমরা এফএসআরও বসানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আমরা বিদ্যুতের আঞ্চলিক অবকাঠামো গ্রহণ করার চেষ্টা করছি। আপনারা জানেন আমরা যদি ভুটান, নেপাল, ভারত এই তিনটা দেশ মিলে, চারটা দেশ মিলে আমরা যদি জলবিদ্যুতের ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে জ্বালানি যে খরচ জলবিদ্যুতে তার খরচ নাই, আমরা সস্তায় বিদ্যুৎ আমদানি করে আমাদের মিল কারখানাগুলোকে বিদ্যুৎ দিতে পারব। তাছাড়া আমরা মিল কারখানাগুলোতে ক্যাপটিভ পাওয়ারের ব্যবস্থা করছি। এই ক্যাপটিভ পাওয়ারের ব্যবস্থা হলে আমাদের দেশের মিল কারখানাগুলোকে সচল রাখা যাবে এবং প্রোডাকশন বৃদ্ধি পাবে। প্রোডাকশন বৃদ্ধি পেলে আমাদের যে প্রোডাকশন কস্ট সেই প্রোডাকশনটা কমে যাবে। মাননীয় স্পিকার, আমরা এই যে অবকাঠামো উন্নয়নের যে প্রচেষ্টা নিয়েছি, এই প্রচেষ্টা সফল হবে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদেরকে যে অর্থ বরাদ্দ দিয়েছে, এই অর্থ বরাদ্দ যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি এবং সেই অর্থ যেন ঠিকমতো ব্যবহার করা হয়, সেই জন্য আমরা খুব নিবিড় পর্যবেক্ষণ করব, যাতে টাকাগুলো ঠিকমতো খরচ হয় এবং খরচ করে আমাদের যে অবকাঠামো উন্নয়ন জ্বালানি খাতের সেটা যেন সুচারুভাবে করতে পারি। করলে আমি আশা করি যে এই 2026-27 বছরের যে বাজেট, সেই বাজেটের ফল ইনশাল্লাহ আগামী বাজেটের সময় আসার আগে আমরা পেতে শুরু করব। মাননীয় স্পিকার, তাই আমি মনে করি অনেকেই যারা বলেন যে বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে যথেষ্ট বাজেট দেওয়া হয় নাই, এটা সঠিক না। আপনি বিদ্যুৎ খাতে এবং জ্বালানি খাতে আর যেসব ব্যবস্থা, মনিটারি ফিসক্যাল যে সাপোর্টগুলো দেওয়া হচ্ছে, সেই সাপোর্টগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখব যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ বিদ্যুৎ খাতে এইবার দেওয়া হয়েছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, এবং তার সাথে সাথে আমি এই বাজেট বাংলাদেশের উন্নয়নের একটা মাইল ফলক বাজেট এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। শেষ হয়ে গেছে আমার হাতের লেখা, শেষ হয়ে গেছে।
1: আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সময়ের আগেই শেষ করেছেন, ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 11 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনার সময় 25 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আশা করি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর রেখে যাওয়া সময়টা আমার সাথে যুক্ত করে দিবেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তব্য আমি প্রথমত মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে এই সরকার অনেকের অনেক চাহিদা, অর্থনৈতিক সংকট এর মধ্য দিয়ে যে কোনো অর্থমন্ত্রীর একটা বাজেট পেশ করা আসলেই অনেক দুরূহ কাজ, দুঃসাধ্য কাজ, এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যটা অত্যন্ত সুলিখিত হয়েছে, 234 পৃষ্ঠার বক্তব্য, সেটার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি প্রথমত ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, প্রশংসা দিয়ে শুরু করলাম। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে যেই মোটা দাগে যে সমালোচনাগুলো সেগুলা ইতিমধ্যে চলে এসেছে, সেখানে আমার নতুন করে আসলে যুক্ত করার কিছু নাই। আমরা বলেছি এই বাজেটটা ঘাটতি বাজেট, আমরা বলেছি যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটি অবাস্তব। সরকার দলের পক্ষ থেকে তারা বলেছেন তারা স্বপ্নবিলাসী, তারা অসম্ভবকে সম্ভব করতে চায়, যেভাবে তারা নির্বাচনে জয়লাভ করেছেন একইভাবে তারা এই বাজেটকেও বাস্তবায়ন করতে চান তারা। তো মাননীয় স্পিকার, নির্বাচনের বিতর্কে আমি যাব না, সেটা অন্যদিকে চলে যাবে, নিশ্চয়ই একদিন সত্য প্রকাশিত হবে। মাননীয় স্পিকার, বাজেট অর্থনীতির সাথে সম্পর্কিত, রাষ্ট্র যেমন কোনো আবেগের বিষয় না, অর্থনীতিও কোনো আবেগের বিষয় না। আমরা বললাম, আমরা চাইলাম, আমরা বাস্তবায়ন করে ফেলবো সবাই মিলে, আর আমরা করে ফেলবো, এটা সম্ভব নয়। একটি বাজেট বা অর্থনীতির পরিবর্তনের জন্য উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ সব কিছুর একটি সুষম পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা আমরা এই বাজেট বক্তব্যে মাননীয় স্পিকার পাইনি। মাননীয় স্পিকার, বাজেটের যাওয়ার আগে আমি যদি একটু অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি, 1971 সাল, বাংলাদেশের ছাত্র, তরুণ, কৃষক সবাই একটি জনযুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডকে স্বাধীন করল, লক্ষ্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের বিষয়, 1971 সালের পরে আমরা দেখলাম কলকারখানা সব কিছু জাতীয়করণ করে রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হলো, আওয়ামী লীগের নেতাকর্মীরা সব কিছু দলীয়করণ করলো, ভোগ দখল করলো, ফলশ্রুতিতে দুর্ভিক্ষ আসলো, হাজার হাজার মানুষ মারা গেল, আমাদের অর্থনীতি আরও ভঙ্গুর পরিস্থিতিতে আসলো। পরবর্তীতে বাকশাল হলো, বাকশালের পতন ঘটলো এবং ঘটনা পরিক্রমায় মেজর জিয়াউর রহমান বাংলাদেশের শাসক হলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে যেই নীতিটি নিয়েছিল, মাঝারি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ, জিয়াউর রহমান সঠিকভাবে অনুধাবন করেছিলেন বাংলাদেশের সেই সময়ের অর্থনৈতিক সংকট হচ্ছে কর্মসংস্থান, ফলে তিনি মুক্তবাজার অর্থনীতিকে প্রমোট করলেন এবং আমাদের আজকের যে পোশাক শিল্প সেটা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হল। আমরা 1978 সালে জিয়াউর রহমান নুরুল কাদেরের দেশ গার্মেন্টসকে প্রমোট করলেন, সহায়তা করলেন দেশ গার্মেন্টস প্রতিষ্ঠায়। সাউথ কোরিয়ার ডাইইউ নামক একটি কোম্পানির সাথে চুক্তি করে এদেশের উদ্যোক্তাদের, পোশাক শিল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষিত করলেন এবং এর মাধ্যমে কয়েকশো শিল্প কারখানা তৈরি হলো, মাঝারি শিল্পের বিকাশ হলো এবং দেশে কর্মসংস্থান তৈরি হলো। মাননীয় স্পিকার, আমাদের দেশের বর্তমান যে সংকট, কর্মসংস্থানের সংকট, আমাদেরকে জিয়াউর রহমানের মতো এই ধরনের একটা নীতি বা পরিকল্পনা অনুসরণ করা প্রয়োজন ছিল মাননীয় স্পিকার। কিন্তু আফসোস, বর্তমান সরকারের যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের ভিতরে আমরা এই ধরনের কোনো নীতি বা এই ধরনের কোনো পরিকল্পনা মাননীয় স্পিকার আমরা পাইনি যেটা দেশে কর্মসংস্থান তৈরি করতে পারবে। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমরা জানি গত 16 বছর কী হয়েছে, রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত হয়েছে, দলীয়করণ হয়েছে, রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত হওয়ার সাথে সাথে অর্থনীতিও কুক্ষিগত হয়েছে, সম্পদ কুক্ষিগত হয়েছে, ফলে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, সিন্ডিকেট তৈরি হয়েছে। আপনি বিভিন্ন সেক্টরে যাবেন, তিন চারটা কোম্পানি বাংলাদেশের সেই সেক্টরের সকল ব্যবসা নিয়ন্ত্রণ করছে। আমরা জানি কিভাবে ব্যাংক লুট হয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এই অলিগার্ক যেই অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হলো, সমাজে বৈষম্য তৈরি হলো এবং বাংলাদেশের তরুণ যুবকরা তারা কোনো কর্মসংস্থান পাচ্ছে না। 2024 সাল, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তরুণরা রাস্তায় নেমে আসলো কোটা সংস্কারের দাবিতে। 2018 সালেও নেমে এসেছিল, এর আগে ভ্যাট বিরোধী আন্দোলনে নেমে এসেছিল, এবারের আন্দোলনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা খুবই সুপরিকল্পিতভাবেই এই আন্দোলনের নাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারণ মাননীয় স্পিকার আমাদের সামনে এটা স্পষ্ট ছিল যে শুধু সরকারি চাকরিতে কোটা যেমন বৈষম্য, কিন্তু সমাজে যে মূল বৈষম্যটা রয়ে গেছে যার ফলে কর্মসংস্থান তৈরি হচ্ছে না, তার বিরুদ্ধেই আসলে আমাদের আন্দোলন করতে হবে, তার বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হবে। মাননীয় স্পিকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটল। আমাদের এই যে বর্তমান সময়, এই সময়ে অর্থনৈতিক সংকটে আমার কাছে মেজর ক্রাইসিস তিনটা। একটা হচ্ছে কর্মসংস্থান তৈরি, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাত সংস্কার এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যে বিদ্যুতের যে চুক্তিগুলো হয়েছে, বিদ্যুতের দাম যে বেড়ে গিয়েছে সেটাকে আমরা কীভাবে আবার কমিয়ে আনবো, সহনীয় পর্যায়ে আনবো। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী প্রচারণা এবং এই বাজেট তাদের প্রধান একটা প্রচারণার অংশ বা প্রজেক্ট হচ্ছে ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ডের আইডিয়াটা কী বা থিওরিটা কী? বলা হয়ে থাকে যে গরিব মানুষকে যদি আপনি 100 টাকা দেন, সে 100 টাকার পুরোটাই সে খরচ করবে নিজের জন্য কিছু কেনার জন্য, সে সেটা সঞ্চয় করবে না, বিনিয়োগ করবে না, সে খাবার কিনবে বা তার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস সে কিনবে। ফলে যদি আপনি গরিব মানুষকে টাকা দেন, 2000 টাকা দেন, 2500 টাকা দেন, সেই টাকাটা মানি রোল হবে, হাত বদল হবে, এভাবে অর্থনৈতিক একটা পরিবর্তন হবে। আমি যেরকমটা বুঝেছি মাননীয় অর্থমন্ত্রী, তো ফ্যামিলি কার্ডের এই যে থিওরিটা এবং এই যে 41 লক্ষ এবং পরবর্তীতে এটা 1-2 কোটি পরিবারকে দেওয়া হচ্ছে, এর ফলে রুরাল অর্থনীতিতে টাকা ঢুকছে এটা সত্য, কিন্তু মাননীয় স্পিকার এই ফ্যামিলি কার্ড বা এই প্রজেক্টের মাধ্যমে আপনি কনজাম্পশন ডিমান্ড তৈরি করতেছেন, আপনি কিন্তু প্রোডাকশন ডিমান্ড বা ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করতেছেন না। সে টাকা দিয়ে কিনবে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবে, চাইনিজ প্রোডাক্ট কিনবে, কারণ এই দেশে তো প্রোডাকশন আপনি বাড়াচ্ছেন না, কিন্তু তাকে আপনি কনজাম্পশনটা বৃদ্ধি করে দিচ্ছেন। ফলে আমাদের এই সময় প্রয়োজন ছিল ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করা সোসাইটিতে, অর্থনীতিতে প্রোডাকশন ডিমান্ড তৈরি করা, মিডল ইকোনমি তৈরি করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ তৈরি করা। কিন্তু আপনি যেটা করছেন কনজাম্পশন ডিমান্ড তৈরি করছেন, এর ফলে আপনাকে কী করতে হবে, আমদানি করতে হবে এবং আপনাকে উচ্চ মূল্যস্ফীতি হয়ে যাবে এবং আপনি একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করছেন, যেখানে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনার জায়গা হচ্ছে তরুণরা। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে স্বর্ণ সময় আমরা পার করছি মাননীয় স্পিকার। আমার দরকার ছিল তরুণদেরকে ইনভেস্ট করা। জিয়াউর রহমান যেরকম সাউথ কোরিয়ার সাথে চুক্তি করে তরুণদেরকে প্রশিক্ষিত করেছিল এবং পোশাক শিল্পের মাধ্যমে একটা মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটিয়েছিল, এরকম কোনো পরিকল্পনা কিন্তু মাননীয় স্পিকার আমরা এই বাজেটে পাইনি। আপনারা তরুণদেরকে ইনভেস্ট করেন, আপনারা তরুণদেরকে ঋণ দেন, তরুণদেরকে টাকা দেন, তরুণদেরকে প্রশিক্ষিত করেন, সেই টাকা আপনি অর্থনীতিতে অনেক বেশি পাবেন। একজন তরুণ যদি কর্মক্ষম হয় সে তার বাড়িতে 2500-এরও বেশি টাকা দিয়ে তার পরিবারকে সে দিতে পারবে মাননীয় স্পিকার। ফলে আমাদের যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা কিন্তু মাননীয় স্পিকার কাজে লাগাতে পারছি না। মাননীয় স্পিকার, এই বাজেট বক্তব্যে 234 পৃষ্ঠা, কর্মসংস্থান নিয়ে মাননীয় অর্থমন্ত্রী 1.5 পৃষ্ঠা লিখেছেন, আরও 1 পৃষ্ঠা লিখলে আমরা বুঝতে পারতাম যে তিনি কর্মসংস্থানকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতের সংস্কারে যদি আসি মাননীয় স্পিকার, ব্যাংকিং খাতে 40,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, ব্যাংক রেজুলেশন আইন এই সরকার এসে বদল করেছে, সংস্কার করে যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা পাচারকারী ছিল, তাদেরকে আবার সুযোগ দিচ্ছে। মাননীয় স্পিকার, যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে, আর যারা গণহত্যা করেছে, তাদের অপরাধ আমি খুব ভিন্ন কিছু দেখি না মাননীয় স্পিকার, দুইটাকে সমান অপরাধ হিসেবে আমি দেখি। আপনি এসালম, শিকদার, জেমকন, বেক্সিমকো, নাসা, সামিট, ওরিয়ন, এই ধরনের গ্রুপগুলা যারা এই দেশের অর্থ পাচার করেছে, সেই সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন এবং বিদ্যমান আইন দিয়ে আপনি আসলে তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নিতে পারবেন না, কারণ এসালমের দুর্নীতি এটার সাথে রাষ্ট্র জড়িত ছিল সেই সময়। DGFI-কে দিয়ে সে ইসলামী ব্যাংক দখল করেছে। এখন যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শেয়ার হোল্ডার, আপনি তো আইনের ফাঁক ফোকর দিয়ে তাকে শেয়ার দিয়ে দিতে পারবেন, কিন্তু সত্যটা হচ্ছে মাননীয় স্পিকার, তারা সেই সময় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছিল। ফলে আমাদেরকে এই ধরনের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে নতুন আইন লাগবে এবং তাদের সম্পদ অথবা তারা যে সকল সম্পদ দেখিয়ে ঋণ নিয়েছিল সেগুলোকে জাতীয়করণ করা প্রয়োজন মাননীয় স্পিকার। সেই টাকা আপনি বন্ড করেন, সেই টাকা দিয়ে আপনি মাননীয় স্পিকার আপনি ব্যাংকে আবার ফেরত দেন, ব্যাংকিং খাতকে আপনি আবার একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসেন। মাননীয় স্পিকার, বিদ্যুৎ মন্ত্রী আমার কিছুক্ষণ আগেই বক্তব্য দিয়ে গেলেন, যদি বিদ্যুতের দাম না কমে তাহলে এইখানে কেউ বিনিয়োগ করবে না, শিল্প কলকারখানার খরচ বেড়ে যাবে। বাংলাদেশে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড BPDB এখন বর্তমানে বিদ্যুৎ কেনে 12 টাকায়, বিক্রি করে 60 টাকায়, বাকি টাকাটা সে ভর্তুকি দেয় যেটা জনগণের ট্যাক্সের মাধ্যমে আবার সরকারের কাছে যায়। যদি 12 টাকায় বিক্রি করে 12 টাকায় কিনে 12 টাকায় আবার বিক্রি করে তাহলে বিদ্যুতের দাম বাড়াতে হবে 86% মাননীয় স্পিকার। সরকার 17% বিদ্যুতের দাম বাড়িয়েছে এই সরকার হওয়ার পরে। গ্রামে গ্রামে লোডশেডিং হচ্ছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। যদি আমাদেরকে এই বিদ্যুৎ এই ব্যবস্থা আমরা রাখি, আমাদেরকে এই সরকারকে অবশ্যই বিদ্যুতের দাম বাড়াতে হবে, সরকারের কিছু করার থাকবে না, কারণ আমরা জানি ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর 99,000 থেকে 1,65,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে সরকারকে। তো এই যে চুক্তিগুলো হলো জরুরি আইন তৈরি করার মাধ্যমে, যেটা 14 বছর ছিল, এই আইনগুলো নিয়ে সরকার কী ব্যবস্থা নিবে? মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে একটি লাইন বলেছেন যে এটা নিয়ে তারা পর্যালোচনা করবেন এবং ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় ব্যবস্থা। এটা তারা 31 দফাতেও বলেছিলেন। আমরা আরও সুস্পষ্টভাবে ওনাদের কাছ থেকে পদক্ষেপ আশা করেছিলাম যে যারা, এটা শুধু দুর্নীতি না, এটা পরিকল্পিতভাবে কাঠামোগতভাবে এটা বাংলাদেশের অর্থ লুট করা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নেবেন? আপনি আদানি চুক্তির বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? আদানির সাথে যে চুক্তি হয়েছিল, আপনি সামিটের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? আপনি এসালামের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? আমরা জানি এই চুক্তিগুলো সার্বভৌম, ফলে আমাদেরকে আন্তর্জাতিকভাবে এটা লড়াই করতে হবে এবং প্রমাণ করতে হবে যে এখানে দুর্নীতি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো দুর্নীতির প্রমাণ কিন্তু মাননীয় স্পিকার সংগ্রহ করা হয়েছিল। এখন সরকারের সদিচ্ছার বিষয় যে সরকার এটাকে কাজে লাগাবে কিনা। সরকার যদি এটাকে কাজে না লাগায়, কোনোভাবেই সরকার বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা প্রতিরক্ষা খাতের কথা বলি। প্রতিরক্ষা খাতে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে একটি প্যারাগ্রাফও লেখার সময় পান নাই মাননীয় স্পিকার। আমরা আশা করেছিলাম একটা ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল, আমাদের প্রতিরক্ষা খাত নিয়ে কী ধরনের পরিকল্পনা করছে, সেখানে প্রতিরক্ষা খাতের যে বরাদ্দ দেওয়া আছে সেটার পরিচালন ব্যয়েতেই বেশিরভাগ বরাদ্দ মাননীয় স্পিকার চলে যাবে। দ্বিতীয়ত, আমাদের পরিবেশ এবং জাতীয় সম্পদ আমাদেরকে কীভাবে সুষ্ঠু ব্যবহার করতে পারি সেটা নিয়ে কিছু আমি মনে করি গুরুত্বপূর্ণ কথা এই বক্তব্যে এসেছে। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলেছেন, ডিরেগুলেশনের কথা বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার, পুনর্গঠন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যেই কথাগুলো, এই ধরনের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় বিএনপি 31 দফাতে বলেছিল, রাষ্ট্র মেরামতের রূপরেখা, রাষ্ট্র সংস্কারের রূপরেখা 31 দফা। জুলাই সনদে আমরা দেখেছি বিএনপি স্বাক্ষর করেছিল, এটার পক্ষে ভোট চেয়েছিল এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সৎভাবেই এই সংসদে জাতির সামনে স্বীকার করেছিলেন যে নির্বাচনের জন্য আপোষ করে সাইন করেছিল। ফলে এই সরকারের অনেক ভালো কথা আমরা আসলে বিশ্বাস রাখবো কিভাবে? অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি করবেন, রাজনীতির গণতন্ত্রায়ন যদি আপনি কিভাবে না করবেন? রাজনৈতিক সংস্কার যদি না হয়, যদি সুশাসন নিশ্চিত না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আপনি কিভাবে অর্থনীতির সংস্কার করবেন মাননীয় স্পিকার? অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি কিভাবে করবেন? আপনি দুদক সংস্কার করবেন কিনা, আপনি বিচার বিভাগ সংস্কার করবেন কিনা, আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা, এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতন্ত্রায়ন কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল, তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? সাংবিধানিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? তাহলে এগুলো কি জাতির সাথে প্রতারণা নয়? একইভাবে এই বাজেটকে যদি আমরা একটা প্রতারণার দলিল বলি, তাহলে মাননীয় স্পিকার আমরা কি খুব বেশি ভুল বলব? মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা যেটা বলেছি যে রাজস্ব আপনি বাজেটে ঘাটতি বাজেট করছেন, কেন্দ্রীয় অর্থনীতিতে যখন মহামন্দা চলে তখন ঘাটতি বাজেট করে, তখন মুদ্রা ছেড়ে দেওয়া হয় যাতে চাহিদা বৃদ্ধি পাইলে কর্মচাঞ্চল্য তৈরি হবে, সমাজে অর্থনীতি বেগবান হবে। কিন্তু মাননীয় স্পিকার, এইখানে যেই আমাদের রাজস্ব ধরা হয়েছে আর আমাদের যে পরিচালন ব্যয় 6,21,000 কোটি টাকা, আমাদের কিন্তু এই রাজস্ব তো উঠবে না আমরা জানি, আমরা কিন্তু ঘাটতি বাজেট দিয়ে আমরা আসলে বিনিয়োগ করি যাতে পরবর্তীতে সুফলটা আবার রাষ্ট্র পায়, জনগণ পায়। কিন্তু আমাদের যে পরিচালন ব্যয় ধরা হয়েছে এটাই কিন্তু মাননীয় স্পিকার আমাদেরকে ঋণ করা লাগবে, এবং এই ঋণ কোথায় গিয়ে শেষ হবে? বিগত আমলে আমরা দেখেছি দেশকে ঋণগ্রস্ত করা হয়েছে, প্রচুর ঋণ নেওয়া হয়েছে, ফলে ঠিক অর্থনৈতিক গুণগত পরিবর্তনটা বিগত সময় থেকে কোথায় হলো এটা আমাদের কাছে মাননীয় স্পিকার ধরা পড়ছে না। মাননীয় স্পিকার, আমি একটু অন্য বিষয়ে যেতে চাই। আমাদের একজন সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য তার এক বক্তব্যে বলেছেন যে এখন অনেকে গাড়ি চড়ে যে আগে তারা কী চড়তো বা রিক্সায় চড়তো, এখন তারা গাড়ি চড়ে, এরকম একটা কথা বলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে মাসের কত তারিখ? 28। আমি রেন্টে কারে ভাড়া নিয়ে একটা গাড়ি আমি ব্যবহার করা লাগে আমার নিরাপত্তার জন্য, তো সেই গাড়ি ভাড়াটা এখন মাননীয় স্পিকার দিতে পারি নাই মাসের শেষ। তো আমাদের সরকার দলীয় অনেক নেতা তারা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ মাননীয় স্পিকার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে, মাশাআল্লাহ। এই আমলে সেটা কয়গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার এটা আমরা জানি না। যারা ধান খেতে পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কী পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। মাননীয় স্পিকার, জুলাই ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলতে চাই। জুলাই ফাউন্ডেশন গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয়েছিল। এই ফাউন্ডেশনটি বর্তমানে অর্থাভাবে চলতে পারছে না। সরকারের কাছে, অর্থমন্ত্রীর কাছে আবেদন থাকবে, ওনারা অনেক টাকা খরচ করছে বিভিন্ন জায়গায়, এই ফাউন্ডেশনে যাতে ওনারা একটা বরাদ্দ দেয়, এটার জন্য খুব বেশি খরচ হবে না। সরকার বিভিন্ন ফাউন্ডেশন এমনিতে পরিচালনা করে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর যেটা সেইটার একটা ফাংশন আছে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসন, কাউন্সিলিং সহ অনেকগুলো কাজ যেটা সরকারি অধিদপ্তরের মাধ্যমে সম্ভব হবে না। ফলে আমরা আশা করব যে জুলাই ফাউন্ডেশনের অর্থমন্ত্রী বরাদ্দ দিবেন। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, শোনা যাচ্ছে যে সরকারের একটা অংশ জাদুঘরটাকে খুলতে দিচ্ছে না, আমরা জানি না এটা সত্য কি না, আমরা আশা করব এই কথাটা যাতে সত্য না হয়। এবং 5ই আগস্টের মধ্যেই জুলাই আসতেছে, এর মধ্যে যাতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর সেটাকে ওপেন করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরেকটু অন্য বিষয়ে যেতে চাই, যেটা দুর্নীতি নিয়ে অনেকেই কথা বলেছেন। দুর্নীতি রোধ করার জন্যই মাননীয় স্পিকার সুশাসন এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল, গণভোট বাস্তবায়নের দরকার ছিল। মাননীয় স্পিকার, দুর্নীতি নিয়ে একটা গল্প আছে। এক ভারতীয় যুবক এবং এক বাংলাদেশি যুবক একসাথে বিলেতে পড়াশোনা করতে গিয়েছে, সেখানে তাদের পরিচয় এবং তারা সেখানে কোনো রকমের ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। তো দেশে ফিরে তাদের কাছে মনে হয়েছে তারা যদি ধনী হতে চায় তাহলে রাজনীতি হচ্ছে তাদের জন্য সবচেয়ে সহজ অপশন। দুজনেই রাজনীতিতে যুক্ত হলো এবং দুজনেই অল্প সময়ের মধ্যে সংসদের সদস্য হয়ে গেল দুই দেশের। এর মধ্যে ভারতীয় যেই যুবক ছিল সে অনেক ধন সম্পদ করে ফেলল এবং সে বাংলাদেশি যুবককে তার দেশে দাওয়াত দিল। তো বাংলাদেশি যুবক ভারতে গেল এবং বিমানবন্দরে নেমেই সে জিজ্ঞেস করলো যে তুমি কীভাবে এত ধন সম্পদ করতে পেরেছ। তো ভারতীয় যুবক বলল যে তুমি যখন বিমানবন্দরে আবার যখন ফেরত যাবা তখন আমি সেই রহস্যের কথা বলবো। তো সে ভারত ঘুরে আবার যখন ফেরত যাচ্ছে বিমানবন্দরে, তখন রাস্তায় সে ভারতীয় যুবক নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে যে এই সেতুটা দেখছ, এই সেতুর অর্ধেক হচ্ছে আমার ধন সম্পদের উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশি যুবকটা সেই ইঙ্গিতটা বুঝতে পারলো এবং দেশে ফিরতে আসলো। দেশে ফেরত এসে কয়েক বছরের মধ্যে সেও অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল এবং ভারতীয় যুবককে আবারও বাংলাদেশে দাওয়াত দিল। ভারতীয় যুবক বাংলাদেশে আসলো, এসে সেই বাংলাদেশি যুবককে বলল কোথায় তোমার সেতু কোথায়। তো বাংলাদেশি যুবক বলল যে তুমি থাকো দুই দিন, যাওয়ার সময় বিমানবন্দরে আমি তখন তোমাকে এই রহস্যের কথা বলবো। তো দুই দিন থেকে সে যখন বিমানবন্দরে আবার বিদায় দিতে জানাচ্ছে ভারতীয় যুবককে, তখন সে নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে যে ওই যে দেখছো সেতুটা, ওই সেতুটার উপরে আমার ধন সম্পদের উপরে সেতুটা দাঁড়িয়ে আছে। ভারতীয় যুবক বলল কোথায় সেতু কোথায়। তখন বাংলাদেশি যুবক বলল তুমি যদি সেতু দেখতেই তাহলে তার আমার ধন সম্পদ এতটা হতো না। তো মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়ন, মেগা প্রকল্প, মেগা প্রজেক্ট, এগুলোর মাধ্যমে ধন সম্পদ কীভাবে তৈরি হয়, আমলাতন্ত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী চক্র কীভাবে ফুলে ফেঁপে বড় হয়েছে এটা আমরা জানি। এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য, এটাকে অ্যাকাউন্টেবল করার জন্য, জবাবদিহিতার আওতায় আনার জন্য মাননীয় স্পিকার হচ্ছে জুলাই সনদ এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আপনি যে লোকাল লেভেলে ফ্যামিলি কার্ড দিচ্ছেন সেখানে যে দুর্নীতি হবে না তার কী গ্যারান্টি? আপনি কীভাবে সেটা নিশ্চিত করবেন যে সেটা যার প্রাপ্য সে পাবেন? আপনি কি স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করেছেন? আপনি কি স্থানীয় সরকারকে সংস্কার করেছেন? আপনি তো সেখানে দলীয় প্রশাসক বসিয়ে রেখেছেন। ফলে মাননীয় স্পিকার, দুর্নীতিকে রোধ করতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে গণভোট বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায়, সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার, আমি শেষের দিকে এসে গিয়েছি, আরেকটি বিষয়ে যাব। এই সরকার আসার পরে সীমান্তে প্রায় 10 জনের মতো ভারতীয় বাহিনী বিএসএসএফ দ্বারা হত্যা করা হয়েছে এবং পুশিং করার চেষ্টা করা হচ্ছে অবৈধ বাংলাদেশি বলে। আমরা এই বাজেট অধিবেশনে পুশিং নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। এই আলোচনাটা আমরা জানি না কোন কারণে এই আলোচনাটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। সরকারি দল, বিরোধী দল, সমালোচনা, প্রশংসা, এত কথা হলো, আমরা কি এক ঘন্টা সময় মাননীয় স্পিকার বের করতে পারতাম না পুশিং নিয়ে আলোচনা করার জন্য? আমরা বিএনপির নামের সাথে জাতীয়তাবাদ শব্দটা আছে, আমরা দেখতে চাই তারা কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে মাননীয় স্পিকার, এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা বিজেপিকে সাধুবাদ জানাই এই মহান সংসদ থেকে, তারা যেভাবে প্রতিরোধ করছে, যেভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশের 18 কোটি জনগণ মাননীয় স্পিকার বাংলাদেশ বিজেপির সাথে রয়েছে। মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন এক নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলো, অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয়, বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অদ্ভুতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি, এবং ইতিহাস ভুলে গেলে চলবে না, এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যেই পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায় সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখেই না থাকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাকে যদি আর একটু সময় বাড়িয়ে দিতেন আমি শেষ করে ফেলব।
1: জি, 4 মিনিট দেওয়া হলো আপনাকে, ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, ভারতীয় নতুন হাইকমিশনার বাংলাদেশে এসেছেন, দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না, গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাইকমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখনও সেই গণহত্যার হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাইকমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, সেই কথা বলা উচিত ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা সর্বশেষ বলতে চাই যে এই বাজেট অধিবেশন, আমরা সবাই চাই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি। আমার আজকের বক্তব্যের মূল কথাটাই ছিল যে এই দেশের তরুণদেরকে আপনারা কাজে লাগান, তরুণদেরকে কর্মক্ষম করুন, প্রশিক্ষণ দিন, প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠান, তরুণদেরকে দেশে প্রশিক্ষিত করে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে সহায়তা করুন। এবং আমাদের যেই এই বঙ্গীয় বদ্বীপের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই, আমাদের সীমান্ত, আমাদের নদী, পানি, সাগর এবং অর্থনীতিকে রক্ষা করার লড়াই মাননীয় স্পিকার আমরা চালিয়ে যেতে চাই। আমরা মনে করি এই লড়াই এখনকার লড়াই না মাননীয় স্পিকার, এটা আমাদের পূর্বসূরীরা এই লড়াই চালিয়েছেন। 1947 সালে আমরা আমাদের কৃষকেরা জমির অধিকারের জন্য লড়াই করেছেন, পেয়েছেন জমির অধিকার। 1971 সালে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, 1924 সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। মাননীয় স্পিকার, এই লড়াই চালিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন তিতুমীর বাঁশের কেল্লার মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন হাবিলদার রজব আলী সিপাহী বিদ্রোহে, এই লড়াই শাহজালাল চালিয়েছিলেন গৌর গোবিন্দের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমাদের যে 100 বছরের সংগ্রাম, এই দেশের ভূখণ্ড, মাটি, আমাদের স্বাধিকার, আজাদি রক্ষা করার লড়াই, এই হাজারো সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ। এই দেশকে আমরা রক্ষা করতে চাই, এই দেশকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, এই দেশকে রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই 2024 সালে এত এত তরুণ, এত এত মানুষ জীবন দিয়েছে। আমরা আশা করব সেই জীবনদান বৃথা যাবে না। ফলে বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে দুর্নীতি বন্ধ করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন, এবং যারা টাকা পাচার করেছে, অর্থনৈতিকভাবে লুটপাট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনুন। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণ করব এবং বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দিব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। দয়া করে আপনি একটু বসেন। এই আপনি পয়েন্টটা কি লিখে নিয়ে আসেন, আপনি একটু বসেন দয়া করে, প্লিজ। ইট ইজ ইনডিড ইম্পর্টেন্ট, প্লিজ টেক ইউর সিট, উই আর রানিং আউট অফ টাইম। বসেন প্লিজ, থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন। ডক্টর খন্দকার মুশারফ হোসেন, আপনার সময় 20 মিনিট। ধন্যবাদ আপনাকে।
3: বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে এই বাজেট আলোচনায় সুযোগ দেওয়ার জন্যে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা হয়তো অনেকে জানেন, 2023 নভেম্বরে আমার স্ট্রোক হয়েছিল এবং আপনাদের সকলের দোয়ায় আমি, আল্লাহ তাআলা আমাকে, আমি বলতে চাই, জীবন ফেরত দিয়েছে এবং আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতন দেখেছি এবং এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখেছি এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে পঞ্চমবারের মতো আমি এই পার্লামেন্টে আসতে পেরেছি। তার জন্য প্রথম আল্লাহর কাছে শুকরিয়া। মাননীয় স্পিকার, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন তরুণ শিক্ষক হিসাবে, সেখান থেকে তিনি আমাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন এবং সেখান থেকে আমাকে নিয়ে আসেন এবং আমাকে জাতীয়তাবাদী ছাত্রদলকে সংগঠিত করার জন্য আমাকে দায়িত্ব দেন এবং আল্লাহর কাছে শুকরিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধন্যবাদ যে আমি এই কাজ সফলভাবে করে আমি আজকে এ পর্যন্ত জীবিত অবস্থায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যিনি এই পতাকাকে, জাতীয়তাবাদী দলের পতাকাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে তিনি এটাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সাহসের সাথে এই পতাকা উত্তোলন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বারবার গণতান্ত্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে পুনরায় ক্ষমতায় এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন অনেকে বলেছিল, লিখেছিল যে মাইনাস জিয়াউর রহমান বিএনপি উইল বি ইকুয়াল টু জিরো, বিএনপি জিরো হয়ে যাবে বেগম খালেদা জিয়া। কিন্তু সেই ক্ষেত্রে এই জাতীয়তাবাদী শক্তিকে সমুন্নত করে এই বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করেছেন। 3 বার তিনি নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং আমাকে তিনবার তিনি মন্ত্রীর পদে আমাকে নিয়োগ দিয়েছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে মন্ত্রিত্ব করা। আমি আজকে এই পার্লামেন্টে দাঁড়িয়ে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী আমাদের দলের হাল ধরে তিনি বিদেশ থেকে এসে এ দেশে আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীনতার সার্বভৌমত্বকে তুলে ধরা জন্যে যে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন, সেই জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সাথে এই মাত্র চার মাসের এই শাসনামলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চায়না সফর করে, অত্যন্ত সফলভাবে সফর করে বাংলাদেশের মানকে, বাংলাদেশের শক্তিকে, বাংলাদেশের মর্যাদাকে তিনি ইতিমধ্যে বৃদ্ধি করেছেন। আপনারা শুনেছেন চায়না বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করার জন্য তারা ইতিমধ্যে ঘোষণা করেছে এবং ইতিমধ্যে আমরা শুনেছি চীনের 11টি প্রতিষ্ঠান $9.21 বিলিয়ন বিনিয়োগ করার জন্য ইতিমধ্যে তারা ঘোষণা করেছে। আরও যদি আমরা বলতে চাই, এখানে বাংলাদেশে অনেক যে অসম্পূর্ণ কাজগুলো আছে, আমাদের পক্ষে একা বাস্তবায়ন করা অসম্ভব হচ্ছে, সেখানে চীন আমাদেরকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছে। আমি সেই জন্যে আজকের প্রধানমন্ত্রী এদেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অনেক উচ্চ মর্যাদায় তিনি ইতিমধ্যে তুলে দিয়েছেন, সেজন্যে আমি আজকে এই বাজেট সম্বন্ধে কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি। কিন্তু আমি এই বাজেট নিয়ে সরকার দলের এমপিদের, মাননীয় এমপিদের, মাননীয় প্রতিমন্ত্রী, মন্ত্রীদের বক্তব্য শুনেছি, আপনারাও শুনেছেন, এবং বিরোধী দলের থেকে আপনারা অত্যন্ত মূল্যবান আপনারা বক্তব্য রেখেছেন, পরামর্শ দিয়েছেন, সমালোচনা করেছেন। একটি বাজেট যদি সমালোচনা না হয়, পর্যালোচনা না হয়, তাহলে বাজেট কিন্তু সম্পূর্ণ হয় না। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে বিরোধী দলকে, তারা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে এই বাজেট সম্বন্ধে আলোচনা করেছেন, সমালোচনাও করেছেন, এবং আমার বিশ্বাস আমাদের সরকার স্বাধীনতার সার্বভৌমত্ব তুলে ধরার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, দেশকে অগ্রসর করার জন্য এখানে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কমিটেড। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু আপনারাও স্বীকার করেছেন এদেশে শুধু স্বাধীনতা ঘোষণা করে নয়, তিনি কিন্তু এর পরে যখন বাংলাদেশ সংকটে পড়েছিল 1975-এ 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংকটকালে বাংলাদেশকে উদ্ধার করেছিলেন এবং বাংলাদেশকে আবার নতুন করে পথ দেখিয়েছিলেন, আপনারাও অনেক ব্যাপার বলেছেন, আমি বললে অনেক বলতে হবে, তাই আমি পুরাপুরি বলতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পথ দেখিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, নির্বাচন যাতে করে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেজন্যে তিনি কিন্তু একটি যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সরকার নির্বাচনের সময় যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেজন্যে তিনি যে সরকারের প্রতিষ্ঠা করেছিলেন সেটাও শেখ হাসিনা সরকার সেটাকে বাতিল করে দিয়েছে, এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এটা প্রতিষ্ঠা করব তত্ত্বাবধায়ক সরকার। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেওয়া হয়েছে। অতএব গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিহাস সৃষ্টি করেছে, এটা অস্বীকার করার কারো যোগান নেই। তাই আমি বলতে চাই, যদি আন্তরিকভাবে বিরোধী দল সহযোগিতা করেন, সমালোচনা করেন, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সেখানে এই বর্তমান সরকারকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে এই যে বাজেটকে বলা হচ্ছে, অনেকে বলছেন এটা অসম্ভব বাস্তবায়ন করা, অনেকে বলছেন স্বপ্ন, এটা উচ্চ স্বপ্ন রয়েছে, আমি বিশ্বাস করি যে যদি আমরা একত্রিতভাবে কাজ করি তাহলে এই বাজেট বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব। এখানে অনেকে বলেছেন অসম্ভব, আমি সে ব্যাপারে একটু বলতে চাই যে বাংলাদেশের জনগণ কিন্তু অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করেছে। আমি প্রথমেই উদাহরণ দিতে চাই, 71-এ যখন 25 মার্চ পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে হত্যা করছিল, মানুষ জনগণ একটু দিশেহারা হয়ে গিয়েছিল, তখন কিন্তু এই দেশে রাজনৈতিক দল ছিল, প্রশাসনিক লোকজন ছিল, কিন্তু সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হয়ে সাহসের সাথে তিনি কিন্তু রিভোল্ট করেছিলেন এবং পরের দিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এটা কিন্তু কম সাহসের কথা নয়, তিনি এই স্বাধীনতার ঘোষণা করে উৎসাহিত করে এদেশের যুবক, ছাত্র, কৃষক, রাজনীতিবিদ সকলকে উৎসাহিত করে একটি মুক্তিযুদ্ধ এদেশে উৎসাহিত করেছিলেন, নিজে করেছিলেন এবং দেশ স্বাধীন করেছিলেন। এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলতে চাই যে সরি, একটু দেরি হয়ে গেছে, আমি যে উদাহরণগুলো দিতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধ দিয়েছি, এদেশে গণতন্ত্র হত্যা করে স্বৈরাচার এসেছিল, সেই স্বৈরাচারী সরকারকেও কিন্তু এদেশে ছাত্র জনতা উৎখাত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদকে উৎখাত করে এদেশে আবার গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছে। এটা কিন্তু অসম্ভব মনে হয়েছিল, কিন্তু এদেশের মানুষ করেছে। তারপর আমরা যদি দেখি যে আমি ইতিমধ্যে বলেছি তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশের জনগণ কিন্তু সরকার পরিবর্তন করেছে, তিনবার সরকার পরিবর্তন করেছে এদেশের জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 91-এ বিএনপিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ নির্বাচিত করে এদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। অতএব এদেশের জনগণ পারে যদি ঐক্যবদ্ধ হয়। আমার কাছে আরও অনেক উদাহরণ আছে কিন্তু সময় কম। তাই আমি বিশ্বাস করি যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, আজকের পার্লামেন্টে সরকার দল এবং বিরোধী দল যদি ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য চেষ্টা করে, আমার বিশ্বাস এখানে অনেক চ্যালেঞ্জ আছে। এই বাজেটটি কখন হয়েছে? যখন বাংলাদেশে লুটেরারা এই বাংলাদেশের অর্থনীতিকে লুট করেছে। এটা কঠিন অবস্থায়, সারা বিশ্বে নানাহ সংকট চলছে। এই সময় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী এই বাজেটটি আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এই বাজেটটি আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাজেট ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এবং আমার বিশ্বাস যে আমরা যেটা মনে করি অসম্ভব, আমরা অনেক অসম্ভব কাজ বাংলাদেশের মানুষ সম্ভব করেছে, এই বাজেটও ইনশাল্লাহ সফল হবে, এই বিশ্বাস আমার আছে। যদি সকলে মিলে আমরা যদি এই বাজেটকে বাস্তবায়ন করতে চাই, তাহলে নতুনভাবে এই বাংলাদেশের যাত্রা শুরু হবে। আমরা কিন্তু পিছনে পড়ে গিয়েছিলাম এই স্বৈরাচারী শাসনের সময়। এখন একটা যুগ সন্ধিক্ষণ অতিক্রম করে আমরা আজকে একত্রিতভাবে অগ্রসর হতে চাই। মাননীয় স্পিকার, আমার সময় কম, আর অল্প সময় আছে, আমি এলাকা সম্বন্ধে একটু উল্লেখ করতে চাই। আমি

माननीय स्पीकर आमी एखाने सम्मानित संसद सदस्यदेर दृष्टि आकर्षण करते चाई जे कुमिल्लाय कुमिल्ला नामे एकटी विभाग करार जन्य बहुदिन जाबत दाबी उत्थापित होच्छे एवं आमी अत्यंत आनंदित जे सरकारेर पक्ष थेके बला होयेछे हाँ कुमिल्ला की कुमिल्ला नामे विभाग विभाग करा होबे। आमी आज के एखाने आमादेर प्रधानमंत्री आछेन मंत्रीवर्ग आछेन तारा जदि उद्योग ग्रहण करें ताहले अति द्रुत कुमिल्ला नामे कुमिल्ला विभाग प्रतिष्ठा करा सम्भव आमी ई दाबी कुमिल्लार जनगणेर पक्ष थेके आज के करछि। कुमिल्लाय एकटी एयरपोर्ट छिल এবং বহুদিন যাবৎ এই এয়ারপোর্টটি বন্ধ আছে। কুমিল্লার জনগণের দাবি কুমিল্লার সেই পুরানো এয়ারপোর্টটি আবার মেরামত করে আবার পুরোপুরিভাবে এই এয়ারপোর্ট চালু করা। কুমিল্লা এবং ঢাকার মধ্যে নতুন কর্ড লাইন নির্মাণের জন্য ইতিমধ্যে বর্তমান সরকার ঘোষণা করেছে। আমিও কুমিল্লার জনগণের পক্ষ থেকে এই প্রকল্পটি অতি দ্রুত বাস্তবায়নের জন্য আমি দাবি করছি। এই প্রকল্পটি কর্ড লাইনটি নির্মাণ হলে ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রার সময় অনেক কমে যাবে। এখানে অর্থনৈতিক এবং যে আমাদের ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দরের সাথে সারা বাংলাদেশের যে সম্পর্ক এবং যোগাযোগ সময়ের কমে যাবে এবং খরচও কমে যাবে। আমি দাউদকান্দিতে একটি জেলা প্রতিষ্ঠা করার জন্য আজকে জনগণের পক্ষ

0: থেকে দাবি করছি, কেননা কুমিল্লা উত্তর নামে একটি জেলা আছে। কিন্তু
1: মাননীয় সদস্য, সময় শেষ, তারপরে যদি আপনি এক মিনিট নেন, এক মিনিটে বলে ফেলেন।
0: সকল সংসদ সদস্যরা আইন মেনেছেন, আমিও সেই আইন মেনে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।

0: জি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী,
1: মাননীয় স্পিকার, আমি একটা বিবৃতি দিতে চাই। মাননীয় স্পিকার, আমাদের 300 বিদ্যুতে আমাদের পাওয়ার সিস্টেম থেকে 2টা পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, যার ফলে বন্ধ হয়ে গেছে টেকনিক্যাল ফল্টের জন্য। একটা আপনার বয়লারের টিউবের লিকিং শুরু হয়েছে, যার জন্য ফোর্স শাটডাউন দিতে হয়েছে। আর একটা কয়লা আছে কিন্তু বঙ্গোপসাগরের উত্তালতার জন্য কয়লা আনলোড করতে পারছে না, সেই জন্য আরেকটা প্রায় 5% বন্ধ হয়ে গেছে। এতে করে আমার প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ আমার সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। এই ব্যাপারে আমি কিছুক্ষণ আগে আমাদের বিরোধী দলীয় নেতা মাননীয় সংসদ সদস্য ডক্টর শফিকুর রহমান সাহেব তার বসেছিলাম এবং ওনার সাথে আলোচনা করে আমি আজকে এখন এখানে স্টেটমেন্টটা করার জন্য দাঁড়িয়েছি। এর ফলে আমাদেরকে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। আমি এই মহান সংসদের মাধ্যমে জনগণের কাছে এবং আমাদের বিরোধী দলের সদস্যদের কাছে আহ্বান জানাব, এটা একটা জাতীয় সংকট, আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। আমি আশা করি আগামী 2 দিনের মধ্যে এই অবস্থার উন্নতি হবে, উন্নতি হলে লোডশেডিংয়ের প্রকোপ কমে যাবে। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর বিবৃতিটি 300 বিধিতে রেকর্ড করা হলো, ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী, কক্সবাজার 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদ, আপনার সময় 40 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাত্রির 8:40 প্রায় বিদ্যুৎ মন্ত্রী একটু আগায় আসছিল, অবশ্য নিজে নিজে আগাইতে হয়, বলছে 300 বিধিতে বিদ্যুৎ নাই। এই অবস্থায় কেউ বক্তব্য এনজয় করবে তাও বাজেটের মতো একটা কঠিন বিষয়ে বুঝতে পারছি না। পরে অবশ্য আমার বিষয় আছে, আইন শৃঙ্খলার উপর আমাকে আক্রমণ করা হয়েছে তো অনবর্ত, তার কিছু কিছু জবাব দেওয়া হবে। আর আমাদের এমপি জনাব শাহজাহান চৌধুরী কালকে 100 বছরের ইতিহাস বলতে বলছে, ওখানেও একটু যাব। আর বাজেট দিয়ে শুরু করি, মানে স্পিকার, বৈশ্বিক মহামারী করোনার এবং বেশ কয়েকটি যুদ্ধ, গাজা, সিরিয়া, ইউক্রেন সব কিছুর পরে একটা ভঙ্গুর বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ আমাদেরকে 2/3 বেশি আসনে জয়ী করে এই সংসদে পাঠিয়েছে। আমরা এই পরিস্থিতিতে 3-3.5 মাস সময় পেয়েছি এই বাজেটটা প্রস্তুত করার জন্য। শুরু হয়ে গেল ইরান ইরাক যুদ্ধ, ওই সময়ের মধ্যে যে ক্রাইসিসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় নেতৃত্বে যেভাবে আমরা মোকাবেলা করেছি, দেশের মানুষের উপরে যাতে কষ্ট না হয়, কৃষকের যাতে কষ্ট না হয়, সেজন্য 14 এপ্রিল পর্যন্ত কোনো রকমের জ্বালানির দাম বৃদ্ধি করা হয় নাই। তা আমরা এমন একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের এই বাজেটটা প্রণয়ন করছি যখন $234 বিলিয়ন অলরেডি পাচার হয়ে গিয়েছে দেশ থেকে। আমরা এইরকম একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা অর্থনৈতিক অবস্থার উপরে দাঁড়িয়ে আমরা বাজেট দিতে বসেছি। বিখ্যাত অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের একটা কথা আছে, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ চয়েস আন্ডার স্কার্সিটি। আমরা সেরকমই একটা স্কার্সিটির উপরে চয়েস করছি। আমরা ফেসিবাদী আমলে দেখেছি ইকোনমিক্স অফ প্লান্ডারিং। সেই প্লান্ডারিংয়ের ইকোনমিক্সের যদি একটু বর্ণনা না দেই, যে বর্ণনাটা আমি দেব সেটা আমার নিজস্ব নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় গঠিত একটা স্টেট অফ দি স্টেট ইকোনমি, স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি সিন্স 2009 টু 2023 দেবপ্রিয় ভট্টাচার্য যেটা প্রণয়ন করেছিলেন, সেই রিপোর্টের উপর ভিত্তি করে বলব। আসলে লেক অফ ডেমোক্রেটিক গভর্নেন্স অর অ্যাকাউন্টেবিলিটি উইচ অরিজিনেটিং ফ্রম দি ফ্রডুলেন্ট ইলেকশনস কন্টিনিউয়াসলি 1, 2, 3 যেটা হয়েছে আর কি 14, 18 এবং 24, তাতে করে আমরা ইনহেরিট করেছি ইকোনমিক্স অফ প্ল্যান্ডারিং, ক্রোনি ক্যাপিটালিজম এবং অলিগার্কিজম, এজ এ রেজাল্ট অ্যান্ডলেস করাপশন। যাতে আমরা যদি ম্যানিফেস্টেশন করি এই করাপশনের, তাহলে ব্যাংকিং লোনস স্ক্যামস, ব্যাঙ্ক টেক ওভার যেটা আলাপ হয় আর কি প্রায়, ইলিসিট ফিনান্সিয়াল আউটফ্লোস, পলিটিক্যালি মোটিভেটেড যেগুলো আনভায়াবল প্রজেক্টস, যেগুলো মেগা প্রজেক্ট হিসেবে আমরা জানি, ইনফ্লেটেড প্রজেক্ট কস্ট এসকেলেশন, নন কম্পিটিটিভ টেন্ডার প্রসেস, পুয়ারলি ডিজাইন প্রজেক্টস, নেপোটিজম ইন অ্যাপয়েন্টমেন্টস ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা ওয়াইডলি ডিসকাসড, ইলিগেল ল্যান্ড অ্যান্ড অ্যাসেটস অ্যাকুইজিশন, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ল্যান্ড অ্যাকুইজিশন ফান্ডস, অ্যাওয়ার্ডিং ওভার প্রাইজড কন্ট্রাক্টস, বললে আরও অনেক বেশি বলা যায়, ব্রাইবারি, মিস অ্যালোকেশন অফ পাবলিক ফান্ডস, ট্যাক্স এক্সেমশন ফর দি এলিটস যেটা খুবই আলোচিত, অ্যান্ড ডিস্টর্টেড সাপ্লাই চেইন, এক্সটর্শন, কমিশন শেয়ারিং, করাপশন ফর পলিটিক্যাল ফেভার। সবচাইতে ডেঞ্জারাস যেটা হয়েছে আমি আজকে ফাইন্ড আউট করেছি, লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন, এটা কি আইন প্রণয়ন করা হয়েছে এই পার্লামেন্টে, ইনডেমনিটি দেওয়া হবে, আপনারা জানেন সেটা, কুইক রেন্টাল প্ল্যান, ক্যাপাসিটি চার্জ, আরও অনেক কিছু আছে, কিছু কিছু প্রজেক্টের জন্য আলাদা আইনই তৈরি করা হয়েছে, দিস ইজ কল্ড লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন, আইন দিয়ে সেই করাপশনটাকে করার জন্য সমর্থন করা হয়েছে। এর যে ম্যাগনিচিউড অফ করাপশন আওয়ামী লীগের পেরিয়ডে বিটুইন 2009 টু 2024, আসলে 4 পর্যন্ত কাউন্ট করা হয়নি, এখানে 23 পর্যন্ত হয়েছে, দি ইলিসিট ফিনান্সিয়াল আউটফ্লোস অ্যাভারেজড $16 billion পার ইয়ার, যে ট্যাক্স এক্সেমশন করা হয়েছে তাতে আমাদের এডুকেশন ফান্ড ডবল করা যেত এবং হেলথ ফান্ড ট্রিপল করা যেত, তারপরে লার্জ স্কেল পাবলিক প্রজেক্টস 70% পর্যন্ত প্রাইস এসকেলেট করা হয়েছে, গত 15 বছরে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে $24 billion পলিটিক্যালি এক্সট্রাকশন করা হয়েছে, যেটা রাজনৈতিক চাঁদাবাজি বললে সবাই বুঝবে, যার টাকার মূল্য 2,80,000 কোটি টাকা, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম থেকে পলিটিক্যাল কনসিডারেশনে যে লোনগুলো দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে 14টি মেট্রো সিস্টেম তৈরি করা যেত এবং 24টি পদ্মা সেতু তৈরি করা যেত, ইটস নট মাই রিপোর্ট। তারপরে লেবার মাইগ্রেশনের মাধ্যমে, আদম ব্যবসার মাধ্যমে যেটা হয় আর কি, 13,40,000 কোটি টাকা বিদেশে সাইফোন করা হয়েছে এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কে আওয়ামী বিবেচনায় 73% লোককে সিলেকশন করা হয়েছে, দ্বারা আদৌ গরিব নয়, আর সার্বিক বিবেচনায় সবগুলো টোটাল করে বলা হয়েছে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, সেটা আমরা ক্ষেত্র মতে বলি 30,00,000 কোটি টাকা হ্যাজ বিন সাইফোন ফ্রম বাংলাদেশ, দিস ইজ পাবলিক মানি। এখন এই অতীত এবং বর্তমান সবসময় আপনি জানেন ভবিষ্যতে যে প্রতিফলিত হবে, আমরা সেই ভবিষ্যতের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিফলিত অবস্থার উপর দাঁড়িয়ে এই বাজেটটা আমরা দিচ্ছি মাননীয় স্পিকার। অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা কাগজটা কোথাও দিয়ে দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সব কিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি, গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। সেই দুর্নীতির পরে আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন, তো তারা তো এক্সেম্পশন পেতে পারে না। এখন এটা তাহলে আর পড়ি না, আর এই একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে মাননীয় স্পিকার আমাদের। এখন আমার বন্ধু মানে এমপি নাহিদ সাহেব বললেন, আমি নাকি এখানে একটা সরল স্বীকারোক্তি করেছি যে অনেক কিছু আপোষ করে আমরা জুলাই সমাবেশ সই করেছি। হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদের সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। এটা কেন মিস ইন্টারপ্রিট করা হচ্ছে? যাদের প্ল্যান ছিল নির্বাচন হবে না, 5 বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে। আমাদের নেতা দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে এসে যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যান নিয়েই এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যুদ্ধের মধ্যেই শান্তি চুক্তি কেবল হলো, এখন এমনইও হয়েছে, এখনও সই হয় নাই চুক্তি, আবারও হতে পারে, যাই হোক। সেই অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে 9,37,000 কোটি টাকার বাজেট এখানে প্রেরণ উপস্থাপন করেছে মাননীয় স্পিকার, যেখানে এই যে বৈশ্বিক এত অস্থিরতার মধ্যে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার পতন হচ্ছে, গণতন্ত্রের অনেক জায়গায় পতন হচ্ছে, দুর্ভিক্ষের হাত ছানি দিচ্ছে, এই সময় আমাদের নেতা 100 দিনের প্রোগ্রামে নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, এই সমাজের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য সমস্ত পরিকল্পনা আমরা ইনিশিয়েট করেছি, শুরু করেছি। 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে দেওয়া হয়েছে, মৌকুফ করে দেওয়া হয়েছে। তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান, আমি এই সুযোগে ওনাকে থ্যাংক ইউ দিতে চাই। আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলওয়েজ ওয়েল হেড অফ টাইম, থ্যাংক ইউ মিস্টার প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দি ন্যাশন অ্যান্ড অন বিহাফ অফ দি হাউস অফ দি ন্যাশন। মানে স্পিকার, আমি এখন স্মরণ করব আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের অর্থনীতিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে গিয়েছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন, আমাদেরকে বিভিন্ন পলিসি এবং রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করিয়ে দিয়েছেন। স্মরণ করছি যাদের রক্ত ঘামে ত্যাগে এই রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে, স্মরণ করছি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচিকে ধারণ করেছিলেন এবং সেগুলো কন্টিনিউ করেছেন। এখন আমরা এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, রক্ত রঞ্জিত করেছে আমাদের কালো রাজপথ, যে সমস্ত আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, তাদেরকে স্মরণ করছি, তাদের সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। মানে স্পিকার, এক লাইনেই স্মরণ করা যেহেতু, কিন্তু আমরা আলাদা আলাদা করে একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, চব্বিশের অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, যারা এই দেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে জীবন দিয়েছেন, উৎসর্গ করেছেন তাদের জীবন, তাদেরকে স্মরণ করি। সেটা একভাবেই করতে পারতাম, কিন্তু শুধুমাত্র যারা এই দেশকে পরিবর্তনের জন্য, এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে শুধু তাদেরকে স্মরণ করেছি আলাদাভাবে। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী ভালো বলবেন, আমার তো বিভিন্ন রকমের সাবজেক্ট, কিন্তু বাজেট সম্পর্কে যেহেতু আলোচনা করতে উঠেছি তো কিছু বিষয় তো বলতেই হয়। আমাদের, আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলতেছিলাম, ইউ হ্যাভ চেঞ্জ দি ওল্ড গেম, ইউ এন্টার্ড ইন টু দি নিউ গেম, নিউ ইকোনমিক অর্ডার অ্যান্ড নিউ ইকোনমিক মডেলে আপনি গেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। পুরাতন ধ্যান ধারণার যে অর্থনীতি, যে বাজেট, সেই ধারণা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি বেরিয়ে গিয়ে নতুন ধ্যান ধারণার বাজেট দিয়েছেন। ইটস এ বাজেট অফ নিউ ইকোনমিক অর্ডার ফর দি কান্ট্রি। এখানে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেভাবে আপনি দিয়েছেন, যারা সেই অর্থগুলো অর্থনীতিতে আবার সার্কুলেট করবে, সেইভাবে রিভলভিং ইকোনমি হিসেবে বাংলাদেশের দরিদ্রের অর্থনীতিটা পাল্টে যাবে। মাননীয় স্পিকার, ফরাসি অর্থনীতিবিদ ফ্রেডরিক বাস্তিয়া, তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, প্রবন্ধ আছে, হোয়াট ইজ সিন অ্যান্ড হোয়াট ইজ নট সিন। এর মধ্যে ইনি বলছেন, প্রাথমিকভাবে বাজেটের যে সমস্ত প্রভাব সেটা তো কালকে থেকেই দেখা যাবে বা এক তারিখ থেকে দেখা গিয়েছে যাবে, কিন্তু যেই জিনিসটা দৃশ্যমান তাৎক্ষণিক হবে না সেটা হচ্ছে হোয়াট ইজ নট সিন। এইবারের বাজেটে ইনশাআল্লাহ যে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সেটা এখনই সিন হবে না, সিক্স মান্থস পরে আপনারা সেই চেঞ্জটা দেখবেন। যেটা মাননীয় অর্থমন্ত্রীকে আগেই আমি ধন্যবাদ দিয়ে দিয়েছি, যে দি ডিফিকাল্টি লাইস নট সো মাচ ইন দ্য ডেভেলপিং নিউ আইডিয়াস অ্যাজ ইন এস্কেপিং ফ্রম দি ওল্ড ওয়ানস, ইউ হ্যাভ এস্কেপড ফ্রম দি ওল্ড ওয়ানস। থ্যাংক ইউ মিস্টার ফাইন্যান্স মিনিস্টার। আমি তত্ত্বতে যাব না, কারণ অনেকেই এই সম্বন্ধে কথা বলেছেন, পৃথিবীর কখন 3000 খ্রিস্টপূর্বে রোমান সাম্রাজ্যে সিনেটে বাজেট দেওয়া হয়েছিল, এগুলো এখন প্রয়োজন নাই, যারা ইতিহাসের ছাত্র তারাই চর্চা করতে পারে। আমি সরাসরি বিশ্বের প্রথম বাজেটের কথাটা বলতে পারি, উইলিয়াম ইওয়ার্ড গ্ল্যাডস্টোন যেটা বিশ্বের প্রথম বাজেট পেশ করেছিলেন 1853 সালে, আর এটা শুধুমাত্র অ্যারিথমেটিক্সের কোনো খেলা নয়, এই এক্সপেন্ডিচার দিস মাস্ট গো থ্রু থাউজেন্ডস অফ পিপল টু টাচ দিয়ার হার্ট। মানিটা আমি আজকে এখানে লোকেট করছি, আমার পেরিফেরিতে একেবারে টেকনাফের সীমান্তে একজন বৃদ্ধ বয়স্ক বিধবা মহিলা, তাকে সেই বাজেটটা কী এফেক্টটা দিবে সেইটা যারা প্রণয়ন করতে পারবে তিনিই ভালো অর্থমন্ত্রী। আমরা সেটা করেছি, আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপরে কোনো রকমের ট্যাক্স বৃদ্ধি করা হবে না। সারা দেশের মানুষ বলছে সব বাজেট, হ্যাঁ বৃদ্ধি তো করা হবে না, অর্থমন্ত্রী বলছেন টু সাম এক্সটেন্ট কমানো হয়েছে। না এখানে গরিব মানুষ মনে হয় কম, এই জন্যই তাহলে এবার দেখা গিয়েছে মাননীয় স্পিকার, বাজেট প্রদানের আগে একবার বাড়ত টাকা দাম, বাজেট দেওয়ার পরে আরেকবার বাড়ত, এবার আগেও বাড়ে নাই পরেও বাড়ে নাই মধ্যেও বাড়ে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এটাই হচ্ছে আমাদের একটা চমৎকার। আর মাননীয় স্পিকার, এখন অনেকের উদ্ধৃতি দিয়ে বলা যায়, উপমহাদেশের যখন প্রথম বাজেটটা দেয় 1860 সালে, তখনকার যে ধারণা আজকের ধারণা তো সেটা থাকবে না। একজন অর্থনীতিবিদ, আমি নাম নিলে এখানে বিতর্ক হবে সেই জন্য নামটা নেব না, কিন্তু আমি তার থেকেই ধার করছি সেই জন্য নামটা না বললেও বলি, তিনি বলছিলেন, নো পাওয়ার অন আর্থ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। যেই পরিবর্তনের সময়টা এসেছে সেটা কেউ দূরে রাখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি এমন কোনো ধারণাকে থামাতে পারে না যার সময়টা এসে গেছে। আজকে বাংলাদেশের অর্থনীতিতেও সেই সময় এসেছে যেখানে আমাদের স্বনির্ভরতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। নিউ টাইম, উই হ্যাভ এন্টার্ড ইন টু এ নিউ এরা। আজকে আমি এই 2026 সালের এই ঐতিহাসিক মুহূর্তে এই সংসদে দাঁড়িয়ে আমার বলতে দ্বিধা নেই, একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো হলো এমন একটি ধারণা যে ধারণার সময় এসে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করেছেন। আমাদের এই যাত্রাকে ইনশাল্লাহ কেউই রুখে দিতে পারবে না। আমরা এখানে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ডেভিড লয়েড জর্জের ভাষায় পিপুলস বাজেট। এই পিপুলস বাজেট বলতে সামাজিক নিরাপত্তার জন্য ধনীদের উপরে কর আরোপ করা, কঠিন তো বলি নাই, তাহলে হইলে হইতে পারত। সামাজিক নিরাপত্তার বৃদ্ধির জন্য, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বৃদ্ধির জন্য ধনীদের উপরে কর করা, ধনীদের উপরে কর বৃদ্ধি হবে, গরিবরা পাবে। আমরা এই বাজেটে দারিদ্র, শিক্ষা এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে একটা আপোষহীন যুদ্ধ করতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারে তাই সামাজিক নিরাপত্তা বলয়ের প্রস্তাবগুলো অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশ করা হয়েছে। আমি সেই বাজেট বক্তৃতা থেকে আমাদের যেটা প্ল্যানিং কমিশনে পাশ হয়েছিল ECNSC-তে সেখান থেকে শুধু দুই তিনটা বিষয় আমি উদ্ধৃত করেছি। AIDP প্রণয়নে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের, পাঁচটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম স্তর সবচাইতে জরুরি যেটা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন, দ্বিতীয় স্তর বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও ট্যাক্সই রাষ্ট্রের সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি, এই পাঁচটা মূল ভিত্তির উপরে, স্তম্ভের উপর ভিত্তি করে আমরা এবারের বাজেটটা প্রণয়ন করেছি। তার মধ্যে বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা, সমাজ কল্যাণ, কৃষি ও ধর্ম মন্ত্রণালয়ের জন্য 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেই টাকাটা যাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিম সহ অন্যান্য উপাসনালয়ের যারা কর্তা আছেন তাদের কাছে। এটা সোশ্যাল সেফটি নেটওয়ার্কের একটা নতুন ধারণা। বিদ্যমান সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বহাল রেখে এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে আমরা ডিজিটালাইজড ফর্মে মানুষের সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের ব্যবস্থা করব। সাহসী পদক্ষেপ, খসরু ভাই ভালো বাংলা। আমি বাজেটের ভিতরে আর যাচ্ছি না, সেটা অর্থমন্ত্রী সাহেব বলবেন। মাননীয় স্পিকার, এই বৈশ্বিক অর্থনীতির একটা জটিল এবং বহুমুখী পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একদিকে ভূরাজনৈতিক অস্থিরতা, সাপ্লাই চেইন, সরবরাহ শৃঙ্খলের ভাঙন, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং মূল্যস্ফীতির, মুদ্রাস্ফীতির চাপ, এগুলো সবগুলো এই ক্রান্তিকাল অতিক্রম করে আমরা যখন এই বাজেটটা দিচ্ছি তখন আমাদের একটা বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে। আমি কঠিন ইংরেজিগুলো বলছি না, বাংলাতেই বলছি। নোবেল বিজয়ী জোসেফ স্টিক লিস্টের বক্তব্য, গ্লোবালাইজেশন টুডে ইজ ইন রিট্রিট বিকজ ইট ওয়াজ মিসম্যানেজড, উই ফরগট দ্যাট ট্রেড ইজ এ মিন্স টু অ্যান এন্ড, নট অ্যান এন্ড ইটসেলফ। মানে বাংলাদেশের মতো দেশের জন্য এই বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা বাণিজ্য করি বেঁচে থাকার জন্য, কিন্তু আমরা যেন বাণিজ্যের দাস না হয়ে যাই। আমাদের বাজেট কেবল টিকে থাকার নয়, প্রতিযোগিতারও এই বাজেটকে সেগুলো খেয়াল রাখা হয়েছে এবং আশা করি সেটার রেজাল্ট আমাদের জনগণ পাবে। আরও সেই একই নোবেলজয়ীর আরও উক্তি আছে, যেমন আমরা মাল্টি পোলার ইকোনমিক অর্ডারের মধ্যে আছি, যেটা ইকোনমিক অর্থব্যবস্থার উত্থান, এখানে মার্কিন ডলারের পাশাপাশি উদীয়মান অর্থনীতির মুদ্রাসমূহ বিশ্ববাজারে বাণিজ্যে প্রভাব বিস্তার করছে। এই অবস্থায় জিও ইকোনমিক ফ্র্যাগমেন্টেশনে আমরা এই বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের নিজস্ব সামষ্টিক অর্থনীতি নীতি পুনর্বিন্যাস আমাদেরকে করতে হয়েছে। আমরা সেই জন্য বলতে চাই, প্রোডাক্টিভিটি ইজ নট এভরিথিং, বাট ইন দ্য লং রান ইট ইজ অলমোস্ট এভরিথিং। তাই আমাদের এইবারের বাজেটের মূল দর্শন হল উৎপাদনশীলতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিগত রূপান্তর, ডিজিটাল অ্যান্ড স্মার্ট ট্রান্সফরমেশন। আমরা বাজেট প্রণয়নের সময় বিশ্বের অনেক অর্থমন্ত্রীদের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেই। তার মধ্যে আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কোয়ান ইউ এবং তার সফল অর্থমন্ত্রী ডক্টর গো খুং, তারাও হিসাব করে দেখিয়েছেন কিভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়। তারা যখন স্বাধীনতা পায়, মাননীয় স্পিকার, ওখানে সমুদ্রের পানি আর বালি ছাড়া সিলিকন ছাড়া কিছুই ছিল না। সেইরকম একটা দেশকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পর্যায়ে নিয়ে গিয়েছে নেতৃত্ব। আশা করি আমরা যে নেতৃত্ব পেয়েছি অত্যন্ত বিনয়ী, অত্যন্ত দূরদর্শী এবং পরিশ্রমী, আর কৃতিত্ব জেনে নিতে চান না তার পক্ষে সেটা সম্ভব। আমি প্রেস করছি না মাননীয় স্পিকার, আমরা যে এই চার মাস যে টারময়েলের উপরে ছিলাম, বটমলেস বাস্কেটের উপর আমরা শুরু করেছি, সেটা আমরা এই চার মাসে যে কমফর্টটা এখন দিতে পেরেছি তার বলব সিংহবাগ কৃতিত্বের দাবিদার আমাদের প্রধানমন্ত্রী। এখানে বেশি আমি বলবো না, আমরা যে 1972-এর 786 কোটি টাকার বাজেট থেকে আজকে 937,000 কোটি টাকার বাজেটে এসেছি, এইটার একটা সিগনিফিক্যান্ট দিক হল আমরা পরনির্ভরশীলতার শৃঙ্খল থেকে মুক্ত হতে চাই, আমরা স্বনির্ভর হতে চাই এবং অভ্যন্তরীণ সম্পদ পরিচালন চালনাকরণেই আমাদের প্রধান লক্ষ্য হবে। অনেকে আপনারা ভাষণ দিয়েছেন ঋণ নির্ভর বাজেট, ব্যাংক বোরোয়িং বাজেট, ফরেন লোনের উপরে দাঁড়িয়ে বাজেট। পৃথিবীর এমন একটা দেশ বলেন তো যারা বাজেট প্রণয়নের সময় ব্যাংক বোরোয়িং করে না, ফরেন লোন নেয় না? নেয়, কিন্তু আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচারের সাইজটা আমরা কথা বলতেছিলাম, এটা যদি আমরা কমিয়ে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের সাইজটা বাড়াতে পারি তাহলে আমাদের একটা অগ্রগতি হবে, আমরা সেদিকে যাব। কিন্তু যখন প্রবৃদ্ধি থাকে না তখন কিন্তু ডিফিসিট বাজেট দিয়ে উদ্যোগ বাড়ানো হয়, আর যখন আমাদের গ্রোথ বেশি থাকে, প্রবৃদ্ধি থাকে, তখন সারপ্লাস বাজেট দিতে হয়, ঠিক কিনা? অলরেডি যাই হোক, আমরা লি কোয়ান ইউনের একটা শিক্ষাকে মনে রাখব, তিনি বলেছেন, এটা আবার আমার উপর বর্তায়, যদি কোনো দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাও, সিকিউরিটি, ডিসিপ্লিন এবং ফ্রি মার্কেট করতে হবে। সিকিউরিটি মানে হোম মিনিস্ট্রি। আমরা একটা 17 বছরের স্বৈরাচারের সাজানো বাগান বলবো না, তারপরও সাজানো একটা ব্যবস্থার মধ্যে আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে কেবল কাঁটা বাজছি, সব কিছু সাজানো সেট করা, শের না বললে তো ভালো লাগে না। কথা হচ্ছে যে এই বাগানকে তো আমরা এখনো পুষ্পিত করতে পারিনি, কথা ঠিক, কিন্তু এই বাগানের যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি সেখানে প্রতিনিয়ত আমরা কণ্টকগুলো আহরণ করছি, কণ্টক বাজতেছি, কাঁটা বাজতেছি। ওটা হচ্ছে মানাকে ইস গুলজার কো এই চমন কো গুলজার না কর সকা মগর খোঁজ খার তো কম কি হে গুজরে যাহা সে হাম। আমাদের প্রধানমন্ত্রী যেখান দিয়েই হাঁটছেন এই স্বৈরতন্ত্রের সাজানো বাগানের মধ্যে কাঁটা বাজতে বাজতে আমাদের গভীরত জাস্তে হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও তাই এবং উন্নয়নের অবস্থাও তাই। আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে 1300 প্রকল্প মনে হয়, রাইটলি অর রংলি সেই প্রকল্পগুলো আগের সরকারের গৃহীত প্রকল্পগুলো আমরা না গিলতে পারতেছি, না ফেলতে পারতেছি, সেরকম গলার কাঁটা হয়ে গেছে। কিছু কিছু প্রকল্পকে আমরা রান করছি, আর কিছু কিছু প্রকল্প জেনে শুনে আমাদের রান করতে হচ্ছে। আমাদের প্রকল্প কয়টা? কিছু অনুমোদিত প্রকল্প এসছে, অল্প, বাকিগুলোর জন্য থুক বরাদ্দ এই জন্যই রাখা হয়েছে, গ্রিন পেজ অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে, এগুলো অনুমোদন হয়ে গেলে পরে ওখান থেকে বরাদ্দটা যাবে। সেই জন্য বিরোধী দলের বন্ধুরা বলছিলেন এত কেন থুক বরাদ্দ, এতর বরাদ্দ হচ্ছে এইটা জবাব। প্রকল্প অনুমোদিত হবে, গ্রিন পেজ থেকে এটা ইমপ্লিমেন্টেশন হবে। মানে স্পিকার, আমি আর অর্থনীতি নিয়ে বেশি কথা বললে আপনি যদি টাইম বাড়ায় না দেন তাহলে পরে আমি বাকিগুলো অ্যাড্রেস করতে বোধহয় পারবো না। আপনার কাছ থেকে অ্যাসিউরেন্স পেলে আর বলতে পারি, না হলে অন্য রাস্তায় যাব। না তাইলে না, যদি এটাই টাইম লিমিট চাই তাহলে আমি আর অর্থনীতিতে নাই। হ্যাঁ না, আইন শৃঙ্খলা পরিস্থিতির বলে আমি যদি অর্থনীতির উপর বলতে চাই তাহলে পরে আপনারা আবার বলবেন যে সময় নাই আছে আর কি। যাই হোক, আমরা বেস্ট সোশ্যাল ইনভেস্টমেন্ট হিসাবে ইন এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টরে সর্বোচ্চ বাজেট রেখেছি, যেটা আমাদেরকে ইয়েল্ডিং দেবে, হাই ইয়েল্ড, সেটা আপনারা বোধহয় প্রশংসা করতে পারতেন, করেছেন বোধহয় কেউ। আমরা পরনির্ভরশীলতার এই শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য পদ্মা ব্যারেজের মতো প্রকল্প আমরা হাতে নিচ্ছি। মানে স্পিকার, সম্পদ হয়তো আমাদের আহরণ করতে, যোগান দিতে কষ্ট হবে, কিন্তু এটা একটা সাহসী পদক্ষেপ। এর জন্য সাহস লাগে, এর জন্য নিজের খুদিকো ইমানকে অনেক বড় করতে হয়, সেটা আমাদের প্রধানমন্ত্রী করেছেন। আবার আল্লামা ইকবাল যে খুদিকো কর ইতনা বুলন্দ কে হর তকদির সে পয়লে আল্লাহ খোদা বান্দা সে খুদ পোছে বাতা তেরি রাজা ক্যা হে, তুমি কি চাও, সেরকম ইচ্ছা, সেরকম সাহস এবং সেরকম হিম্মতের সাথে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। আমরা তিস্তা প্রকল্প করবো ইনশাআল্লাহ, পদ্মা ব্যারেজ করবো। বেস্ট সোশ্যাল ইনভেস্টমেন্ট তো আমরা বললাম শিক্ষা এবং স্বাস্থ্য, কিন্তু বেস্ট ইকোনমিক ইনভেস্টমেন্ট হবে এই দুইটা। আমি আর এদিকে গেলাম না কারণ অনেক সময় লাগবে। যাই হোক, মাননীয় স্পিকার, লাস্ট হচ্ছে যে আমরা এই বাংলাদেশের ইতিহাসে এইবারই প্রথম বাজেট দেওয়ার পরে মূল্যবৃদ্ধির কোনো হিড়িক দেখিনি, সুতরাং এই বাজেট মানুষকে স্বস্তি দিয়েছে। অবশ্য কোনো কোনো গণমাধ্যমে সেটার আমার প্রতিফলন পায়নি। সবাই আশা করি আমরা সম্মিলিতভাবে এই বাজেটকে পাশ করে দেব এবং জনগণের পক্ষ থেকে শৃঙ্খলা মুক্তি ও কল্যাণের এই বাজেটকে সংসদে পাশ করার মধ্য দিয়ে আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারকে আমরা সফল করে তুলব ইনশাআল্লাহ। আমি এটা উইনস্টন চার্চিলের উক্তি দিয়ে শেষ করি। তিনি 1940 সালে যুদ্ধকালীন সময় একটা বাজেট দিয়েছিলেন, বলেছিলেন আই হ্যাভ নাথিং টু অফার ইউ বাট ব্লাড, টয়েল, টিয়ার্স অ্যান্ড সোয়েট। সেটা তার সেই প্রেক্ষিতে বলেছে, বাট আমরা এখন বলতে চাই আমাদের শুধু ইচ্ছা শক্তি আছে, অদম্য ইচ্ছা শক্তি আছে, পরিকল্পনা আছে, আমাদের নিজস্ব রাজস্ব আহরণ আছে এবং আমাদের হিম্মত আছে, আমাদের অন্যান্য ব্যাংক বোরিং সহ বিদেশি বোরিংয়ের মাধ্যমে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করছি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি 2 মিনিটেই বলি, সবাই বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে। আমি এই ডকুমেন্টটা আপনাদের সবার কাছে সরবরাহ করতে পারবো, চিত্র যেটা বলেছেন যে খুনের চিত্র বেশি। 3 মাসে টিআইবি রিপোর্ট দিয়েছে, টিআইবি কাগজ দেখে রিপোর্ট দিয়েছে, কিন্তু ঐতিহাসিক রিপোর্টটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেয়নি। ইতিহাসের মধ্যে সবচাইতে বিগত 3 মাসের সেটা খুনের রিপোর্ট, এর আগের রিপোর্টগুলো এখানে আছে, কোন বছর কোন মাসে কত খুন হয়েছিল। এবং এখন একটা পরিস্থিতি উন্নতি হয়েছে যে কোনো মামলা রেকর্ড করতে আর কারো পরামর্শ আর হুকুম লাগে না, থানায় গেলেই মামলা রেকর্ড। আগে মামলা রেকর্ড হতো না, সেই জন্য অনেক সময় সংখ্যা কম দেখানো গেছে হয়তো। তারপরে আগের ইতিহাস হচ্ছে 1900-1933, আমরা 1695, নারী নির্যাতন শিশু নির্যাতন একই,
3: 8296 আগে বর্তমানে 6149। এই হিসাবে নারী ও শিশু নির্যাতন ধর্ষণ মামলার ক্ষেত্রে মাননীয় স্পিকার রেকর্ডিং একটু বেড়েছে, এইটা পূর্বের চাইতে একটু রেকর্ড বেড়েছে। আগে 2740 ছিল, এইবারের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হিসাবটা সবগুলোর ক্ষেত্রে 3098 হয়েছে, কিছু সংখ্যা বেড়েছে, আমরা সেটা অ্যাড্রেসও করছি, এটা আমাদের স্বীকারোক্তি। আর অন্যান্য আমি যদি এখন বলি মবের ঘটনা, আগে ছিল 2025-86, এখন হয়েছে 29, সেই 29টাকেও জিরো করতে হবে ইনশাআল্লাহ। এইভাবে দিলাম মাননীয় স্পিকার। বিচার আচারের ক্ষেত্রে বলি, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন কুমিল্লার জিশান প্রধান সে লাপাত্তা হয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, 19 ঘন্টা চলে গেল, সরকার কী করে? 24 ঘন্টার মধ্যে সরকার তাকে উদ্ধার করেছে, জানা গেছে সে একজন, আপনারা আবার রাগ করুন, আপনারা বহিষ্কার করছেন এর মধ্যে, যে একজন শিবিরের কর্মী, মোটামুটি উচ্চমানের নেতা, একজন মহিলার সাথে সম্পর্ক ছিল, দর্শন করেছে, ভ্রূণ নষ্ট করেছে এবং সে নাটকীয়ভাবে সে গায়েব হয়ে যাওয়ার একটা ভান করেছে, উদ্ধার করা হয়েছে। তবে ইনিয়ে বিনিয়ে অনেকে পক্ষে বলার চেষ্টা করেছে, আমরা সেটা ভালো মনে করি না, অপরাধী অপরাধী, আপনারা বহিষ্কার তো করেছেন। এই হিসাবে রামিসা হত্যার ব্যাপারে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনের মধ্যে বিচার হয়ে গেছে। মানুষ চট্টগ্রামের একটা মেয়ের ক্ষেত্রে শিশু এখন এরকম ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, চট্টগ্রাম বাকুলে 4 বছরের শিশু ফারিয়া, তাকে 27-এর অ্যাড্রেস করা হয়েছে এবং বিচার হবে, চার্জশিট হয়ে গেছে। এইভাবে সমস্ত জায়গায় যে কোনো রকমের অপরাধ সংঘটিত হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে সেটা গ্রেফতার করছে, চার্জশিট দিচ্ছে, আদালতে সাক্ষী নিয়ে যাচ্ছে, বিচার কার্যে সহায়তা করছে। মাননীয় স্পিকার, কি ফ্রেজাইল পুলিশ সিস্টেমের উপর ভিত্তি করে আমরা দায়িত্ব নিয়েছিলাম আপনাদের সবার মনে নেই, সেই পুলিশ এখন প্রেজওয়ার্দি ভূমিকা পালন করে। আমরা ইয়ের জন্য, জুয়ার জন্য মডার্ন আইন নিয়ে আসছি, মাদকের জন্য আইন নিয়ে আসছি, এগুলো আইন পাশ হয়ে গেলে আমরা সমাজের এই মাদক এবং জুয়া সংক্রান্ত এবং ওর থেকে উৎপত্তি, ওর থেকে উৎপন্ন আরও অনেক অপরাধ আমরা প্রতিরোধ করতে পারব, কমাতে পারব। মাননীয় স্পিকার, এই থেকে আইন শৃঙ্খলা, তা আমাকে ওই ইসলামী ব্যাংক নিয়ে বক্তৃতা দিতে হবে এই জন্যেই যে আমার উপরে খুবই বলতে গেলে জুলুম করা হয়েছে আর কি, বাক্যবান করা হয়েছে, সেই জন্য বলছি। এখানে যখন ইসলামী ব্যাংকের প্রসঙ্গ ওঠে, আমার কাছে মনে হয় ওই পাশে বোর্ডের পরিচালনা পরিষদ গভর্নিং বডি বসে আছে, তারা সেই হিসাবেই বক্তব্যগুলো দিচ্ছে এবং ডিফেন্ড করার চেষ্টা করছে, আপনিও দিচ্ছেন তা তো। কালকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাকে যে এটা আপনাদের প্রমাণ করতে হবে, কোথায় রাখলাম কাগজগুলো, প্রমাণ করতে হবে যে আরডিএস প্রকল্পে আমি আমার বক্তব্যে বলেছিলাম 24-এর 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত 11,000 কোটি টাকা ডিসবার্স করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়, বলেছিলাম কিনা রেকর্ড, তারা অনেক কথাই বলেছিলাম প্রমাণ করুন। স্টেটমেন্টটা নিয়ে এসেছি যে 2024 আগস্ট টু ডিসেম্বর 3,043 কোটি টাকা, 2025 জানুয়ারি টু ডিসেম্বর 6,948 করোড়, 2026 জানুয়ারিতে 536 কোটি টাকা। এইটা আমি টোটাল করে দেখাচ্ছি, টোটাল ডিসবার্সমেন্ট ফ্রম আগস্ট 2024 টু জানুয়ারি 2026 10,527 করোড়। আমি 11,000 বলেছিলাম, এই তো এখানে সংখ্যা থেকে 10 দিন বাকি আছে, জানুয়ারি 30 আছে, এটা ফেব্রুয়ারির 10 পর্যন্ত হবে, 12 তারিখ নির্বাচন হয়েছে, আমার সংখ্যা একেবারে ঠিক আছে, 11,000 দেওয়া হয়েছে। জবাব, কেউ যদি আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান, সিট আছে আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমি সেই চ্যালেঞ্জটা নিলাম। হাউসে জমা দিলেও পারবে, না দিলেও পারবে, কারণ ওনারা তো জানে ওখানকার স্টেটমেন্ট। মাননীয় স্পিকার, ইবনে সিনা ট্রাস্টের শেয়ার নিয়ে আমাদের মাননীয় সদস্য সাইফুল আলম সাহেব কথা বলেছেন, মাননীয় স্পিকার মনে হয় কিছু সময় বাড়াই দিতে হবে,
2: দয়া করেন, ওই গড়িটা কিন্তু আপনার দখলে আছে। যাই হোক, ইবনে সিনার 3,60,00,000 শেয়ার 25 টাকা দামে 26/4/2018 ইংরেজিতে 90,19,34,775 টাকায় বিক্রি হয়েছে। ফেস ভ্যালু ছিল 10 টাকা। দি ইবনে সিনা বাজার মূল্য হইতে পারে, ফেস ভ্যালুটা গুনছি আমি, আমার হিসাব একদম অডিটের মতো। দি আপনি কালকে বলেছেন না অডিটের দায়িত্বটা, ফেস ভ্যালুর আড়াই গুণ। দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড শেয়ার্স 1,10,03,991 টাকা অ্যাট দি রেট অফ 25, ফেস ভ্যালু 10 টাকা। 26/4/2018 একই ডেটে সেল হয়েছে 27,50,99,000 টাকা। বুঝে পাই স্যার, বিইউ অ্যাকাউন্ট দেব। আচ্ছা ঠিক আছে। আর আমি এখন ইসলামের মধ্যে আসি। আমি কদিন আগে বলছিলাম ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। ফখরুল ভাই আমার উপরে একটু মাইন্ড করছে, যার জন্য আমি আজকে এটা নুরুল ইসলাম বলতেছি, যে নুরুল ইসলাম ইসলাম। তো কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতুয়া টতুয়া নেওয়ার জন্য হাটহাজারি, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যাইতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না, আপনারা নিজেরা নিজেরা টেনে আনছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আমাদের, আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম ডিফারেন্ট। কিন্তু আপনি কালকে বলেছেন জামাতে ইসলাম ইসলামী দল, এবং জামায়াত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার, ঘাটাঘাটি করে দেখলাম জামায়াত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26শে আগস্ট, মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী। তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্মদিন। তা এখন তো 84 বছর বয়স আপনার।
0: জি মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, আপনার নিজের কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য বিষয় সব কিছু মিলিয়ে বলার জন্য 6 মিনিট দেওয়া হলো আপনাকে। 6 মিনিট
2: এই এই রাত্রে
0: দেখি চিফ হুইপ সাহেব,
2: চিফ হুইপ সাহেব দেন
4: না, আপনি ওনাকে সময় বাড়িয়ে দেন, আপনার উনি যতক্ষণ বলেন ততক্ষণ মতো সময় বাড়িয়ে দেন।
2: মাননীয় স্পিকার, এই দয়াটা আগে করলে আমি অর্থনীতি থেকে বাইর হইতাম না।
0: উনি দয়া করতে পারেন কিন্তু আমরা তো পারি না, 6 মিনিটে শেষ করেন দয়া করে।
2: আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে দেখেন, ইউ আর দি মিলর, অভিভাবক অফ দি হাউস, ইউ ক্যান ডু মেনি থিংস। যাই হোক, এই 100 বছর তো নাই, এখন 84 বছর, 100 বছর হইতে হইতে আমি অন্তত বাঁচবো বলে মনে হয় না। তা এখন বলে ফেলি, হ্যাঁ বালাকোট এখানে নাই জনাব, এখানে আমি বলি, কিন্তু আপনারা 1947-এর দেশভাগের পরে জামায়াত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল, কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো, জামায়াত ইসলামী পাকিস্তান, জামায়াত ইসলামী হিন্দ, জামায়াত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল তো আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামাত ইসলামী আনছেন। এখন 1947-এর সময়ে আপনারা ইতিহাস বলতে বলছেন আপনারা পাকিস্তান চান নাই, এটা ঐতিহাসিকভাবে হইতে পারে, ভুল হইতে পারে। এখন 1971-এ ফির আপনারা বাংলাদেশ চান, আবার 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াত ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন। আইডিয়াল, আচ্ছা আচ্ছা, তারপরে জামাত ইসলামী হয়েছে তো বাংলাদেশ হিসাবে। এখন আমি আর জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীরের 1953-74 যাওয়ার দরকার নয়, ওখানেও 2টা শাখা আছে, আন্তর্জাতিক সংগঠন হওয়া ভালো, ফায়দা অনেক। তা এখন 71 সালে স্বাধীনতার সময় আপনারা আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবে কদিন আগে এখানে আইন করে পাঠ করে দিয়েছেন যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইনে যে তৎকালীন জামাতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আপনারা এখানে বসেছিলেন, এটা ফয়সালা হয়ে গেছে। আর আপনারা যে ইতিহাস বলতে বলেন, 100 বছর ইতিহাস জানতে হবে, কেবল তো 79 আসলাম, 1986 সালে আপনারা হুসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেমানের ইলেকশন আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই আপনারা, 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই, আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন নাই। এরপরে যেগুলা গৌরবময় ভূমিকা আছে সেগুলো একটু বলি। 90 আপনাদের ভূমিকা ভালো ছিল, 24 আপনাদের ভূমিকা ভালো ছিল, আমরা তো সেই স্বীকৃতিটা দেই, 100 বছরের ইতিহাসের মধ্যে এগুলো আসছে তো। হ্যাঁ, 2001 সাথে ছিল, কিন্তু 7-এর পরে আপনারা যে একটু ঘোরাঘুরি করছেন সেটা পরে বলবো, খালি আপনি মনে করাই দেন কেন। আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করা দিতে চাইছিলাম, আপনারা মালেক সরকারের সময়, গভর্নর মালেক সরকারের সময় পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে জামাতের 2 সদস্য মন্ত্রিসভায় ছিল না, এই ইতিহাস সাথে আমি বলতে চাই নাই। হ্যাঁ, আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী, এক এম ইউসুফ রাজস্ব বিভাগের মন্ত্রী ছিল তো। আস্তে করে চাইছিলাম একটু এগুলো না বলি, আপনারা আবার পোষা শুরু। শাহ আজিজকে তো আমরা বুক ফুলাইয়া বলি, শাহিজুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অসুবিধা কি যে আমরা তো স্বীকার করি। হ্যাঁ হ্যাঁ,
5: জামাত ছিল না তো,
2: জামাত ছিল না, ঠিক আছে, সেই ডিবেট আপনারা করবেন, সেই ডিবেট আপনারা করবেন ফ্রম ইউর সাইড, আমরা করব না। তারপরে আপনি বললেন যে জামাত ইসলাম ইসলামী দল, ভাইসব জামাত ইসলাম ইসলামী দল আপনারা যখন বলছেন অবশ্যই, তো কীরকম ইসলামিক দল একটু পোস্টমর্টম করি। এইটা হচ্ছে আপনাদের নির্বাচনী ইশতেহার দলিল, এটার মধ্যে মনে হয় 93 পৃষ্ঠে আছে, খুব রঙিন রঙিন পেজ, দেখতে খুব সুন্দর। এখন আপনারা এই পূর্ণাঙ্গ বইয়ের কোথাও কি আপনারা বলেছেন যে আমরা শরিয়া ব্যবস্থা জারি করব, শরিয়ত শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করব? করেন না, জবাব আপনারা দিন। আপনারা কি কোথাও বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিচার ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করবে? পেজগুলো ভঙ্গ করে রেখেছি এখানে ভাগ ভাগ করে, আপনাদের আর্থিক অবস্থা, তারপরে আপনারা যেটুকু পড়ছেন আমার মনে হয় আমারও ততটুকু পড়তে হয়েছে বাজ করতে করতে, আইন ও বিচার ব্যবস্থা 9, তারপরে আপনার 9 মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, ইসলামিক ব্যাংকিংয়ের ব্যবস্থা তো এখানে কোথাও লেখেন নাই আপনারা এখানে। তারপরে কি দফা, শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় আপনারা লিখেছেন মাদ্রাসা শিক্ষাকে আপনারা স্বকীয়তা বজায় রেখে কারিকুলাম আধুনিক করবেন, একবার 1 দফায়। কেন, বাংলাদেশের মানুষ কি শুধুই মাদ্রাসায় পড়ে? এখানে প্রাথমিক শিক্ষা আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা হইতে পারত, কিন্তু আপনারা টপ মোস্টে গেলেন এবং এখানে কোথাও শরিয়া আইনের কথা আপনারা বললেন না ওই দফাতেও। ধর্ম এবং নৈতিকতা পৃষ্ঠায় আপনাদের দফা 28, এখানে আমি খুব
0: মাননীয় মন্ত্রী, আপনার স্পিচ অলওয়েজ ইন্টারেস্টিং, বাট আপনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ, 2 মিনিটস
2: যতক্ষণ চাই দিতে আমাদের থেকে কাটা যাবে।
0: না না না, সেটা সেটা হয় না মাননীয় মন্ত্রী,
2: বলছেন তো
0: এটা। হ্যাঁ, কি বলতে চাচ্ছেন মাননীয় চিফ হুইপ?
4: মাননীয় স্পিকার, আমি যে সময়টা বক্তৃতা দিতাম সেই সময়টা ওনাকে দেন।
0: আপনার নাম তো লিস্টে নেই মাননীয় মন্ত্রী চিফ হুইপ, লিস্টে নেই।
3: আপনি দেন, যেটুকু কাটা যাবে সেটা ওনার থেকে যাবে। ইসলামের রাষ্ট্রে নাই।
0: মাননীয় মন্ত্রী ঠিক আছে, পাঁচ মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ।
3: আপনিও মাননীয় স্পিকার যা শুরু করছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামী শাসনতন্ত্রের কথা বলা নাই, ইসলামী সমাজের কথা বলা নাই। তারপরে যেটা আমি এখন বলতে চাই নাই সেরকম কথাটা বলি। এখানে একটা কাগজ আছে, কাগজটা কোথায় যে রাখলাম, আকিমউদ্দিন যেটা তাদের ইয়ের মধ্যে মনোগ্রামের মধ্যে ছিল, সেই আকিমউদ্দিন এখন আর নাই। এখন কাগজটা খুঁজে পাচ্ছি না, প্রিন্ট আসছে না। হ্যাঁ, এখন দেখেন আপনারা দিন প্রতিষ্ঠা করবেন, আপনাদের মনোলগ থেকে আকিমউদ্দিনটা সরাই দিচ্ছে বা ফাইনাল করেন নাই। বিদেশি ডিপ্লোমেটদের সাথে আপনারা যেমন সাক্ষাৎকার করেছেন আপনাদের আমির সাহেব, পিছনে সেই ছবিটা আছে আমার কাছে, সব কাগজ এখানে আছে, কাগজটা জাস্ট এখন উল্টাইলেই পাবো, সব নিয়ে আসছিলাম, কোথায় যে গেল। হ্যাঁ, সেই আকিমউদ্দিন তো এখন নাই, আপনাদের মনোগ্রাম থেকে দিন কায়েম করে যখন ফেলে দিলেন, আপনারা নিজেদেরকে ইসলামী দল কীভাবে কায়েম করবেন, দাবি করবেন? আর আপনারা এইখানে আমি কয়েকটা উদ্ধৃতি দিই, আপনারা ইলেকশনের আগে এই সাক্ষাৎকারগুলো দিয়েছেন, জামাতের আমির সাহেব বলেছেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, 14 জানুয়ারি 2026 বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হ্যাঁ শুভেচ্ছা, এটা ঠিক আছে। জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনবো, এটা হচ্ছে 18 সেপ্টেম্বর 2025। তারপরে রোজা এবং খোজার মুদ্রা রেপিট উপিট, সেটা তো আমার এক ভাইজান বলেছে, আমি এখন বললাম না যেহেতু উনি এখানে প্রেজেন্ট নাই। এখন আপনাদের যে সমস্ত বক্তারা এখানে বক্তৃতা দিয়েছে এগুলো বললে তো আপনারা কিছুক্ষণ, এগুলা আছে আমার কাছে, এগুলা কিছুক্ষণ পরে আপনারা ওয়াক আউট করতে চাইবেন, আমি আর বললাম না, কারণ ব্যারিস্টার শাহ ইয়ার কবিরের বক্তব্য বলতে চাই না, তিনি উপস্থিত নাই। তবে আমার ভাই শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা নেবেন, এবং আপনি আল্লাহ এত মর্তবা দিয়েছে যে সূর্য দাঁড়িয়ে থাকে, এটা আমার ভাইয়ের যে মর্তবা, আপনি এটা রেকর্ড ভিডিও আছে বলেন, আপনি যে কালকে আমার মুফতি বানাইলেন তা আমি তো আপনার স্বীকৃতি দিতেছি আর কি, যে আপনার কাছে এত আল্লাহ মর্তবা দিয়েছে যে আপনি বললে সূর্য দাঁড়ায় থাকে। এখন জামাত ইসলামীকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজ সওয়াব পাবেন, যেহেতু এখানে এমপি সাহেব আছে আমি এটা বলতে পারি, ইতি জনাব আমির হামজা মাননীয় এমপি। এইভাবে এইভাবে বলতে বলতে বলতে বলতে কত বলতে পারবো তা জানি না, তবে আপনারা সর্বশেষ জেনে রাখুন মওদুদ ইসলাম বনাম মদিনার ইসলাম নিয়ে একটা বই লেখা হয়েছে, এবং যেগুলো আকাবির যারা মুরব্বীরা কবির থেকে আকাবির আসছে আর কি, প্লুরাল, মওদুদের রচনা বলে প্রসঙ্গে আকাবিরদের পর্যালোচনা, এত কিছু বলবো না যেহেতু মাননীয় স্পিকার সময়ের দিক থেকে খুব কিপটামি করতেছে সেই জন্য। হ্যাঁ জি,
0: মাননীয় মন্ত্রী, আমাদের সর্বশেষ বক্তা ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তো মাননীয় মন্ত্রী এলজিআরডি মন্ত্রী বক্তব্য রাখবেন না, ওনার জন্য 30 মিনিটস বরাদ্দ ছিল, সো উনি আপনার জন্য স্যাক্রিফাইস করেছেন সেই 30 মিনিটস, 30 মিনিটস অ্যাড করা হলো আপনার জন্য।
3: মানে স্পিকার, মওদুদীবাদের মূল কথা হলো ইসমতে আম্বিয়া, মানে নবীগণ নিষ্পাপ এবং সাহাবায়ে কেরামকে মেয়ার হক বা সত্যের মাপকাঠি, এই দুইটা বিষয়ে তিনি সমালোচনা করেছেন, মানেন, যার কারণে যারা আকাবির মানে পর্যালোচনা

0: চিনবেন। মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রাদিয়াল্লাহু আনহু, রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই। আরে ভাই স্লিপ আপ টাং তো হইতেই পারে, তবে মোটামুটি আরবি কিছু জানি। রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু আনহু সাহেব ইয়ের ক্ষেত্রে সাহাবির ক্ষেত্রে ঠিক আছে। আপনারা সবাই জামা কাপড় মৌলানা আর কি, আমরা কোট স্যুট পরে মৌলানা। দ্বিতীয় হচ্ছে শাইখুল ইসলাম হযরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, হযরত মুফতি কেফায়েতুল্লাহ দেহলভি, মোহাম্মদ হযরত মৌলানা তৈয়ব সাহেব মাহতমি দারুল উলুম দেওবন্দ, মৌলানা আব্দুল লতিফ মাহতমি মাজহারুল উলুম সাহারানপুর, মাজার শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহারানপুর। এইভাবে বলতে বলতে আরও অনেক বলতে পারি, সময়টা চলে যাবে। তাদের সবার অভিমত হচ্ছে এই বক্তব্য যদি মোল্লা মওদুদী সাহেবের না হয়ে থাকে ঠিক আছে, যদি প্রতিষ্ঠিতভাবে হয়ে থাকে তাহলে আপনাদের বক্তব্য প্রয়োজন। সেই হিসাবে তারা বাংলাদেশে তো রীতিমতো আমাদের মুরব্বী মোল্লা মহিবুল্লাহ বাবুনগরী পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে জামাতে ইসলামী কোনো ইসলামী দল নয় এবং তারা ইসলামের ক্ষতি করছে। এগুলো আমি বলছি না, আপনারা যেহেতু পাতা উল্টিয়েছেন সেই জন্য আমাকে বলতে বাধ্য। আমার মতামত নয়, তবে আপনারা ইসলামী দল, আপনারা নিজেরা দাবি করেন কী রকম ইসলামিক দল সেইটুকু শুধু আমি কিছুক্ষণ আগে একটু বয়ান করছিলাম। সুতরাং যেখানে আপনারা আকিমউদ্দিন প্রতিষ্ঠা রাখতে পারেন না, সরিয়ে ফেলেছেন, আবার আনলেও আনতে পারেন, অসুবিধা নাই, এটা বুটের জন্য হয়তো সরাইছেন। আর আপনারা কোথাও শরীয় আইন বাস্তবায়ন চান না, আপনারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার কথা আপনাদের ইশতেহারে বলেন নাই, আপনারা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন নাই, তাহলে আপনারাই বলুন ভাই সাহেব আপনারা কী রকমের ইসলামিক দল, এইটা আমাদের জানতে ইচ্ছে করে। এটা কোনো বিতর্ক নয়, এটা বিতর্কটা আপনারা তুলেছেন বলে আমাকে জবাবগুলো দিতে হয়েছে। তো এই ফতোয়া দেওয়ার জন্য ফতোয়া আলমগীরিও মুখস্থ করতে হয় না, মহাদ্দিসও হতে হয় না, পটিয়া হাঁটা জারিতেও যেতে হয় না, এগুলো সাধারণ জ্ঞান। তা আশা করি বাংলাদেশের জনগণের সাথে আপনারা ট্রান্সপারেন্টলি স্বচ্ছভাবে আপনারা যা তাই আপনাদেরকে প্রকাশ করবেন, আপনারা যা নন সেটা নিয়ে আপনারা জনগণের সামনে অবশ্যই কোনো রকমের দ্বিচারিতা করবেন না। আমি প্রতারণা শব্দটা বলি না, কারণ এটা একটা আনপার্লামেন্টারি ওয়ার্ড। তা আমি এই সাড়ে নটার পরেও যদি বক্তব্য দিই তাহলে পরে অনেকেই বিরক্ত হবে। আমি মাননীয় স্পিকার, ওইখানে তো আবার 27 মিনিট আছে, এটা কেমনে আসলো? আপনি বলেন না না না না আচ্ছা মাননীয় স্পিকার, ওনার সময়টা আপনি ওনাকে কালকে দিন, আমি ওনার সময়টা নিতে চাই না, এটা একটু অসুন্দর দেখা। আমি আর অন্য কোনো সময় ধন্যবাদ ধন্যবাদ না না
1: এ পর্যায়ে বাজেটের উপর সাধারণ আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী ঠাকুরগাঁ এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্যের শুরুতেই আমি একটা ছোট্ট গল্প বলতে চাই, যে গল্পটা আমি ইতিমধ্যে হয়তোবা অনেকখানে বলেছি শুনেছেন, কিন্তু এটা আজকের যে পরিস্থিতি সেটা না বললেই না। সেটা হচ্ছে যে একজন খুব বড় গায়ক, তাকে সঙ্গীত সম্মেলনে দাওয়াত করা হয়েছে, তিনি গাছেন, আরও অনেক সঙ্গীতজ্ঞ আছেন, সকলের সঙ্গীত শেষ হওয়ার পরে তার টার্ম যখন আসলো তখন তিনি গান গাইতে শুরু করলেন। গান গাইতে শুরু করলেন চোখ বুঝে, যা হয় ক্লাসিক্যাল মিউজিক যারা গান তারা তার প্রাণ দিয়ে গান। অনেকক্ষণ গাওয়ার পরে তিনি যখন চোখ মেললেন তখন দেখলেন যে কেউ নেই হাউসে, শুধুমাত্র একজন বসে আছে। সে একজন বসে আছে, সে আপনার

উনি ভাবলেন যে ওই ব্যক্তিটি হচ্ছে সবচেয়ে বোদ্ধা, সঙ্গীত বোদ্ধা, সুতরাং উনি তাকে ডেকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরলেন যে আপনি হচ্ছেন সত্যি সঙ্গীতের আসল ভক্ত। তো বলছিলেন আমি তো বসে আছি এইমাত্র যে শতরঞ্চিটার উপর সে আপনি গান গাচ্ছেন ওই শতরঞ্চিটা আমার, আপনার কখন গান শেষ হবে তারপরে আমি যাব। আমি কথা এই জন্য বললাম মাননীয় স্পিকার যে আমাদের সালাউদ্দিন সাহেবের এই অসাধারণ একটা বক্তব্যের পরে আমি একজন মেঠো রাজনীতিবিদ, আমার বক্তব্য এখন ঠিক ওই রকমই একটা অবস্থা দাঁড়াবে। তারপরেও নিয়ম আমার নেতা নির্দেশ যে বলে ফেলেন আপনি, আমি সেই কারণে আপনার কিছু কথা বলতে চাই যা একটু ভিন্নভাবে বলব। আমি আজকে এই বাজেট সেশনে বক্তব্য রাখতে গিয়ে আমি কতগুলো নাম মনে করতে চাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তাদের মধ্যে প্রথম হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রসেন জিয়াউর রহমান। আমি সে নাম মনে করতে চাই আমাদের মহান নেত্রী যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি এভাবেই লড়াই করে গেছেন, আমাদের সেই মহান নেত্রী মহীয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি স্মরণ করতে চাই আমাদের এই হাউসে যিনি এই বাজেট পেশ করেছেন বহুবার, আমাদের সফল অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান। আমি স্মরণ করতে চাই আজকে এই হাউসে ঠিক সালাউদ্দিন সাহেব যেভাবে সকলকে মাতিয়ে বক্তৃতা করতেন, সেই সময়ে যারা বক্তব্য রাখতেন সেই সময়ে তাদের মধ্যে একজন হচ্ছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মশিউর রহমান জাদুমিয়া, শাহ আজিজ যার কথা ওনারা বলছিলেন এতক্ষণে, তিনি ছিলেন একটা অসাধারণ পার্লামেন্টেরিয়ান শাহ আজিজ, মির্জা গোলাম হাফিজ যিনি স্পিকার ছিলেন এবং আমাদের পরবর্তীকালে যিনি এই হাউসে অন্য দলে ছিলেন পরবর্তীকালে আমাদের আন্দোলনের সাথে যোগ দিয়েছিলেন কাজী জাফর আহমেদ, এবং আরেকজনের নাম না বললে অন্যায় করা হবে যিনি আমাদের এখানে সবসময় আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের বিএনপির বিএনপির যিনি আমাদের সবচেয়ে দুঃসময়ে বিএনপির হাল ধরেছিলেন আমাদের খন্দকার দেলোয়ার হোসেন। আমি সেই সঙ্গে অবশ্যই স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা জনাব তরিকুল ইসলাম সাহেবকে, যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই বিএনপি রাজনীতির জন্য কাজ করে গেছেন। সম্মানিত মাননীয় স্পিকার, আমি আরেকজনের নাম স্মরণ করতে চাই যার সঙ্গে আমি কাজ করেছি, যাকে আমি একজন অসাধারণ মন্ত্রী হিসেবে দেখেছি এবং যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে তিনি চলে গেছেন, তিনি নেই এখন, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী। আমি এই জন্য তার নাম স্মরণ করতে চাই যে তার সঙ্গে থেকে আমি কিন্তু অনেক কাজ শিখেছি এবং একজন অত্যন্ত উঁচু দরের মানুষ ছিলেন, এ কথা না বললে আমার মনে হয় আমি আমার অন্যায় করা হবে। আমি কারাগারে ছিলাম অনেকদিন মাননীয় স্পিকার, এবং এই সময় আমি অনেক জামাত ইসলামের অনেক উচ্চ পর্যায়ের নেতাদের সংস্পর্শে এসেছি, একসাথে থেকেছি আমাদের মীর কাসেম সাহেব, কামরুজ্জামান সাহেব, কাদের মোল্লা সাহেব এবং আজহার ভাই উঠে গেছেন, আজহার ভাই আমাদের সঙ্গে অনেকেই ছিলেন, আমাদের ব্রিগেডিয়ার হান্নান শাহ তার নামও আমি মনে করতে চাই, তিনি লড়াই করেছেন, ডক্টর আর এ গনি তিনিও আমাদের সঙ্গে দীর্ঘকাল জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আব্দুল সালাম তালুকদার সাহেব, এই নামগুলো আমি মনে করতে চাই বারবার করে এই জন্যেই। এছাড়া অনেকে আছেন মাননীয় স্পিকার যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আমাদের দেশে বারবার এই দেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কখনো ভাষার জন্য সংগ্রাম করেছে, কখনো স্বাধীনতার জন্য সংগ্রাম করে লড়াই করে জীবন বাজিয়ে রেখে লড়াই করেছে। মাননীয় স্পিকার,
আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে জাতি বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এই 50 বছর পরেও ঠিক যে জায়গায় আমাদের যাওয়া উচিত ছিল সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি মাননীয় স্পিকার। এটা আমাদের দুর্ভাগ্য। এটাই আমার কাছে মনে হয় যে আমাদের কোথাও একটা সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের নেতৃত্বকে সেই জায়গায় পৌঁছাতে দেয় না, যে কারণে হয়তোবা আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। মাননীয় স্পিকার, বিগত 15 বছর আমরা একটা ভয়াবহ ফ্যাসিজমের অধীনে ছিলাম। গোটা জাতি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, খুন হয়েছে এবং তাদের সমস্ত স্বপ্নগুলো বিনষ্ট হয়ে গেছে। এই ভয়াবহতার মধ্যে আমাদের অর্থনীতি যখন প্রায় খাদে পড়ে গিয়েছিল এবং আমাদের সেই জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন নতুন করে আমরা বাঁচার জন্য স্বপ্ন দেখছি, যখন আমাদের নেতা সেই দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমরা যখন একটা নির্বাচনের পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেই সরকার সত্যিকার কথা বলতে কি একদম খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করেছে। আজকের এই বাজেট আমাদের আমার পাশেই বসা আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, সেই সাহসী মানুষ যিনি খাদে পড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তিনি করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। আমি বাজেট সম্পর্কে দীর্ঘ আলোচনা করব না, আমি শুধু আপনাদেরকে অনেকেই বলেছেন যে এই বাজেটের কোনো নীতি নেই সেইভাবে বলা হয়নি, পথরেখা নেই বলা হয়নি, কিন্তু এই বাজেটে যদি আপনারা দেখেন যে বাজেটের উপরে ছোট্ট একটা বইও বের করেছেন, এখানে বলা আছে যে 3টি প্রধান আর যে আটটার উপর ভিত্তি করে রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন, রিকনস্ট্রাকশন, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে অর্থনীতির অবনতির ধারাকে রোধ করবে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে পুনঃপ্রতিষ্ঠা করবে, আগামী 3 বছরের মধ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ ও বেসরকারি খাত উন্নয়ন, আর্থিক খাত পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ, মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করবে, আগামী 5 বছরের মধ্যে অর্থনীতির কাঠামোগত রূপান্তর, উদ্ভব নির্ভর প্রবৃত্তিতে উত্তরণ, বাণিজ্য মুখীকরণ ও অন্তর্বর্তীমূলক ও টেকসই প্রবৃদ্ধি। মাননীয় স্পিকার, এই বাজেটে যে প্রশ্নগুলো এসছে, সমালোচনাগুলো এসছে, যে আপনার একটা আপনার জনতুষ্টিমূলক একটা বাজেট, একটা আপনার একটা এমন একটা বাজেট যা অর্জন করা সম্ভব নয়, এমন একটা বাজেট যেখানে আপনার এটা একটা উচ্চ অভিলাষী বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি হচ্ছে সেই দল যে দল সবসময়ই একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। 1975 সালে যখন রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে এবং যখন সমগ্র বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলা হচ্ছিল, সেই সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু একে টেনে উপরে তুলেছেন এবং নতুন করে বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। বিএনপি হচ্ছে সেই দল যে দলটি 1990 সালে একটা ভয়াবহ স্বৈরাচারী শাসনের পরে, মিলিটারি শাসনের পরে দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আবার উঠে এসেছে সামনের দিকে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে, যে কারণে যখন বিএনপি সরকার পদত্যাগ করে আবার নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে দেয় সেই সময়ও কিন্তু এই বিএনপির যে আপনার প্রবৃদ্ধির হার, সেই প্রবৃদ্ধির হার কিন্তু অনেক বেশি ছিল এবং তখন বলা হয়েছিল গোল্ডম্যান স্যাক্স থেকে যে এটা একটা ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছিল। বন্ধুগণ, মিস্টার স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় লড়াই করতে জানে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য অর্জন করে, এই প্রমাণ আমরা বারবার এই বিএনপি সাথে দেখেছি। আজকে
আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, এই জন্য আরো বিশেষ করে যে তিনি এমন সময় যে দায়িত্বটা নিয়েছেন। এবং আমি তাকে একবার বলেছিলাম যে আপনি ফরেন মিনিস্ট্রি নেন, তিনি বলে না আমি অর্থ মন্ত্রণালয়েই থাকবো। হি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি আমরা সবাই এই বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন, উতরে যাবেন এবং বাংলাদেশকে তিনি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবেন। আমি এই বিষয়ে আর খুব বেশি বলবো না, আমি শুধু একটা বিষয়ে বলতে চাই যেটা না বললে আমার নিজের কাছে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। আমাদের বন্ধুরা যারা ওই পরে বসে আছেন তারা অনেকভাবে আমাদেরকে বিভিন্নভাবে বলা যেতে পারে যে একটা ইগনোর করার চেষ্টা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি যে এই সময় সেটা সঠিক নয়। কারণ আপনাদের নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার, এই জন্য তাকানো দরকার যে আমি বারবার যে কথাটা বলি যে 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এইটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন 71-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনও সময় আছে, আপনারা এখনও ভেবে চিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না, কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন এবং 71 সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না, এই জন্য পরিষ্কার না বলেননি। আমি আজ পর্যন্ত শুনিনি, এটা কেউ শোনেনি। মাননীয় স্পিকার, এই কথাটা আমরা এই জন্য বলছি যে আজকে যদি আপনারা এটা স্বীকার করে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। আমি আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রদের এবং ইয়াং ম্যানদের যে দল NCP এবং আমি অত্যন্ত আনন্দিত যে তারা তাদের যে পারফরমেন্সটা তারা খুব ভালো করছে। কিন্তু একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত যে তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতি থেকে আরও পরিষ্কার করবে এবং সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এই কথাটা এই জন্য বলছি যে আমাদের এই নবীন রাজনীতিবিদদের তাদের অনেক ভবিষ্যৎ আছে, তারা ভবিষ্যতে আরও ভালো করবে, আমরা চাই যে তারা ভালো করুক, কিন্তু এমন কোনো স্টিগমা নিয়ে তারা যেন পদে না থাকে যে যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটাই যারা অস্বীকার করতে। আমি বক্তব্য বাড়াবো না, আমি শেষ করবো এই বলে যেহেতু বক্তব্য যা বলার সালাউদ্দিন সাহেব পুরোপুরি বলেই দিয়েছেন, আমাদের অন্যান্যরা বলেছেন, আমার আর সেই বিষয়ে মনে করি আমাদের যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। শুধু একটি কথা বলতে চাই যে আমরা আজকে যার নেতৃত্বে এই সামনের দিকে গিজর্জ লড়াই করছি মাননীয় স্পিকার, তিনি একজন পরীক্ষিত মানুষ, সংগ্রামী মানুষ, লড়াই করা মানুষ, এবং তিনি এই মাত্র 4 মাসের মধ্যেই গোটা জাতির সামনে এমন একটা উদাহরণ তুলে ধরেছেন যে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র তারই আছে। আজকে মালয়েশিয়া এবং চীন সফর করে এসে যে আশা মানুষের মধ্যে জেগে উঠেছে যে আমরা আমাদের নেতা যিনি আজকে বহির্বিশ্বেও তিনি তার যে যোগ্যতা সেই যোগ্যতার ছাপ তিনি রাখছেন, বাংলাদেশকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং আজকে যে দারিদ্র্যের মধ্যে আমরা আছি, আজকে যে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, সেই অনিশ্চয়তা থেকে, সেই দারিদ্র থেকে, সেই খাত থেকে আমাদের নেতা আমাদেরকে টেনে উপরে তুলবেন, এ বিশ্বাস আমাদের আছে। তিনি যখন চায়না গিয়েছিলেন, চায়না থেকে ফিরে আসলেন, তা আমি এর আগের আমার যে আপনাদের প্রথম যে সভা আপনার অধিবেশনের প্রথমে ভাষণের উপরে, রাষ্ট্রপতি ভাষণের উপরে যে বক্তব্য রেখেছিলাম সেখানে আমি একটা ঘটনা বলেছিলাম। আমি ছবি দেখতে গিয়ে দেখলাম যে সেই গ্রেট হলেই আমাদের নেতাকে ওখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং সেই স্যালুটটা দেওয়া হচ্ছে। আমার মনে পড়ল সেই কথা 2002 সালে আমি যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলাম, আমরা অনেকেই ছিলাম সেখানে, আমাদের আজকের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের পাশেই ছিলেন। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমাদের দেশের নেত্রী পরিচয় করিয়ে দিলেন তার যে মাই সাং, তখন উনি হাত শক্ত করে ধরলেন চীনের প্রধানমন্ত্রীর, ধরে করে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, সার্বভৌমত্বের পতাকা নিয়ে
তিনি চীন গিয়েছিলেন, সেই চীনের প্রধানমন্ত্রী আবার তাকে সেই কথাই বলেছেন, তিনি সেই পতাকা নিয়ে ফিরে এসেছেন এবং আমার বিশ্বাস এই পতাকা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং বিজয় অনিবার্য এবং আমরা জয়লাভ করব। অর্থনৈতিক উন্নতি আমাদের হবেই এবং এই বাজেটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার।

0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়নের কার্যাবলী। আমি এখন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আমি একটা পয়েন্ট অফ অর্ডার চেয়েছিলাম, একটু বলে নিব। মাননীয় স্পিকার,
0: মাননীয় মন্ত্রী বিল উত্থাপনের আহ্বান জানাচ্ছি
1: জাতির সামনে। মাননীয় স্পিকার, বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল 1971 সেদিনই সার্বভৌমত্ব পেয়েছিলাম। বিরোধী দলের চিফ হুইপ যে কথাটা বলেছেন যে 24 আন্দোলন হয়েছিল সার্বভৌমত্বের আন্দোলন, দ্যাট ইজ রং, এটাকে এক্সপ্যান্স করা উচিত। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা, এটাকে এক্সপ্যান্স করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, 1998 অধিগতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 এই মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার কি আপত্তি আছে এই বিল নিয়ে? 2 মিনিট সময় দেওয়া হলো আপনাকে।
2: 1 মিনিট লাগবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। কালকে একটা বিষয়টা উত্থাপন করেছিলাম, 77 বিধিতে আপনার এখতিয়ার আছে যে 3 দিনের যেই বাধ্যবাধকতা বিলের কপি দেওয়ার, সেটা খণ্ডন করার। এখন আপনি খণ্ডন করলেন কি না এটা তো আমাদের জানানো উচিত, নাম্বার ওয়ান। দ্বিতীয়, এটা কিন্তু একটা এক্সেপশনাল মেজারমেন্ট। এক্ষেত্রে আপনার এটাকে যদি নিয়ম বানিয়ে ফেলা হয় তাহলে কিন্তু এই 77 বিধির যে স্পিরিটটা আছে এটা লঙ্ঘন হচ্ছে। আমরা দেখেছি যখন 133 অধ্যাদেশ উত্থাপন করা হয়েছিল আমাদের একটা টাইম কনস্ট্রেন্ট ছিল, সেই সময় রাইটলি আপনারা এটাকে ডিলেটাকে খণ্ডন করেছিলেন, মানে 3 দিনের বাধ্যবাধকতাটাকে খণ্ডন করেছিলেন। এখন কোন যুক্তিতে এটা 3 দিনের বিষয়টা খণ্ডন করছেন এবং কোনো ঘোষণা না দিয়ে করা হচ্ছে, এই বিষয়টা আসলেই খুব উদ্বেগজনক। নাম্বার টু, যেটা আমি বলতে চাই, বিলের কপি দেয়া হয় এর সাথে গতবারে যখন 3 দিনের বাধ্যবাধকতাকে খণ্ডন করা হয়েছিল, একদিনে নিয়ে আসা হয়েছিল, স্পিকার, মাননীয় স্পিকার মহোদয় একটা রুলিং দিয়েছিলেন যে বিলের সাথে একটা করে যেন আগের বিলের সাথে কম্পেয়ার করে একটা টেবিল যেন দেয়া হয়, যাতে করে মাননীয় সংসদ সদস্যগণ যখন বিলটা পেলেন, এটা আপনারা এই যে কমিটি আছে এটাতে প্রেরণ করবেনই, যেন মাননীয় সংসদ সদস্যগণ বিষয়টা একটু দেখতে পারেন, নজর বুলাতে পারেন, তারা নেক্সট টাইম যখন আসবেন এটার ব্যাপারে একটু প্রিপেয়ার হয়ে আসতে পারেন। এই বিল গতকালকেও কয়েকটা উত্থাপিত হয়েছে, তার আগে উত্থাপিত হয়েছে, আমরা কিন্তু সেই সেরকম কোনো টেবিল পাইনি। আর তৃতীয় যে বিষয়টা এখানে উত্থাপন করতে চাই, এখানে আমি দেখছি এই বিলটা বলা হচ্ছে যে বিশেষ কমিটিতে প্রেরণ করা হবে। এখন আমাদের তো আইন বিচার সংক্রান্ত একটা কমিটি হয়েছে, এই বিলটা কি এক্সেপশন হলো যে যেটাকে বিশেষ কমিটিতে প্রেরণ করতে হবে? এই বিষয়ে আমার একটু আপত্তি আছে। এটা তো আইন বিষয়ক যে কমিটি আছে সেখানেই প্রেরণ করা যায়, কারণ সেখানে আমাদের আইনজীবীরা রয়েছেন, সম্মানিত আইনজীবী সদস্যগণ রয়েছেন।
0: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি প্রথম যেটা আনলেন মাননীয় সদস্য, এই বিলের ক্ষেত্রে অল দ্য প্রিকন্ডিশনস আর বিং ফুলফিল্ড। 15/6/2026 তারিখে নোটিশ দেওয়া হয়েছিল এবং বিল প্রেরণ করা হয়েছে 23/6/2026, সো এখানে সমস্ত প্রিকন্ডিশনসগুলো ফুলফিল করা হয়েছে। ধন্যবাদ। না, আমাদের রেকর্ডে আছে সব কিছু ফুলফিল করা হয়েছে, আর যেটা থাকবে না সেটার ক্ষেত্রে আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে নিব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, এটা 23/6 পাঠানো হয়েছে, 3 দিনের যে কন্ডিশনসটা আছে এর আগেই পাঠানো হয়েছে, এটা হচ্ছে এখানকার রেকর্ড। মাননীয় সদস্য আপনি আপনার জায়গায় গিয়ে কথা বলবেন, নট অ্যাট দ্য ফ্লোর প্লিজ, থ্যাংক ইউ। মাননীয় সদস্য, আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ড মোতাবেক তিন দিনের আগেই নোটিশগুলো দেওয়া হয়েছে এবং কপিও দেওয়া হয়েছে, থ্যাংক ইউ।

0: জি, এক মিনিটের জন্য ওনাকে মাইকটা দেন প্লিজ, 1 মিনিট।
1: কার্যপ্রণালী বিধি, এটা বলা হচ্ছে বিলের প্রতিলিপি না পৌঁছাইলে আপনারা দিয়েছেন কিনা এটা কিন্তু বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো আমরা পাইলাম কিনা। আমাদের এখানকার যারা বিরোধী দলের সংসদ সদস্য আছেন কেউই পান নাই বলেছেন, তো এক্ষেত্রে পৌঁছাইলো কিভাবে এটা তো আমরা বুঝলাম না। আপনারা কি পাইছেন নাকি সরকার দল, একটু জিজ্ঞেস করতে চাই আপনার মাধ্যমে।
0: মাননীয় সদস্য, এটা টেবিলে উপস্থাপন করা হয়েছে আমাদের রেকর্ড মোতাবেক, তারপরে ভবিষ্যতে যদি না পান এরকম বিষয়গুলো আমরা বিবেচনা করব, বাট এটার যা রেকর্ড আছে সেটা অলরেডি উপস্থাপিত হয়েছে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998-এর অধিকতর সংশোধন কল্পে আনীত একটি বিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেন কে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 অধিকতর পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হোক, এ প্রস্তাব করতেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ও মাননীয় মন্ত্রী, এটা কয়দিনের মধ্যে করবেন?
2: মাননীয় স্পিকার, 3 days to 7 days, it depends upon you. You
0: can 3 days. Yes. একটাতে আসতে হবে, 3 days.
2: 3 days, মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক 3 বৈঠকী দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বিশেষ কমিটিতে প্রেরিত হল। আমি এখন বিধি 75 উপবিধি 1 একে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে স্বল্পতর মেয়াদের নোটিশে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলনকে পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি।
3: মাননীয় স্পিকার, আমি ডক্টর আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট 1980 এর অধিকত সংশোধন কল্পে আনীত একটি বিল, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।
3: মাননীয় স্পিকার, আমি ডক্টর আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট 1980 এর অধিকতর সংশোধন কল্পে আনীত একটি বিল, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করিলাম এই মহান সংসদে।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত হল। আমি এখন 77 বিধিতে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলনকে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি।
3: মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি ডক্টর আনম এহসানক মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষামূলক রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক এবং তিন দিনের জন্য সুপারিশ করছি।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক তিন দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় চিফ হুইপ,
4: একটি সংশোধনী দরকার, কারণ তিন কার্যদিবসে হবে, কিন্তু এর কারণ হলো আগামী পরশু দিন সংসদ ভঙ্গ হয়ে যাবে, তাই তিন কার্যদিবস হয় না। আপনি তিন কার্যদিবস বললে সেটাই সঠিক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে সংসদের প্রসিডিংস বা কোর্টের প্রসিডিংস যখন তিন দিন বলা হয় কার্যদিবসে মিন করা হয়, তারপরে আপনি পয়েন্ট আউট করছেন তিন কার্যদিবস অথবা বৈঠকী দিবস।

0: মাননীয় সদস্য, এই মুহূর্তে আমরা পয়েন্ট অফ অর্ডারে কথা বলাটা, এটা তো এন্ডলেস হয়ে যাবে। আমাদের 300 বিধিতে একটা বিবৃতি আছে, বিবৃতিটা একটু শুনি। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে 300 বিধিতে একটা বিবৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, বিবৃতিটা দেওয়ার জন্য বলা হলো।
1: আপনাদের ভালোর জন্য প্লিজ, আপনাদের জন্য একটা সুখবর আছে
0: মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী
1: আপনাদের জন্য সুখবর আছে।
0: আমি আপনাদেরকে বলেছি বিবৃতিটা হোক তারপরে, তো আপনারা যদি অধৈর্য হন, হাউ ক্যান আই হেল্প।
1: মাননীয় স্পিকার, আমাদের আমাদের মহান নেতা, সংসদ নেতা, তাহলে এখন বাদ দিই।
0: মাননীয় সদস্যবর্গ, আপনাদের আপনাদের আসলে এই অবস্থায় আমরা তো বলেছি যে বিবৃতিটা দেয়া হোক তারপরে।
1: অ্যাডজর্ন করে দেন, অ্যাডজর্ন আগামীকাল,
0: বিবৃতি আগামীকাল দিবেন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 29 জুন 2026, 15 আষাঢ় 1433, রোজ সোমবার সকাল 10:30 অর্থাৎ 10:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে।

0: এবারে অনন্ত ভালোবাসা ছায়াছবির গান শিল্পী ডলি সায়ন্তনী ও এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল থেকে মোবারক হোসেন ফণী এবং আকন্দের বাইত, উরিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব ও দিশা,
0: তুলন্ড ধামসর, দুলুকপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া, লোহাকুচি কালীগঞ্জ লালমনিরহাট থেকে কিশোর চন্দ্র রায় এবং কল্পনা রানী রায়,
1: মনিরামপুর যশোর থেকে আলিয়া আফরোজা, মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর থেকে লিখেছেন মোহাম্মদ মোসাম্মদ সাকিরুন্নেসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম এবং মোসাম্মদ মুন্নি খাতুন,
0: পুঠিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন লালুন, শামিমা সাদিয়া মরিয়ম পরাগমন, ডাক্তার টুকুন ও কথা, বগাজান বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মন্ডল ও নূপুর মন্ডল,
1: ইসারচালা সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন, টুম্পা বৌদি, সিমন বিশ্বাস।
0: আপনাদের সবার পছন্দ তোমার ওই মিষ্টি হাসি, চলুন শুনি।

0: এবারে সত্যের মৃত্যু নেই ছাঁচবির গান, শিল্পী আব্দুল মান্নান রানা।
1: শুনতে চেয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান, আপনি লিখেছেন বিষয় সাউরেল পাংশা রাজবাড়ি থেকে, সাথে আছেন লুৎফুর জর্দার, আনোয়ার হোসেন, মিলন চন্দ্র মন্ডল, ঝন্টু, রাকিবুল ইসলাম ও আব্দুল সালাম।
0: হর্টিকালচার সেন্টার কাশিয়ানী গোপালগঞ্জ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন, রিজভী ও আব্দুর রহমান।

0: এবারে বাংলার বউ ছায়াছবির গান শিল্পী মনির খান ও সোনিয়া।
1: শুনতে চেয়েছেন গাগার খালি, সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ সিফাত সর্দার, সাথে আছেন শারমিন, শিরিন, সামিয়া, লিমা, হেলেন, রানী, আনিকা, তানিয়া, জুই, মনিকা, জিহাদ ও রাতুল।

0: জন্মদাতা ছায়াছবির গান শুনতে চেয়েছেন আপনারা।
1: মাগুরা, গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোহাম্মদ শামীম হোসেন,
0: আজমগড় উলিপুর কুড়িগ্রাম থেকে শুভ্র আহমেদ ও নাজ আহমেদ।
1: আজ জন্মদাতা ছায়াছবির এই গানটি আমরা শুনব ইন্দ্র কিশোর এবং শাকিলা জাফরের কণ্ঠে। চলুন শুনি।

0: শুনছেন অনুরোধ রাশির নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা। এবারে শোনাবো কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবির গান, শিল্পী আগুন ও রুনা লায়লা।
1: শুনতে চেয়েছেন নয়াপাড়া গয়াহাটা নাগরপুর টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ ও আশফরাফ।
0: ময়লাকি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার, পারভেজ পাভেল ও মেহেদি হাসান মামুন। চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: এবারে শোনাবো গোলাপী এখন ট্রেনে ছায়া ছবির গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী।
1: শুনতে চেয়েছেন এটিএম আতাউর রহমান রঞ্জু। আপনি লিখেছেন সৈয়দপুর মাদ্রাসা সৈয়দপুর বীর সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে। তো বন্ধুরা, আপনাদের পছন্দের গানটি শুনে আসি সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে, চলুন।

0: এবারের গানটির অনুরোধকারী শ্রোতা হলেন ওয়াবদা আলমডাঙ্গা জোয়াডাঙ্গা থেকে এস এম হোসেন।
1: শুনতে চেয়েছেন ঢাকা 86 ছায়াছবি থেকে গান, শিল্পী শাকিলা জাফর ও তপন চৌধুরী।

0: এবার শোনাবো এই তো প্রেম ছায়া ছবির গান শিল্পী হাবিব ও নান্সি।
1: শুনতে চেয়েছেন রানীর বন্দর চিরির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।

0: রামপুর নলভাঙা বারোবাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল, সাথে আছে মোহাম্মদ লাবিব হুসাইন, মোহাম্মদ আফিফ হুসাইন ও মোসাম্মদ জামিনী খাতুন।
1: আপনারা শুনতে চেয়েছেন চন্দনদ্বীপের রাজকন্যা, এছে আছে গান শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজন এ পর্যন্তই। সময় স্বল্পতার জন্য আজ যাদের অনুরোধের গান শোনানো হল না, আগামী সপ্তাহে আশা করি অবশ্যই শোনাব। আপনাদের লেখা চিঠিগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, আপনাদের ভালোবাসায় আমরা শিখত। অনেক অনুরোধ করি শ্রোতা বন্ধুরা নিজের নাম লিখছেন না, অনেকে গানের অনুরোধের শেষে ঠিকানা লিখতে ভুলে যাচ্ছেন। প্রিয় শ্রোতা, নাম ঠিকানা সঠিকভাবে লিখবার অনুরোধ জানাচ্ছি। যে আবার আগে জানিয়ে দিতে চাই, অনুরোধের আসন নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা অনুরোধের আসন নিবেদন, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইল ঠিকানা bbnibedon2018@outlook.com।
1: নিবেদন গ্রন্থনায় ডক্টর দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সিরাজুল আলম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন,
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে হাসিনা পারভিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা নগরে স্পার্সো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পার্সোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আজ সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে অংশ নিয়ে একথা বলেন। পরে প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বা একটি শিশু একটি গাছ কর্মসূচি এবং তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ ও বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক নির্দেশনায় জানায়, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে ৫,০০০ করে টাকা দেওয়া হবে। এদিকে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবন উৎসবের মূল অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে এ বিজ্ঞান ও উদ্ভাবন উৎসব পালিত হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি আজ জাতীয় সংসদের বিকালের বৈঠকে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে চীনের কারিগরি সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে। তিনি জানান, চীনের সহযোগিতায় চলতি বাজেটের মধ্যেই তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকোয়াত হোসেন বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর এবং এক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের রায় ঘোষণা করেন। এছাড়া এ মামলার গ্রেপ্তার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সারাদেশে আজ একযোগে চলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ রাজধানীতে এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকোয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের ক্যাপসুলগুলোর মান অত্যন্ত ভালো এবং দেশে ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৬টি সমঝোতার স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের খেলা আজ রাতে শুরু হচ্ছে। এ পর্বের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা কানাডার মুখোমুখি হবে। আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী হবে আগামী মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত। রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝুরু হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। ট্রান্সমিটারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টসে রাত 8:20 থেকে রাত 8:32 মোট 32 মিনিট পর্যন্ত মোট 12 মিনিট অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটে। এছাড়া রাত 8:50 থেকে ট্রান্সমিটারে পুনরায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে অনুষ্ঠান প্রচার করা সম্ভব না হয় আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন। আপনারা অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে শিরকের পরিণাম সম্পর্কে বলবেন মুফতি শাইখ সুলাইমান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় ন্যাশনাল লেভেল স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠান কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। আগামী অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টস, FM 106 মেগাহার্টসে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:30। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টস, FM 102 মেগাহার্টসে প্রচার হবে। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠানে সকলের ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসদ। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান ভবিষ্যৎ রাত 10:05। FM 106 মেগাহার্টসে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:30। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন FM 106 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার হবে। এছাড়া FM 90 মেগাহার্টসে রাত 12:15 নিঃশব্দে অনুষ্ঠানে শুনবেন নাটক নয়ন ভরা জল। এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্সে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্সে সকাল 6টা থেকে বেলা 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্সে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 36.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলা ও সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69%, সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:14, সূর্য অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106, এফএম 102 ও এফএম 90 মেগাহার্সে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তর্জমা।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়ত দান করবেন তাদের ইমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম,
1: আসসালামু আলাইকুম।
0: বাংলাদেশ বেতার ঢাকা,
1: আমার স্টুডিওর ঘড়িতে এখন সকাল ৬টা।
0: প্রিয় শ্রোতা, আজ সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ,
1: ১৩ই মুহররম ১৪৪৮ হিজরি,
0: ২৯শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ।
1: সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবার প্রতি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন।
0: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০, এফএম ১০৬ ও এফএম ১০২ মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
0: আজকের প্রথম পালার অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে
1: সৈয়দা শাহান আরা চৌধুরী
0: ও মোহাম্মদ জসিমউদ্দিন।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম,
0: মোহাম্মদ আব্দুল কাইয়ুম,
1: এস এম আল জুবাইর,
0: মোহাম্মদ সিরাজুল আলম ও মোহাম্মদ আরিফ বিল্লাহ।
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, আজ সূরা রাদের ৭-৯ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।